0: வந்தே மாதரம்,
1: வந்தே மாதரம், சுஜலா சுஃபலா மலய ஜ சீதலா.

আজ রবিবার, 31শে জ্যৈষ্ঠ, 1948 শকাব্দ, 21শে জুন, 2026 খ্রিস্টাব্দ, 6ই আষাঢ়, 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 4:54, 12 সেকেন্ডে, সূর্যাস্ত সন্ধে 6:21, 30 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5:57 হয়ে 16 সেকেন্ড।

পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের জন্য কোনো সতর্কবার্তা নেই।

আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী ঘোষণা একটু পরেই, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে কিছুক্ষণের মধ্যেই দিল্লি থেকে সংবাদ।

0: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলির প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.4 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শুভাশিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন উপনিষদ থেকে পাঠ।
1: ওম যদর্চিমদ যদণুভ্যোণুচ যস্মিন লোকা নিহিতা লোকিনশ্চ তদেতদ্যক্ষরং ব্রহ্ম

विमुञ्चथ अमृतस्यैष सेतुः अरायिव रथनाभौ संहता यत्र नाड्यः।

ధ్యానం స్వస్తివ పరాయ తమస పరస్తాత్ সুখের চেয়ে যা সুখ যাতে সব লোক নিহিত সেই অক্ষর ব্রহ্ম সেই সত্য সেই অমৃত তাকে বিদ্ধ করতে হবে হে সৌম্য হাতে তুলে নাও এই ধনু উপনিষদ রূপ মহাস্ত্র তাতে সংযোজিত কর উপাসনায় শানিত এই স্বর তনময় হয়ে লক্ষ্য বেধ কর হে সৌম্য ওঙ্কারি হল এই ধনু স্বর হল এই আত্মা ব্রহ্ম হল সেই লক্ষ্য অপ্রমত্ত হয়ে বিদ্ধ করতে হবে।

0: হতে হবে, যাতে দুলোক পৃথিবী অন্তরিক্ষ ও তৎপ্রত হয়ে আছে, মনে ও প্রাণে যার মধ্যে গাথা তাকেই শুধু জানো, সেই আত্মাকে, অন্য কথা ছাড়ো, অমৃতের এই তো সেতু।
1: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হলো। আজ শুনলেন উপনিষদ থেকে পাঠ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সঙ্গীতাঞ্জলি। আজকের প্রথম শিল্পী শেফালী ঘোষ।

প্রথমে শেফালী ঘোষ ও তারপর দীপঙ্কর চট্টোপাধ্যায়ের কণ্ঠে পরিবেশিত হল আজকের সঙ্গীতাঞ্জলি, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলিগুড়ি, আকাশবাণী মুর্শিদাবাদ, আকাশবাণী শান্তিনিকেতন এবং আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, একই সঙ্গে ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন কলকাতার রেড রোডে আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন অনুষ্ঠানের বাংলা ধারাবিবরণী, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার।

যোগে রোগ বিয়োগ, এ কথা আমরা তো প্রায় সকলেই জানি। যোগে রোগ বিয়োগ সম্ভব, কিন্তু যোগে জীবন যোগ, যোগে যোগে জীবন যোগ, সেটাই ভারতবর্ষ বহুকাল জানিয়ে আসছে, জানাবার চেষ্টা করছে সমগ্র বিশ্বকে। আর সেই উপলক্ষে উদযাপন আন্তর্জাতিক যোগ দিবসের। আজ দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস, যার উদযাপন উপলক্ষে এই মুহূর্তে কলকাতার দিকে, পশ্চিমবঙ্গের দিকে দৃষ্টি সমগ্র ভারতবর্ষ এবং একই সঙ্গে বিশ্ববাসীরও। রেড রোডে আর কিছুক্ষণের মধ্যেই আয়োজিত হতে চলেছে প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন অনুষ্ঠান। স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের এই অনুষ্ঠানের ধারা বিবরণীতে আমাদের সঙ্গে যোগে যোগে যুক্ত থাকার জন্য।

সকল প্রজন্মের সুস্থতার উদযাপন এই যোগ দিবস, আন্তর্জাতিক যোগ দিবস প্রতি বছর পালিত হচ্ছে ভারতের যা একান্ত নিজস্ব উদ্ভাবন, সুস্থ থাকার সেই বার্তা, সুস্থ থাকার সেই সংস্কৃতি, সুস্থ থাকার সেই যে এক প্রয়াস তাকে ছড়িয়ে দিতে, সমগ্র বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিতে সুস্থ থাকার এহেন চাবিকাঠিকে। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস 2026, বার্ধক্যেও সুস্থ থাকার জন্য যোগ, এই হল এবছরের থিম। শৈশব থেকে কৈশোর, যৌবন, এরপর মধ্যবয়স পার হয়ে বার্ধক্য, এই যে এক লম্বা যাত্রা আমাদের সকলের, কেউ আমরা তাকে এড়াতে পারি না, আসবেই। সময়ের দাবিতেই প্রতিটি পর্ব আমাদের জীবনে আসবেই, সে আমরা বেশ জানি। কিন্তু জানি যেহেতু, তাই আমাদের জীবনের প্রতিটি পর্বে সুস্থ থাকা, সুন্দর থাকা, একটা সুন্দর জীবন যাপন করার যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে যোগাভ্যাস। হাজার হাজার বছরের ভারতের এই যে সুস্থ থাকার প্রয়াসে যোগাভ্যাসের উদ্যোগ, তা এখন মানছেন সমগ্র বিশ্ববাসী। আর বার্ধক্যে যখন নানান রোগ জড়া ব্যাধি এসে আমাদেরকে ক্রমশ আঁকড়ে ধরে, সেই সময়টাতে দাঁড়িয়ে আমরা কিভাবে পারব শেষ জীবনটাও সুস্থতায় মরে রাখতে? তাই বার্ধক্যেও সুস্থ থাকার যোগ।

একেই এ বছরের আন্তর্জাতিক যোগ দিবসের থিম হিসেবে নির্বাচন করা হয়েছে। কলকাতার রেড রোড গত সাত দিন সেখানে সাজো সাজো রব, রেড রোড জুড়ে এই মুহূর্তে ব্যস্ততা, রেড রোড জুড়ে এই মুহূর্তে মানুষের ঢল। উৎসাহী মানুষ শুধুমাত্র কিছু দেখবেন বলে নন, অংশগ্রহণ করবেন বলে। রেড রোড জুড়ে এই মুহূর্তে তেমনই মানুষ, শুধুমাত্র রেড রোডে কেন, রেড রোড মুখী কলকাতার রেড রোডের চারিপাশটা এই মুহূর্তে যোগাভ্যাসে যোগ দেওয়ার উদ্দেশ্যে আগত কত না মানুষের ভিড়। আমরা গতকালও দেখেছি বিকেলবেলায় কীভাবে গঙ্গায় গঙ্গাবক্ষে যোগাভ্যাসের অসাধারণ প্রদর্শনী। মিলেনিয়াম পার্ক, প্রিন্সেপ ঘাট কাল সেজে উঠেছিল সে যোগের আলোয়, আর আজ যখন পূবাকাশ রাঙা করে সূর্য উদিত হল, সেই সময়টায় ভারতবর্ষের নিজস্ব উদ্ভাবনা তার আলো ছড়িয়ে দেবে। আর কিছুক্ষণের মধ্যেই আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবছর কেন্দ্র সরকারের তরফ থেকে যে অনুষ্ঠান, সে অনুষ্ঠানের আয়োজন হচ্ছে পশ্চিমবঙ্গে। এ ভারী গর্বের কথা, পশ্চিমবঙ্গের কলকাতায় রেড রোডে আজ আর কিছুক্ষণের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন অনুষ্ঠান। আর সেই উপলক্ষে এই মুহূর্তে সাজো সাজো রব সমগ্র রেড রোড এবং তার পার্শ্ববর্তী এলাকা জুড়ে।

ভারতের সংস্কৃতি, তার যে নানান ধারা, সে সকল ধারাই কিন্তু আমাদের শিকড়কে প্রথিত করে রেখেছে ইতিহাসের সঙ্গে, ভবিষ্যতের সঙ্গে। সেই সংস্কৃতির উদযাপন তার অবশ্যই একটি অঙ্গ আজকের এই যোগ দিবস। আর সেখানেই বাংলার তথা বাঙালির যে সাংস্কৃতিক ধারা, তারও প্রদর্শন হতে চলেছে। রেড রোডের পাশে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলার একেবারে ঘরোয়া নৃত্য শিল্প ছৌ নাচ, যা বিশ্বের দরবারে সমাদৃত। সেই ছৌ নাচের যে শিল্পীরা, নৃত্যশিল্পীরা, তারা ইতিমধ্যেই এখানে উপস্থিত রয়েছেন। এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা যোগ উৎসাহী মানুষেরা, যারা যোগে যোগাযোগ স্থাপন করতে চলেছেন সমগ্র বিশ্ববাসীর সঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই। তবে যারা রয়েছেন কলকাতা থেকে অনেক দূরে, যাদের পক্ষে সম্ভব নয় কলকাতায় এসে সরাসরি যোগ দেওয়ার এহেন অনুষ্ঠানে, তারা কি করবেন? নেহা থেকে ব্রাত্য না, ব্রাত্য কেউ নন। তাই আপনার কাছাকাছি কোনো স্থানে সরাসরি সম্প্রচারিত কলকাতার প্রধান এই যে ইভেন্ট, এর সঙ্গে কিন্তু আপনারাও যোগ করতেই পারেন, যোগ দিতেই পারেন। আপনার বাড়ি থেকে, ঘরে থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করতে পারেন। দেশব্যাপী স্বাস্থ্য, সুস্থতা এবং সামগ্রিক কুশলতার এই যে উদযাপন, সেখানে অংশগ্রহণ করার ডাক দিয়েছেন স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। তিনি বলছেন, আপনারা যে যেখানে আছেন, নিজের কর্মস্থল, নিজের বাড়ি, সেখান থেকে সরাসরি ভার্চুয়ালি যোগ দিতে পারেন এই অনুষ্ঠানের সঙ্গে। আর একই সঙ্গে হর ঘর যোগা সেলফি, তাও কিন্তু আপনি তুলে সংযুক্ত করতে পারেন এই বিশাল আয়োজনের সঙ্গে। প্রধানমন্ত্রীর লাইভ শেষ সেশন চলাকালীন

বাড়িতে আপনার পরিবারের যে যোগাভ্যাস তার ছবি তুলুন এবং সোশ্যাল মিডিয়াতে আপনার ফটো, ভিডিও বা রিল শেয়ার করতে পারেন। সঙ্গে রাখতেই পারেন হ্যাশট্যাগ হর ঘর যোগা সেলফির কথা। ক্রমশ কলকাতার রেড রোডে সমাগম আরো আরো মানুষের, নানা জায়গা থেকে উৎসাহী মানুষেরা এসেছেন, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে, বাসে এসেছেন ছাত্রছাত্রীরা, অসাধারণ এক দীপ্তি তাদের চোখে মুখে। এই বড় কম কথা নয় কিন্তু, কারণ নতুন প্রজন্ম যদি সুস্থ হয়, সুস্থ হয় একটা গোটা সমাজ, আর সেই সুস্থ সমাজ গড়ার লক্ষ্যেই তো এমন আয়োজন ভারতের কেন্দ্র সরকারের। এই যে রেড রোডে আয়োজিত সুন্দর একখানি অনুষ্ঠান, রেড রোড গত কয়েকদিন ধরেই সেজে উঠছে, সেখানে বাংলা এবং বঙ্গ সংস্কৃতি অবশ্যই আমরা দেখতে পাচ্ছি তার ছাপ। স্বামী বিবেকানন্দ, যিনি এই ভারতীয় সংস্কৃতি এবং ভারতীয় হিন্দু ধর্মকে সমগ্র বিশ্ববাসীর কাছে তুলে ধরেছিলেন, পৌঁছে দিয়েছিলেন প্রথম, আজ তার প্রতি শ্রদ্ধা সম্মান জানানো হবে এই অনুষ্ঠানে। একই সঙ্গে দক্ষিণেশ্বরের শ্রী শ্রী কালীমা, তারও আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুসজ্জিত একটা ডাব্লিউ তাঁকেও। সেজে উঠছে, সেজে উঠেছে ইতিমধ্যেই এই রেড রোড, যেখানে সাধারণ মানুষ, নেতা, মন্ত্রী, পুলিশ, প্রশাসন এবং অবশ্যই কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী ব্যস্ত, তো সবার ব্যস্ত, সবাই অত্যন্ত কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে চত্বর, কারণ রেড রোডের ঠিক সামনেই আমরা জানি লোকভবন, যেখানে গত রাত্রি রাত্রি বাস করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, সেখান থেকেই তিনি এসে পৌঁছবেন রেড রোডের এই যোগসভাস্থলে। তাই সমগ্র চত্বরকে মুড়ে ফেলা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তায়। তবে এ নেহাতি একদিনের কাজ নয় কিন্তু, সারা বছর ব্যাপী যোগ আন্দোলনে পরিণত করতে চেয়েছেন ভারত সরকার ভারতের নিজস্ব যোগাভ্যাসকে। আয়ুষ মন্ত্রকের উদ্যোগে ক্রমশ তা ছড়িয়ে পড়েছে সারা বছর ব্যাপী। যোগ 365, সুস্থ বার্ধক্যের জন্য যোগ, অসংক্রামক রোগের জন্য যোগ, যোগ পার্ক উদ্যোগ এবং 100 দিনের বিনামূল্যে অনলাইন যোগ কর্মসূচি, এভাবে নানান কর্মসূচির মাধ্যমে ক্রমশ যোগে যুক্ত করা হয়েছে বহু মানুষকে। শুধুই যে তারা ভারতবাসী তা নন, অবশ্যই এই যে 100 দিনের বিনামূল্যে অনলাইন যোগ কর্মসূচি বা আরও নানান ধরনের কর্মসূচি, তার মাধ্যমে কিন্তু অনলাইন অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে সমগ্র বিশ্বের যত মানুষ চেয়েছেন এই যোগাভ্যাসকে তাদের দৈনিক অভ্যাসের সঙ্গে যুক্ত করতে, তারা সকলেই ভারত সরকারের এই উদ্যোগের সুফল পেয়েছেন। আন্তর্জাতিক যোগ দিবস 2026 এ শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, ভারতের চিরন্তন জ্ঞানের জাতীয় উদযাপন, স্বাস্থ্য সম্প্রীতি সামগ্রিক কল্যাণের এক বিশ্বব্যাপী আন্দোলনে পরিণত হতে চলেছে গত 12 বছরে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস এবছর।

পশ্চিমবঙ্গেও গত কয়েকদিন ধরেই আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আয়োজন করা হয়েছে এই আন্তর্জাতিক যোগ দিবসকে কেন্দ্র করে নানান অনুষ্ঠান। আইসিসিআর এবং বিদেশে অবস্থিত ভারতীয় দূতাবাসগুলির যৌথ প্রচেষ্টা

প্রচেষ্টায় এবছর বিশ্বের প্রায় 2500টি স্থানে যোগ দিবস পালিত হচ্ছে, এবারও কম কথা নয়। বিশ্বের প্রায় 2500টি স্থানে যোগ দিবস পালিত হচ্ছে এবছর। 210টিরও বেশি ভারতীয় মিশনের অংশগ্রহণ বিশ্বজুড়ে যোগের গ্রহণযোগ্যতারই প্রতিফলন।

0: লোকভবনে গত রাত্রে রাত্রিবাস করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। আজ সেখান থেকেই সরাসরি পৌঁছে যাবেন তিনি। রেড রোডে ব্যস্ততা তুঙ্গে গাড়ির কনভয় চলেছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। সে গাড়ির কনভয় থেকে ক্রমশ পৌঁছে যাবেন মূল সভাস্থলে মাননীয় প্রধানমন্ত্রী। একই সঙ্গে এই বাংলার আমাদের পশ্চিমবঙ্গের নবগঠিত যে মন্ত্রিসভা, সে মন্ত্রিসভার বহু মন্ত্রী ইতিমধ্যেই এসে পৌঁছে গিয়েছেন তারা রেড রোডে। মাননীয় প্রধানমন্ত্রীর পদার্পণের সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যাবে আজকের এই যোগ উদযাপন। ইতিমধ্যেই আন্তর্জাতিক যোগ দিবস 2026 উপলক্ষে প্রকাশ করা হয়েছে ডাক বিভাগের 12টি বিশেষ ফিলাটেলিক কভার, যা প্রকাশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী শ্রী প্রতাপ রাও যাদব। শ্রী যাদব একই সঙ্গে এও বলেন যে আয়ুষ মন্ত্রকের গুরুত্বপূর্ণ উদ্যোগ যোগ 365, এর সাফল্যের কথা তিনি তুলে ধরেন। তিনি বলেন এর লক্ষ্য হল যোগকে মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তোলা। শ্রী যাদব আরও জানান 100 দিনের বিনামূল্যে অনলাইন যোগ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। 14 জন আয়োজিত দেশব্যাপী 14 জনে সরাসরি যোগ স্টেশনে একসঙ্গে যোগ দিয়েছেন 4 লক্ষেরও বেশি মানুষ। হ্যাঁ, গত 14 জন দেশব্যাপী এই সরাসরি এক যোগ স্টেশন যার আয়োজন করা হয়েছিল সেখানে 4 লক্ষেরও বেশি মানুষ অংশগ্রহণ করেছেন, যা নতুন এক গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে। এই মুহূর্তে আমরা চোখ রাখব সরাসরি রেড রোডের যোগ সভাস্থলে, যেখানে আমরা দেখতে পাচ্ছি পৌঁছে গিয়েছেন এবং মঞ্চে উপবিষ্ট রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি।
1: Honorable Chief Minister of West Bengal, Shri Pratap Rao Jadhav Ji, Honorable Minister of State, Independent Charge, Ministry of Ayush, Government of India. Amader Mananiyo Pradhanmantri Nijer Jibon Shoilitei, Shei Shrinkhala Nishtha O Sangyamer Protipholon, Ja Protik Holo Jog Byam. Shasthokor শক্তিশালী আয়ুষ্মান ভারত গড়ে তোলার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গিকে যা চমৎকারভাবে প্রতিফলিত করে।
0: এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রেড রোডের যে সভাস্থল, সেখানে মঞ্চে উপবিষ্ট রয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। সেখানে উপবিষ্ট রয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল, উপস্থিত রয়েছেন সেখানে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী যাদবজি, আর একই সঙ্গে সভাস্থলে কত না মানুষ এসে পৌঁছেছেন রেড রোডে তারা

0: তিলোত্তমা কলকাতা তথা পশ্চিমবঙ্গে যোগ কামস টু হোম, যোগ বঙ্গে ফিরে এলো, সেই মাননীয় নরেন্দ্র মোদীজিকে 11 কোটি পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে হৃদয় থেকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং প্রণাম নিবেদন করছি। মহামহিম রাজ্যপাল মাননীয় আর এন রবিজি রয়েছেন, ভারত সরকারের মাননীয় স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী প্রতাপ রাও যাদবজি রয়েছেন এবং সম্মানিত ব্যক্তিবর্গ, মিডিয়ার বন্ধুরা এবং যোগপ্রেমী জনগণ রয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটু পরেই একটি সুবিশাল বৃহৎ ঐতিহাসিক কার্যক্রম হতে চলেছে। ইতিমধ্যে এই কার্যক্রমের আজকে যে আন্তর্জাতিক যোগা দিবস, যা মাননীয় প্রধানমন্ত্রী গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, আমাদের পশ্চিমবঙ্গে এতদিন এর সঙ্গে রাজ্য সরকার বা সরকারি উদ্যোগ যুক্ত ছিল না, কারণ আমাদের অজানা। আমি সে কথা বলতেও চাই না এই সুপ্রভাতে, কিন্তু আমরা মনে করি পশ্চিমবাংলার জনতা জনার্দন তারা যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন, যার ফলশ্রুতিতে এবারে বন্দে যোগ, যোগ পূজা পশ্চিমবঙ্গের সর্বত্র হচ্ছে। ইতিমধ্যে প্রায় 257,000 রেজিস্ট্রেশন হয়েছে, যেখানে বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান এই যোগে পার্টিসিপেট করছে। আমার বিশ্বাস আজকে পশ্চিমবঙ্গে গোটা রাজ্যে, দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ, কোটিরও বেশি মানুষ এই যোগ উৎসবে অংশগ্রহণ করবেন। আর কলকাতা বিগত দিনের সব রেকর্ড ভেঙে লক্ষ লক্ষ মানুষ যোগে অংশগ্রহণ করবেন। আমি কথা বাড়াবো না, শুধু একটা কথাই বলবো, 1893 সালে বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ, তিনি এই যোগের সম্পর্কে কি বলেছিলেন আপনারা জানেন, যোগই একমাত্র মুক্তির উপায়, যোগই আনন্দ, যোগই প্রেম, এবং যোগের মধ্য দিয়ে মন এবং শরীরের বিকাশ তিনি অনেক আগে বলে গেছেন। এই যোগ পশ্চিমবঙ্গের পুরনো সংস্কৃতি, বেদ উপনিষদ গীতা থেকে শুরু করে এই যোগের কথা আমরা সবাই পড়েছি এই সমস্ত ঐতিহাসিক গ্রন্থে। 1920 সালে যোগানন্দ পরমহংসের হাত ধরে এখানে যোগের প্রতিষ্ঠান গড়ে ওঠে। তার ভাই বিষ্ণুচরণ ঘোষ 1923 সালে এখানে যোগ প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। আমি আর কথা বাড়াবো না, ইতিহাস আমরা জানি, আমি শুধু প্রণাম আর কৃতজ্ঞতা জানাবো বাংলার গণদেবতা জনতা জনার্দনকে, আর ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি পশ্চিম বাংলায় এই হারিয়ে যাওয়া, ভুলিয়ে দেওয়া যোগকে 2026-এ আন্তর্জাতিক যোগ দিবস ভারতমতে আমাদের মধ্যে ফিরিয়ে দিলেন। ধন্যবাদ প্রধানমন্ত্রী, ধন্যবাদ প্রধানমন্ত্রী, শত কোটি প্রণাম জানিয়ে আমার কথা শেষ করলাম। ভারত মাতা কি?
1: ভারতের এই যে যোগ দিবস, যা এই মুহূর্তে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে, সেই যোগ দিবসের উদযাপন অনুষ্ঠানে এই মুহূর্তে বক্তব্য রাখলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী
2: মহাশয়। His unwavering commitment towards preventive health care, holistic living, and human well-being continues to inspire millions around the world. It is now

0: सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया। इसी के साथ आप सभी को एक बार फिर अंतर्राष्ट्रीय योग दिवस की बहुत बहुत शुभकामनाएं, बहुत बहुत धन्यवाद।
1: सर्वे भवन्तु सुखिना, सर्वे सन्तु निरामया। সেই বার্তা হাজার বছরের পুরনো, যে বার্তা, যে বার্তা চিরন্তন, যে বার্তা শাশ্বত, সেই বার্তাকে আরও একবার দেশবাসীর উদ্দেশ্যে, বিশ্ববাসীর উদ্দেশ্যে ছড়িয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। এই মুহূর্তে আন্তর্জাতিক যোগ দিবসের উদযাপন উপলক্ষে রেড রোডে যে মহাসভার আয়োজন করা হয়েছে, যোগ প্রদর্শনের আয়োজন করা হয়েছে, সেখানে মানুষের উচ্ছ্বাস, মানুষের অভিবাদন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রেড রোড জুড়ে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে যোগাভ্যাস। যে যোগাভ্যাসে শুধুমাত্র রেড রোডে যারা উপস্থিত রয়েছেন তারাই নন, অনলাইনে জুড়ে গিয়েছেন পশ্চিমবঙ্গ, ভারত তথা বিশ্বের নানা প্রান্তের মানুষেরা। যোগের মাধ্যমে এই যে যোগাযোগ, যোগের মাধ্যমে রোগমুক্তির যে এই পথ, সে পথ তো ভারত দেখিয়েছিল সমগ্র বিশ্ববাসীকে। আমরা সেই পথে যাত্রা আজ নয় হাজার বছর ধরে করছি, আর সমগ্র বিশ্ববাসী সেই পথে আমাদের সঙ্গে সহযাত্রী হয়ে উঠছেন ক্রমশ। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস, তার উদযাপন এবছর ভারত সরকারের তরফ থেকে হচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতার রেড রোডে। যে রেড রোড এই মুহূর্তে যোগাভ্যাসে উৎসাহী মানুষের ঢল, এই মুহূর্তে সেজে উঠেছে রেড রোড, সাদা পোশাক আর যোগে সংযোগ, এই ভাবনা ক্রমশ ছড়িয়ে পড়ছে দিক থেকে দিগন্তরে। শুরু হতে চলেছে যোগাভ্যাস।
2: দোনো আঁখোকে বন্ধ কিজিয়ে, আলতো করে দুটো চোখ বন্ধ করুন। আব হাম এক স্বর মে ওমকার কা উচ্চারণ তিন বার করেঙ্গে, উসকে পশ্চাৎ প্রার্থনা কা প্রারম্ভ করেঙ্গে। এবার আমরা সমস্বরে তিনবার ওমকারের উচ্চারণ করব এবং তারপরে প্রার্থনা শুরু করবো।

0: মুদ্রা বানানোর চেষ্টা করুন।
1: কন্ধকো শিথিল কিজিয়ে, আপনি শ্বাস পর পুরা ধ্যান কেন্দ্রিত কিজিয়ে, ধীমে আর গহরা শ্বাস লিজিয়ে আর ধীমা আর গহরা শ্বাস ছোড়িয়ে। শুদ্ধ বিচার আর ভাবনাও কো প্রতি সজগতা, পুরা ধ্যান শ্বাস প্রশ্বাস পর শরীর মে উৎপন্ন হুয়ে সকারাত্মক ঊর্জা কো মহসুস করনে কা প্রয়াস। শরীর আর মন সে তনাব কো দূর করনে কা প্রয়াস। আপনি হৃদয় মে প্রণব কো ধারণ কিজিয়ে আর নির্বিচার হোনে কা প্রয়াস কিজিয়ে আর ধীরে ধীরে ধ্যান মে লীন হোনে কা প্রয়াস। মন হি মন মে শান্তি কা অনুভূতি করনে কা প্রয়াস। আব হম আপনে মন মে মন সংকল্প কা ধারণ করেঙ্গে। হমে আপনে মন কো প্রতি প্রতিক্ষণ সন্তুলন রখনে কা প্রয়াস আর সংকল্প কা ধারণ করনে কা প্রয়াস। মে স্বয়ং কে প্রতি, কুটুম্ব কে প্রতি, সমাজ আর বিশ্বাস কে প্রতি, শান্তি আনন্দ আর স্বাস্থ্য কে প্রচার কে লিয়ে সংকল্পবদ্ধ হুঁ আর দেশ কে বিকাশ কে লিয়ে সমর্পিত হুঁ। আর ধীরে ধীরে দোনো হাতো কো মিলাইয়ে আব হম শান্তি পাঠ করকে ইস সত্র কা সমাপ্ত করেঙ্গে। সির গর্দন সিধা রেখে দোনো হাতো কো মিলাইয়ে নমস্কার মুদ্রা মে।

0: शांति ही शांति ही। दोनों हथेलियों को घर्षण कीजिए, कोमलता से दोनों हथेलियों को चेहरे और आंखों पर स्पर्श कीजिए और धीरे धीरे आंखों को पलकों को झपकाते हुए कोमलता से आंखों को खोलिए और हाथों को सामान्य स्थिति में लेके आइए। आप सभी का बहुत बहुत धन्यवाद, आपका दिन मंगलमय हो। धन्यवाद।
1: যোগের সঙ্গে যোগ, যোগের মাধ্যমে যোগ, এক অন্যরকম সকাল, এক অন্যরকম সময় মুহূর্ত, যা এই মুহূর্তে যার সাক্ষী রইলাম আমরা। সাক্ষী রইল টেলিভিশনের পর্দার মাধ্যমে, রেডিওর মাধ্যমে সমগ্র বিশ্বের মানুষেরা। যোগ প্রদর্শন, যোগাভ্যাস সমাপন রেড রোডের দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, যিনি এতক্ষণ যোগাভ্যাসের মাধ্যমে ছিলেন মঞ্চে, সভাস্থলে তিনি ফিরে যাচ্ছেন। আর একই সঙ্গে এই যোগাভ্যাসের মাধ্যমে এক অন্যরকম অনুভূতি, এক অন্যরকম প্রতিজ্ঞা, সুস্থ থাকার, সুস্থ রাখার, সে সবটা নিয়ে এক বুক একেবারে তাজা তরতাজা অক্সিজেন নিয়ে বহু মানুষ তারা ফেরার পথ ধরবেন, যারা আজ ভোর থেকে নানান জায়গা থেকে ক্রমশ এসে উপস্থিত হয়েছেন রেড রোডে। ভারত সরকারের

উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালনের যে প্রয়াস প্রতি বছর নেওয়া হয়, এবছর পশ্চিমবঙ্গের কলকাতার রেড রোডে তার সেই সমারোহের শুভ আমরা যে প্রয়াস দেখলাম, ছড়িয়ে পড়ুক সেই পজিটিভ এনার্জি প্রত্যেকের মধ্যে। যা দেখলাম আজ, যা শিখলাম আজ, তা যেন আমরা আমাদের নিত্যাভ্যাসের মধ্যে রাখতে পারি। শেষ করছি আজ এখানেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, যোগে ঘটুক রোগমুক্তি।

এতক্ষণ কলকাতার রেড রোডে আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন অনুষ্ঠানের বাংলা ধারা বিবরণী শুনছিলেন। উপস্থাপনায় ছিলেন শর্মিষ্ঠা সরকার। আকাশবাণী কলকাতা, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মানস ভুল।

0: অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটায়, আমরা দুঃখিত।
1: গরমে শরীরের যত্ন নিন, অপ্রয়োজনে রোদে বেরোবেন না, বিশেষ করে দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে বাইরে না বেরোনোই ভালো। রোদে দাঁড় করিয়ে রাখা গাড়ির মধ্যে শিশুদের রাখবেন না, এতে তাদের শরীরে সমস্যা দেখা দিতে পারে। কিছু সময় অন্তর অন্তর শিশুদের জল পান করাতে ভুলবেন না।
0: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে ২৮ জুন ঠিক সকাল ১১টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত ৮টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে ২৮ জুন

0: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন শুনবেন বিজ্ঞান ধারাবাহিক ধুলো মুঠি সোনা মুঠি, আজ পর্ব 10।

আকাশবাণী ও বিজ্ঞান প্রসারের যৌথ উদ্যোগে ধারাবাহিক ধুলো মুঠি সোনা মুঠি, মাটির কাছাকাছি থাকা মানুষদের দুর্দান্ত উদ্ভাবন নিয়ে ১৩ পর্বের এই ধারাবাহিক। প্রত্যেক পর্বে দুটি করে উদ্ভাবনের কাহিনী। ধুলো মুঠি সোনা মুঠি।

0: अरे रोक रोक रोक सोनामुखी, अरे दे दे दे बिटिया, अरे अरे रोक रोक, अरे अरे बिटिया तू की रे है, ये तो दापा दापी कुछ कहना है
1: बेपार के शिवचरण তোমার সোনামুখী আজকে এমন করছে কেন?
0: রোক রোক,
1: সাবধানে সাবধানে, দেখো চাটনা মারে যেন।
0: আরে কর্তা, আপনি কেন চিন্তা করেন, আমাদের সোনামুখী যে সে গাই, রোক না রোক বেটা রোক, দেখবেন 4-5 লিটার দুধ বার করেই ছাড়বে।
1: শিবচরণ, তুমি কিন্তু ভালোভাবে দুইতে পারছো না।
0: হ্যাঁ,
1: সোনামুখী, কৃষ্ণা, লক্ষ্মী, এদের সবার দুধ ঠিক মতো দুইতে পারলে
0: কর্তা
1: অন্তত 30 লিটার দুধ তো হতোই।
0: কর্তা, আমি তো আপনাকে বলেইছি কর্তা, দুধ দেওয়ার যন্ত্র কিনে নিন। আরে এ রোক বিটিয়া, আরে রোক রোক, কা করতে, আরে রোক না।
1: আরে সে তো বড় বড় ডেয়ারি ফার্মে মেশিন দিয়ে দুধ দোয়ানো হয়, তার কারেন্টের খরচা তুমি জানো? আমাদের মতো ছোট চাষিরা তা কিনবে কি করে? তাছাড়া মেশিনগুলো খুব দামি হয়। সাবধান সাবধান সাবধান শিবচরণ, সোনামুখীর বাটো তো জোরে চেপে ধরো না, ও রেগে যাচ্ছে কিন্তু।
0: কেন ভাবেন কর্তা,
1: এই গেল গেল। পড়লে তো পড়লে, তোমাকে বলেছিলাম না, বলেছিলাম বারবার অত জোরে বাঁট ধরে টানাটানি করো না, শুনলে না? ইস ইস, খুব জোরে লেগেছে নিশ্চয়, দেখেছো সব দুধটাও পড়ে গেল আবার।
0: বিটা এ তো গুসা কেন রে আজ? হ্যাঁ, আরে রুক, ও রে বাবা রে বাবা,
1: ওঠো
0: বিটিয়া, এটা কিছু দিন পাটা মুচকেছে বোধ হয়।
1: রোজ রোজ এই কাণ্ড আর ভালো লাগছে না, দুধ দেওয়ার যন্ত্রটা বানাবার এত চেষ্টা করছি কিন্তু কিছুতেই ঠিক মতো হচ্ছে না, কি যে করি।
0: হ্যাঁ হ্যাঁ কর্তা, আপনি তাড়াতাড়ি আপনার যন্ত্র বানান না, সবাই তো বলে আপনি নাকি নতুন কিছু তৈরি করতে পারেন। উরি মারে,
1: ধরো ধরো আমার হাতটা ধরো,
0: হাঁটতে পারছি না, এটা মলম টলম কিছু দিন কর্তা।
1: আস্তে আস্তে ওঠো দেখি, আমি ওষুধ দিচ্ছি। হ্যাঁ, আর দেখি বাসন্তী আবার কোথায় গেল, বাসন্তীকে বলে জায়গাটা পরিষ্কার করাতে হবে।

0: চাচাজি, আপনি নাকি দুধ দেওয়ার যন্ত্রটা তৈরি করে ফেলেছেন শুনলাম। দেখি না, দেখি না কেমন সেটা, দেখি না। কি সুন্দর! আচ্ছা চাচাজি, ওই ছোট ছোট চারটি কি জিনিস?
1: এই জিনিসগুলোই তো গরুর বাঁটে লাগাতে হবে। আর দেখ এই যে এই লম্বা পাইপটা, এটা দিয়েই দুধটা বেরিয়ে আসবে।
0: ও বুঝেছি, এগুলো হলো সেই কাপ। আর এই পাত্রটা,
1: এই পাত্রটাতে শূন্য স্থান তৈরি করা হচ্ছে। দেখ দেখ এটার সঙ্গে একটা ভ্যাকুয়াম পাম্প লাগানো আছে।
0: আচ্ছা,
1: সেটাকে চার পায়ে একটা ফ্রেমের উপর বসিয়েছি বটে, তবে কি জানিস এটা ঠিক এক জায়গায় দাঁড়াচ্ছে না, টলে টলে পড়ে যাচ্ছে।
0: তুমি একটা কাজ করো না, এটাকে তিন পায়া ফ্রেমের উপর বসাও।
1: তিন পায়া ফ্রেম,
0: হ্যাঁ, তবে বোধহয় ঠিক থাকবে।
1: বাহ বাহ বাহ বাহ বাহ বাহ, ভালো বলেছিস তো, দেখি দেখি সেটাই বোধহয় করতে হবে। আর দেখ দেখ এটাকে বলে ভ্যাকুয়াম গজ। এটা দিয়ে শূন্যতা কতটা হলো সেটা মাপা যায়।
0: তবে হাত দিয়ে পাম্প করে ভ্যাকুয়াম তৈরি করাটা তো বেশ কষ্টের গো। দেখি না একটু চালিয়ে।
1: না না
0: না, একটু দেখি না।
1: এরকম ভাবে না, এরকম ভাবে, এই যে
0: এটা পা দিয়ে চালাতে হয়। ও মা, কি সুন্দর এটা চলছে।
1: চলছে তো ঠিকই, তবে অনেক ছোটখাটো চেঞ্জ করতে হবে।
0: মানে?
1: যেমন ভাবছি এমন ব্যবস্থা করব যাতে দুটো বোটায় অল্টারনেট করে পাম্পিংটা হয়, আর ভ্যাকুয়াম পাম্পটাতেও কিছু চেঞ্জ করব, বুঝলি? কাজ এখনো অনেক বাকি।
0: চাচাজি, তুমি কিচ্ছু ভেবো না।
1: বলছিস?
0: তুমি দেখো খুব ভালোভাবে তোমার এই যন্ত্রটা কাজ করবে। তারপর তুমি যে সেই সৌরশক্তি নিয়ে কত কিছু তৈরি করেছো, তোমার ক্ষেতের জৈব সারের প্রশংসা, হ্যাঁ, সে তো সবাই করে।
1: ওসব ছাড়, ক্ষেতের কাজ আর এই কাজ কি এক হলো নাকি রে? সে তো ধর ওই কিষান মেলায় কত রকম পুরস্কার দিল। তবে হ্যাঁ, এই যন্ত্রটা তৈরি হলে জানিস অনেক অনেক লোকের উপকার হবে। শুধু গরুর দুধই নয়, মোষের দুধও দেওয়া যাবে, আর মিনিটে 1.5 থেকে 2 লিটার দুধ খুব সহজে পাওয়া যাবে।
0: ওই দেখো চাচাজি, সোনামুখিও খুশি হয়েছে।
1: সোনামুখি তো খুশি হবে, শিবচারণ যা করে ওর উপর, বুঝলি? সেদিন যা চাট একখানা দিয়েছে না।
0: আচ্ছা চাচাজি, এই দুধ দোয়ার যন্ত্রের কথাটা তোমার মাথায় এলো কি করে? মানে এই এত সহজ প্ল্যান তুমি কি করে পেলে?
1: প্ল্যান কি করে মাথায় এলো জানিস বিন্নি? ওই তোদের ঘর থেকে মাঝে মাঝে যে গাছপালার পোকামাকড় মারার স্প্রেটা নি, সেটা থেকেই এই পাম্প করার কায়দাটা মাথায় এসেছে।
0: ও বুঝেছি, ওই স্প্রের পাম্প থেকে তুমি এই যন্ত্রটার নকশা করেছো। তুমি সত্যি জানো, আমি না আমার স্কুলে সবাইকে বলেছি,
1: কি
0: আমাদের বাড়ির পাশে মস্ত বড় আবিষ্কারক শ্রী রাঘব গৌড়াজি থাকে, তোমাকে সবাই দেখতে চায়।
2: বিন্নি,
0: হ্যাঁ
2: বিন্নি,
0: ওই দেখো আমার না ডাক পড়েছে, আমি আসি। তবে চাচা,
1: কি
0: তোমার এই দুধ দোয়ার যন্ত্রটা তৈরি হয়ে গেলে আমাকে কিন্তু একটা বানিয়ে দিতে হবে।
1: আরে এখনো কিছু চেঞ্জ করা বাকি রে, সবটা আগে বানিয়ে নি,
0: হ্যাঁ
1: তারপর তোকে একটা বানিয়ে দেব।
0: আচ্ছা চাচা, আমি তাহলে এখন আসি, কেমন?
1: হ্যাঁ রে, আবার আসিস। গত 4 বছর ধরে 15টা ডিজাইন থেকে এখন এই ডিজাইনটা করেছি, মনে তো হয় অনেকটাই কাজ হয়েছে। হে ভগবান ভগবান, যেন ওটা ঠিক মতো শেষ করতে পারি।
2: রাঘবজি
1: আসুন আসুন আসুন আসুন।
2: এই যে রাঘবজি, বলি বিন্নি এখানে এসেছিল, প্রধান বলল এদিকেই নাকি আসতে দেখেছে।
1: আপনি কোনো চিন্তা করবেন না শঙ্কর ভাই, বিন্নি এক্ষুনি আমার এখান থেকে বেরিয়ে আপনার বাড়ির দিকেই গেছে।
2: ও তাই নাকি?
1: হ্যাঁ, আপনার সঙ্গে দেখা হয়নি?
2: না দেখা তো হয়নি। যাকে তবু আপনি তো একটা হদিস দিলেন, কি বলবো রাঘব ভাই, চিন্তায় ঘুমোতে পারি না। মামরা মেয়ে স্কুলে বড় ক্লাসে পড়ছে, বিয়ে দেবারও তো সময় হলো।
1: শঙ্কর ভাই, ওই মহেশজির ছেলেটার সঙ্গে যে সম্বন্ধটা হয়েছিল সেটা কি হলো? এইবার পেরেকটা লেগেছে।
2: আরে সেটা তো সবই ঠিক ছিল, কিন্তু বুঝলেন না রাঘবজি, আজকালকার মেয়েদের সব মতিগতি।
1: হ্যাঁ মতিগতি।
2: এই তালুক ছেড়ে আমার মেয়ে যাবে না। আরে যত বলি, তুই তো আর ভিন রাজ্যে যাচ্ছিস না, ছেলে আমাদের এই কর্ণাটকের দক্ষিণ কানাড়া জেলারই ছেলে।
1: হ্যাঁ কানাড়া জেলারই তো ছেলে।
2: হ্যাঁ
1: হ্যাঁ,
2: শুধু ওদের তালুকটা আলাদা
1: আলাদা।
2: আমার মেয়ের কথা কি জানো, বলে এই তালুকের ছেলে কি ও বিয়ে করবে, ওর বাবাকে ছেড়েও যাবে না।
1: তাহলেই ভেবে দেখুন মেয়ে আপনাকে কতটা ভালোবাসে।
2: হ্যাঁ ভালোবাসা শুধু কি তাই রাঘবজি, চিন্তা কি আমার একটা। এই দেখুন না, এবছরে বৃষ্টিটা হলো না, ওই আমার এক ফালি জমি, চাষের জল জোগাড় করতে করতেই প্রাণান্ত, টেনে টুনে কোনো রকমে আমার সংসারটা চালাতে হচ্ছে। মাঝে মাঝে কি মনে হয় জানেন, ওই আমার একমাত্র মেয়েটার একটা গতি হয়ে গেলেই সংসার ছেড়ে বেরিয়ে পড়ব, আর ভালো লাগে না বুঝলেন।
1: এত ভেঙে পড়ছেন কেন শঙ্কর ভাই, মনে সাহস আনুন, সব ঠিক হয়ে যাবে।
2: যাক আমি তাহলে আসি বুঝলেন।
1: আচ্ছা আচ্ছা।
2: ও হ্যাঁ, ওই আচ্ছা আপনার ওই দুধ দোয়ার যন্ত্রটা, ওটা কতদূর হলো? আরে সারা গায়ে তো ধন্য ধন্য পড়ে গেছে, কম কম খরচেই নাকি তৈরি করছেন। আচ্ছা রাঘবজি, এটা দাম কেমন পড়বে?
1: ওই 700-800 টাকার বেশি হবে না।
2: ও না না, স্বীকার করতেই হয়, আপনার প্রতিভা আছে মশাই, সেই 10 বছর বয়স থেকে কত কিছুই তো তৈরি করছেন। আমাদের রাঘব গৌড়াজিকে এখন সারা দেশ চিনে গেছে। না না বললে হবে, দেখবেন এই দুধ দোয়ার যন্ত্রটা আপনাকে আরো সম্মান এনে দেবে।
1: শঙ্কর ভাই, আমি আমার সম্মান নিয়ে খুব একটা ভাবি না, গ্রামের আর 5টা লোকের যদি উপকার হয় তাতেই আমি আমার পুরস্কার পেয়ে যাব।
2: বাহ বাহ বাহ বাহ বাহ, কি দারুণ কথা বললেন, বাহ চমৎকার, আপনার কাজের অনেকটা ব্যাঘাত ঘটালাম না?
1: আরে না না
2: না না না, আপনার কাজের ক্ষতি হয়ে যাচ্ছে, আপনি কাজ করুন কাজ করুন, আপনি কাজ করুন, আমি আমি যাই দেখি আবার মেয়েটা আবার বাড়ি ফিরলো কিনা, দেখি যাই বুঝলেন।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন।

0: छोड़ना। कोई काउके तो देखछी ना। अरे आबार ऐ लुकी लुकी ढील छोड़ चुके। अरे माधव ना समय मतो आशार नाम नहीं अथच ढील छोड़ा होच्छे। माधव गाचेर फाके लुकिये आछो तो आमी किन्तु तोमाके देखेछी। बेरो शिगगिरि बेरो दाड़ाओ आमी आसछि।
1: छाड़ो छाड़ो बेशि हाथ तो नो जेनो मुनिमजी रद्दा।
0: एखन तो शुधु एकटा कान पकड़ेछि एरपर जखन दुटो कानि धरबो ना आबार ढील छोड़ा तोमार बेरिये जाबे।
1: আরে হায় বিয়ের আগে ইহাল বিয়ের পর না জানি কি হবে। গো বউ আমার মাথাটা তো আগে খেয়েছো বিয়ের পরে কি খাবে?
0: অত সোহাগ ভালো নয়। আমি অন্যের বউ হয়ে চলে যাব। বাবা খুব উঠে পড়ে লেগেছে জানো।
1: আমি বুঝতে পারছি না তোমার বাবা এত উঠে পড়ে লেগেছেন কেন। এই তো সবেমাত্র ক্লাস টুয়েলভে উঠলে, এখনই বিয়ের এত তাড়াহুড়ো কিসের?
0: দেখো তুমি তো জানোই আমাদের অবস্থা ভালো নয়। ওই তো একফালি জমি, তাও সেটা উর্বর নয়। তারপর বৃষ্টি হয়নি পর পর দু বছর। পাশের জমি থেকে জল বয়ে আনাটা খুব কষ্টের ব্যাপার। আমার আমার মন ভালো নেই মাধব।
1: মন খারাপ করো না বিন্নি, আমি শহরে ওই চাকরিটা পেয়ে যাই, তখন দেখবে এই এই সব কিছু ঠিক হয়ে যাবে।
0: চাকরিটা তুমি পেলে কোথায় যাবে?

0: আমাকে প্রথমেই যেতে হবে নানিলাম নামের একটা জায়গায়, তামিলনাড়ুর তিরুভারুর জেলায়।
1: এত দূর? বাবা, তবে তো তুমি আমাকে ভুলেই যাবে।
0: আরে দূর, বোকা মেয়ে, কর্ণাটক আর তামিলনাড়ু তো পাশাপাশি, কত আর দূর! তুমি তো আমার সোনা বিন্নি, তোমাকে আমি কখনো ভুলতে পারি?
1: তাড়াতাড়ি ফিরে এসো মাধব, আমি তোমার জন্য অপেক্ষা করব।

0: তুমি না নিলে নতুন তাই তোমায় ফেরাইনি, কিন্তু এই গায়ে সবাই জানে আমি শহরে চলে যাচ্ছি, আর আসছি না। হ্যাঁ, সব গুছাতে হচ্ছে, একটু তো দেরি হবে বাবা, তবে তুমি তোমার জিনিস পেয়ে যাবে, চিন্তা করো না।
1: কামার ভাই, তোমার ওই হাঁপড়টা?
0: আরে আরে আরে শক্তি ভাই, আমার মনে আছে, হ্যাঁ ওই হাঁপড় তোমাকে দিয়েই যাবো।
1: আচ্ছা
2: শক্তিজি, আমাদের এই কামার ভাই চলে গেলে বা আপনি তার জায়গা নিচ্ছেন নাকি?
0: মাধব বাবা, শক্তিজির শক্তি তুমি জানো না, ওর না পারে হ্যাঁ জিনিস নেই। ওর সুর দেওয়া গানটা হ্যাঁ মনে আছে, বোম্বে থেকে টাকা দিয়ে লোক কিনে নিয়ে গেছে, আর আমার একটা নতুন যন্ত্র।
1: ওফো কামার ভাই, তোমার সবেতে বাড়াবো না গো, এমন কিছুই আমি করিনি যা অত করে বলবার।
0: হ্যাঁ হ্যাঁ বলবো না কেন, শুনি। হ্যাঁ নতুন লোক এসেছে, তোমার গুণের কথা শুনবে না?
2: গুণের কথা? সে কেমন কামার ভাই?
0: আরে আরে আমাদের গ্রামের শক্তিজি ছোটবেলা স্কুল ছেড়েছিল, বাপ ছিল গরিব, বেশি পড়াতে পারেনি, তো কি করে লেগে গেল মন্দিরের কাজে। কত সুন্দর সুন্দর ভক্তিমূলক গান লিখেছে শক্তি, জানো? অনেক বড় বড় গায়ের আর গান গিয়েছে।
2: হ্যাঁ তাই নাকি, বলো কি কামার ভাই।
0: আরে শুধু কি তাই, কবিতা লেখে, গল্প লেখে, ওর কবিতা আমাদের রাষ্ট্রপতি কালামজির পর্যন্ত ভালো লেগেছে, চিঠিতে লিখেছেন।
1: ঠিক আছে ঠিক আছে, ও চালালে দেখছি, এত করে বলা কি আছে,
2: তা বলবে নাই বা কেন। তবে শক্তিজি, আপনি পরে আর লেখাপড়া শুরু করতে পারেননি?
1: কি বলি বলো দেখি, দেখো বড় হয়ে তো আর সেভাবে স্কুলের পড়া শুরু করা যায় না, তবে ডিস্টেন্স লার্নিংয়ে নাম লিখিয়েছি জানো, এই যতটা পড়াশুনো এভাবে করা যায় আর কি।
2: না আপনার চেষ্টা আর উদ্যমের সত্যি প্রশংসা না করে পারছি না।
1: যাই হোক, শোনো কামার ভাই, তোমার ওই হাঁপড়টা কিন্তু আমাকে দিও, আমার ওই জল তোলার যন্ত্রটাতে ওটা দিয়ে ভ্যাকুম তৈরি করো।
0: ঠিক ঠিক,
2: জল তোলার যন্ত্র মানে? বুঝলাম না তো শক্তিজি।
1: তুমি নতুন লোক মাধব, তাই জানো না আমাদের এই নন্নিলামে অনেক জমি অনুর্বর, আর বৃষ্টি না হলে তো কথাই নেই, আমাদেরই তো জমিটা মন্দিরের জমি জানো, কিন্তু চাষবাস কিছুই করা যায় না, আর পাশের জমি জমে থাকা জল বয়ে আনা খুবই কষ্টের, তাই বছর ভর লেগেছি, যদি একটা জল তোলার যন্ত্র বানানো যায়।
2: আশ্চর্য তো, এ তো একদম বিন্নিদের মতোই অবস্থা দেখছি। না ব্যাপারটা দেখতে হচ্ছে। আচ্ছা শক্তিজি, আপনার জলের যন্ত্রটা একটু দেখতে পারি?
1: হ্যাঁ কেন নয়, অবশ্যই আসবে, আজ বিকেলে মন্দিরে এসো না, গ্রামের মন্দিরে লাগোয়া আমার বাড়ি, আমরা কয়েক পুরুষ ধরেই মন্দিরের পুরোহিত, তা সন্ধ্যা আরতি শেষে একসঙ্গে বাড়ি যাব।

0: আচ্ছা শক্তিজি, এই জল তোলার যন্ত্রটা আপনার মাথায় এলো কিভাবে?
1: নিজের বাসনকোসন ধুতে ধুতে হঠাৎ যেন একদিন মনে হলো, আচ্ছা কোনো পুকুর বা দিঘি থেকে জল টেনে আনার মেশিন তো বানানো যায়।
0: আচ্ছা,
1: খেতে জল আনার তো একটা সুরাহা হবে। ব্যাস লেগে পড়লাম কাজে।
0: আচ্ছা এটা কি জিনিস? মনে তো হচ্ছে কাঠের তক্তা আর লোহার রডের তৈরি কিছু একটা।
1: ও ওইটা? ওইটা হলো প্রপেলার। আর কি জানো মাধব, প্রথম দিকে জলের আসা যাওয়াটা কিছুতেই ম্যানেজ করতে পারছিলাম না, তাই তো মনে হলো কামার ভাইয়ের হাপড়টা হয়তো কাজে আসতে পারে। এখন দেখো কেমন সুন্দর কাজে এসেছে ওটা।

0: হাঁপড়টা তো লাগানো আছে দেখছি।
1: হ্যাঁ, ওই হাঁপড়টা দিয়ে এমনভাবে একটা ভ্যাকুয়াম তৈরি করেছি যে জল শুধু একদিক দিয়ে ঢুকতে পারছে কিন্তু বেরিয়ে যেতে পারছে না।
0: আর তাছাড়া সাইকেলের একটা চেনও ব্যবহার করেছেন এখানে। আশ্চর্য, এই সামান্য জিনিসগুলো দিয়ে একটা এত সুন্দর পাম্প তৈরি করেছেন শক্তিজি।
1: গত 15 বছর ধরে লেগে আছি মাধব ভাই, অনেকবার চেষ্টা করে করে এখন মনে হয় ভগবান বোধহয় নিরাশ করেননি। আমার এই হাতে চালানো মেশিন দিয়ে বড় বড় লেক নদী থেকে অনেক তাড়াতাড়ি জল পাম্প করে অনেক দূরের ক্ষেতে পাঠানো যাচ্ছে। আজকেই তো হাঁপড়টা লাগাবার পরে দেখলাম যন্ত্রটা ঠিক মতোই কাজ করছে।
0: আপনি নিশ্চয়ই যন্ত্রটার পেটেন্ট নেবেন?
1: সে তো নেবই, কিন্তু কি জানো মাধব, আমার এই ছোট আবিষ্কার যদি কিছু লোকের জীবনে একটু স্বস্তি আনতে পারে সেটাই হবে আমার সবচেয়ে বড় পুরস্কার।
0: শক্তিজি, আপনি আপনি আমার যে কি উপকার করেছেন তা আপনি নিজে ভাবতেও পারবেন না।
1: কেন মাধব, তোমাদের গ্রামে কি একই সমস্যা আছে নাকি?
0: আরে তা তো আছেই, তবে আপনার এই জল তোলার যন্ত্র আমার জীবনটাকে একেবারে অন্যরকম করে দিয়েছে শক্তিজি।
1: তুমি কি বলছো ভাই, আমি তো বুঝতে পারছি না।
0: আপনাকে আপনাকে পরে সব বলবো শক্তিজি।
1: মাধব,
0: এখন আমি চললাম, একটা খুব জরুরি ফোন করতে হবে, আমি চলি।

0: হ্যালো হ্যালো, কে বিন্নি? হ্যালো,
1: কে?
0: আমি মাধব বলছি। ভালো আছো? শোনো শোনো, দারুণ একটা খবর আছে। আমাদের অপেক্ষা বোধহয় শেষ হতে চলেছে। তোমার বাবার ক্ষেতে এখন জলের জন্য আর কোনো কষ্ট থাকবে না।
1: কেন
0: কেন? আরে, এই নান্নিলামের শক্তি মাইথনজি একটা দারুণ সুন্দর জল তোলার যন্ত্র বানিয়েছেন, যা দিয়ে সেই দূরের কৃষ্ণা নদী থেকে তোমরা ক্ষেতে জল আনতে পারবে।
1: দুষ, কি বলছো অবলতা বল।
0: আরে বিশ্বাস করে না। হ্যাঁ গো, সত্যি বলছি।
1: সত্যি?
0: আরে হ্যাঁ হ্যাঁ সত্যি। আরে, ও কার আওয়াজ পাচ্ছি? সোনামুখীর?
1: হ্যাঁ।
0: ও হো হো, তুমি রাঘবজির বাড়িতে ওনার যন্ত্র দিয়ে সোনামুখীর দুধ দুইছ?
1: হ্যাঁ।
0: আমার সোনা বিন্নি, পাগলি বিন্নি। আরে আরে আরে, কাঁদছো কেন? কাঁদার কি আছে? সোনা শোনো, আমি আসছি। দেখো, কিছুদিন বাদেই আমি আসছি। শক্তিজির কাছ থেকে একটা জল তোলার যন্ত্র নিয়ে আমি যাব। বিন্নি বিন্নি, কি হলো? আমার কথা শুনতে পাচ্ছ না? বিন্নি বিন্নি।

শুনলেন ধুলোমুঠি সোনামুঠি ধারাবাহিকের এই পর্ব। রচনা সায়েন্স কমিউনিকেটার্স ফোরামের পক্ষে কৌস্তুভ চৌধুরী, অভিনয়ে অনুসোয়া মুখোপাধ্যায়, বিশ্বনাথ আচার্য, রূপন দাশগুপ্ত, সব্যসাচী দাশগুপ্ত ও মুরারী মুখোপাধ্যায়, শব্দগ্রহণ মনোজ কর, প্রযোজনা ড. মানস প্রতিম দাস। শুনলেন বিজ্ঞান ধারাবাহিক, এখন আধুনিক গান। প্রথমে লোপামুদ্রা মিত্র।

0: আধুনিক গান শুনলেন লোপামুদ্রা মিত্রের কণ্ঠে।
1: রোদে দাঁড় করিয়ে রাখা গাড়ির মধ্যে শিশুদের রাখবেন না, এতে তাদের শরীরে সমস্যা দেখা দিতে পারে। কিছু সময় অন্তর অন্তর শিশুদের জল পান করাতে ভুলবেন না।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন বেহালায় রাগ গুর্জরি টোড়ি, বাজিয়েছেন তরুণ কুমার চক্রবর্তী। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন প্রশান্ত দে রায়। বেহালা, রাগ গুর্জরি টোড়ি, শিল্পী তরুণ কুমার চক্রবর্তী।

শুনছিলেন বেহালায় রাগ গুর্জারি টোড়ি, বাজিয়েছেন তরুণ কুমার চক্রবর্তী। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন প্রশান্ত দে রায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি শেষ হলো।

0: গানে গানে
1: লো মা,
2: আরে আর ছোট বৌমা এইটা তোমার, আর এটা আমার দিদি ভাইয়ের জন্য।
3: কিন্তু ঠাম্মি, হ্যাঁ তোমার কোনটা?
4: সবকিছু, আমি ব্যাংক, লকার, ফিক্সড ডিপোজিট সবেতে ওকেই তো নমিনি করে দিয়েছি। কাল যখন থাকবো না, তখন টাকা পয়সা পেতে ওর সুবিধা হবে।
2: ও সব কি বলছো? যা,
5: আরবিআই এ কথা বলে,
6: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: গানে গানে আজ বিশ্ব সঙ্গীত দিবস, গানে গানে ছড়িয়ে পড়ুক বিশ্ব শান্তি, মৈত্রী আর ভালোবাসার বার্তা। প্রথমে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া গান ছবি পথে হলো দেরি।

0: কিউআর কোড স্ক্যান করো, 5000 টাকার ক্যাশব্যাক পাও। বাহ, দিনটা ভালোই।
1: নতুন জীবন ছবির গানে হেমন্ত মুখোপাধ্যায়।

গানে গানে মজবুত হোক ভালোবাসার বন্ধন, ছড়িয়ে পড়ুক শান্তির ভাবনা। বিশ্ব সঙ্গীত দিবসে এই তো আমাদের চাওয়া। গানে গানে অনুষ্ঠান শুনছিলেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে। আকাশবাণী শিলিগুড়ি, আকাশবাণী মুর্শিদাবাদ, আকাশবাণী শান্তিনিকেতন এবং আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আইএনএস ডুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস এগ্রে এই তিনটি ভারতীয় নৌবাহিনী জাহাজের উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানটির বাংলা ধারা বিবরণী শুনবেন এখন। উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার।

দিনটা আজ অন্যরকম, অন্যরকম তো বটেই, যদিও ক্যালেন্ডার পাতা অনুযায়ী শুধুই একটি দিন, 21 জুন, যেমন কুড়ির পারে 21 আসে 21-এর পর 22, কিন্তু আজকের এই 21 জুনের সকাল একটু অন্যরকম। পূব আকাশের লালচে আলো নিয়ে সূর্য যখন এলেন, একই সঙ্গে কিন্তু একটা নতুন দিন, অনেকটা নতুন আশা, সুঅভ্যেস, প্রতিজ্ঞা, সুন্দর একটা ভবিষ্যতের লক্ষ্যে শুরু করলো এই দিনখানি।

আজকের এই যে 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস, এই উপলক্ষে ভারত সরকারের আয়োজনে আয়োজিত যে অনুষ্ঠান তা হল মূলত পশ্চিমবঙ্গের কলকাতায় রেড রোডে আয়োজিত। এই যে সুন্দর অনুষ্ঠানখানি আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই শ্রাব্য মাধ্যমে হোক অথবা দৃশ্য মাধ্যমে নিশ্চয়ই তার সাক্ষী হয়েছেন। আর এরপর আরও একখানি শুভ খবর আমাদের জন্য, অন্তত বলতে পারি পশ্চিমবঙ্গবাসী এবং ভারতবাসী হিসেবে প্রতিটি মানুষের আজ গর্ব করার দিন, ভারী সুন্দর একখানা দিন। কারণ আর কিছুক্ষণের মধ্যেই ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আনুষ্ঠানিক উদ্বোধন করতে চলেছেন এমন তিনখানি যুদ্ধজাহাজ, যারা ভারতের যে নির্মাণ, ভারতের যে কৌশল, ভারতের যে প্রযুক্তি, একই সঙ্গে ভারতের যে নিরাপত্তা বলয়, সবটাকে এগিয়ে নিয়ে যাবে আরও কয়েক কদম। আইএনএস জুনাগিরি উন্নত মানের একটি ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ, আইএনএস সংশোধক একটি বৃহদায়তন সাবভেজেল এবং আইএনএস অগ্রে সাবমেরিন বিধ্বংসী যুদ্ধজাহাজ, এই তিনখানি যুদ্ধজাহাজের আজ আনুষ্ঠানিক সূচনা করবেন প্রধানমন্ত্রী। কলকাতার বন্দর হিসেবে যা পরিচিত ছিল আর আজ থেকে 6 বছর আগে পর্যন্ত, 2020 সাল থেকে সেই কলকাতা বন্দরের 150 বছর পূর্তি উপলক্ষে তার নতুন নামকরণ হয় শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট। এই শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট তার যে নানাবিধ কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের মধ্যে এক নতুন পালক যুক্ত হতে চলেছে আজ আর কিছুক্ষণের মধ্যেই। আজ তিনখানি যুদ্ধজাহাজ আইএনএস জুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রে, এই যে তিনটি বিধ্বংসী যুদ্ধজাহাজ, তা শুধুমাত্র ভারতের নিরাপত্তাকেই যে সুদৃঢ় বা সুনিশ্চিত করতে চলেছে তা নয়, একই সঙ্গে আত্মনির্ভর ভারতের কর্মসূচিকেও কিন্তু আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। প্রশ্ন উঠতে পারে যে কি করে, কারণ এ তো রীতিমতো নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ভারতীয় যুদ্ধজাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন। হ্যাঁ, এবারে আসা যাক সে প্রশ্নের উত্তরে। এই যে তিনখানি জাহাজ, যুদ্ধজাহাজ আজ যার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, তা সম্পূর্ণরূপে দেশীয় প্রযুক্তিতে নির্মিত। এই জাহাজগুলি তৈরিতে 75% বেশি দেশীয় উপাদান ব্যবহার করা হয়েছে। কলকাতার গার্ডেন রিজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের তৈরি এই জাহাজগুলিতে 75% বেশি দেশীয় উপাদান ব্যবহার করা হয়েছে, যা দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর ভারত কর্মসূচিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। আর সেই কারণেই একটু আগে বলছিলাম যে শুধুমাত্র ভারতের নিরাপত্তা ব্যবস্থা নয়, ভারতের নিরাপত্তা এবং ভারতের নির্মাণ, এই দুইকে মিলিয়ে দেবে আজকের এই অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরে এই তিনটি দেশীয় প্রযুক্তিতে নির্মিত নৌজাহাজ দুনাগিরি সংসদ এবং অগ্রেয় তার কমিশন করবেন, তার শুভ সূচনা করবেন, আনুষ্ঠানিক শুভ সূচনা। তবে এই প্রথম নয়, এ হল দ্বিতীয় ঘটনা। 2025 সালের জানুয়ারি মাস, সেই সময়ের পরের এটি দ্বিতীয় ঘটনা, যখন কিনা তিনটি প্রধান নৌ প্ল্যাটফর্ম একসঙ্গে কমিশন করা হচ্ছে। তবে আশা রাখা হচ্ছে এরকম ঘটনার পরে আরও ঘটবে, কারণ এই বছরটিকে নৌবাহিনী এমন একটি বছর হিসেবে ধার্য করেছে যে বছরে 19টি যুদ্ধজাহাজ অন্তর্ভুক্তি ঘটবে, 19টি যুদ্ধজাহাজের অন্তর্ভুক্তি ঘটবে ভারতীয় নৌবাহিনীর, যেটি এখনও পর্যন্ত ভারতীয় নৌবাহিনীর হিসেবে বা তাদের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যা, একটি বছরে 19টি যুদ্ধজাহাজের অন্তর্ভুক্তিকরণ। আর তার মধ্যে এই তিনখানি যুদ্ধজাহাজ একই সঙ্গে আজ পশ্চিমবঙ্গের

কলকাতায় শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট, সেখান থেকে এই তিনখানি যুদ্ধজাহাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন, শুভ সূচনা আর কিছুক্ষণের মধ্যেই। মিসাইল হামলায় প্রস্তুত, ব্রহ্মোস মিসাইল বহন করতে পারবে, মাঝারি পাল্লার মিসাইল বহন করতে পারবে এবং অন্যান্য যুদ্ধজাহাজ যারা ঘুরে বেড়াচ্ছে এলাকার মধ্যে, তাদের যে নানান ধরনের তাদেরকে নিয়ে সমীক্ষা, তাদের শক্তির সমীক্ষা, তাদের শক্তি নিয়ে জরিপ, সেই সব কিছুতে রীতিমতো পারদর্শী। হালকা টর্পেডোকে বহন করতে পারবে, সাবমেরিনের যাতায়াত একই সঙ্গে জরিপ করতে পারবে, সমীক্ষা করতে পারবে, এমনইভাবে তৈরি হয়েছে এই তিনখানি আইএনএস বা যুদ্ধজাহাজ। শুরুতে আসি দুনাগিরির কথায়। ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র, মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম এবং মাল্টি রোল কম্ব্যাটের জন্য উন্নত সেন্সরে সজ্জিত এই আইএনএস দুনাগিরি, একই সঙ্গে চতুর্থ বৃহৎ সার্ভে ভেসেল সংশোধক, সে হাইড্রোগ্রাফিক এবং ওশিয়ানোগ্রাফিক মিশনের জন্য স্বয়ংক্রিয় আর একই সঙ্গে রিমোট সেন্সিং সিস্টেম বা দূর নিয়ন্ত্রিত সিস্টেম, এই দুই বহন করে। অর্থাৎ অনেক দূর থেকে এই সংশোধককে যেমন চালানো যায়, একইভাবে এই সংশোধক অনেক দূরে তার নানান মিসাইলকে সে প্রতিস্থাপিত করতে পারে। একই সঙ্গে শ্যালো ওয়াটার ক্রাফ্ট আগ্রে, সে কিন্তু উপকূলীয় জলসীমায় ডুবোজাহাজ যদি এসে ঢুকে পড়ে, ডুবোজাহাজের অগ্রগতির যদি কোনো হুমকি থাকে আমাদের বর্ডার লাইন এলাকাতে, তা রীতিমতো অনেক আগে থেকে জরিপ করে জানিয়ে দিতে পারবে আগ্রে। একই সঙ্গে হালকা টর্পেডো, দেশীয় রকেট লঞ্চার, সোনার সবটাই সে ধারণ করতে পারে নিজের মধ্যে। সুতরাং বলাই যায় নৌবাহিনীর যে আমরা এতদিন ধরে ভারতীয় নৌ বেশি শক্ত করতে, সুদৃঢ় করতে নিরাপত্তা বেষ্টনী, আর কিছুক্ষণের মধ্যেই তাদের পথ চলা শুরু হতে চলেছে আইএনএস জুনাগিরি, আইএনএস সংশোধক এবং একটি বৃহদায়তন সার্ভে ভেসেল আইএনএস অগ্রে। সাবমেরিন বিধ্বংসী যুদ্ধ জাহাজ হিসেবে ইতিমধ্যেই কিন্তু নজরে পড়েছে সে। আজ সকালে শান্তির বার্তা আমরা দেখলাম, ভারতবর্ষের পক্ষ থেকে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া হলো যোগাভ্যাসের মাধ্যমে, নিয়মিত যোগাভ্যাসের মাধ্যমে। হাজার হাজার বছরের পুরনো ভারতের এই যে অভ্যেস, ভারতের এই যে উদ্ভাবন, তা সমগ্র বিশ্বকে পথ দেখালো, শান্তির পথ, সুস্থতার পথ, আর তার মাত্র দুই ঘন্টার মধ্যে। আর কিছুক্ষণের মধ্যেই ভারতবর্ষ আবারও এক বার্তা দেবে সারা পৃথিবীকে, সারা বিশ্ববাসীকে, যে সুস্থতার লক্ষ্যে, শান্তির লক্ষ্যে ভারতবর্ষ এগিয়ে আছে। একই সঙ্গে ভারতবর্ষ এগিয়ে রয়েছে তার আন্তর্জাতিক নিরাপত্তার বেষ্টনীতে, ভারতবর্ষ এগিয়ে রয়েছে তার দেশীয় নির্মাণে। এগিয়ে ভারত, ভারতের বিকাশ পথ, যে বিকাশ পথের কথা বারে বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন, ভারত সরকারের তরফ থেকে যে বিকাশ পথের যাত্রা, সে বিকাশ পথে সত্যি আজকের এই দিনখানি উজ্জ্বল অক্ষরে লেখা থাকবে। ভারতের কলকাতা বন্দর, এই কলকাতা বন্দরের 150 বছর পূর্ণ হয়েছিল 2020 সালে, আর সেই 2020 সালে 150 বছর পূর্তি উপলক্ষে কলকাতা বন্দরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সে বন্দরের নতুন নামকরণ করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট। তারপর থেকে এ নামেই সে বিখ্যাত, আর জগৎ বিখ্যাত বলতেই পারি। অন্তত আর কিছুক্ষণের মধ্যে বিশ্ববাসী জেনে যাবে ভারতের নৌবাহিনীর হাত শক্ত করতে এগিয়ে আসা এই তিন যুদ্ধজাহাজের নাম, যাদের কমিশনিং হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে, আর কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিক শুভ সূচনা হতে চলেছে। এই যে তিনখানি যুদ্ধজাহাজ, তা সম্পূর্ণরূপে দেশীয় প্রযুক্তিতে নির্মিত, এর

যদি বলা যায় প্ল্যানিং এবং এর যদি বলা যায় ইমপ্লিমেন্টেশন, সবটাই হয়েছে কলকাতার গার্ডেন রিজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স GRSA, তারাই তৈরি করেছেন এই জাহাজগুলিকে, যেখানে 75% বেশি দেশীয় উপাদান ব্যবহার করা হয়েছে। অবশ্যই এ ভারত নতুন ভারত, এ ভারত বারবার বলে স্বনির্ভর হওয়ার কথা, এ ভারত বারবার বলে আত্মনির্ভর হওয়ার কথা। আর এই তিনখানি যুদ্ধ জাহাজ 75% বেশি দেশীয় উৎপাদন, দেশীয় উপাদান ব্যবহার করে তৈরি করার পরে, দেশের মধ্যে তৈরি করার ফলে দেখিয়ে দিল এ ভারত আত্মনির্ভর হতে জানে, আত্মনির্ভর হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আমরা উপেক্ষা করছি আর কিছুক্ষণের, মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে তার যাত্রা, তাদের কাজ শুরু করতে চলেছে। তিনখানি দেশীয় পদ্ধতিতে নির্মিত যুদ্ধজাহাজ INS জুনাগিরি, INS সংশোধক এবং INS আগ্রে। বারে বারে নির্মাণের কথা বলতে ইচ্ছে করছে, বলা দরকার, আমাদের জানা দরকার, আমাদের এ নিয়ে চর্চা করারও দরকার। কারণ আত্মনির্ভর ভারতের পথে এগিয়ে চলা এই যে নতুন ভারত, তা কিন্তু সত্যি আজ তা প্রমাণ করে দেখালো। ভারতীয় নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরো দ্বারা ডিজাইন করা এবং কলকাতার গার্ডেন রিজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স দ্বারা নির্মিত 75% বেশি দেশীয় উপকরণ সহ এই জাহাজগুলি নির্মাণে যুক্ত ছিল 200 বেশি MSME। আমরা জানি এই MSME কে কতটা গুরুত্ব সহকারে তার প্রচার এবং প্রসারে অগ্রণী ভূমিকা নিচ্ছেন ভারত সরকার। 200 বেশি MSME জড়িত থাকার ফলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উল্লেখযোগ্য কর্মসংস্থান সৃষ্টি করেছে এই জাহাজের নির্মাণ। এই কমিশনিং আত্মনির্ভর ভারত উদ্যোগের অধীনে নৌবাহিনী, সরকার, শিল্প এবং অবশ্যই MSME-র যৌথ প্রচেষ্টার এক প্রতিফলন। আমরা জানি ভারত মহাসাগরে নানান দেশের যে ক্রমাগত ভ্রুকুটি, ক্রমাগত তাদের এগিয়ে আসা, ক্রমাগত তাদের নৌবহরের সঞ্চালনা, তা বেশ কিছুদিন ধরে ভারত ভালোভাবে দেখছে না। সেই লক্ষ্যে আন্তর্জাতিক মঞ্চে তারা তাদের উদ্বেগও প্রকাশ করেছে। কিন্তু শুধুমাত্র উদ্বেগ প্রকাশ করেই ভারত থেমে থাকে না, বরং ভারত কাজের মধ্যে দিয়ে প্রকাশ করে তা। আর তাই ভারত মহাসাগরে যাতে বৈদেশিক যে নৌবহর তার যাতায়াত তাদের নিজস্ব সীমার মধ্যেই সীমাবদ্ধ থাকে, সেই বিষয়টিকে জোর দেওয়া হয়েছে বেশ কিছুদিন ধরেই। আর তাই এই কমিশনিং, আজকের এই কমিশনিং ভারতের প্রতিরোধ ক্ষমতা এবং অপারেশনাল রিচ বাড়ানোর যে পদক্ষেপ, সেই পদক্ষেপকে আরও সুদৃঢ় করে এবং একই সঙ্গে এক বার্তা দেয় সারা বিশ্বের জন্য, তা কিন্তু সত্যি আজকের এই অনুষ্ঠানের এক অন্য রকম বা বলা যায় বিশেষ গুরুত্ব। ভবিষ্যতে নৌবাহিনী আজকের এই তিনটি যুদ্ধজাহাজের সক্ষমতাগুলিকে ব্যবহার করে আঞ্চলিক মোতায়েন বাড়াতে এবং অংশীদার দেশগুলিকে প্রতিরক্ষা রপ্তানির সম্ভাবনাও খুঁজে দেখতে পারে। হ্যাঁ, প্রতিরক্ষা রপ্তানির কথা অবশ্যই আজকের এই তিনটি যুদ্ধজাহাজের কথা সঙ্গে সঙ্গে বলতেই হয়, কারণ শুধুমাত্র এই তিনখানি যুদ্ধজাহাজের তৈরি হওয়া, নির্মাণ হওয়া, তাদের কাজ শুরু করা, তার মধ্যে শুধুমাত্র যে প্রতিরক্ষা বা ভারতের নিরাপত্তা জড়িত রয়েছে তা নয়, একই সঙ্গে নৌবাহিনীর প্রশিক্ষণে প্রয়োজন হয় বহু যুদ্ধজাহাজের, একই সঙ্গে ভারতবর্ষ প্রতিরক্ষা রপ্তানির দিকে যে নতুন দিশা দেখতে চলেছে তার বাণিজ্যের ক্ষেত্রে, সেই প্রতিরক্ষা রপ্তানির ক্ষেত্রেও কিন্তু দেশীয় পদ্ধতিতে নির্মিত, দেশজ উপকরণে নির্মিত এই তিনখানি যুদ্ধজাহাজ সত্যিই ভারতকে কয়েক কদম এগিয়ে দেবে প্রতিরক্ষা রপ্তানির ক্ষেত্রেও। কলকাতায় তিনটি ফ্রন্ট লাইন নৌ প্ল্যাটফর্ম একসঙ্গে অন্তর্ভুক্ত হতে চলেছে, যা অবশ্যই ভারতের সামুদ্রিক সক্ষমতা শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। উন্নত অপারেশনাল ভূমিকা যাকে বলা হয়, অর্থাৎ দুনাগিরি, এক্ষেত্রে যুদ্ধশক্তি বাড়াবে, যুদ্ধশক্তির ক্ষেত্রে

নৌবাহিনীর হাত শক্ত করবে দুনাগেরি। সংশোধক, আইএনএস সংশোধক, সে জরিপ সক্ষমতা জোরদার করবে, অর্থাৎ নানানভাবে আমাদের ভারতবর্ষের যে সামুদ্রিক রেঞ্জ রয়েছে, যে সীমা রয়েছে, সেই সীমার মধ্যে এবং সীমার বাইরেও যদি কোনো রকম বৈদেশিক নৌবহর তার তৎপরতা দেখায়, সেই জরিপ অবশ্যই অত্যন্ত সক্ষমতার সঙ্গে বাড়িয়ে তুলবে আইএনএস সংশোধক। আর আইএনএস আগ্রেয়, সে উপকূলীয় জলে অ্যান্টি সাবমেরিন যুদ্ধ ক্ষমতা বৃদ্ধি করবে। আমরা জানি সাবমেরিন শুধু আজ নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই যুদ্ধের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আর যত দিন যাচ্ছে প্রযুক্তির ব্যবহারে এই সাবমেরিনের কর্মক্ষমতা, যুদ্ধ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। সমগ্র বিশ্বের প্রায় প্রতিটি দেশ এই সাবমেরিনের ব্যবহারকে অগ্রাধিকারে রাখে, ভারত সেখানে পিছপা নয়। শুধুমাত্র সাবমেরিনকে শক্তিশালী করাই নয়, সেই সাবমেরিনের মধ্যে দিয়ে আরও অন্যান্য নৌবহরকে এগিয়ে নিয়ে চলা, তাও ভারতের লক্ষ্য। সেই লক্ষ্যে কয়েক কদম এগিয়ে যাবে আজ ভারত এই আইএনএস আগ্রার হাত ধরে। ৭৫% বেশি দেশি উপকরণ, অর্থাৎ বিদেশের উপরে বা বলা যায় আমরা আর পরমুখাপেক্ষী হয়ে থাকব না। এদেশ জানে নিজের মতন করে এগিয়ে চলতে, তাই ৭৫% বেশি দেশি উপকরণ ব্যবহার করে 200 বেশি এমএসএমএর অংশগ্রহণ, ভারতের জাহাজ নির্মাণের যে ইকোসিস্টেম তার বলা যায় খোল নলচেই বদলে দিয়েছে। ভারতের জাহাজ নির্মাণের ইকোসিস্টেমের মধ্যে এ এক নতুন পালক। দুদিনের পশ্চিমবঙ্গ সফরে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। গতকাল আমরা দেখেছি তারকেশ্বরে তিনি একগুচ্ছ জনহিতকর প্রকল্পের শুভ সূচনা করেছেন। আজ সকালে রেড রোডে যে আন্তর্জাতিক যোগ দিবসের তার নেতৃত্বে যে অনুষ্ঠান আয়োজিত হলো, সে অনুষ্ঠান সমগ্র বঙ্গবাসী নয়, সমগ্র ভারতবাসীই নয়, সমগ্র বিশ্ববাসীর জন্য সুস্থ থাকার, শান্তিতে থাকার এক সদর্থক বার্তা। আজ সকালেই সে বার্তার সঞ্চালন হয়েছে আজকের রেড রোডের সেই অনুষ্ঠান থেকে। আর কিছুক্ষণের মধ্যেই শুধুমাত্র শান্তি নয়, একই সঙ্গে সক্ষমতা, আত্মনির্ভরতা, এই সব কিছুর ক্ষেত্রেও যে ভারতবর্ষ এগিয়ে চলেছে জয় পতাকা হাতে নিয়ে, তারই আরও এক নিদর্শন বলা যায়, প্রমাণস্বরূপ বলা যায়, উদ্বোধন হতে চলেছে, কমিশনিং হতে চলেছে 3টি যুদ্ধ জাহাজের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে। এই মুহূর্তে চোখ রয়েছে ভারতবাসীর এই তিনখানি যুদ্ধ জাহাজের উপর, আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক, আইএনএস আগ্রে। যুদ্ধ জাহাজ তো থাকেই, এদের আলাদা করে স্পেশালিটি কি? আইএনএস দুনাগিরি উন্নত মানের ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধ জাহাজ, আইএনএস সংশোধক একটি বৃহদায়তন সার্ভে ভেসেল, যে কিনা দুরাগত যে সকল বৈদেশিক নৌবহর বা বলা যায় নৌবাহিনীর যদি কোনো রকম তৎপরতা দেখা যায় তার জরিপ করবে, তার সমীক্ষা করবে, এবং আইএনএস আগ্রে যে কিনা সাবমেরিন বিধ্বংসী যুদ্ধজাহাজ। এই তিনখানি যুদ্ধজাহাজের হাত ধরে ভারতীয় নৌবহরকে, ভারতীয় নৌবাহিনীকে আরও সুদৃঢ় এক মঞ্চের উপর দাঁড় করাতে চলেছে কিছুক্ষণের মধ্যেই এই কমিশনিং, প্রধানমন্ত্রীর হাত ধরে যার শুভ সূচনা হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কনভয় এসে উপস্থিত হচ্ছে গার্ডেন রিচে, যে গার্ডেন রিচে আগে নাম ছিল কলকাতা বন্দর। 2020 সাল থেকে কলকাতা বন্দরের 150 বছর উপলক্ষে তার নতুন নামকরণ হয় শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট। সেখানে একের পর এক কনভয় এসে পৌঁছচ্ছে,
অবশ্যই নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে চারিপাশ, স্বাভাবিক, কারণ সেখানে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি শুধুমাত্র থাকছেন না, একই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে বহু মানুষ, নৌবাহিনীর শীর্ষ আধিকারিক এবং বিশিষ্ট নানান ব্যক্তির উপস্থিতিতে কিছুক্ষণের মধ্যেই জনসমাগম ভরে উঠতে চলেছে এই জায়গাখানি, এবং সেই কারণে নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে কিন্তু এই মুহূর্তে গার্ডেন রিজকে। আন্তর্জাতিক যোগ দিবস আজ, বিশ্ব সঙ্গীত দিবস আজ, আজ সঙ্গীতের সুর, আজ শান্তির বার্তা, সুস্থতার বার্তা, আর একই সঙ্গে আজ আত্মনির্ভরতার বার্তা, আজ প্রতিরক্ষার বার্তা, আজ আত্মনিরাপত্তার বার্তা, সবটা কিন্তু একই সঙ্গে ছড়িয়ে দিচ্ছে এই ভারত, শ্রেষ্ঠ ভারত। দেশীয় পদ্ধতিতে 75% বেশি দেশীয় উপকরণে এইভাবে নির্মাণ, তা সত্যিই সমগ্র বিশ্বের কাছে ভারতবর্ষের এক বার্তা, কারণ আমরা এখন স্বাবলম্বী, এ ভারত এখন আত্মনির্ভর। শুধুমাত্র দেশে যদি নির্মাণ হয় তাতে দেশীয় প্রযুক্তি বা দেশীয় উপাদানের ব্যবহারই নয়, একই সঙ্গে কিন্তু কর্মসংস্থান বাড়ে, যে কথা বাড়ি বাড়ি মন কি বাতে আমরা দেখেছি। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, তিনি বাড়ি বাড়ি বলছেন ভোকাল ফর লোকালের কথা, তিনি বারবার বলছেন আমাদের দেশে তৈরি যে জিনিস দেশীয় নির্মাণের প্রতি অবশ্যই ভারতবাসী হিসেবে আমাদের অগ্রাধিকার দেওয়া উচিত, সেই সকল প্রযুক্তিকে, সেই সকল শিল্পকে, সেই সকল দ্রব্যকে যা ভোকাল ফর লোকালের কথা বলে, এবং এই লোকাল একদিন গ্লোবাল হতে পারে, যা আজ করে দেখাচ্ছে ভারত। আত্মনির্ভর ভারত তৈরি করে ফেলেছে একেবারে কলকাতার গার্ডেন রিচে এমন তিনখানি যুদ্ধজাহাজ, যে যুদ্ধজাহাজ আমাদের দেশের নৌবাহিনীকে এক শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে চলেছে। এই প্রথম নয়, এই দ্বিতীয়বার। 2025 জানুয়ারিতে এমনই তিনটি প্রধান নৌ প্ল্যাটফর্ম একসঙ্গে কমিশন করা হয়েছিল। তারপর 2026 জুন যখন কলকাতার গার্ডেন রিচের শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টে একই সঙ্গে তিনটি প্রধান নৌ প্ল্যাটফর্মের একসঙ্গে কমিশন করা হচ্ছে, আর একই সঙ্গে বলা হয়েছে এই 2026 সালে কিন্তু একটি বছরের মধ্যেই 19টি যুদ্ধজাহাজ নৌবাহিনীর অন্তর্ভুক্ত হবে, তেমনই প্ল্যান রয়েছে, এবং এই রকমভাবে এক বছরে 19টি যুদ্ধজাহাজের অন্তর্ভুক্তি নৌবাহিনীর ইতিহাসে সর্বোচ্চ। একের পর এক কনভয়ে আমরা দেখতে পাচ্ছি, সেই কনভয়ে এসে পৌঁছচ্ছে গার্ডেন রিচে, কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। যে তিনটি যুদ্ধজাহাজের কমিশনিং হতে চলেছে তাদের মধ্যে প্রজেক্ট 17-এ স্টিলথ ফ্রিগেট দেবনাগরি, যে কিনা ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র, মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম এবং মাল্টি রোল কম্ব্যাটের জন্য উন্নত সেন্সরে সজ্জিত, অর্থাৎ যুদ্ধজাহাজ হিসেবে, উন্নত মানের ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ হিসেবে এই INS দেবনাগরি, সে কিন্তু কিছুদিনের মধ্যেই নিজের জায়গা দেখিয়ে দেবে সমগ্র বিশ্বকে। একই সঙ্গে আমাদের বলতেই হয় INS সংশোধকের কথা, হাইড্রোগ্রাফিক এবং ওশানোগ্রাফিক মিশনের জন্য স্বয়ংক্রিয় আর একই সঙ্গে দূর নিয়ন্ত্রিত, অর্থাৎ রিমোট সেন্সিং সিস্টেম তা বহন করতে পারে, অর্থাৎ দূর থেকে তাকে নিয়ন্ত্রণ করা যায়, যেমন সেও নিয়ন্ত্রণ করতে পারে দূর থেকে আরও অনেক কিছু। কত কিছু না, নিরাপত্তার স্বার্থে ডিফেন্স সবটা বলে না, বলার প্রয়োজন নেই, বলা উচিত নয়, সে আমরা বেশ জানি। শুধু এটুকু বুঝতে পারছি, এই যে দূর নিয়ন্ত্রিত সিস্টেম বা রিমোট সেন্সিংয়ের মাধ্যমে অটোমেশন, স্বয়ংক্রিয় যে ব্যবস্থা, তার মাধ্যমে চলা একটি যুদ্ধজাহাজ যাকে নিয়ন্ত্রণ করা যায় দূর থেকে, যে নিয়ন্ত্রণ করতে পারে দূর থেকে, তা আমাদের জলসীমায় যারা রয়েছেন নৌবাহিনীর তাদেরকে কতটা শক্ত এবং মজবুত জায়গায় দাঁড় করাতে চলেছে। আর একই সঙ্গে INS অগ্রে সাব

মেরিন, যা সমগ্র বিশ্বের বলা যায় জলযুদ্ধ তাকে এক অন্যরকম মাত্রা দিয়ে দিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই, এখন সেই জলসীমায় এসে পড়া, জলসীমার কাছাকাছি এসে পড়া যে কোনো রকমের সাবমেরিন তাদের হুমকিকে মোকাবিলা করতে পারবে আইএনএস আগ্রে। সে শ্যালো ওয়াটারক্রাফ্ট আগ্রে উপকূলীয় জলসীমায় ডুবো যে হুমকি, অন্য রকমের সাবমেরিন এসে পৌঁছনো তাদের মোকাবিলায় হালকা টর্পেডো এবং দেশীয় রকেট লঞ্চার এবং সোনার সবটাই বহন করতে পারে। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির কনভয় এই মুহূর্তে গার্ডেন রিচে এসে পৌঁছেছে। সুবিশাল এক কনভয়, কারণ শুধুমাত্র প্রধানমন্ত্রী নন, একই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রক, নৌবাহিনীর শীর্ষ আধিকারিক এবং এই বাংলার তথা ভারতের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির উপস্থিত থাকার কথা রয়েছে আজকের এই অনুষ্ঠানে গার্ডেন রিচের শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টে। এই মুহূর্তে সারা ভারতের সংবাদ মাধ্যমের কথা যদি বলি, সবার চোখ রয়েছে গার্ডেন রিচে, আর আপনার কান রয়েছে আকাশবাণী কলকাতায়, কারণ আকাশবাণী এই মুহূর্তে আপনাদের জন্য নিয়ে এসেছে সরাসরি গার্ডেন রিচের ডক থেকে, যেখানে এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হতে চলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। তিনটি যুদ্ধজাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি, আর আমরা সেই অনুষ্ঠানের সরাসরি ধারা বিবরণী পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে আকাশবাণী কলকাতার তরফ থেকে। যোগ দিবসে সুস্থ থাকার বার্তা, যোগ দিবসে শান্তির বার্তা, আর একই সঙ্গে যোগ দিবসে আত্মসুরক্ষার বার্তা, আত্মনির্ভরতার বার্তা, সবটাই কিন্তু একই সঙ্গে একই দিনে, আজকের দিনে, আজ 21 জুন, অবশ্যই ভারতের ইতিহাসে একটা অন্যরকম দিন হিসেবে, ভারতের নৌবাহিনীর ইতিহাসে এক অন্যরকম দিন হিসেবে আজকের দিনখানি লেখা থাকবে। বিশাল কনভয় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রীর বিশাল সুবিশাল কনভয়ে, যা ইতিমধ্যেই ঢুকে পড়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে, সেই গার্ডেন রিচের পোর্ট ট্রাস্টে বলা যায় সাজো সাজো রব, একেবারে নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে, সুনির্দিষ্ট নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে, কারণ এই মুহূর্তে সেখানে হেভিওয়েট, যদি বলি হেভিওয়েট সমাগম, প্রতিরক্ষা মন্ত্রক, নৌবাহিনীর শীর্ষ আধিকারিকেরা, একই সঙ্গে বাংলা এবং ভারতের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গের সমাহারে সঙ্গে আছেন অবশ্যই ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। অনুষ্ঠানের শুভ উদ্বোধন হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই, যে অনুষ্ঠানে তিনি কমিশনিং করবেন তিনটি নৌসেনার জাহাজের, তিনটি যুদ্ধ জাহাজের, যারা ভারতের নিরাপত্তা বলয়কে সুনিশ্চিত এবং সুনির্দিষ্ট আরও সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করাতে চলেছে।

একই দিনে যোগ দিবস, একই দিনে আন্তর্জাতিক সঙ্গীত দিবস, আর সঙ্গীতের শুরু মূর্ছনার মাধ্যমে যে শান্তির বার্তা, যোগাভ্যাসের মধ্যে দিয়ে যে সুস্থতার বার্তা, তারই সঙ্গে আজকের এই তিনটি যুদ্ধজাহাজের কমিশনিংয়ের মধ্য দিয়ে আত্মনির্ভরতার বার্তা সুদৃঢ় কণ্ঠে সোচ্চারে কিন্তু ভারত জানিয়ে দিচ্ছে সে কথাও।

সারা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের চোখ রয়েছে আজ এখানে, কারণ একটি দেশ শক্তিশালী হয়ে উঠতে পারেই তখনই যখন সে দেশের অন্তর্বর্তী এলাকা এবং সেই দেশের সীমা এলাকা সবটা সুদৃঢ় নজরদারির মধ্যে থাকে এবং একই সঙ্গে সুদৃঢ় বাহিনীর হাতে থাকে। আমাদের ইন্ডিয়ান আর্মি, আমাদের ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স বারে বারে আমাদের গর্বিত করেছে, বারে বারে আমাদের নিশ্চিন্ত করেছে, প্রতিটি রাতের আরামের ঘুমকে সুনিশ্চিত করেছে ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান আর্মি। আর আজ ইন্ডিয়ান নেভির হাত শক্ত করতে আরও তিনখানি যুদ্ধজাহাজ, যার আনুষ্ঠানিক কমিশনিং কিছুক্ষণের মধ্যে হতে চলেছে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে।

বারে বারে মন কি বাতে আমরা শুনেছি প্রধানমন্ত্রী বলেছেন আমাদের ভোকাল ফর লোকালের কথা। তিনি বলেছেন বিদেশি দ্রব্য বর্জন নয়, কিন্তু আমাদের স্বদেশি দ্রব্যের প্রতি আরও মনোযোগ দেওয়া আমাদের প্রয়োজন এবং স্বদেশি দ্রব্যের ব্যবহার একই সঙ্গে স্বদেশি দ্রব্য উৎপাদন এই সবটাতেই কিন্তু ভারতবাসী যদি একসঙ্গে এককাট্টা হয়ে নজর দেয় তাহলে বদলে যাবে অনেক কিছু। ঠিক সেই বদলটা আর কিছুক্ষণের মধ্যেই দেখতে চলেছি আমরা, কারণ এই বদল এক অন্যরকম বদল। এই বদল বলে এখন আর উন্নত প্রযুক্তির হাত ধরে কোনো উন্নত প্রযুক্তির যদি আমরা তার ফল পেতে চাই তার জন্য আমাদের বিদেশের দিকে তাকিয়ে থাকার কোনো প্রয়োজন নেই। আমদানি শুধু নয়, একই সঙ্গে ভারতীয় প্রযুক্তি রপ্তানিতেও ভারত এখন ক্রমশ শীর্ষস্থানে এগিয়ে চলতে চলেছে। সে যাত্রাপথ, সে বিকাশপথ তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। উন্নত অপারেশনাল ভূমিকা, দুনাগিরি যুদ্ধশক্তি বাড়াবে, সংশোধক জরিপ ক্ষমতা জোরদার করবে। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি গার্ডেন রিচে, যেখানে ভারতীয় নৌবাহিনীর যে নৌসেনারা তারা অভিবাদন জানাচ্ছেন প্রধানমন্ত্রীকে।

0: এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গার্ডেন রিজে নৌবাহিনী। ভারতীয় নৌবাহিনীর সেনারা গার্ড অফ অনার দিচ্ছেন এবং প্রধানমন্ত্রী, ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি সেই গার্ড অফ অনার গ্রহণ করছেন, এগিয়ে চলেছেন নৌবাহিনীর সেনাদের সামনে দিয়ে। এক অন্যরকম দৃশ্য, অর্কেস্ট্রায় বাজছে আনন্দলোকে মঙ্গলা আলোকে বিরাজ সত্য সুন্দর। গার্ড অফ অনার নিলেন নৌবাহিনীর তরফ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। এই মুহূর্তে গার্ডেন রিচে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টে নৌবাহিনীর আয়োজনে এই অনুষ্ঠান। ভারতীয় নৌবাহিনী সুসজ্জিত, দেখতে পাচ্ছি নৌবহরে অশোক স্তম্ভ, সুসজ্জিত অশোক স্তম্ভ, সোনায় মোড়া অশোক স্তম্ভ। সেই অশোক স্তম্ভকে সাক্ষী রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পাশেই রয়েছেন ভারত পশ্চিমবঙ্গের রাজ্যপাল, মাননীয় রাজ্যপাল শ্রী আর এন রবিজি।
1: কৃপয়া সভা কো সম্বোধিত করেন।
0: একেবারে অন্যরকম দিন আজ। এই মুহূর্তে নরেন্দ্র মোদীজিকে অভিবাদন জানাচ্ছেন নৌবাহিনীর তরফ থেকে
2: আর এন রবিজি, পশ্চিম বেঙ্গালকে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী জি, ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ।

0: ईस्ट एंड नेवल कमांड, वाइस एडमिरल संजय भल्ला, पश्चिम बंगाल के मुख्य सचिव, रक्षा मंत्रालय के वरिष्ठ अधिकारी, चेयरमैन एंड मैनेजिंग डायरेक्टर, गार्डन बी शिपयार्ड एंड इंजीनियर्स, कमांडिंग ऑफिसर्स, दूनागिरी, संशोधक एवं अग्रह, सम्मानित वेटरन।
1: এই মুহূর্তে মঞ্চে উপবিষ্ট রয়েছে নৌবাহিনীর আয়োজনে যে অনুষ্ঠান, সেখানে আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি রয়েছেন, তার দুই পাশে রয়েছেন পশ্চিমবঙ্গের গভর্নর রাজ্যপাল শ্রী আর এন রবিজি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী
0: মহাশয়। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আমারে বীচ উপস্থিত হ্যাঁ। सर, आज इस समारोह में आपका आना हमारे लिए बहुत ही सम्मान और गर्व की बात है और भारत के समुद्री विकास तथा उसकी बढ़ती शक्ति की प्रति आपके सहयोग और दूरदर्शिता का प्रमाण है। हम आपके बहुत आभारी हैं कि आप अपने व्यस्त कार्यक्रम में से कुछ समय निकालकर इस समारोह में मुख्य अतिथि
1: नौबाहिनी तरफ से
0: सम्मिलित हुए हैं।
1: माननीय प्रधानमंत्री के अभिवादन এবং একসঙ্গে ধন্যবাদ জ্ঞাপন চলছে এই মুহূর্তে।
0: মাননীয় রাজ্যপাল জি আর মাননীয় মুখ্যমন্ত্রী জি ভি উপস্থিত হ্যাঁ, ইয়ে হমে বহুত প্রেরণা দিতে হ্যাঁ। মে রক্ষা মন্ত্রালয় আর পশ্চিম বেঙ্গল সরকারকে বরিষ্ঠ অধিকারী কাজ হার্দিক আভার ব্যক্ত করতা হুম, জিনকে সহযোগ আর যোগদান সে তিন জাহাজ কল্পনা সে লেকে কমিশনিং তক পৌঁছে হ্যাঁ। হমারে বীচ উপস্থিত ভেটরন্স কা বিশেষ রূপ সে ধন্যবাদ করতা হুম, জিনমে সে কই ভূতপূর্ব দুনাগিরি আর আগ্রহ পর সেবা কর চুকে হ্যাঁ।
1: এই মুহূর্তে উপস্থিত প্রতিরক্ষা মন্ত্রকের বিশিষ্ট জনেদের একই সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যারা উপস্থিত রয়েছেন সকলকে নৌবাহিনীর তরফ থেকে স্বাগত এবং অভিবাদন জানানো হলো, ধন্যবাদ জানানো হলো, কারণ এই সকলের মিলিত প্রচেষ্টায়, যৌথ প্রচেষ্টায় আজকের এই দিনখানি, এই তিনখানি যুদ্ধ জাহাজের নির্মাণ এবং কমিশনিং।
0: আবার ব্যক্ত করতা হুম, জিনকে সহযোগ সে সফলতা প্রাপ্ত হয়ে চুকি হ্যায়। Naval headquarters, command headquarters, warship overseeing teams aur trial agencies bhi badhai ke patra hain jo in tino jahajon ke nirman mein shuru se hi mehnat aur lagan ke sath jude rahe hain. Pichle varsh Mumbai mein maninya pradhanmantri ji dwara swatantra Bharat ki pehli tri commissioning ke keval 17 mahino baad aaj Kolkata mein ye dusri tri commissioning is baat ko darshati hai कि भारत की वॉरशिप कंस्ट्रक्शन की क्षमता में आधुनिकता, आत्मनिर्भरता और आत्मविश्वास तीनों को नई गति मिल रही है।
1: आपको नौबाहिनी तरफ से के अभिवादन एवं धन्यवाद ज्ञापनের পালা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, কারণ এত বড় যে প্রজেক্ট তার সঙ্গে জড়িত থাকা সরকারি স্তরের এবং একই সঙ্গে নানান এমএসএমই এবং আরও যত মানুষেরা জড়িত আছেন সকলকে ধন্যবাদ জানানো হচ্ছে নৌবাহিনীর তরফ থেকে।
0: লগভগ 33% কম সময় মে পুরা কিয়া গিয়া হ্যায়। আইনে সংশোধক সন্ধ্যায় ক্লাস কে চৌথি হাইড্রোগ্রাফিক ভেসেল হ্যায়। আজ বিশ্ব हाइड्रोग्राफी दिवस के अवसर पर इसका कमीशन होना इस समारोह को और अधिक महत्वपूर्ण बनाता है। यह जहाज अपने हाइड्रोग्राफिक इक्विपमेंट से भारत के पार्टनर नेशंस की सामुद्रिक अर्थव्यवस्था तथा ब्लू इकोनॉमी को सहयोग प्रदान करते हुए माननीय प्रधानमंत्री जी के महासागर विजन को तेजी से आगे बढ़ाने की कोशिश करेगी।
1: মাননীয় প্রধানমন্ত্রীর নানান ভিশনের মধ্যে মহাসাগর ভিশন অন্যতম এক দূরদৃষ্টি, আর সেই দূরদৃষ্টিকে বাস্তবে রূপায়িত করার লক্ষ্যে নৌসেনা নৌবাহিনী এগিয়ে চলেছে। আজ তেমনই একটি দিন
0: যে দেশে উপলব্ধ সংসাধন বেহতর উপয়োগকে সাথ সাথ জাহাজকে নির্মাণ কাজ সময় ভি কম হো রাহা হ্যায়। অন্ত মে মে দুনাগিরি সংশোধক আর আগ্রহ के कमांडिंग ऑफिसर्स और क्रूज को शुभकामनाएं और बधाई देता हूं। आज ये पोत भारतीय नौसेना का हिस्सा बनने जा रहे हैं। यह पोत भारतीय नौसेना की

জীবনের অভিজ্ঞতা থেকেই তার কথা আর সুরকে সংগ্রহ করে নেয়। আমাদের সকল অভিজ্ঞতায়, সকল অনুভূতিতে গান থাকুক, সুর থাকুক। আর আজকে এমন একটা দিনের মিলন, একদিকে বিশ্ব যোগ দিবস, একদিকে বিশ্ব গান দিবস। সারা বিশ্বে কিন্তু এখন মিউজিক থেরাপিও ভীষণ জনপ্রিয় হয়ে উঠছে। তাই শরীর ও মনকে ভালো রাখতে সুর থাকুক, যোগ থাকুক, একসঙ্গে আমরা ভালো থাকি, এটাই বোধহয় চাওয়া হোক আজকের দিনে। গানের ভেলার একদম শেষ পর্বের দিকে আমরা এগিয়ে চলেছি। আজকের শেষ গান শ্যামল মিত্র এবং ইলা বসুর কণ্ঠে।

গাছ যেমন মাটির থেকে তার রসদ সংগ্রহ করে বড় হয়ে ওঠে, ডালপালা বিস্তার করে, ঠিক তেমন গানও যেন আমাদের জীবন

0: আচ্ছা আভাস,
1: হ্যাঁ বলো।
0: আমি গুনগুন করলাম, তা তুমি কি গেস করতে পারলে যে কোন গানটা গুনগুন করলাম?
1: তুমি যেই মুহূর্তে গুনগুন করাটা শুরু করলে আমি তখনই বুঝতে পেরেছি যে তোমার মনটা আজকে বিশেষ, যে একটা অনুষ্ঠান আমরা করতে চলেছি তার জন্য তোমার মনটা করছে। তবে হ্যাঁ, আজ বিকেলের ডাকে আমরা চিঠিটা তো পাইনি, চিঠিটা আজকে আমরা সকালের ডাকেই পেয়েছি। আমরা ওয়াইভি পোস্ট বক্সে আজকে সেই চিঠির ঝাঁপি খুলে বসবো, কারণ সারা মাস ধরে আমাদের বন্ধুরা আমাদেরকে যেই চিঠিগুলো পাঠিয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো, সেগুলো আমরা পড়বো।
0: একদমই তাই, আমরা মেলে প্রচুর চিঠি পেয়েছি যুববাণীর বন্ধুরা, যারা যুববাণী শোনে, মানে রেগুলার যারা শোনে তারা অনেক চিঠি পাঠিয়েছে। আমরা কিছু চিঠি তার মধ্যে থেকে বেছে নিয়েছি, সেই সঙ্গে আমরা যে চিঠিগুলো পড়েছি তার মধ্যে থেকে যে চিঠিটা সব থেকে বেশি আমাদের পছন্দ হয়েছে আর যে চিঠিটা লিখেছে সেই মানুষটিও কিন্তু আজকে আমাদের

0: সঙ্গে স্টুডিওতে রয়েছে।
1: তার কথায় আমরা একটু পরে যাব,
0: একদম তার সঙ্গে, শুধু তার কথায় যাব না, সে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছে আর তার সঙ্গে সকলের আলাপও করিয়ে দেব। আর সে যে চিঠিটা লিখেছে সেটা কিন্তু সেই পড়ে শোনাবে।
1: একদমই ঠিক,
0: একদমই তাই। তাহলে আজকের কি মনে হচ্ছে আবাস, আমাদের আজকে ওয়াইভি পোস্ট বক্সের আড্ডাটা কেমন হবে?
1: জমে জমজমাট হয়ে যাবে, আর এই যে একটা স্বপ্নময় ব্যাপার যে হবে আমাদের আজকে ওয়াইভি পোস্ট বক্সের আড্ডায়, সেইটার শুরুতে এই স্বপ্নের মায়াজাল বুনতে একটা সুন্দর গান এখন থাকলো তোমার জন্য পরশ পাথরের উপস্থাপনায়।
0: চলো তাহলে তোমাদের জন্য গান।

0: মায়াজাল বুনতে বুনতে গানটা তো শুনলাম, আর গানের একটি কথা বন্ধু, আর আমরা বন্ধুদেরই চিঠি আজকে পেয়েছি।
1: একদমই তাই,
0: সঙ্গে তুমিও আমার বন্ধু।
1: নিশ্চয়ই,
0: যুবাণীর গেস্ট যিনি আজকে এসেছেন, যা চিঠি সব থেকে আমাদের ভালো লেগেছে, সেও আমাদের বন্ধু।
1: একেবারেই তাই, আসলে যুবাণীর আড্ডাটাই তো বন্ধুদের নিয়ে আড্ডা। শুধু আমরা যে কথা বলছি তা নয়, তোমরাও আমাদের সঙ্গে নিয়মিতই যে চিঠির মাধ্যমে, আমাদের ফেসবুকে কমেন্টের মাধ্যমে তোমরা যে আমাদের সঙ্গে যোগাযোগটা স্থাপন করো, এটা একটা বড় ঘটনা।
0: এই তো এখানে আসলে এটাই আমরা চাই।
1: একদমই তাই। তবে আর দেরি না করে অঙ্কিতা, এবার চলো তাহলে আমরা আমাদের প্রথম চিঠিতে চলে যাই নাকি?
0: একদম একদম, তাহলে আমরা প্রথম চিঠিতে যাই। আমাদের প্রথম চিঠি যেটা আমাদের লিখে পাঠিয়েছেন, তার নাম হচ্ছে দিশা অধিকারী। তার লেখার নাম ঝড় শেষে তরি ঘরে। তাহলে চলো পড়া যাক।
1: হ্যাঁ পড়ো।
0: রাত তখন প্রায় 12টা। টেবিল ল্যাম্পের মৃদু আলোয় ফোনের স্ক্রিনে তোর নামটা জলজল করছিল, আঙুলটা কল বাটনের ওপর থমকেছিল বেশ কিছুক্ষণ। বুকের ভেতর তীব্র লড়াই, ফোনটা করব কিনা। আজ সারাদিনটা খুব খারাপ গেছে, ব্যর্থতা, চারপাশের অপমান আর না পাওয়ার হিসেবগুলো মাথা।

0: ভেতর ক্রমাগত হাতুড়ি পিটছিল। মনে হচ্ছিল তোকে এখনই সবটা না বললে বোধহয় দম আটকে মরে যাব। তবুও ফোনটা লক করে রেখে দিলাম, কারণ আমি জানি ফোন করলেই ওপাশ থেকে সেই পরিচিত শান্ত গলার আওয়াজটা ভেসে আসবে। কি হয়েছে রে তোর, গলা এমন শোনাচ্ছে কেন? আমি জানি তুই শুনবি, খুব মন দিয়ে শুনবি, আমার প্রতিটি কষ্ট তুই নিজের মতো করে অনুভব করবি। আর ঠিক সেটাই ছিল আমার ভয়, কিছু মানুষ অন্যের দুঃখকে স্পঞ্জের মতো শুষে নিয়ে নিজেকে নীল করে ফেলে। তুই ঠিক তেমনই একজন। সেদিন তাই একাই রাস্তায় নেমেছিলাম, অনেকটা পথ হেঁটেছিলাম একা একা। ল্যাম্পপোস্টের হলুদ আলো আর শহরের ফাঁকা রাস্তাগুলোয় সেদিন আমার গল্প শুনেছিল। ধীরে ধীরে বুঝলাম সব কষ্ট তোকে বলে দিতে হয় না, কিছু কষ্ট নিজের ভেতরেই চেপে রাখতে হয়, সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো একাই নরম হয়ে আসে। কয়েকদিন পর হঠাৎ তোর একটা মেসেজ এলো। কিছু হয়েছিল রে সেদিন রাতে? তোর মন ভালো নেই তাই না? আমি একটা ফেক ইমোজি পাঠিয়ে চটপট লিখলাম, আরে না কি আর হবে, সব ঠিক আছে। তুই আর জোর করলি না, শুধু লিখলি, আচ্ছা তুই যখন বলছিস ঠিক আছে, তবে মনে রাখিস আমি কিন্তু আছি। সেদিন মনে হয়েছিল ভালোবাসা মানেই সব কথা উজাড় করে বলে দেওয়া নয়, কখনো কখনো ভালোবাসা মানে প্রিয় মানুষটাকে নিজের বিষাদের ছায়া থেকে আড়াল করে রাখা, নিজের ক্ষতগুলো নিজে সারিয়ে তার সামনে শুধু এক চিলতে রোদ হয়ে থাকা। আর তাই যখনই খুব কষ্ট হয় আমি একটু দূরে চলে যাই, নিজেকে গুটিয়ে নিই একা এক চিলতে অন্ধকারে। তারপর যখন সব কিছু সামলে উঠি আমি ঠিক আবার ফিরে আসি তোর কাছে, যেমন মানুষ প্রবল ঝড় থেমে গেলে বুক ভরা শান্তি নিয়ে নিজের চেনা ঘরে ফিরে আসে। লেখাটা লিখেছে দিশা অধিকারী, অসাধারণ লেখা, কি বলো আভাস?
1: ভারী সুন্দর লেখা। এবং এই যে ব্যাপারটা যে ভালোবাসাটা তো একতরফা এখানে নয়, ভালোবাসাটা দুটো মানুষের মধ্যে ভালোবাসা,
0: একদমই তাই।
1: তাই আমি যখন কাউকে ভালোবাসছি আমি জানি যে আমার ভালোবাসার মানুষটা সে সবসময় আমার জন্য রয়েছে, আমার কথা সে ভাবছে, আমার বন্ধু তো সে বটেই, সে আমার পরম বন্ধু। কিন্তু কোথাও গিয়ে যেহেতু সে আমাকে ভালোবাসে, সে আমার জন্য সবসময় রয়েছে, নিজের দুঃখ কষ্টগুলো দিয়ে তাকে যেন আমরা মানে তার পিঠটাকে যেন ভারী না করে ফেলি, তাকে যেন সেই বোঝাটা না বইতে হয়।
0: এখানে একটা ব্যাপার আমার মনে হয় যে ধরো আমাদেরও মানে আমরা যখন কাউকে ভালোবাসি একটা এক্সপেকটেশন না আমাদের মধ্যে থাকে, যেটা মানে সব কথা আমি কেন বলবো, সে কি বুঝতে পারছে না? এই এইটা কি তোমার মধ্যে আসে? আমার মধ্যে যেন ভীষণভাবে আসে যে সব কথা কি আমাকে মুখ ফুটে বলতেই হবে, সে কি বুঝে নেবে না?
1: এই এক্সপেকটেশনটা তুমি বলছো বটে, এটা সত্যি, এটা অনেকেই এই এক্সপেকটেশনটা থাকে,
0: মানে অনেকে হয়তো এখন অস্বীকার করতে পারে না আমাদের তো এরকম কোনো এক্সপেকটেশন নেই, কিন্তু তারও কিন্তু মনে মনে এটা আছে, এটা তুমি অস্বীকার করতে পারবে না। এখন
1: আমি
0: তুমি কি করো সেটা আমি জানি না,
1: ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ যে আমাদের একটা এক্সপেকটেশন তো থাকেই, সেই এই এক্সপেকটেশনটা যে আমি সব কথা মুখে কেন বলবো, আমার কথাটা কি সে বুঝতে পারছে না? কিন্তু
0: আবার কখনো কখনো মনে হয় যে ঠিক আছে সব কথা বলার দরকার নেই, কিছু কথা না নিজের মধ্যেই রেখে দেওয়া যায়।
1: হ্যাঁ নিশ্চয়ই। আর ওই যে এক্সপেকটেশনটা সেটা কিন্তু যত আমাদের সম্পর্কটা আরো গভীর হয়, যত আমরা একে অন্যকে আরো ভালোভাবে জানতে থাকি, বুঝতে থাকি,
0: একদমই তাই,
1: কোন একটা সময় গিয়ে যে এই ব্যাপারটা যেন খুব ন্যাচারালি আমাদের মধ্যে এসে যায়, তাই না?
0: সেটা এসে যায়। আর এই যে দিশা যে কথাটা লিখেছে যে মানে আমার মনের যে মানে যার সম্বন্ধে লিখেছে সেই যে মনের কথাগুলো সে তার পার্টনারকে বলতে চাইছে না,
1: হ্যাঁ
0: মানে তার বক্তব্য হচ্ছে ঠিক আছে অত বলার দরকার নেই, নিজের মধ্যেই রেখে দিস সেই কথাগুলো।
1: ঠিক ঠিক ঠিক। এই যে কেন বলতে চাইছে, যেটা আমি তোমাকে প্রথমেই বললাম যে নিজের মধ্যে রাখলে আমি অন্য মানুষটাকে অতটা চাপ দিয়ে ফেলছি না, তার নিজের জীবনেও তো দুঃখ কষ্ট রয়েছে, অস্বস্তি রয়েছে, সেই জায়গাটা থেকে আমি তাকে হয়তো কিছুটা মুক্তি দিচ্ছি, আমার নিজের বোঝাটা তার উপর চাপিয়ে দিচ্ছি না, এবং এর থেকে এক ধাপ এগিয়ে শুধু ব্যাপারটা যেন একতরফা না হয়ে যায়, যে আমি বলে যাচ্ছি সে আমার সমস্যার সমাধানই শুধু দিয়ে যাচ্ছে, তার জীবনেও সমস্যা আছে, সেটাও ভাগ করে নেওয়া উচিত আমাদের।
0: হ্যাঁ সত্যি তাই, সেটা তো নিশ্চয়ই ভাগ করে নেব। আর দিশার চিঠিটা সত্যি, দিশা ভীষণ সুন্দর একটা চিঠি লিখেছো, তার সঙ্গে চিঠির শিরোনাম ঝড়ের শেষে তরি ঘরে, শিরোনামটা আমার ভারী ভালো লেগেছে।
1: একদমই তাই,
0: বড্ড সুন্দর শিরোনাম, ভীষণ আমি শিরোনামটা পড়ে আমার ভীষণ ভালো লেগেছে। তাহলে দিশার চিঠি তো পড়লাম, এরপরে আভাস তুমি একটা কিছু পড়বে।
1: হ্যাঁ আমি ঠিক পরের চিঠিটায় চলে যাই। পরের চিঠি আমাদের লিখে পাঠিয়েছে শুভশ্রী কার্ভা, বাখরপুর কৃষ্ণবল্লভপুর হুগলি থেকে।
0: একদম।
1: ও এটা একটা কবিতা।
0: ও বাও, মানে
1: 22 গজে বিশ্বজয়, বিশ্বমঞ্চে সেরার লড়াইয়ে ব্যাট বলই অস্ত্র, তেমনি গুরুত্বপূর্ণ ভিন্ন দেশের ভিন্ন রঙের বস্ত্র। 22 গজে লড়াই করে দেশের প্রতিনিধি একাদশ ভালো খেললে বেড়ে যায় দেশের নাম যশ। সকল দেশের সকল যোদ্ধার হাতেই থাকে ব্যাট, ব্যাটারের পছন্দ নতুন নতুন ছবিতে ব্যাট নিজেকে ঢাকে। বোলার যখন বলটা করে থাকে ব্যাটের দিকেই চোখ, বল ব্যাট ছেড়ে স্টাম্পকে ছুঁলেই ব্যাটিং টিমে নেমে আসে শোক। বোলিং টিম উইকেট নিয়ে করছে যখন উচ্চাপন, ব্যাটিং টিম পরের বলেই ছক্কা মেরে বুকে ধরায় কাঁপন। ব্যাটারের হাত ধরে ব্যাট করে সেঞ্চুরি, সে টেস্ট হোক, ওয়ানডে কিংবা কুড়ি কুড়ি। যখন বোলার পরপর 3 বলে 3 উইকেট নেয়, সকল সমর্থককে হ্যাট্রিকের আনন্দ দেয়। ব্যাট বলের সাথে ফিল্ডিংটাও ভালো করা চাই, ক্যাচ ছাড়লে ম্যাচ হারা অনেক সময়ই দেখতে পাই। আমরাই জিতব বলে মুখে যতই করো বড়াই, কাপ জিততে ব্যাট বলে ফিল্ডিংয়ে করতে হবে লড়াই। এই লড়াইয়ে পুরুষ মহিলা উভয় দলই লড়ে, উভয় দলই কাপ জিতে দেশকে গর্বিত করে। টেস্ট, ওয়ানডে, টি টোয়েন্টি কাপ থাকুক যেই বেশে, টুর্নামেন্ট শেষে দেশের সেরা হাতেই বিশ্বকাপ ওঠে অবশেষে। ইন্ডিয়া মেন্স উইমেন্স আন্ডার 19 সহ উইমেন্স ব্লাইন্ড ক্রিকেট টিম করছে বিশ্বজয়, তাই না যোগে তুলনাবাচক শব্দ প্রয়োগে করোনা কাউকে হ্রস্ব। আমরা আবার করব বিশ্বজয়, সে খবর ছড়িয়ে পড়বে জগৎময়, এটা আমাদের বিশ্বাস এবং আশা। সঙ্গে আছে সকল ভারতীয়দের শুভেচ্ছা এবং ভালোবাসা।
0: অসাধারণ আমরা চিঠি পড়লাম, আর চিঠিটা মানে কবিতা পড়ে আমাদের কেমন লাগলো সেটা আমরা জানাবো, কিন্তু একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পরে।
2: On the occasion of World Allergy Week, today we have Dr. Saurav Roy, ENT, Khatal Subdivisional Hospital from Khatal. So doctor, can allergic rhinitis lead to more serious issues if left untreated?
3: Allergic rhinitis, if left untreated, it can cause recurrent throat infection, recurrent ear infection, chronic sinusitis, headache. In long term, it can cause bronchial asthma and sinonasal polyposis. In childhood, allergic rhinitis can cause craniofacial abnormality, which is called adenoid facies. It also hampers your day-to-day activity as it decreases your sleep, so fatigue, cognitive impairment can happen. So don't keep allergic rhinitis untreated. Always go to the doctor for treatment and stick to the treatment protocol given by the doctor.
2: Issued in public interest by Sun Pharma.
1: বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে এলাম তোমার সঙ্গে। আজকে ওয়াই ভি পোস্ট বক্সের আড্ডায় রয়েছি আমি আভাস, আমার সঙ্গে রয়েছে অঙ্কিতা। আর একটু আগে আমরা যে চিঠিটা পড়লাম অঙ্কিতা, একটা সুন্দর কবিতা, নিশ্চয়ই নিশ্চয়ই কবিতা, শুভশ্রী কার্ভা বাখরপুর কৃষ্ণবল্লভপুর হুগলি থেকে সেই চিঠিটা আমাদের লিখে পাঠিয়েছিল, সেই কবিতাটা সুন্দর কবিতা, 22 গজে বিশ্বজয়। এই যে খেলাধুলা, এটা তোমাদের আনন্দ দেয়, তার সঙ্গে
0: খেলাধুলো করো আগে সেটা বলো।
1: নিশ্চয়ই করি, তুমি আমাকে কি ভাবো?
0: না না, সেটা আর নাই বা বললাম, বলতে কি জেনে যাবে, সেটা কি চাও?
1: তুমি বললে বলতে পারো। হ্যাঁ, তবে আমি ঘরে বসে অন্তত লুডোটা খেলতে পারি।
0: সেটাই, কিন্তু না, ঘরে বসে লুডো খেললে কিন্তু মানে আমরাও মানে একটু পুটন্ত করে যাবই, কিন্তু সেটা তো উচিত না। বরং আমাদেরকে মনে হয় একটু যদি আমরা শরীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকি বা আমরা যদি কোনো ব্যায়ামের মধ্যে দিয়ে যাই, তাহলে মনে হয় আমাদের শরীরটা অনেক বেশি ভালো থাকবে। যেহেতু এখানে খেলার কথা উঠছে, আর যারা খেলছে তারা কিন্তু যথেষ্ট মানে শরীর স্বাস্থ্য সম্পর্কে ভীষণভাবে সচেতন।
1: আচ্ছা, তুমি হঠাৎ আজকে, আমি তো তোমাকে এত স্বাস্থ্য সচেতন দেখি না, তুমি হঠাৎ আজকে এত স্বাস্থ্য সচেতন হয়ে উঠছো, মানে বিষয়টা কি আজকে এই যে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হচ্ছে? হ্যাঁ, তোমার মানে ওই যোগের সঙ্গে যোগাযোগ বছরে একটি দিন? না না না না, এটা কিন্তু ঠিক নয়।
0: না না না, আমার সঙ্গে যোগের সঙ্গে যোগাযোগ বছরে একটি দিন নয়, আমি কিন্তু এখন নিয়মিত যোগা করি।
1: বাহ বাহ, খুব ভালো কাজ করো। আর শুধু অঙ্কিতা নয়, এই যে আজকে বিশ্ব যোগ দিবস, এই যে একটা আন্তর্জাতিক সেলিব্রেশন, সেটা কিন্তু আমাদের এই কলকাতা শহরে খুব হই হই করে উদযাপন করা হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয় তাঁর উপস্থিতিতে রেড রোডে যোগ দিবস পালন করা হচ্ছে এবং সেখানে কাতারে কাতারে মানুষ এসে যোগদান করেছেন।
0: বহু মানুষ ছুটে এসেছেন, বহু মানুষ শহরের মানুষ, গ্রামাঞ্চল থেকে বিভিন্ন মানুষ ছুটে এসেছেন শুধুমাত্র এই যোগ দিবসে অংশগ্রহণ করবে বলে। তাই

0: আর মানে আমরাও চাইবো যেন আমরা যারা রয়েছে আর আমাদেরও যারা পরিবারের মানুষজন যারা বন্ধু বান্ধব চারিদিকে রয়েছে, আমরাও যদি একটু যোগব্যায়াম করতে পারি তাহলে আমাদের শরীরটা কিন্তু নানানভাবে ভালো থাকবে। আর শরীরকে ভালো রাখতে পারলেই কিন্তু আমাদের মনও ভালো থাকবে, আমরা সকলে ভালো থাকবো। আর আজকের এই যোগ দিবস উপলক্ষে কলকাতাতে যে অনুষ্ঠানটা হয়েছে তাতে আমাদের বন্ধু অর্পণ সেখানে কিছু মানুষের কথাবার্তা নিয়ে এসছে আমাদের সঙ্গে। এবার চলো আভাস,
1: সেটাই আমরা অর্পণের কথা শুনিনি।
0: একদমই
2: আজকে শহর কলকাতার ঘুম ভেঙেছে একটু অন্যভাবে। আজকের দিনটা রবিবার, সাধারণত ছুটির দিন বলে শহর কলকাতার ব্যস্ততা খানিকটা কম হওয়া উচিত, কিন্তু রবিবার হলেও তারিখটা 21শে জুন, আর আজকের দিনটা সারা বিশ্বে পালন করা হয় আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে। আর আজকে সকালে গোটা কলকাতার ঘুম ভেঙেছে অন্যভাবে। কেন বললাম এটাই ভাবছো তো? গত কয়েকদিন ধরে শহরের অন্যতম জনপ্রিয় রাস্তা রেড রোড সহ গোটা কলকাতার বিভিন্ন বিখ্যাত স্থাপত্য সেজে উঠছিল উপলক্ষ আন্তর্জাতিক যোগ দিবস। তবে আজকে তোমার সঙ্গে স্টুডিওর বাইরে থেকে রয়েছি আমি অর্পণ, আর আজকে সকালে 7টার কিছু পর থেকেই প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে রেড রোডে সরকারিভাবে পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। আর শুধুমাত্র যে কলকাতা শহর বা রাজ্যের মানুষরা এই উৎসবে যোগদান করেছেন তা কিন্তু একেবারেই নয়, এর সঙ্গে যোগদান করেছেন বিভিন্ন সরকারি আধিকারিকরা এবং স্কুল পড়ুয়ারাও। মোট 125টি স্কুলের ছাত্রছাত্রীরা যোগদান করেছেন এই যোগ উৎসবে। আর তোমার সঙ্গে কথা বলতে বলতেই আমি পেয়ে গিয়েছি কিছু বন্ধুদের, কথা বলে নেবো তাদের সঙ্গে। আপনার নাম আর আপনি কোথা থেকে আসছেন?
3: আমার নাম নীলা সমাদ্দা, আমি রাজবিহারী বিধানসভা কেন্দ্রে থাকি।
4: আমার নাম রেবতী বাগচি।
5: আমার নাম সায়ন্তনী দাস, হাওড়া দাসনগর থেকে।
2: প্রথমে আপনার কাছে জানতে চাইবো, সরকারি উদ্যোগে খোদ কলকাতার বুকে পালিত হলো যোগ দিবস, এখানে যোগদান করতে পেরে আপনার ঠিক কেমন লাগছে?
3: এই ব্যাপারটা নিয়ে যে 12তম যোগ দিবস কলকাতায় যে অনুষ্ঠিত হতে পারছে এবং আজকে সারা বিশ্বের সাথে কলকাতার নামটাও যুক্ত হয়ে 183টা দেশ যোগকে আপন করে নিয়েছে, এই আমাদের জগৎশ্রেষ্ঠ জগৎগুরু যোগগুরু যিনি বলেছেন যে যোগের মধ্য দিয়ে আমাদের সমস্ত শারীরিক এবং মানসিক সমস্ত দুর্দশা দূর হবে, এবং আজকে কিন্তু সারা পৃথিবী এই যোগকে আপন করে নিয়ে নিজেকে ফিট রাখতে আমি নিজে রোজ 4 কিলোমিটার করে হাঁটি। এসে আমাদের একটা সেন্টার আছে, আমার ক্লাব আছে, সেই ক্লাবে আমরা এই যোগের সমস্ত ব্যবস্থা আছে, তার ট্রেনার আছে, আমরা সেখানে নিয়মিতভাবে সেইখানে আমাদের ওই যোগের আমরা করি, এবং সেখানে মহিলা পুরুষ এবং শিশু সকলে অবস্থান।
4: এই অনুষ্ঠানে যোগদান করতে পেরে মানে মনে হয় স্বর্গে এসে পৌঁছালাম, এর চেয়ে ভালো আর থাকতে চাই না। আমরা নরেন্দ্র মোদীর দৌলতে আমরা এই 12তম যোগ দিবসটা সারা পৃথিবীব্যাপী ভারতবর্ষ এবং কলকাতা এই যোগ দিবস পালন করে মানুষের সুস্থতা কামনা করে।
5: খুব ভালো লাগছে, নিজেকে খুব রিফ্রেশ লাগছে, নতুন করে নিজেকে চেনা যাচ্ছে, ঘর বন্ধ পরিবেশ, যোগা দিবস মানে যোগা ডে আসলে আমাদের নিজেকে চিনতে না পারা, নিজের নিজের বিজি লাইফকে কাটানো, বাট আজকের দিনটা এসে এই মুহূর্তটা কাটিয়ে খুব আনন্দিত আমরা। রোজ তো হয়ে ওঠে না, কিন্তু যখনই টাইম পাওয়া হয় নিজেকে করা হয়। খুব ভালো অভিজ্ঞতা, উনি আমার টিচার, উনি আমার বাবা, তো ওনার সাথে যোগাসন করতে পেরে আমি ছোট থেকে ওনার কাছেই যোগাসন শিখেছি, ওনার কাছেই আমার যোগাসনের হাতটা ধরে এগিয়ে যাওয়া, তো সেখানে আজকের দিনে এইখানে এসে আরো খুশি আমি।
2: আমরা এখন খুব সহজেই হার মেনে নিই, পরিস্থিতি যখনই আমাদের বিপক্ষে চলে যায় তখনই আমরা হার মেনে নিই, কিন্তু এই বিফলতার মাঝেও সফলতার চাবিকাঠি লুকিয়ে রয়েছে, এই বিশ্বাস রেখেছেন যিনি। এবার চলো তার সঙ্গে কথা বলে নেওয়া যাক। দমদমের বাসিন্দা উদয় কুমার ভাগ্যের নিদারুণ পরিহাসে ট্রেন অ্যাক্সিডেন্টে বাঁ পা হারান। বিশেষভাবে সক্ষম এই মানুষটি শুধু যে রোজ যোগাভ্যাসের সঙ্গে যুক্ত তাই নয়, তিনি বিশ্বাস করেন যে কোনো কঠিন পরিস্থিতিতে মোকাবিলা করার একটাই অপশন, যোগ সাধন।
6: আমি ভারতের ছেলে, যারা মানে কোনো পরিস্থিতিতে কোনো ডিফিকাল্টিতে থেমে দাঁড়ায় না, এইটাই হচ্ছে মেন কারণ। কি আমার কাছে টার্গেট ছিল কি আমি কিছু একটা পা হারিয়েছি, বাট ঠাকুর আমাকে অনেক কিছু অনেক পাওয়ার দিয়েছে এগিয়ে যাওয়ার জন্য, সেটা মেনে ধরেছি। আর কোনোদিন নিজেকে মানে কমজোর হিসাবে দেখিনি, ম্যারাথন রানার, হাফ ম্যারাথন দৌড়াই প্লাস মাউন্টেনিয়ার, আমি কাঞ্চনজঙ্ঘা রেনক 16,500 ফিট ক্লাইম্ব করেছি, সাউথ আফ্রিকার হাইয়েস্ট পিক কিলিমানজারো ক্লাইম্ব করেছি, স্কাই ডাইভিং, স্কুবা ডাইভিং, আর ভারতের প্রথম হ্যান্ডিক্যাপ ছেলে যিনি তেনজিং নরগে অ্যাওয়ার্ড ইকুয়াল অর্জুন অ্যাওয়ার্ড রিসিভ করেছে। অভিজ্ঞতা মানে যদি নর্মাল থাকতাম তাহলে এত দূর আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। ভগবান কিছু নেয়, অনেক কিছু দেয়, সেইটাই আমি কল্পনা করি সবসময়। আর নিজেকে মানে মোটিভেট করি নিজের ফ্যামিলিকে, নিজের বাচ্চাদেরকে পড়ানো লেখানো, তাদের ভালো একটা লাইফ স্টাইল দেওয়ার জন্য আজকে লড়াই।
7: বাকিদের কীভাবে মোটিভেট,
6: বাকিদের মোটিভেট এইভাবে করবো কি দুর্ঘটনা যে কোনো কারো কাছ থেকে হতে পারে, আর যে কেউ মানে লোক একটা নিজের হাত পা হারানো আজকে যেভাবে লাইফ স্টাইল আছে হতে পারে দুর্ঘটনা, বাট কোনোদিন নিজেকে ছোট মনে করবেন না, কোনোদিন নিজেকে ডিমোটিভেট করবেন না, সবসময় ভাববেন কি আমার কাছে অনেক পসিবিলিটি আছে, অনেক কিছু করতে পারবো, অনেক এগিয়ে যেতে পারবো।
2: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে গোটা শহর কলকাতা দেখলো এক অন্য ভোর। কে বলবে বলতো, আজকের দিনটা রবিবার, ছুটির দিন, আর সবশেষে তোমাকে এটাই বলার, যোগের সঙ্গে যোগাযোগ শুধুমাত্র একদিনের জন্য কিন্তু করলে চলবে না। যোগের সঙ্গে যোগাযোগ বছরে 365টা দিন কিন্তু রাখাটা খুব দরকার।
0: অর্পণের কথা শুনলাম, সেই সঙ্গে শুনলাম আরো বেশ কিছু মানুষের কথা। এরপরে যোগ নিয়ে আরো কিছু কথা বলেছে আমাদের যুববাণীর বন্ধু প্রিয়স্মা গাঙ্গুলি, চলো শুনে নি।
8: একবার চোখটা বন্ধ করে দেখো তো, কি শুনতে পাচ্ছ? রাস্তার গাড়ির হর্ন, লোকজনের তাড়াহুড়ো বা ঘড়ির কাঁটার টিক টিক শব্দ, নাকি নিজের বুকের ভেতরের ধূপফুকানিটা? আমরা সবাই ছুটছি ঘুম থেকে সকালবেলা ওঠার পর থেকে রাতে ঘুমোতে যাওয়ার ঠিক আগে পর্যন্ত, সে এক টানা দৌড়। কিন্তু এই ছোটার মাঝে একটু থমকে দাঁড়িয়ে নিজের জন্য শ্বাস নেওয়ার সময় কোথায় আমাদের? অথচ ভেবে দেখো, এই যে আমরা সারা পৃথিবীর সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করছি, নিজের সঙ্গে আমাদের নিজেদের দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে না রোজ? এই নিজের শেকড়ে ফেরা বা নিজের সঙ্গে নিজের নতুন করে আলাপ করার নামই হলো যোগ। আজ 21শে জুন, আন্তর্জাতিক যোগ দিবস। যোগ বা যোগা, এই শব্দটা শুনলেই আমাদের অনেকের মনে হয় সে ম্যাট বিছিয়ে কঠিন সব ব্যায়াম বা আসন করার কথা। কিন্তু যোগ মানে তো শুধু তাই নয়, যোগ মানে নিজের শরীর আর মনের এক সুন্দর ব্যালেন্স তৈরি করা। কিন্তু এই যোগাভ্যাস আমাদের শরীরকে ঠিক কিভাবে ভালো রাখে, এর আসল ম্যাজিকটা কোথায়, চলো আজ খুব সহজ করে জেনে নি। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট যোগা প্রফেশনাল ডক্টর দেবস্মিতা গাঙ্গুলি।
9: নমস্কার, আমি ডক্টর দেবস্মিতা গাঙ্গুলি। আন্তর্জাতিক যোগা দিবসে সকলকে জানাই আমার শুভেচ্ছা ও ভালোবাসা। যোগা আমার কাছে ছোটবেলা থেকে সাধনার ন্যায়। যোগা ব্যক্তির মানসিক ও শারীরিক সুস্থতার পরিচয় বহন করে। বর্তমান যুগে ব্যস্ততার চাপে মানুষ শারীরিকভাবে ও মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছে, যা থেকে মানুষকে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনার একমাত্র উপায় যোগব্যায়াম। যোগব্যায়ামের এক অবিচ্ছেদ্য ধারা হলো প্রাণায়াম, যা মানুষের মানসিক শান্তি ও শারীরিক সুস্থতার পরিমাপক। তাই এই 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবসে আমাদের অঙ্গীকার হোক যোগ ব্যায়ামের মধ্য দিয়ে এক সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলা। আন্তর্জাতিক যোগা দিবসের বৃহত্তম পদক্ষেপকে আমি সাধুবাদ জানাই।
8: শুনলে তো, শরীর নামক এই ইঞ্জিনটাকে ফিট রাখার উপায় তো আমরা পেয়ে গেলাম, কিন্তু যে মনটা সারা দিন এই ইঞ্জিনটাকে চালিয়ে নিয়ে বেড়াচ্ছে তার খবর আমরা কজন রাখি বলতো? আজকালকার এই ব্যস্ত জীবনে স্ট্রেস, টেনশন, কাজের চাপ, এগুলো তো আমাদের নিত্য সঙ্গী, তাই না? বাইরে থেকে যাকে দেখে খুব হাসি খুশি মনে হয়, ভেতরে ভেতরে হয়তো সে প্রচন্ড ক্লান্ত। মনের এই ক্লান্তিগুলো দূর করতে, মনকে শান্ত রাখতে যোগা বা মেডিটেশন কিন্তু আমাদের জন্য খুব জরুরি। এই নিয়ে কথা বলতেই আমাদের সঙ্গে আজকে রয়েছেন নয়নিকা সাহা।
10: নমস্কার, আমি নয়নিকা সাহা এবং আমি একজন মনোবিজ্ঞানী। আজকের এই দ্রুত গতির জীবনে মানসিক চাপ বা উদ্বেগ যেন আমাদের প্রতিদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। WHO-র মতে পৃথিবীর প্রতি 8 জনের মধ্যে একজন মানুষ কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছেন। অনেক সময় প্রচলিত ওষুধ বা থেরাপির পরেও অনেকে পুরোপুরি সুস্থ বোধ করেন না, অথবা অনেকের ক্ষেত্রে এই চিকিৎসাগুলো অত্যন্ত ব্যয়বহুল হয়ে ওঠে। ঠিক এই জায়গাতেই একটি অত্যন্ত বৈজ্ঞানিক এবং কার্যকরী সহযোগী মাধ্যম হিসেবে উঠে আসছে আমাদের প্রাচীন ভারতীয় যোগব্যায়াম বা যোগা। আমরা যখন যোগব্যায়ামের কথা বলি তখন কেবল শারীরিক আসনের কথা বলি না, যোগ হলো শরীর, মন এবং আবেগের এক সমন্বয়। যার মধ্যে রয়েছে আসন, প্রাণায়াম, শ্বাসের নিয়ন্ত্রণ এবং ধ্যান। বিভিন্ন নিউরো ইমেজিং বা ব্রেন স্ক্যানে এটা দেখা গেছে যে নিয়মিত যোগা আমাদের মস্তিষ্কের হিপোক্যাম্পাল রিজন, যা আমাদের স্মৃতিশক্তি ও আবেগ নিয়ন্ত্রণ করে, তার কার্যক্ষমতা ও আয়তন বাড়াতে সাহায্য করে। এছাড়াও এটি বিভিন্ন হরমোনের ভারসাম্য মেনটেন করতেও হেল্প করে। এটি শরীরের ক্ষতিকারক স্ট্রেস হরমোন যেরকম কর্টিসল এবং শরীরের ভেতরের যে প্রদাহ মানে ইনফ্লেমেশনও কমায়। এটি মস্তিষ্কে গাবা এবং অক্সিটোসিনের মতন রাসায়নিকেরও নিঃসরণ বাড়ায়, যা মনকে শান্ত ও আনন্দিত রাখতে সরাসরি ভূমিকা রাখে। চিকিৎসার ক্ষেত্রেও এটি কার্যকরী প্রমাণিত হয়েছে, কারণ গবেষণায় দেখা গেছে যে ক্লিনিক্যাল ডিপ্রেশন বা ক্রনিক অ্যাংজাইটি লক্ষণ কমাতে যোগব্যায়াম কিন্তু চমৎকার কাজ করে। এমনকি স্কিজোফ্রেনিয়ার মতো জটিল মানসিক রোগের ক্ষেত্রেও চিকিৎসকের দেওয়া ওষুধের পাশাপাশি যদি অ্যাডজাংটিভ থেরাপি হিসেবে নির্দিষ্ট যোগ প্রোটোকল ব্যবহার করা হয়, তবে রোগীদের লক্ষণগুলো দ্রুত কমে এবং তাদের সামাজিক মেলামেশায় ক্ষমতাও বৃদ্ধি হয়। তাই আপনার সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিয়ে আজই আপনার জীবনযাত্রায় সঠিক নিয়মে যোগাভ্যাস যুক্ত করুন। মন সুস্থ থাকলে জীবনও সুন্দর হবে।
11: আমাদের এই দুই বিশেষজ্ঞের কথা শুনে একটা জিনিস তো পরিষ্কার, ভালো থাকার রিমোট কন্ট্রোলটা কিন্তু আমাদের নিজেদের পকেটেই আছে। আন্তর্জাতিক যোগ দিবস শুধু আজকের দিনের কোনো সেলিব্রেশন নয়, এটা একটা ভালো অভ্যাসের শুরু। সারা দেশ আজ সুস্থ থাকার যে সংকল্প নিচ্ছে, এসো না আমরাও তার অংশ হই। কাল সকাল থেকে বাইরের পৃথিবীর কোলাহল শুরু হওয়ার আগে মাত্র 10টা মিনিট, এই 10টা মিনিট নিজের জন্য রাখো। একটু লম্বা আশ্বাস নাও, একটু স্থিরতা, দেখবে সারা দিনটা কত সুন্দর আর কতটা পজিটিভ হয়ে ধরা দিচ্ছে। তবে আজ এখানেই আড্ডা শেষ করছি। তোমরা সবাই খুব খুব ভালো থাকো, শরীরের যত্ন নাও আর মনেরও খেয়াল রাখো। আর হ্যাঁ, রোজ একটু করে প্রাণ ভরে শ্বাস নিতে ভুলো না। তোমাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি, তোমার যুবাণীর বন্ধু প্রিয়সমা। ফিরিয়ে দিচ্ছি আমার স্টুডিওতে।
12: On the occasion of World Allergy Week, today we have Dr. Ashfaq Ahmed, CP from Tamluk. So doctor, what is allergy and what are the common causes?
13: Actually, it is an overreaction of our body's immune system to substances that are typically harmless to most of the patient. This substance which is very much innocuous, having no harm for most of the person, may cause harm to certain person. How? Because of triggering the immune system. Our immune system normally protects us from harmful germs like bacteria or viruses, but in allergic person it mistakenly identifies a harmless substance called allergen as a threat, and when this happens our body produces antibodies, specifically which is known as immunoglobulin E. It triggers release of a chemical substance like histamine, and this chemical system causes disturbance in our body function such as sneezing, itching, running nose, or even severe life threatening reaction like anaphylaxis.
12: Issued in public interest by Sun Pharma.
0: যোগ দিবস উপলক্ষে অনেক কথাই শুনলাম অর্পণের থেকে, শুনলাম প্রিয়সমার থেকে, এছাড়াও অনেক মানুষের থেকেও আমরা শুনলাম। এবারে তাহলে মানে আমাদের যেটা করতে হবে, আমাদের নিয়মিত কিন্তু যোগব্যায়ামের মধ্যে থাকতে হবে, যাতে আমাদের শরীরটা ভালো রাখে। শরীরকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকের। তাহলে আভাস, যোগ ব্যায়ামের কথা শুনলাম, এবার তাহলে আবার আমরা চিঠিতেই বরং,
1: হ্যাঁ চিঠিতে ফিরে আসি,
0: যেটা নিয়ে আজকে আমাদের মূল আড্ডা, ওয়াইভি পোস্ট বক্স, যেখানে আমরা অনেক চিঠি পেয়েছি, অসাধারণ লেখা। একটা চিঠি আমি পড়লাম, একটা গল্প পড়লাম, আর তুমি একটা অসাধারণ কবিতা পড়লে,
1: কবিতাটা ভারী সুন্দর ছিল। আর এই যে যোগ, মানে যোগের তো কথাটার তো অনেক রকম মানে হয়। এক হচ্ছে যোগ ব্যায়াম যেমন সত্যি, সেরকম এই যে যোগাযোগ, তাই না? যোগের সঙ্গে শুধু যোগাযোগ নয়, বন্ধুদের মধ্যেও এই যে যোগাযোগ, সেটারই তো একটা প্রকাশ এই চিঠিগুলো, তাই না? তো
0: আর কিভাবে কখন কার যোগাযোগ হতে পারে সেটা কিন্তু কেউ আমরা বলতে পারি না,
1: একদমই তাই।
0: তাহলে আমার মনে হচ্ছে এই যে এবারের যে ব্যাপারটা, সেরকমই হঠাৎ করেই এক যোগাযোগের গল্প।
1: ঠিক, তাহলে শুনে নি,
0: চলো
1: বলো।
0: আমাদের এবারের যে লেখাটা আমরা পেয়েছি, সেটি লিখেছেন শিল্পা নন্দী, তার বাড়ি হচ্ছে হুগলি জেলায়। তাহলে পড়ি, লেখার নাম হচ্ছে প্রকৃতি প্রেম। সন্ধে নেমেছে। গ্রামে সন্ধে নামা দৃশ্যটা ভারী সুন্দর। পূর্ণিমার সময় নদীর ঘাটে শাওন

0: রোজ আসে জ্যোৎস্না দেখতে। রূপলি আলো, বুনো ফুলের গন্ধ নীরবতার অনুসঙ্গে এক সুরেলা পরিবেশ সৃষ্টি করে। মনে হয় কোনো সঙ্গীতজ্ঞ ইমন গানের আলাপ ধরেছে। বেশ কদিন হলো শাওন একটা ছেলেকে ঘাটে আসতে দেখল। ছেলেটির নাম অর্ক। নদীর দিকে চেয়ে চুপচাপ বসে থাকত। অর্ক শাওনেরই সমবয়সী। একদিন হঠাৎই শাওনকে বলল, এমন সহজ নিরিবিলি পরিবেশের ঠিকানা আজ প্রায় নেই। শহুরে ব্যস্ততা আমার ভালো লাগে না। এত ভিড়ের মাঝে মনের গহীন গোপনটুকুর সঙ্গে কথা হয় না, থাকে না ভালোবাসার অবসর। শাওন বলল, তুমি বুঝি শহরে থাকো? অর্ক বলল, হ্যাঁ, এক টুকরো সবুজ চাই, সবুজের বড় অভাব। এভাবেই জ্যোৎস্নার স্নেহে দুটো মন কাছাকাছি আসে, আপন হয়ে ওঠে অচেনা দুটো হৃদয়। মন চায় ভালোবাসতে। শাওন আর অর্কর বন্ধুত্ব হয় বন্ধুত্ব থেকে প্রেম। শান্ত ভেজা অন্ধকারে ওদের ভালোবাসার শব্দ বিনিময় হয়। জোনাকির মিটিমিটি আলোতে ওদের হাসি মিলিয়ে যায়। অর্ক শাওনের চোখে নিবিড়ভাবে তাকালে ফুটে ওঠে কত স্বপ্ন, অভাব, অভিযোগ, আনন্দ, ছেলেমানুষি ইত্যাদি। তারপর হঠাৎ জ্যোৎস্না নিভে যাওয়ার মতো অর্কর ওখানে আসা বন্ধ হল। বন্ধ হল ওদের সমস্ত যোগাযোগ। অপেক্ষার প্রহর গুনতে গুনতে শাওনের অভিমান আরও গাঢ় হল। এদিকে নানান কাজে ফ্লাইওভারের ব্যস্ততা আর নিয়ন আলোর ভিড়ে অর্কর শাওনের কথা মনে পড়লেও চাঁদের আলোয় বসে দুদণ্ড গল্প করার ফুরসত হয়নি। অর্কর মনে হল এখানে শাওনকে হারিয়ে ফেলেছে, তাই প্রকৃতির কাছে গিয়ে দেখা করা প্রয়োজন। তারপর একদিন শাওন আর অর্কর দেখা হল, যেখানে পাহাড় বৃষ্টিকে জড়িয়ে নিয়েছে, আকাশ মেঘকে আপন করেছে, গোধূলির বিকেল পাখিদের হাতছানি দিয়ে ডাকছে, সেখানে সবুজের মাঝে সব কিছু ভালোবাসাময় হয়ে গেল। পুরনো অভিমান ভুলে দুটো হাত ভরসা আর বন্ধুত্বের স্পর্শ ফিরে পেয়েছে। প্রকৃতির যত্নে সম্পর্ক সুন্দর হয়। দূর থেকে মোহন বাঁশির সুর ভেসে আসছে ওদের খেয়ালি প্রেমের অনুরাগ হয়ে। ভোরের সূর্য, সবুজ পাহাড়, ঝিরঝিরে নদী, গহীন অরণ্য যেন কানে কানে বলল, এখানেই ভালোবাসতে ইচ্ছে করে। আমরা শিল্পানন্দীর প্রকৃতি প্রেম আকাশ আভাস তো দেখছি একদমই চুপ হয়ে গেলে, কি মনে হয়?
1: প্রকৃতির মাঝে, শুধু প্রকৃতি প্রেম নয়, প্রকৃতির মাঝে একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠা, কি মিষ্টি না ব্যাপারটা!
0: একদমই তাই। এই যে যোগাযোগ নিয়ে কথা বলছিলাম এখানে, কি ভাবো অদ্ভুত ভাবে যোগাযোগটা হলো, কেউ কাউকে চিনতোই না, শুধু মানে একটা জায়গায় দেখা হলো, সেখান থেকে যোগাযোগ, তারপর বন্ধুত্ব, তারপর প্রেম, কি অসাধারণ!
1: তাই প্রেমের কথা পরের কাছে কইতে যে মানা, সে যে দিব্যি দেওয়া দীক্ষা মন্ত্র, কারো কাছে কইব না। পরের কাছে কইতে মানা যদিও বলেছে, আমার মনে হয় আপন পর কাউকেই বিশেষ বলার দরকার নেই, প্রেমটা নিজের মধ্যেই চাপা থাক, তাই না?
0: আমরা তো জানি না, কিন্তু এখান থেকে কোনো কেস তুমি খেয়ে যেতে পারো, বেকার বলে লাভ নেই, অন্য কেউ দুঃখ পেয়ে যেতে পারে।
1: হ্যাঁ হ্যাঁ, আমার, আমি জানি
0: না। না, ঠিক আছে ঠিক আছে, তোমাকে আমি এত আর, তুমি টেনশন করো না, তোমাকে আমি আর কিছু বলছি না।
1: বেশ বেশ,
0: যাই হোক, এই চিঠিটা পড়লাম, এরপরে কি আরেকটা আমাকে করবে নাকি?
1: হ্যাঁ হ্যাঁ, আমি এরপরে চিঠিটায় যাই।
0: একদম,
1: পরের চিঠি আমাদের কে লিখে পাঠিয়েছে? পরের চিঠি লিখে পাঠিয়েছে শ্রেয়া ভদ্র, লালগড় কলোনি, দক্ষিণ দমদম থেকে। লেখার নাম রজনীগন্ধা। উফ, আমার এই গন্ধটা এত ভালো লাগে না, কত করে দিচ্ছেন? অফিস ফেরত রুচিকা বাড়ি ফেরার সময় ফুলের মার্কেটে ঢুকেছে। এটা ওর একটা হবি বলতে পারেন, ফুল কেনা, ফুলের সৌন্দর্যকে বারবার দেখা আর মনে মনে খুশি হওয়া। এক বান্ডিল 60 টাকা দিদি, তোমাদের সারা বছর একই দাম থাকে নাকি? কমেও না, বাড়েও না। দোকানদার রজনীগন্ধার বান্ডিলটা কাগজ দিয়ে মোড়াতে মোড়াতে বলল, ভালোই তো, একই দাম থাকে, কোনো কিছুই রজনীগন্ধাকে নড়াতে পারছে না। রুচিকা হালকা হেসে ফুলটা হাতে নিয়ে ভালো করে দেখে নিয়ে রাস্তা পার করে বাড়ির দিকে রওনা দিল। বাড়ির গলির ঠিক মুখে যেই ঢুকতে যাবে, দেখে একটা বাড়ির সামনে পাড়ার কিছু লোক জটলা পাকিয়ে রয়েছে। রুচিকা এক সেকেন্ডের জন্য দাঁড়িয়ে বোঝার চেষ্টা করে

0: কি হলো, তারপর ভাবলো হবে কিছু একটা, একটা রাজনৈতিক ভোট মিটেছে, রেজাল্ট বেরিয়েছে, এখন কত কিছুই না হবে ভেবে একটা তাচ্ছিলের হাসি হেসে ভিড়টা এড়িয়ে বাড়ির গদিতে ঢুকতে যাবে, তখনই একজন মহিলা রুচিকাকে পিছন থেকে ডাকে, এই রুচি। রুচিকা গলার আওয়াজটা বুঝতে পেরে পিছন ঘুরে দেখে ওর মা দাঁড়িয়ে। রুচিকা একটু অবাক হলো, এখানে ভিড়ের মধ্যে মা কেন দাঁড়িয়ে, তুমি এখানে, কি হয়েছে? রুচিকার মা শাড়ির আঁচল দিয়ে ঠোঁটের উপরের ঘামটা মুছে নিয়ে বলল, ষষ্ঠী দাদু এই ঘণ্টাখানেক আগেই মারা গেল। কথাটা শুনে রুচিকা একবার ভিড় করা লোকগুলোর সামনে দাঁড়ানো বাড়িটার দিকে তাকালো, চল একবার দেখে আসবি, আর তো সকালবেলায় অফিস যাওয়ার সময় দেখতে পাবি না। রুচিকা ওর মায়ের সঙ্গে এগিয়ে গেল বাড়িটার ভিতরে। ষষ্ঠী দাদুকে বিছানার উপর শোয়ানো হয়েছে, চোখে সেই কালো ফ্রেমের মোটা কাঁচওয়ালা চশমা, বালিশের পাশে খবরের কাগজ। রুচিকা সামনে এগিয়ে পরম স্নেহে ওর হাতের রজনীগন্ধাটা ওর বুকের ওপর রেখে দিয়ে চোখ বুজে দুহাত একযোগ করে প্রণাম করল। তখনই পিছন থেকে একটা লোক বলে উঠল, এই শানু, রজনীগন্ধাটা খাটের পাশেতে বেঁধে দে তো।
1: কি অদ্ভুত, তাই না? মানে ও ফুল ভালোবাসে, তাই ওর মনে হলো যে রজনীগন্ধাটা কিনতে যাই, কিন্তু সেটার পরিণতি যে এরকম হবে সেটা কিন্তু আমরা কেউ ভাবিনি। কারণ আমি যখন এই লেখাটা পড়া শুরু করেছিলাম তখন আমি ভাবছিলাম হয়তো ফুল, মানে ফুলের গন্ধ, রজনীগন্ধার গন্ধ তো আমাদের ভীষণভাবে আকৃষ্ট করে, আর সেখানে হঠাৎ করে মানে শেষে পড়তে পড়তে না বড্ড যেন একটু কষ্টই পেলাম,
0: মনটা একটু অন্যরকম হয়ে গেল,
1: একটু ভারাক্রান্ত হয়ে গেল। কিন্তু আমরা মন ভারাক্রান্ত করব না, আমরা আনন্দ নিয়েই থাকব। আর আরো আনন্দের কারণ হচ্ছে, কারণ আমাদের এতগুলো চিঠির মধ্যে আজকে যে চিঠিটা আমাদের সবথেকে বেশি পছন্দ হয়েছে আর যে চিঠিটা লিখেছে সে কিন্তু আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছে। এবারে আভাস তাহলে তার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পালা।
0: হ্যাঁ, তাহলে এবার এ মাসের ওয়াইভি পোস্ট বক্সের বেস্ট রাইটার শ্রীদিশা ভট্টাচার্য। শ্রীদিশা, তোমাকে স্বাগত জানাই যুববাণীর।
1: একটু হাততালি দেব নিজেরাই?
0: হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, হাততালি।
1: শ্রীদিশা, তোমাকে যুববাণীর আজকের এই আড্ডায় স্বাগত, কেমন আছো বলো?
2: ভালো আছি।
1: আর তোমার কেমন লাগছে আজকে এখানে এসে?
2: ভীষণ ভালো লাগছে,
1: ভীষণ ভালো লাগছে। তা তোমার লেখা তো আমরা পড়েছি, আর তুমি যে লেখাটা লিখেছো সেটা আমরা তো শোনাবো না, সেটা তুমি পড়ে শোনাবে। তা তার আগে বলো, তোমার কি লেখালেখি করার মানে অভ্যেসটা ছোট থেকে?
2: লেখালেখি করার আগে আমার সাহিত্য পাঠের মাধ্যমে আর কি সাহিত্যের সঙ্গে পরিচয়। তো আমি সাহিত্যের ছাত্রী, আমি সাহিত্য বিষয়ে স্নাতকোত্তর পড়াশোনা করেছি। সাহিত্য পাঠ থেকে আমার তখন মানে বিভিন্ন সাহিত্যিকের রচনা পড়তে পড়তে একটু সাহিত্য নিজের চর্চা করবার ইচ্ছা হয়েছিল, তো লেখালেখি
1: সেখান থেকে লেখালেখি। আচ্ছা শ্রীদিশা, তুমি কি কোনো কারণে একটু ঘাবড়ে রয়েছো? আচ্ছা, ও ভীষণ সুন্দর করে হাসছে, ঘাবড়ানোর কোনো কারণ নেই। আমি রয়েছি, আভাস রয়েছি, ছুটিয়ে আমরা আড্ডা দিচ্ছি, ফলে একদমই চিন্তা করবে
0: না। না, তুমি অঙ্কিতা এভাবে ওকে বলতে পারো না, ও ঘাবড়ে গেছে। ব্যাপারটা হচ্ছে আমার মনে হয় কিছুটা দুঃখ পেয়েছে, কারণ এতক্ষণ ধরে আমরা কথা বলে যাচ্ছি, ওকে আমরা একটুও বলতে দিইনি। শ্রীদিশা তুমি চিন্তা করো না, তুমি এবার মন খুলে তোমার কথা বলতে পারো।
1: একদম একদম, না না, সরি সরি শ্রীদিশা, তোমাকে আমরা কথা বলতে দিইনি, কিন্তু এবার তুমি তোমার কথাই বলবে তাহলে। আচ্ছা আভাস, আমরা একটা কাজ করে নিই, আমরা শ্রীদিশার লেখাটা শুনে নেব।
0: হ্যাঁ, শ্রীদিশার লেখাটা আগে আমরা শুনে নিই, তারপর শ্রীদি সঙ্গে বাকি কথা আমরা বলছি।
1: তাহলে শ্রীদিশা, তুমি কি লিখেছো সেটা তুমি একটু বলো শিরোনাম দিয়ে, তারপর তোমার লেখাটা পড়ো, চলো।
2: ট্রেনে বাড়ি ফেরার পথে প্রায়ই এক বৃদ্ধ ভদ্রলোককে দেখি, মলিন ধুতি পাঞ্জাবি পরা, যেন তার ভাজে ভাজে জমা আছে সময়ের ধুলো। তামাটে গায়ের রং, অত্যন্ত সংকুচিত ভঙ্গিতে, যেন সমস্ত পৃথিবীর কাছে নিজের সমস্ত অস্তিত্বটুকুকেই আড়াল করতে চান, নিজের অস্তিত্বের জন্য ক্ষমা চাওয়ার মতো করেই সংকোচে দ্বিধায় ধীরে ধীরে সবার কাছে অর্থ সাহায্য প্রার্থনা করেন। তার চোখে এক অদ্ভুত বিষণ্ণতা দেখি, মনে হয় কত অব্যক্ত যন্ত্রণার বেদনা, কত ঝড়ঝাপটার ক্ষতচিহ্ন আজও বয়ে বেড়াচ্ছেন তিনি। হয়তো জীবনের কাছে অনেক কিছু পেয়েও হারানো, আবার হারিয়েও কিছু পাওয়ার রয়েছে তার। মানুষটিকে আমি প্রায়ই দেখি, আর প্রতিবারই তার চোখের গভীরে এক অদ্ভুত অন্তহীন শূন্যতা আবিষ্কার করি। মনে হয় বৈশাখের তীব্র তীব্র দাবদাহে স্তব্ধ হয়ে থাকা কোনো জনশূন্য মাঠের মতো নিঃসঙ্গতার জীবন। অথচ এই নিঃসঙ্গতা আমাদের কাছেও খুব অপরিচিত নয়। রাত জাগা ক্লান্ত চোখের কালি যতই আমরা কাজলের আড়ালে লুকোতে চাই, ততই যেন প্রকাশ পেয়ে যায় অন্তরের অভ্যন্তরের অসহায়তা। জীবনের আঁকেবাঁকে পথ চলতে চলতে আমাদেরও কত মূল্যবান জিনিস হারিয়ে যায়, একসময় তার হিসেব রাখার শক্তিটুকু আর অবশিষ্ট থাকে না। তবু মন থেকে চাই এই একাকিত্বগুলো একদিন একটু আশ্রয় পাক। প্রখর গ্রীষ্মের দীর্ঘ তীব্র দাবদাহের শেষে যেমন হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নামে কোনো এক বিকেলে, তেমনি কোনো এক শুভক্ষণে ভিজে উঠুক না ক্লান্ত অবসন্ন রুক্ষ ফুটিফাটা হৃদয়ের মরুভূমিগুলো। মন মাটির সোঁদা গন্ধ জুড়িয়ে দিক প্রাণ, চারিদিকে আবার শ্যামল সবুজের সমারোহ হোক, নাম না জানা পাখিরা শোনা গান। তখন ঠিক সেই মুহূর্তেই আমার সবাইকে খুব বলতে ইচ্ছে করে, বন্ধু বুঝতে শেখো, শেষ হয়ে যায়নি কিছু, শূন্য শুধু শূন্য নয়, অনেক সময় শূন্য তার ভেতরেই লুকিয়ে থাকে নতুন করে পূর্ণ হয়ে ওঠার সমস্ত সম্ভাবনা।
1: বাহ, কি অসাধারণ আভাস!
0: ভারী সুন্দর লেখা শুনলাম, শ্রীদিশার নিজের লেখা নিজে পড়ে শোনালো।
1: এটা কিন্তু একটা, এটার মজাই আলাদা, কেউ নিজের লেখা পড়ে শোনানো, এটার কিন্তু মজা একটা আলাদা।
0: একদমই ঠিক,
1: মানে একটা অদ্ভুত স্যাটিসফ্যাকশন হয়, এটা আমি লক্ষ্য করেছি।
0: হ্যাঁ, আর আমরা আড্ডায় ফিরে আসব, তবে এখন আপাতত
1: একটা ছোট্ট বিরতি।
0: হ্যাঁ, একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে,
1: চলো
0: ফিরে আসছি আড্ডায়। হ্যাঁ,
3: On the occasion of World Allergy Week, today we have Dr. Subhashish Chakrabarty, ENT, Kontai Subdivisional Hospital from Kontai. So doctor, what are the signs and symptoms of allergy?
4: It is IgE-mediated allergic inflammation of the nasal mucosa. It may occur in particular seasons when it is called seasonal allergic rhinitis, or patients may suffer throughout the year when it is called perennial allergic rhinitis. Actually, allergic rhinitis is a disease comprising of cluster of symptoms, for example, rhinorrhea, clear watery nasal discharge, itching of the nose, sneezing, and nasal blocked sensation. And all these symptoms occur due to degranulation of the sensitized mast cells, leading to liberation of mainly different types of mediators like histamine, leukotrienes, prostaglandins, etc.
3: Issued in public interest by Sun Pharma.
1: বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে এলাম আজকে যুববাণীর ওয়াই ভি পোস্টবক্সের আড্ডায়। তোমাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কিতা, আমার সঙ্গে রয়েছে আভাস, আর সেই সঙ্গে রয়েছে আমাদের আরেক বন্ধু শ্রীদিশা ভট্টাচার্য। শ্রীদিশা, তোমাকে আরেকবার স্বাগত। তোমার চিঠি আমরা শুনলাম, আর সেই সঙ্গে আজকে আমাদের এই আড্ডা যারা শুনছেন রেডিওতে তাদেরও নিশ্চয়ই খুব ভালো লেগেছে। তা তুমি বলো, তোমার অভিজ্ঞতা কী হলো, তোমার কেমন লাগলো?
5: আমি শুরুতে সত্যিই বোধহয় একটু নার্ভাস হয়েছিলাম, তবে এখন বেশ ভালো লাগছে।
1: আচ্ছা, তোমার চিঠিটা পড়লাম। আচ্ছা, তুমি যে চিঠিটা লিখেছো, এই অভিজ্ঞতাটার ব্যাপারে ছোট্ট করে যদি একটু বলো, মানে কেন তুমি লিখেছো, কি তোমার মনে হয়েছিল?
5: আসলে মানুষের জীবনের সঙ্গে তো প্রকৃতি এমনিতেই মিলেমিশে একাকার হয়ে রয়েছে, আর সেখানে আমি না মানুষের জীবন তারপর প্রকৃতিকে একই সঙ্গে পর্যবেক্ষণ করতে করতে মনে হয়েছিল দিনের বিভিন্ন সময়, ঋতুর বিভিন্ন সময়, এগুলোকে আমি মানুষের জীবনের সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা করছিলাম। এবং ইউনিভার্সিটি থেকে বাড়ি ফেরার সময়, যেরকম আমি বলছিলাম আমি সাহিত্যের ছাত্রী স্নাতকোত্তর পর্যায়ে,
1: আচ্ছা,
5: ইউনিভার্সিটি থেকে বাড়ি ফেরার পথে আমি ট্রেনে একজন বৃদ্ধ ভদ্রলোককে দেখেছিলাম, এবং সত্যি সত্যি সেই বাস্তব অভিজ্ঞতা থেকেই কোথাও গিয়ে তাকে দেখার পরে জীবনে মনে হয়েছিল যে তাকে কখনোই কিছু লিখব, এবং সেখান থেকে আর কি এই অনুপ্রেরণা।
1: আচ্ছা, তা তো লেখালেখি, মানে তুমি তো এমনি লেখালেখি করছো, তুমি এখন কি পড়াশোনা কি করছো?
5: আমি বাংলা সাহিত্য বিষয়ে স্নাতকোত্তর পড়াশোনা করছিলাম, এবং সেটা এই মানে রিসেন্ট শেষ হয়েছে আর কি।
1: আচ্ছা, এরপরে তোমার কি প্ল্যানস, কি করার ইচ্ছে?
5: এখনো সেরকম করে কিছু ভাবিনি, তবে আমার এরপরে নেট পরীক্ষা আর কি,
1: মানে পরীক্ষা দেবে। আচ্ছা, মানে অধ্যাপনার ইচ্ছে তো রয়েছে, সেই সঙ্গে আশা করি লেখালেখির ইচ্ছেটাও জারি থাকবে।
5: একদমই
1: একদমই, তুমি এত সুন্দর লেখো, বিভিন্ন জায়গায় তোমার মানে লেখা আমরা আগেও পড়েছি পেয়েছি, কিন্তু তোমাকে সেভাবে সুযোগ হয়নি ডাকার, আজকে আমাদের ভীষণ ভালো। আমি আর আভাস যখন চিঠিগুলো পড়ছিলাম, আমার মনে হলো যে শ্রীদিশার লেখাটা একদম অন্যরকম। আমরা অনেক ধরনের লেখা পড়ি, কিন্তু লোকাল ট্রেনের এই যে গল্পটা তুমি লিখলে একটা সাধারণ মানুষের, আর যেখানে তুমি এত সুন্দর সুন্দর বিশেষণ ব্যবহার করেছো সেটা বড্ড ভালো লেগেছে। তখন

0: আমি আর আভাস ঠিক করলাম যে এবার তাহলে স্মৃতিশার সঙ্গে যোগাযোগ করে সেই যোগাযোগ আমরা ঘুরে ফিরে কিন্তু যোগাযোগেই যাচ্ছি। যাই হোক স্মৃতিশা, আজকে তুমি আমাদের মধ্যে এসেছো, তোমার সঙ্গে আড্ডা দিয়ে আমার আর আভাসের খুবই ভালো লেগেছে। কিন্তু এবার আমি আভাসের দিকে একটু তাকাবো, যে আমি এতক্ষণ ধরে কথা বলছি, আভাস এরকম চুপটি করে বসে,
1: আমি চুপ করে বসে আছি, কারণ আমি ওই যে লাল ঘড়িটা দেখছো তো, লাল চোখ মেলে কেমন করে তাকিয়ে রয়েছে, আমার না বেশ ভয় লাগছে। কারণ
0: আমি কিন্তু তাকে ভীষণ ভয় পাই, মানে আমি জানতাম আমি ছোটবেলাতে সব থেকে বেশি বাবা মাকে ভয় পেতাম, ঠিক আছে, মানে এখনো পাই, কিন্তু না কেন জানি না মা বাবার থেকেও ঘড়ির চোখরাঙানিকে আমি বেশি ভয় পাই।
1: এবং ঘড়ির চোখরাঙানির জন্যই আমরা আজকে বেশ কিছু চিঠি পড়তে পারলাম না, আমরা আরো অনেক চিঠি পেয়েছি, আমরা শুনে নেব। অঙ্কিতা একটু বলো কে কে আরো চিঠি পাঠিয়েছে আমাদের।
0: আমাদের মধ্যে অনেক চিঠি আমরা পেয়েছি, কিন্তু সবার চিঠি যেহেতু পড়া সম্ভব হয়নি, আমি কয়েকজনের নাম বলছি প্রাপ্তি শিকারে। পূবালি বিশ্বাস, সায়ন কংসবণিক, শঙ্খ শুভ্র সরকার, দীপদাস চৌধুরী, সব্যসাচী ভট্টাচার্য, প্রিয়াঙ্কা দাস, আমরা তাদের চিঠিগুলো পেয়েছি, কিন্তু আমরা পড়ে শোনাতে পারলাম না যেহেতু সময়ের গণ্ডিতে আমরা সকলেই বাধা। কিন্তু নিশ্চয়ই এরপরের কোনো না কোনো ওয়াইভি পোস্টবক্সের আড্ডায় আমরা তাদের চিঠি নিশ্চয়ই পড়ব, কি তাই তো?
1: হ্যাঁ, এবং তোমরা আমাদেরকে চিঠি পাঠাতে থাকো, সেই চিঠি কোনো না কোনো দিন নিশ্চয়ই পড়া হবে। এবং যদি তেমন তেমন ভালো লেখা হয়, তোমরাও আজকে যেমন স্মৃতিশা এসে আমাদের সঙ্গে আড্ডা মারলো, তোমরাও কোনো দিন আমাদের সঙ্গে এসে গল্প করতে পারো।
0: একদমই তাই।
1: আর আজকের মতো আমাদের চিঠি পড়ার আড্ডা এখানে থামাতে হচ্ছে।
0: একদমই, চিঠি পড়ার আড্ডা থামাচ্ছি, কিন্তু এরপরে তো ধামাকা আছে।
1: এরপর ধামাকা আছে, আর সেই ধামাকায় যাওয়ার আগে এখন আবার সময় হয়ে গেছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে আমাদের আজকের সেই ধামাকা ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ, তবে এখন একটা বিজ্ঞাপন বিরতি,
0: চলো।
2: On the occasion of World Allergy Week, today we have Dr. Biplab Dev, ENT, Haldia Subdivisional Hospital from Kharagpur. So doctor, what is allergy and what are the common causes?
3: Allergy is basically an overreactive body response, exaggerated body immunity response to a commonly known substance which is called allergen. It may be dust, it may be pollute, it may be any fiber, any medicine, and it causes overreactive body immune system. That means patient may suffer from sneezing, dry cough, skin rashes, and in excessive severe case it may turn into the swelling of lips, mucosal membranes. That's it.
2: Issued in public interest by Sun Pharma.
1: তাহলে বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে এলাম, আর এবার সময়টা ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ। আজকে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ নিয়ে থাকছে আমাদের যুববাণীর বন্ধু সৌরিক।
4: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ,
5: প্রথম রাউন্ডের বেশ কয়েকটা ম্যাচ শেষ হতেই একটা বিষয় কিন্তু পরিষ্কার, এবারে বিশ্বকাপে কোনো ছোট দল বলে কিচ্ছু নেই। ফেভারিটদের দাপট যেমন দেখা যাচ্ছে, তেমনই ডেবিউ দলগুলো তাদের প্রথম ম্যাচে দুর্ধর্ষ লড়াই করে বুঝিয়ে দিয়েছে নক আউটের টিকিট কেউ সহজে ছাড়বে না। গ্রুপ পর্বের প্রথম পরীক্ষা শেষ, হিসাব নিকাশের সমীকরণ শুরু হয়ে গেছে এখন থেকেই, প্রতিটা সেকেন্ডে তৈরি হচ্ছে নতুন ইতিহাস, আর সেই ইতিহাসের সাক্ষী যুববাণী। ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের আজকের এপিসোডে তোমাদের সঙ্গে রয়েছি আমি সৌরিক। গতকাল রাত 10:30 হিউস্টন স্টেডিয়ামে যা ঘটে গেল তাকে এক কথায় বলা যায় ডাচ ডমিনেন্স। রোনাল্ড কোম্যানের অরেঞ্জ আর্মি যেন টেক্সাসের মাঠে টর্নেডো বুয়ে দিল। ম্যাচ যখন সবে 5 মিনিটে পৌঁছেছে, তখন লেফট উইং থেকে কোডি গাকপোর একটা সুন্দর ক্রস যেন ডাচ রেনেসার বার্তা নিয়ে এলো। সুইডিশ ডিফেন্সকে পুরোপুরি বোকা বানিয়ে বক্সে ওট পেতে থাকা স্ট্রাইকার ব্রায়ান ব্রবি নিখুঁত ফিনিশিংয়ে গোল করে 1-0 দিয়ে শুরু করলো। সুইডেন এই ধাক্কা সামলে ওঠার আগেই 17 মিনিটে আবারও সেই ব্রবি শো, হয়ে গেল 2-0। সেকেন্ড হাফে সুইডেন যখন একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই রোনাল্ড কোম্যানের মাস্টার স্ট্রোক, ক্রিসনেসিও সামারভিলের মাঠে প্রবেশ। 47 মিনিটে রাইট উইং থেকে ডেনজেল ডামফ্রিসের লো ক্রসে পা ছুঁয়ে 3-0 করে লিভারপুল তারকা কোডি গাকপো। সুইডিশ ডিফেন্সের কফিনে শেষ পেরেকটা পড়তে বেশি সময় কিন্তু লাগে। 54 মিনিটে সামারভিলের পাস থেকে বল পেয়ে বক্সে কাটিং করে গোল করে আবারও গাকপো, মাত্রাহীন 4-0। এরপর আলেকজান্ডার ইসাকের পাস থেকে বল পেয়ে সুইডেনের পক্ষে এক

0: গ্রুপ ই এর এই হাই ভোল্টেজ ম্যাচে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির মুখোমুখি হয়েছিল আফ্রিকার আন্ডারডগ আইভরি কোস্ট। ফার্স্ট হাফের ম্যাচের 30 মিনিটের নিখুঁত এক ফিনিশে আইভরি কোস্টকে 1-0 এগিয়ে দেয় ফ্র্যাঙ্ক কেসি। ফার্স্ট হাফ জুড়েই কিন্তু আইভরি কোস্টের গতি এবং কাউন্টার অ্যাটাকের সামনে বেশ খেই হারিয়ে ফেলেছিল জুলিয়ান নাগেলসম্যানের শিষ্যরা। কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট আসে ঠিক 59 মিনিটে। দলের ছন্দ ফেরাতে নাগেলসম্যান একসঙ্গে 3টে পরিবর্তন আনে, যার মধ্যে একটা হলো মাঠে নামায় ডেনিস জুনদাফকে, আর তাতেই যেন ম্যাজিক। মাঠে নামার ঠিক 8 মিনিটের মাথায় নাদিয়েম আমিরের মাপা ক্রস থেকে দারুণ এক হেডে গোল করে জার্মানিকে 1-1 সমতায় ফিরিয়ে আনে এই সুপার সাব। এরপর যেন ম্যাচটা এক রূপকথার শেষ অঙ্কে রূপ নেয়। যখন মনে হচ্ছিল যে ম্যাচ ড্রয়ের দিকে গড়াচ্ছে, ঠিক তখনই ইঞ্জুরি টাইমের শেষ মুহূর্তে আইভরি কোস্ট ডিফেন্সার গোলকিপার ইহাইয়া ফাফানাকে পরাস্ত করে নিজের দ্বিতীয় গোলটা করে বসে উন্দাফ। পুরো গ্যালারিকে উল্লাসে ভরিয়ে 2-1 গোলের মহানাটকীয় এক কামব্যাক জয় ছিনিয়ে নেয় জার্মানি। তারপর কানসাস সিটি স্টেডিয়ামে আজ ইতিহাস দেখল গোটা ফুটবল বিশ্ব। ফিফা বিশ্বকাপ 2026-এর গ্রুপ ইর এক চরম নাটকীয় ম্যাচে লাতিন আমেরিকার সুপার পাওয়ার ইকুয়েডরকে গোলশূন্য ব্যবধানে রুখে দিল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের লড়াকু দল কুরাচাওরা। কুরাচাওয়ার গোলপোস্টের নিচে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল একজন, গোলকিপার এলয় রোম। ম্যাচের ফার্স্ট হাফে সে একাই ইকুয়েডরের নিশ্চিত 3টে গোল দুর্দান্তভাবে সেভ করে। পিয়েরো হিংকাপিয়ের বুলেট হেডার থেকে শুরু করে ভ্যালেন্সিয়ার একের পর এক অন টার্গেট শট, সবকিছুই আজ এলয় রুমের গ্লাভসে গিয়ে জমা হচ্ছিল। পুরো ম্যাচে এলয় রুম একাই 15টা চোখ ধাঁধানো সেভ করে, যা বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ সেভের রেকর্ড। রেফারি শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই ম্যাচ শেষ হয় 0-0 ব্যবধানে। সুপার পাওয়ার ইকুয়েডরের থেকে একটা মূল্যবান পয়েন্ট ছিনিয়ে নিয়ে বিশ্বকাপে নিজেদের অস্তিত্ব জানান দিল এই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের লড়াকু দল কুরাচাও। এর পরের কয়েকটা ম্যাচ ফিফা বিশ্বকাপের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রথম ম্যাচের ধাক্কা সামলে দলগুলো এখন গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নিজেদের প্রমাণ করতে মরিয়া। চলো এক নজরে দেখে নেওয়া যাক আগামী 3টে হাই ভোল্টেজ ম্যাচের টান টান প্রিভিউ। স্পেন ভার্সেস সৌদি আরাবিয়া, স্প্যানিশ আর্মাডারা প্রথম ম্যাচেই কিন্তু বড় ধাক্কা খেয়েছে। টিকি টাকা পাসিংয়ে ফর্ম থাকলেও ফিনিশিং এর অভাবে পয়েন্ট নষ্ট করতে হয়েছে তাদের। তবে আটলান্টার মাঠে কিন্তু সৌদি আরাবিয়াকে ছেড়ে কথা বলবে না লুইস দে লা ফুয়েন্তের ছেলেরা। অন্যদিকে উরুগুয়েকে রুখে দেওয়া সৌদির ডিফেন্স আজ টিকি টাকার সুনামি সামলাতে পারে কিনা সেটাই দেখার বিষয়। বেলজিয়াম ভার্সেস ইরান, কোভিন ডি ব্রুইনো আর জেরেমি ডেকুদের বেলজিয়াম দল কিন্তু নিজেদের নামের প্রতি এখনো কোনো বিচার করতে পারে। প্রথম ম্যাচে ড্রয়ের পর রেড ডেভিলসরা ইরানের বিপক্ষে পূর্ণ 3 পয়েন্টের খোঁজে অল আউট খেলবে। তবে মাথায় রাখতে হবে ইরান কিন্তু কাউন্টার অ্যাটাকে দারুণ পারদর্শী। লস অ্যাঞ্জেলেসের এই হাই স্কোরিং থ্রিলারে বেলজিয়ামের অ্যাটাক ভার্সেস ইরানের স্পিডের লড়াইয়ের সাক্ষী থাকবে গোটা বিশ্ব। উরুগুয়ে ভার্সেস কাবো ভার্দে, দারুইন ও ফেদেরিকোর উরুগুয়ে নামছে মায়ামির মাঠে। কাগজে কলমে উরুগুয়ে এগিয়ে থাকলেও কাবো ভার্দেকে একেবারেই নেগলেক্ট করা চলবে না। বিশ্বসেরা স্পেনকে যারা মিডফিল্ডে আটকে রেখেছিল সেই ব্লু শার্কস লাতিন ফুটবলের শৈল্পিক ধার কিভাবে সামলায় সেটাই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। ইতিমধ্যে গ্রুপ স্টেজ কোয়ালিফাই করে মেক্সিকো, ইউএসএ আর জার্মানি পৌঁছে গেছে রাউন্ড অফ 32-তে। এখন দেখার বিষয় এবার কার পালা। এতক্ষণ ওয়ার্ল্ড আপ রাউন্ড আপ এপিসোড নিয়ে তোমাদের সঙ্গে ছিলাম আমি সৌরিক।
1: তাহলে ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে থেকো যুববাণীর বিশেষ নিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
2: আর শুধু যে এটুকুই তা তো নয়, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ তো আমরা শুনলাম, আজকে সৌরিক আমাদের বললো খেলার খবর, কিন্তু ইতিমধ্যে যে আরো একটা ম্যাচ হয়ে গেছে আজকে সকাল 9:30 থেকে ছিল জাপান আর টিউনিশিয়া, সেটার কথা তো এবার শুনতে হবে। অঙ্কিতা বলো।
3: একদমই তাই, আজকে ছিল জাপান আর টিউনিশিয়ার ম্যাচ। জাপানের ফুটবলার ডি কামেডা ম্যাচ শুরুর 4 মিনিটের মধ্যেই কিন্তু একটি গোল করেছে। এই গোলটি এই বিশ্বকাপের তার দ্বিতীয় গোল। এরপরে খেলার 31 মিনিটে জাপানের ফুটবলার ওয়েডা আরেকটি গোল করেছে, অর্থাৎ

0: প্রথম আধ ঘন্টার মধ্যে কিন্তু জাপানের পারফরমেন্স অসাধারণ, কি আবার
1: একদমই একদমই
0: একদমই তাই। এরপরে জাপানের থার্ড গোল যে দিয়েছে সে হচ্ছে জুনিয়া ইতো, আর তারপরে ফোর্থ গোল দিয়েছেন আবার ওয়েডা, অর্থাৎ আজকের ম্যাচে জাপান জিতেছে 4-0 গোলে। মানে কি অসাধারণ পারফরম্যান্স,
1: অসাধারণ পারফরম্যান্স 4-0 গোলে জিতে যাওয়া। আর আমার সেই একটা বাংলা ছবিতে সেই মনে পড়ছিল, এক ডজন গোল দিয়েছিল, 12-1 তাদের রেশিও ছিল, এবং এখানে সেই প্রায় সেরকমই ব্যাপারটা, 4-0 গোলে জিতে গেল আজকে জাপান।
0: একদমই তাই। আর একটা কথা যেটা বলার, যে টিউনিশিয়া জিততে পারেনি ঠিকই, কিন্তু টিউনিশিয়ার যে গোলকিপার এ ডামেন, সে কিন্তু খুব ভালো গোলকিপিং করেছে।
1: নিশ্চয়ই।
0: আর একটা কথা বলার ভীষণভাবে জরুরি, সেটা হচ্ছে আজকের ম্যাচটা কিন্তু ফুটবল টুর্নামেন্টের ইতিহাসে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি 1000তম খেলা।
1: বেশ, তাহলে
0: আজকের ম্যাচের খবর আমরা জেনে গেলাম, সেই সঙ্গে তাহলে ফুটবল খেলা জারি থাকুক সবাই।
1: নিশ্চয়ই, সবাই কাঁপতে থাকো ফুটবল জ্বরে, আর শুনতে থাকো যুববাণী।
0: তাহলে আজকের আমাদের আড্ডা এখানেই শেষ হচ্ছে। আজকে যুববাণীর আড্ডায় ছিলাম আভাস আর আমি অঙ্কিতা, আমাদের সঙ্গে ছিল আমাদের আজকের আরেক বন্ধু শ্রীদিশা। আজকের এই আড্ডা আমরা এখানেই শেষ করছি, আবারও খুব তাড়াতাড়ি আড্ডা হবে। সকলে খুব ভালো থেকো, ভালো আছি আমরা, ভালো থাকবো।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। আজকের আবহাওয়া সংক্রান্ত একটি বিশেষ ঘোষণা। আগামী দু তিন ঘন্টার মধ্যে হাওড়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলি জেলাতে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত এবং ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইবে। শুনলেন আজকে আবহাওয়া সংক্রান্ত বিশেষ ঘোষণা। এখন শুনবেন সঙ্গীত শিক্ষার আসর, আসর পরিচালনায় প্রমিতা মল্লিক।
1: নমস্কার, আবার এলাম সকলের সামনে সঙ্গীত শিক্ষার আসরের আরেকটি পর্ব নিয়ে। আজকে যে গানটি বেছেছি, গীতবিতানে দেখলে সেটাকে প্রেম পর্যায়ে পাওয়া যাবে, প্রেম পর্যায়ের মধ্যে, কিন্তু গানের মধ্যের কথাগুলি যা, সেটা বসন্তেও অনায়াসেই গাওয়া চলতে পারে। তো সেই গানটি আমি শেখাবো আজকে তোমাদের। গানটি হচ্ছে কবে তুমি আসবে বলে রইব না বসে। আগে আমার মনে হয় তোমরা গানটা লিখে নাও, তারপরে আমি গানটা সম্বন্ধে একটু বলে তারপরে আমি গানটা শেখাতে শুরু করব। কবে তুমি আসবে বলে রইব না বসে, কমা, কবে তুমি আসবে বলে রইব না বসে, কমা। আচ্ছা, অনেকে হয়তো তোমরা দেখেছো যে এই যে আসবে বলে, বলে কথাটা বর পরে একটা অ্যাপোস্ট্রফি থাকে, তারপরে লে, এটার কারণ হচ্ছে এটা বলিয়া থেকে বলে, এই জন্য এটা যখন লেখা হয় তখন এরমভাবে উপরে একটা অ্যাপোস্ট্রফি। এখন আর সেটা আমরা ব্যবহার করি না, কিন্তু এটা হরদমেই গীতবিতানে বা স্বরবিতানে আমরা দেখতে পাই। কবে তুমি আসবে বলে রইব না বসে, কমা, পরের লাইন, আমি চলবো বাহিরে, আমি চলবো বাহিরে, দাঁড়ি। তৃতীয় লাইন, শুকনো ফুলের পাতাগুলি পড়তেছে খসে, শুকনো ফুলের পাতাগুলি পড়তেছে খসে, কমা, আর সময় নাহিরে, আর সময় নাহিরে। এটা হচ্ছে স্থায়ী। কবে তুমি আসবে বলে রইব না বসে, কমা, আমি চলবো বাহিরে, দাড়ি, শুকনো ফুলের পাতাগুলি পড়তেছে খসে, কমা, আর সময় নাহিরে, দুটো দাড়ি, স্থায়ী শেষ হলো। অন্তরা, বাতাস দিল দোল, কমা, দিল দোল, সেমিকোলন, বাতাস দিল দোল, কমা, দিল দোল, সেমিকোলন, পরের লাইন, ও তুই ঘাটের বাঁধন খোল, কমা, ও তুই খোল, বাতাস দিল দোল, কমা, দিল দোল, সেমিকোলন, ও তুই ঘাটের বাঁধন খোল, কমা, ও তুই খোল, দাড়ি। পরের লাইন, মাঝ নদীতে, মাঝ হাইফেন

নদীতে, মাঝ নদীতে ভাসিয়ে দিয়ে তরি বাহিরে, তরি বাহিরে, মাঝ নদীতে ভাসিয়ে দিয়ে তরি বাহিরে, দুটো দাড়ি দাও, তার মানে অন্তরা শেষ হলো। এরপরে সঞ্চারী আসবো, মাঝ নদীতে ভাসিয়ে দিয়ে তরি বাহিরে, শেষ করে এবার সঞ্চারী শুরু করি। আজ শুক্লা একাদশী, আজ শুক্লা একাদশী, কমা, পরের লাইন, হ্যারো নিদ্রাহারা শশী, হ্যারো নিদ্রাহারা শশী, পরের লাইন, ওই স্বপ্ন পারাবারের খেয়া একলা চালায় বসি, ওই স্বপ্ন পারাবারের খেয়া একলা চালায় বসি, দাড়ি, তোর পথ জানা নাই, কমা, নাই বা জানা নাই, তোর পথ জানা নাই, কমা, নাই বা জানা নাই, একটা ড্যাশ, পরের লাইন, ও তোর নাই মানা নাই, কমা, মনের মানা নাই, আবার ড্যাশ, তার মানে কী হলো, তোর পথ জানা নাই, কমা, নাই বা জানা নাই, ড্যাশ, পরের লাইন, ও তোর নাই মানা নাই, কমা, মনের মানা নাই, ড্যাশ, শেষ লাইন, সবার সাথে চলবি রাতে সামনে চাহিরে, সবার সাথে চলবি রাতে সামনে চাহিরে, দুটো দাড়ি। এই হচ্ছে গানের লিরিকটা, প্রেম পর্যায়ের ভুক্ত, তবে এর শুনেই মানে মনে বোঝা যাচ্ছে যে কোনো একটা শুক্লা একাদশী মানে যে কোনো পূর্ণিমার কয়েকদিন আগে গানটা গাওয়া যেতেই পারে, মানে এরম সময়তে তো বটেই গাওয়া যেতেই পারে, কদিন পরে মানে একটার পর একটা তো পূর্ণিমা আসতেই থাকে, কাজে যে কোনো পূর্ণিমার আগেই গাওয়া যেতে পারে। তো আরেকটা কথা বলে দিই গানটা সম্পর্কে, যে এইটা পরে রবীন্দ্রনাথ দুবার তার বেশ কয়েকবার সুন্দর ওর যে গীতি আলেখ্য অদল বদল করেছেন, দুবার করিয়েওছেন, তো তার মধ্যে এই গানটি একবার উনি রেখেছিলেন, কবে তুমি আসবে বলে গানটি। তো এটা একটা কীর্তনাঙ্গ একটা ভাব আছে, একটা কীর্তনের ভাব আছে গানটার মধ্যে, কিন্তু মানে এটা একতাল নয়, কিন্তু দাদরা। আর শুরুটা হচ্ছে সোম থেকে, আমরা গানটা একটুখানি যাই।

আচ্ছা, এই একবার কথাটা দেখো, কবে তুমি আসবে বলে দম নিয়ে তোমরা বলছো, তো বলে কবে তুমি আসবে বলে, হ্যাঁ সেটা না করে কবে তুমি আসবে বলে এই কথাটা বলা হলে তারপর দমটা নাও। আচ্ছা ঠিক আছে, নাও আরেকবার নাও।

আবার স্বরলিপি অনুযায়ী ফার্স্ট লাইনটায় আসা যায়, আবার অনেক সময় আমরা গাইবার সময় সোজা অন্তরাতে চলে যাই। মানে একটা ছবি তো তৈরি হচ্ছে, সেই ছবিটার কন্টিনিউ যেন করে গেলাম, কিন্তু স্বরলিপি অনুযায়ী আবার আমরা কবে তুমি আসবে বলে আসতে পারি। হ্যাঁ, আমি অন্তরার দিকটা আগে একবার করে নিই।

0: আজকে এখানেই শেষ করছি, আবার পরের দিন গানটা আরেকবার প্র্যাকটিস করিয়ে নিয়ে বাকিটা করাবো। নমস্কার।
1: শুনলেন সঙ্গীত শিক্ষার আসর। সঙ্গীত শিক্ষার আসরে আজকে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আসর পরিচালনায় ছিলেন প্রমিতা মল্লিক।
2: On the occasion of World Allergy Week, today we have Dr. Aniruddha Majumdar, ENT, Midnapore Medical College from Midnapore. So doctor, what is allergy and what are the common causes?
3: Million of us battle every day. That is allergy. Whether it's the constant sneezing, itching eyes or sudden skin rashes. And allergy is not just a minor annoyance. It's your immune system going to overdrive against completely harmless things like pollen, dust mites or certain food, etc. Asking the symptoms with over-the-counter pills is not a good option. You don't have to just live with it. Speak with professionals to identify your specific trigger. Accurate diagnosis and personalized treatment plan can truly transform your quality of life. Don't let allergies dictate your day. Be busier, live better, and consult your doctor. Happy National Allergy Week and stay healthy.
2: Issued in the public interest by Sun Pharma.
1: এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী ত্রিদিব রায় চৌধুরী।

0: ত্রিদীপ রায়চৌধুরীর কণ্ঠে শুনলেন নজরুল গীতি। এখন সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ, পড়ছি রঞ্জনা চৌধুরী। সুস্থ বার্ধক্যের জন্য যোগ ব্যায়াম, এই মূল ভাবনা সামনে রেখে আজ দেশ তথা সমগ্র বিশ্বজুড়ে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হচ্ছে। সুস্থ, সক্রিয় এবং মর্যাদাপূর্ণ বার্ধক্যের জন্য জীবনযাত্রার অঙ্গ হিসেবে যোগ ব্যায়ামকে গ্রহণ করার গুরুত্বই এই ভাবনার মাধ্যমে তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতার রেড রোড থেকে দেশবাসীকে এই যোগব্যায়াম উদযাপনে নেতৃত্ব দেন। হাজার হাজার মানুষ তাঁর সঙ্গে সকালের এই যোগাভ্যাসে সামিল হন। এই ঐতিহ্যবাহী ঐতিহাসিক চত্বরে আয়োজিত সাধারণ যোগবিধি অধিবেশনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী হাজার হাজার যোগ অনুশীলনকারীর সঙ্গে নিজেও যোগব্যায়াম করেন। রাজ্যের সমস্ত জেলা জুড়ে যোগ উৎসবে অংশ নিয়েছেন বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ। সরকারি অফিস থেকে শিক্ষা প্রতিষ্ঠান, সর্বত্রই চলছে যোগাভ্যাস। শান্তিনিকেতনের বিশ্বভারতীতে শিক্ষার্থী ও অধ্যাপকদের সঙ্গে যোগাভ্যাসে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রম চত্বরে মহাসমারোহে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস। প্রায় 3,000 মানুষ এতে অংশগ্রহণ করেছেন। পাথর প্রতিমা ও রায়দিঘির বিভিন্ন প্রান্তে বন দপ্তরের উদ্যোগে যোগাভ্যাসের পাশাপাশি ম্যানগ্রোভ চারারোপণ কর্মসূচি পালিত হয়। কেন্দ্রীয় সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের অধীনস্থ মাই ভারত হুগলি কেন্দ্রে সহযোগিতায় যোগ দিবস পালিত হয় আটচেলা গ্রুপের পরিচালনায় হুগলি জেলার মুচি গ্রামে টেকোবাঁধা ফুটবল ময়দানে। প্রায় 100 উপর সাধারণ মানুষ থেকে ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন আজকের এই যোগাভ্যাস শিবিরে। দীঘার শ্রী শ্রী জগন্নাথ কালচারাল সেন্টারে আজ সকালে বিপুল উৎসাহ উদ্দীপনা ও ভক্তি সহকারে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস। অন্যদিকে ভারতীয় পুরাতত্ত্ব সংস্থা এএসআই এর আয়োজনে আজ বাঁকুড়ার বিষ্ণুপুর রাসমঞ্চে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে হাজির ছিলেন স্কুল কলেজ পড়ুয়া, সরকারি আধিকারিক, কর্মী, এনসিসি ও বিভিন্ন বিভাগের প্রায় 500+ অংশগ্রহণকারী। আলিপুরদুয়ারে জলদাপাড়া জাতীয় অভয়ারণ্যের বনকর্মী ও স্থানীয় বাসিন্দারা হলং নদীর ধারে জঙ্গলে হাতির পিঠে চেপে অভিনব যোগাভ্যাসে যোগ দিয়েছেন। এদিকে পশ্চিম মেদিনীপুরের আসানসোলের পোলো ময়দানে যোগ দিবসের অনুষ্ঠানে সামিল হন প্রায় 6,000 মানুষ। মালদার সত্য চৌধুরী ইন্ডোর স্টেডিয়ামে প্রশাসনের উদ্যোগে যোগ দিবসের মূল সরকারি অনুষ্ঠান হয়। কালিয়াচকে নবমী গঙ্গী ও মালদা জেলা গঙ্গা কমিটি ও ব্লক ডেভেলপমেন্ট অফিসের ব্যবস্থাপনায় বীরনগর হাইস্কুলের 200 ছাত্রছাত্রীর সহযোগিতায় গঙ্গা তীরবর্তী স্থানে যোগাভ্যাসে অংশ নেয়। পূর্ব বর্ধমানে পালিত হয় যোগ দিবস। হাওড়ার জেলা প্রশাসন ও পুরসভার উদ্যোগে শৈলেন মান্না স্টেডিয়ামে বিশ্ব যোগ দিবস পালিত হয়। বেলুড় মঠেও আজও যোগ দিবসের আন্তর্জাতিক যোগ দিবসে বেলুড় মঠের খুব কাছে হাওড়ার বালি দুর্গাপুর অভয়নগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে সমবায় পল্লী জাগরণী ক্লাবের সদস্যরা আজ সকালে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মধ্য দিয়ে যোগচর্চায় সামিল হন। গ্রামীণ সংবাদ শেষ হলো। পরের খবর 12:50।
0: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। কৃষিকাজের জন্য জল হওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলাসহ অন্যান্য জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। কৃষিকাজের জন্য জল হওয়ার সতর্কবার্তায় জানানো হচ্ছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায় ভারী থেকে

অতি ভারী বৃষ্টিপাত 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলার 2-1টি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের 2-1টি জায়গাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস সহ বজ্রবিদ্যুৎ এবং বৃষ্টিপাত হতে পারে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। এখন শুনবেন গল্প দাদুর আসর, আসর পরিচালনায় শান্তম চক্রবর্তী।

ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই ভালো আছো নিশ্চয়ই। খুব গরম পড়েছিল, কিন্তু তার মধ্যেই বর্ষা এসে গিয়েছে আমাদের রাজ্যে, তাই তো? হ্যাঁ, তুমুল বৃষ্টি হচ্ছে। শুধু আমি যেখানে বসে আছি সেখানেই হচ্ছে না, মানে শুধু কলকাতাতেই হচ্ছে না, গোটা রাজ্য জুড়েই কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। আর তার মধ্যে তোমাদের স্কুলে যেতে হচ্ছে এখন, সঙ্গে অবশ্যই ছাতা আর রেনকোট অবশ্যই রাখবে, আর জুতোটি ভিজে গেলেই তো মুশকিল, তাই না? সে যাই হোক, আজকে তো রবিবার, নিশ্চয়ই বাড়িতে আছো এখন। আজ গল্প দাদুর সঙ্গে একটু গল্প করার দিন। আজও তোমাদের বন্ধুরা অনেক কিছু শোনাবে বলে তৈরি হচ্ছে, আর তার আগে কয়েকটা বিশেষ কথা তোমাদের জানিয়ে দিই। ছোট বন্ধুরা, আজ একটা বিশেষ দিন, সেটা অবশ্যই বলবো, কিন্তু তার আগে বলি, আমাদের দেশের যে হাজার হাজার বছরের শিক্ষা সাধনা সংস্কৃতি, তার সঙ্গে জড়িয়ে রয়েছে যোগ সাধনার ঐতিহ্য ও ইতিহাস। প্রাচীনকালে ঋষি মুনিদের সেই যোগ ও সাধনা শুধু যে আত্মিক উন্নতির জন্য ছিল তাই নয়, যোগ বা যোগা যে আধুনিক সময়েও মানসিক ও শারীরিক উন্নয়নের জন্য এক অপরিহার্য পথ, সারা বিশ্ব তা মেনে নিয়েছে। আর সেই ইতিহাস ও ঐতিহ্যকে স্মরণে রেখে প্রতি বছর সারা দেশে এবং গোটা বিশ্বে পালন করা হয় আন্তর্জাতিক যোগ দিবস বা ইন্টারন্যাশনাল যোগা ডে। 2014 সালের 27 সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 21 জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন। এরপর জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি অশোক মুখোপাধ্যায় 2014-11 ডিসেম্বর অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ সভায় অর্থাৎ ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলিতে প্রতি বছর 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস পালনের খসড়া সিদ্ধান্ত উপস্থাপন করেন। 175টি দেশের উপস্থিত প্রতিনিধিদের সভায় প্রস্তাবটি ভোটাভুটি ছাড়া

তাই গৃহীত হয়ে যায়। আর সেই সিদ্ধান্ত অনুসারে 2015 সালের 21 জুন থেকে সারা পৃথিবীতে এই আন্তর্জাতিক দিবসটি পালিত হয়ে আসছে। আজকেও পালিত হচ্ছে এই আন্তর্জাতিক যোগ দিবস, শুধুমাত্র যে কলকাতা শহরে আজকে পালিত হয়েছে, গোটা দেশের মধ্যে কেন্দ্রীয়ভাবে কলকাতা শহরে রেড রোডে পালিত হয়েছে এই যোগ দিবসের অনুষ্ঠান। এবং সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ অন্যান্যরা। এবং গোটা পৃথিবীতে কিন্তু এই আন্তর্জাতিক যোগ দিবস ভারতবর্ষকে যোগ গুরু মেনে নিয়েই পালিত হয়েছে। আর হ্যাঁ ছোট্ট বন্ধুরা, আজকে কিন্তু আরও দুটি বিশেষ দিন পালিত হয় সারা পৃথিবীতে। একটি হচ্ছে কি বলতো, হ্যাঁ, ওয়ার্ল্ড মিউজিক ডে বা বিশ্ব সঙ্গীত দিবস। আর অন্যটি পালিত হয় জুন মাসের তৃতীয় রবিবারে, যেটাও তোমরা জানো, সেটা হলো পিতা দিবস, অর্থাৎ ফাদার্স ডে। আজকে বাবার জন্য ভাবনার দিন। হ্যাঁ, সারা বছর ধরেই ভাববে, কিন্তু জুন মাসের তৃতীয় রোববার যেহেতু ফাদার্স ডে, আর আজকেই যেহেতু সেই দিনটি পড়েছে, সেহেতু বাবার জন্য অবশ্যই কিছু ভাবনা তোমাদেরও থাকবে, তাই তো? ছোট বন্ধুরা, আর একটা কথা বলি, তোমরা তো আরও ছোটবেলা থেকেই শুনছো যে জলের আরেক নাম জীবন, তাই না? হ্যাঁ, আর সেই জলও কিন্তু এখন দূষণের কবলে পড়ছে। এই যে বৃষ্টি হচ্ছে, জল জমছে, সেখানেও কিন্তু জল দূষণ দেখতে পাবে তোমরা। আর আমাদের চারপাশের নদী নালা পুকুর জলাশয়, সেখানকার জলও দূষিত হয়ে ব্যবহারের অযোগ্য এবং বিষাক্ত হয়ে পড়ছে। কলকারখানা থেকে এমনকি চাষের জমি থেকেও রাসায়নিক এসে মিশছে জলে। মানুষ বা জীবজন্তু শরীর থেকে বর্জ্য পদার্থ মিশছে, প্লাস্টিক বর্জ্যও বাড়িয়ে দিচ্ছে জলের দূষণ। আর তার ফলে সেই জল ব্যবহার করে মানুষ এবং অন্যান্য প্রাণীরাও অসুস্থ হয়ে পড়ছে, জলচর প্রাণীরাও মৃত্যুর মুখে পড়ছে। এর থেকে বাঁচার উপায় কী? মূলত সচেতনতাই পারে সারা পৃথিবীকে জল দূষণের হাত থেকে বাঁচাতে। কলকারখানা ও চাষের জমি থেকে রাসায়নিক যাতে জলাশয় ও নদীতে না মেশে, তার জন্য ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করতে হবে। প্লাস্টিক বা অন্যান্য বর্জ্য পদার্থ যাতে জলকে দূষিত না করে, তার দিকেও খেয়াল রাখা দরকার। সরকারি নীতি তো আছেই, আর সেই সঙ্গে সঙ্গে আমাদের সকলের এই বিষয়ে সচেতন হওয়া সবার আগে প্রয়োজন। রাস্তায় জমা জল দেখে মনে হলো তোমাদেরকে একটু জল দূষণ নিয়ে আজকে কিছু বলি, তাই বললাম। আচ্ছা, এবারে একটু অন্যদিকে নজর রাখতে হবে। কোন দিকে বলছি,

এবারে একটা বিশেষ কিছু শুনবে তোমরা। হ্যাঁ, বিখ্যাত যোগবিদ তুষার শীলের সঙ্গে একটি সাক্ষাৎকার এবার তোমরা শুনবে, তোমাদের জন্য, ছোটদের জন্য যোগ, এই শীর্ষক এই আলোচনা। অংশগ্রহণ করেছেন যোগবিদ তুষার শীল, আর সাক্ষাৎকার নিয়েছেন তোমাদের মৌসুমী দিদি, মৌসুমী সেনগুপ্ত। শোনো তবে, হ্যাঁ, অনেক তথ্য জানতে পারবে, শুনতে থাকো।

0: আমি আজ কথা বলতে চলেছি প্রথিতযশা যোগবিদ তুষার শীলের সাথে। নমস্কার।
1: নমস্কার।
0: আচ্ছা, বিশ্ব যোগ দিবসের তাৎপর্য কি আর কেনই বা উদযাপিত হয়, যদি এটা ছোট বন্ধুদের একটু বলে দেন?
1: ছোট বন্ধুরা, আমি আজকে তো গল্প দাদুর আসরে এসেছি, ছোট বয়সেও আসতাম, অবশ্য চাকরি পাওয়ার পরে। আর ছোট বয়সে যখন গ্রামে থাকতাম, নিয়মিত গল্প দাদুর আসর শুনতাম, বিশেষ করে পার্থদার গলা, পার্থদার কথা। আর বড় হয়ে যখন একটু বড় হয়ে যখন চাকরি বাকরি করতে এলাম 21-22 বছরে, তখন যখন

0: বলবন্ধুর আসলে ডাকতো এই ব্যায়াম নিয়ে, যোগ নিয়ে বলার জন্যে, কি যে আনন্দ হতো বলে বোঝাতে পারব না। নিশ্চয়ই সবাই ভালো আছো, ভালো থাকতেই হবে, এই ভালো থাকার জন্য যোগ। এই বিশ্ব যোগ দিবস বলে একদিবসীয় যোগ আমি হয়তো বিশ্বাস করি না, কিন্তু জগৎ কি করে সেটাকেই মেনে নিতে হবে। আমরা বাংলার মানুষ বলি যোগের বিশ্বায়ন। বিশ্ব যোগ দিবসটা একটা দিন উপলক্ষ মাত্র, যোগ প্রতিদিন করার জিনিস। একদিন করলাম আর বছরে সারাটা বছর আর কিছু করলাম না, ঠিক যেমন লেখাপড়া না করলে যেমন কিছু হয় না, যোগটাও যদি অন্তত নিয়মিত না করি, অন্তত সপ্তাহে 3-4 দিন না করি, এর উপকার পাওয়া যাবে না। আমি যোগের বিশ্বায়ন কেন বললাম, এই যোগকে প্রথম যে বাঙালি মানুষ বিশ্বের দরবারে নিয়ে গিয়েছিলেন তিনি আর কেউ নন, স্বামী বিবেকানন্দ। তিনিও ছোট বয়সেই, একদম ছোট্ট কাল থেকে, সব বন্ধুদের নিয়ে ধ্যান ধ্যান খেলা করতেন, যোগের নানা রকমের খেলাধুলা করতেন। একাগ্রতা এমনই ছিল তেনাকে সাপে টেরে এলেও ওনার কোনো চৈতন্য থাকত না। এই যোগ দিবসের যেমন একটা গুরুত্ব আছে, তার থেকেও আরো গুরুত্ব যদি নিয়মিত আমরা যোগ করি।
1: বেশ, এবার যদি বলে দেন যোগ শব্দটি মানে যোগ বলতে কি বোঝায়?
0: যোগ বলতে কি? যোগ বলতে ঋষি পাতাঞ্জল যোগ দর্শন অনুসারে যোগটাকে উনি 8টা ভাগে ভাগ করেছেন। এই 8টা ভাগের যুক্ত ফলটাই হল যোগ। এই 8টা ভাগ কি কি? যেমন একটু ছোট ছোট বলি তোমাদের, যেমন অহিংসা, হিংসা করব না, সদা সত্য কথা বলবো, পরে দ্রব্য চুরি করব না, ইত্যাদি ইত্যাদি 5খানা আছে। এটা হলো যম। তারপরের ধাপটা কি? নিয়ম। নিয়মটা আবার কি? জগৎ সংসারে নিয়ম ব্যতিরিকে তো কিছু হবে না। তার মধ্যে তপস্যা, তপ, রেগুলার একটা অধ্যাবসায়, একাগ্রতা বাড়াতে তপস্যা খুব দরকার। এরকম নিয়মেরও 5টা ভাগ আছে। তারপরে এলো আসন। আসন সম্বন্ধে আমরা সবাই জানি, পদ্মাসন, বজ্রাসন, গোমুখাসন, ধনুরাসন, ভদ্রাসন, ভুজঙ্গাসন, শলভাসন, বহু আসন আছে। পৃথিবীতে যত রকমের জীব জন্তু আছে, গ্রহ নক্ষত্র আছে, প্রত্যেকের নামে নামে আসন আছে, একটা করে অগুন্তি আসনের পর কি? প্রাণায়াম। প্রাণায়ামটা কি? যেহেতু আমরা ব্যায়ামের পর্যায়ে করছি, এটা একটা শ্বাস প্রশ্বাসে নিয়ন্ত্রণ করার ব্যায়াম। কি বললাম? দম নিয়া আর ছাড়া, এইটাকে নিয়ন্ত্রিত করার নামই প্রাণায়াম। যদি ঠিক মতো শ্বাস প্রশ্বাস আমরা নিয়ন্ত্রিত করতে পারি, তাহলে আমরা সুস্থ সবল নিশ্চয়ই থাকব। প্রাণায়ামের পর কি? তাহলে কি কি বললাম আমি একটু বলে দিই, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, 4টে বলা হয়ে গেছে। প্রত্যাহার। প্রত্যাহার মানে কি? সব জায়গা থেকে মনকে তুলে নেওয়া, হয়তো কাজ থেকে মন তুলে নেওয়া, হয়তো কাজে লিপ্ত না থাকা, এটাকে বলে প্রত্যাহার। তারপরে কি? ধ্যান। আজকাল তো সবাই ধ্যান ধ্যান ধ্যান ধ্যান করে সব ক্লাস আরম্ভ হয়ে গেছে চারিদিকে ধ্যানের। আরে বাবা, আগের 5খানা স্টেপ বাদ দিয়ে কি ধ্যান করা যায়? ঠিক তো, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, যতটুকু যতটুকু পারা যাবে ততটুকু করার পরেই তবেই তো আমি ধ্যানে বসতে পারবো। তাহলে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, মাঝে একটা আছে ধারণা। ধ্যানের আগে আর একটা সিঁড়ি রয়েছে, ধারণা।

0: যা কিছুই করছি না কেন ধারণ করে রাখতে হবে, এক্ষুনির মতন করলাম পরে ভুলে গেলাম, সেটা না। কাজের ধারাবাহিকতাটা রাখতে হবে, ধারণা, তারপরে ধ্যান। ধ্যান তো আমরা জানি, এক জায়গায় চুপচাপ বসে চোখ বন্ধ করে কোনো কিছু মনে না চিন্তা করে, প্রথম প্রথম চিন্তা আসবে অনেক কিছু, কিন্তু চেপে বসে থেকে যদি খালি লম্বা লম্বা শ্বাস নেওয়া ছাড়া করা যায়, আর মনটাকে প্রথমেই মনটাকে একটা একটা জায়গা থেকে মনটা একার দিকে ছুটবে, চিত্ত মন সব একার দিকে ছুটতে আরম্ভ করবে, একটা একটা করে বাদ দিতে হবে এই ছোটন গুলোকে, ছোটা গুলোকে। এইটা হলো ধ্যান। ধ্যান করতে করতেই ধ্যানে উপনীত হওয়া যাবে, একদিনে নয়। পরীক্ষার আগে যদি একটু ধ্যান করে নিতে পারি, বা কোনো কাজে নামার আগে যদি আমরা একটু ধ্যান করে নিতে পারি, বা খেলাধুলা করতে নামার আগে প্রতিযোগিতামূলক খেলাধুলা করার সময় বা আগে যদি আমরা ধ্যান করে নিতে পারি, কেন এই খেলাটা করছি, আমার আলটিমেট গোলটা কি, আমার লক্ষ্যটা কি, এটা আগে স্থির করে নিতে হয়, এইটাকে বলে ধ্যান। শেষে সমাধি। সমাধি মানে যেমন ঠাকুরের, ঠাকুর শ্রী রামকৃষ্ণের হতো, উনি ভাব সমাধি হতেন, আবার ফেরত আসছি। আর একটা সমাধি চিরতলে, চির জীবনের জন্যে এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু ঠাকুর বা বড় বড় আধ্যাত্মিক জগতের মানুষরা সেই রকম সমাধি হয়, কিন্তু আবার ফেরত চলে আসেন পৃথিবীতে। আমাদের সমাধিটা এখন লক্ষ্য নয় গো, আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে যাতে আমরা শারীরিক ও মানসিক ভাবে সুস্থ সবল থাকতে পারি।
1: আচ্ছা, এবার জানতে চাইবো সুস্থ ভালো থাকার জন্য কি কি ব্যায়াম করা উচিত এবং তাদের উপকারিতা সম্বন্ধে একটু বলুন ছোট বন্ধুদের।
0: সুস্থ সবল থাকতে গেলে যেটা যেটা ব্যায়ামগুলো আমাদের করতে হবে একটু জেনে রাখা ভালো। পদ্মাসন অনেকেই জানি, একটা পায়ের উপর বাবু হয়ে বসার মতন, একটা থায়ের উপর একটা পায়ের পাতা তুলে দিচ্ছি, দিয়ে আবার একটা পায়ের পাতা তুলে সিদ্ধানাটাকে টান টান রেখে লম্বা লম্বা দাম নেওয়া ছাড়া করছি, এটা বলে পদ্মাসন। পদ্মাসনের আবার অনেক উপকারও আছে, মনঃসংযোগ বাড়ায়, যাদের নট নি মানে দাঁড়াবার পরে দুটো হাঁটুতে হাঁটুতে লেগে যায়, বা একটু ছুটতে গেলে হাঁটুতে হাঁটুতে লেগে পড়ে যায়, সেই তারা যদি নিয়মিত এই পদ্মাসনটা করে, তাদের নকটনি ওই ধনুকের মতন ভেতরে ঢুকে যাওয়া হাঁটুটা নিশ্চয়ই ভালো হবে, অনেকটা উপকার পেয়ে যাবে। বজ্র, এরকম আর একটা ধ্যানাসন আছে বজ্রাসন, হাঁটু থেকে পা দুটোকে মুড়ে দিলাম, পায়ের হাঁটু থেকে পায়ের পাতাটাকে পিছন দিকে মুড়ে, দুটো পায়ে কি হাঁটু থেকে মুড়ে গোড়ালিটাকে একটু ফাঁক করে পায়ের দুটো বুড়ো আঙুলকে লাগিয়ে দিয়ে টান টান হয়ে বসে থাকা বজ্রাসন। বজ্রাসনের সময় হাতটা কোথায় রাখবো? হাতটাকে রাখবো হাঁটুর উপরে, শরীরের গঠনটা বজ্রের মতন হয়। আর নিয়মিত বজ্রাসন করলে পরে কথাই বলে তার হাঁটুর ব্যথা কোনোদিন হবে না, কিন্তু আবার এও ধ্রুব সত্য, যার হাঁটুতে ব্যথা আছে সে যেন ভুলেও পদ্মাসন আর বজ্রাসন করতে না যায়। তোমার কাছে শিখে নিয়ে তোমার দাদু দিদা বা বাড়ির বয়স্ক কাকা কাকিদের বললে এই দুটোকে করো, তুষার শীল বলেছে, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তবে তারা যদি নিয়মিত করেন, আমি অবধারিত বলতে পারি অন্তত 69-70 বছর পর্যন্ত তাদের হাঁটুতে ব্যথা হবে না, হবে না, হবে না। আর তোমরাও যদি করো এখন থেকে তোমাদের হবে না। আর একাগ্রতা বাড়াতে এই দুটো আসনের জুড়ি মেলা বাড়ো। এবারে ভুজাঙ্গাসনটা একটু শেখাই। যোগ দে বলে কথা শিখাতে তো হবে, খালি যোগের জ্ঞান দিলে তো হবে না। এটা ভুজাঙ্গাসনটা কেমন করে করব? উপর হয়ে শুয়ে পড়েছি, উপর হয়ে শুয়ে পড়া বলতে পেটের উপর আর বুকের উপরে উপর হয়ে শুয়ে পড়া, মাটিতে মেঝেতে ওই দুটো পেতে দিয়ে। এবারে হাত দুটোকে বুকের দুপাশে

এমন ভাবে এনে রাখতে হবে বুড়ো আঙুল দুটো যেন বুকের সঙ্গে লেগে থাকে, আর হাতের আঙুলগুলো যেন কাঁধের সমান্তরাল থাকে, এবারে কাঁধ বরাবর, কাঁধকে যেন কষ্ট না করে কাঁধের থেকে বেশি নিচেও না নেমে যায়। এইভাবে শুয়ে পড়ে হাতের জোরে, প্রথম প্রথম হাতের জোরে বুক পেট পর্যন্ত, মাথা বুক

সাপের ফনার মতন। আবার যোগীরা বলেন ভূজঙ্গি মানে হচ্ছে কুলকুণ্ডলিনীতে সেটাকে ভূজঙ্গি, এই ভূজঙ্গির জাগরণ হয়, কুলকুণ্ডলিনীর জাগরণ হয় নিয়মিত ভুজঙ্গাসন করলে। মনের একাগ্রতা বাড়বেই বাড়বে, ঘাড়ের ব্যথা কমবে, কোমরের ব্যথা কমবে, খিদে বাড়বে, বদহজম কমে যাবে নিয়মিত ভুজঙ্গাসন করলে। আর একটা খুব ভালো উপকার আছে, সর্দি কাশি ভালো হয়ে যাবে শুধু ভুজঙ্গাসন করলে পরে। এবার আর একটা আসন শেখাই, পবন মুক্তাসন। এবারে কিন্তু পিঠের উপর শুয়ে পড়ছি, মানে চিত হয়ে শুয়ে পড়ছি। এবারে ডান পাটা ভাঁজ করে নিয়ে এসে পেটের সঙ্গে চেপে ধরা, এটাকে বলে পবন মুক্তাসন। প্রথমে ডান পা এই অবস্থায় চেপে ধরে 10-15 সেকেন্ড থেকে কি 20 সেকেন্ড থেকে লম্বা লম্বা দম নেওয়া ছাড়া তখন চলবে। ডান পাটাকে ছড়িয়ে দিলাম। এবারে বাঁ পাটা পেটের সঙ্গে ঠিক একইভাবে দু হাত দিয়ে থাইটা পেটের সঙ্গে চেপে ধরলাম। এইভাবেও আগে যতবার দম নেওয়া ছাড়া করেছি 10-15 বার বা 10-15 সেকেন্ড বা 20 সেকেন্ড যে যতক্ষণ পারবে থাকবে, দুটো পা এইভাবে হওয়ার পরে এক পা এক পা করে এবারে দুটো পাকেই পেটের সঙ্গে চেপে ধরে রেখে একসঙ্গে হাত দিয়ে চেপে দিয়ে রেখে লম্বা লম্বা দম নেওয়া ছাড়া করতে হবে। প্রথমে ডান পা পেটের সঙ্গে চেপে ধরেছি, 8-10-15 বার দম নেওয়া ছাড়া করেছি, পাটাকে ছড়িয়ে দিয়েছি। এবারে বাঁ পাটাকে পেটের সঙ্গে চেপে রেখে 8-10-15 বার দম নেওয়া ছাড়া করেছি, তারপরে ছড়িয়ে দিয়েছি। এবারে দুটো পাকে একসঙ্গে, এইটাকে বলে পবন মুক্তাসন। খুব ভালো আসন, খিদে বাড়বে, অম্বল কমে যাবে, একাগ্রতা বাড়বে। নিয়মিত করলে দেখবে যে এই আসনগুলো যাদের শ্বাসকষ্ট আছে তারাও উপকার পাবে। যোগ করার একমাত্র কারণই হচ্ছে আমাদের শারীরিক আর মানসিক উন্নতি, অর্থাৎ শরীর ও মনকে সুস্থ সবল রাখা। আর একটা আসন শেখাই, আমরা তো ধনুক অনেকেই দেখেছি, ঠিক কিনা? ধনুকের কিরকম বাঁকাড়ি বা যারোগ পিঠে এরকম বাঁকা আর একটা ছিলে দিয়ে দড়ি দিয়ে টান দেওয়া আছে, ঠিক এইরকমই শরীরের রূপটা হবে। উপর হয়ে শুয়ে পড়ে অর্থাৎ বুকের উপর পেটের উপর শুয়ে পড়ে দুটো পাকে ভাঁজ করে দিয়ে দুটো পাকে দু হাত দিয়ে ধরতে হবে, ডান পাটাকে ডান হাত দিয়ে বাঁ পাটাকে বাঁ হাত দিয়ে ধরে এবারে শরীরটাকে টান টান করলেই ধনুকের মতন মাথার দিকটা উঠে যাবে আর পা থেকে হাঁটুর দিকটা উঠে যাবে। এই অবস্থায় 8-10 বার লম্বা লম্বা দম নেওয়া ছাড়া করতে হবে। কি বললাম, শরীরের রূপটা হবে ঠিক ধনুকের মতন, এই জন্য এটার নাম ধনুরাসন। উপকার কি হবে, লম্বা হবার সাহায্য করবে, লম্বা হতে সাহায্য করবে, কোমরের মেদ কমে যাবে, শীত দ্বারা শক্তি বেড়ে যাবে, অম্বল অজীর্ণ অনেক রোগ ভালো হয়ে যাবে। সব থেকে বড় কথা, আমি সত্যি দেখেছি নিয়মিত এই আসনগুলো করলে আমার যে পরিমাণ লম্বা হবার কথা ছিল তার থেকে একটু লম্বা হবার সুযোগ হবেই হবে। তারপরে একটা প্রাণায়াম করবে, লম্বা লম্বা করে পদ্মাসন বা যে কোনো আসনে বসে লম্বা করে শ্বাস নেওয়া চোখ বন্ধ করে, আবার লম্বা করে শ্বাসটা ছেড়ে দেওয়া, নেওয়াটা অবশ্যই নাক দিয়ে, ছাড়াটা মুখ দিয়েও করা চলতে পারে বা নাক দিয়েও ছাড়তে পারা যায়, কিন্তু কখনোই মুখ দিয়ে শ্বাস নেবে না, সবসময় মনে রাখতে হবে নাক দিয়ে। কেন নেবো না, শরীরে যখন বাইরের হাওয়াটা এয়ারটা ঢুকবে নাকের ওই বাঁকা পথটা দিয়ে যেতে যেতে কিছুটা টেম্পারেচার পাবে, আর দ্বিতীয়ত নাকের ভেতর যে রোমগুলো আছে তা দিয়ে এয়ারটা ফিল্টার হয়ে যাবে, ধুলো বালি কিছু ঢুকতে পারবে না। ঈশ্বর ওই জন্যই তৈরি করে রেখে দিয়েছে নাকের ভিতরে এত লোম, একটু বড় হলে সবারই হবে। তাই ওইভাবে নাকে নিয়ে আয়দার নাক দিয়ে ছাড়ো, আর নাকে নিয়ে মুখ দিয়ে ছাড়ো। সব আসনের পরে সবাসন করতে হবে, চিত হয়ে শুয়ে চোখটা বন্ধ করে দিয়ে
প্রথমে গায়ের সঙ্গে হাত আর দুটো পাকে জোড়া করে শুধু

0: হবে, রায়ের সঙ্গে হাত দুটো দুপাশে লেগে থাকবে। এইবারে দুটো পাকে ফাঁক করে দেওয়া, আর হাতটাকে ফাঁক করে দিলেই শরীরটা ঢিলে হয়ে যাবে। কি মজা! প্রথমে এমনি পাটাকে জোড়া করে রেখেছি, হাতটাকে গায়ের সঙ্গে লাগিয়ে চিতে শুয়ে আছি। যে মুহূর্তে পা দুটোকে একটু ফাঁক করে দেবো আর হাত দুটোকে একটু শরীর থেকে সরিয়ে দেবো গা থেকে, দেখবে শরীরটা সঙ্গে সঙ্গে ঢিলে হয়ে যাচ্ছে। দেখবে তোমরা অভ্যাস করে, এইভাবে চোখটা বন্ধ করে রেখে নর্মাল ব্রিদ নিয়ে 5 বার 10 বার বা 5 সেকেন্ড বা 5 মিনিট বা 2 মিনিট 1 মিনিট 1.5 মিনিটই মনে হবে অনেকক্ষণ ধরে করছো। প্রথম প্রথমে 1 মিনিট করতেই মনে হবে কতক্ষণ লাগছে রে বাবা। এইভাবে শবাসনটা করতে হবে। এই হলো আসন, নিয়মিত যোগ। আমি 5 বছর বয়স থেকে যোগ করি, সুবিধেই হলো। আমার গুরু মনোতোষ রায়, তিনি আবার ওয়েট ট্রেনিং ওজন নিয়ে ব্যায়ামের সঙ্গে সঙ্গে আবার নিয়মিত প্রত্যহ যোগাসন করাতেন, যোগ করাতেন। তাই তোমরা যা কিছুই করো না কেন, সবের সঙ্গে সবের শেষে অবশ্যই যোগের আসন করবে, যোগ করবে, প্রাণায়াম করবে, একটু চিতে চুয়ে শবাসন করবে। কি বন্ধুরা, ভালো লাগলো তো? কোনো কঠিন জিনিস শেখালাম না তো? দেখো আমরা কত সহজ সরল ভাবে সব জিনিস করতে পারি। লেখাপড়াটাও যেমন যদি নিয়মিত করা যায় সহজ সহজ হয়ে যায়, তেমনি নিয়মিত আসন এক্সারসাইজ প্রাণায়াম করলেও সেটাও সহজ সরল হয়ে যায়।
1: কিরকম জায়গায় আসন বা ব্যায়াম করা উচিত?
0: কিরকম জায়গায় আসন করব? যেন অবশ্যই বদ্ধ ঘরে হবে না, জানলা দরজা খোলা থাকবে। গরম কাল হলে একটা ফ্যান চালিয়ে দেবো যদি সম্ভব হয়। গ্রামে অতটা গরম নেই, তবুও এখন সব জায়গায় গরম। আর মেঝেতে কি পাতবো? একটা শতরঞ্জি বা একটা কম্বলকে ভাঁজ করে দিয়ে তার উপরে আসনটাকে অভ্যাস করতে হবে। কম্বল দিলাম কেন ভাঁজ করে? যাতে চোট না লেগে যায়।
1: আচ্ছা, এই ব্যায়াম বা আসন করার পর কি ধরনের খাওয়া দাওয়া করা দরকার?
0: অনেকের ধারণা হচ্ছে যে বাবা একটু আমি আসন করছি তাহলে ভালো মন্দ খেতে হবে। না রে বাবা, না, আমি ছোট বয়স থেকে করছি, ছোট বয়সেই বাবা মারা গেছে, পেট ভরে খাবারই জুটত না। বাজার থেকে যখন চাকরি পেলাম তখন বাজার থেকে, তখন 21-22 বছর, ফাটা ডিম কিনে এনে খেতাম। বাড়িতে যা জুটবে তাই খেলেই হবে, খুব শান্তিতে চিবিয়ে চিবিয়ে খেতে হবে, পরিমাণ মতন জলটাও খেতে হবে। জল যদি কম খাওয়াতেও চলবে না। বড়রা সাধারণত 2.5-3 লিটার জল খায়, ছোটদের আর একটু কম খেলেও চলবে। কিন্তু যারা রোদে অনেক ছোটাছুটি করে, রোদ থেকে ছুটে এসেই যেন জল খাবে না, একটু বিশ্রাম করে জল খাবে। আমার গুরু এইটাই শিখিয়েছিল।
1: কোন সময় যোগ ব্যায়াম বা আসন করা উচিত?
0: কখন যোগ করব এও তো একটা কথা, কখন যোগ করব? কেউ বলে ভোরবেলায়। আরে ভোরবেলা করতে পারলে তো ভালো। যোগ মানে কি? যুক্ত হওয়া। সাধারণত সন্ধিকাল, মানে যখন সকাল রাত্রির থেকে সকাল হচ্ছে তখন ভালো, বা বিকেল থেকে সন্ধে হচ্ছে সেই সময়টাও ভালো। সেই সময়টা করার সুযোগ পাচ্ছি না, যার যখন সময় পাবে তখনই অন্তত 24টা করে মিনিট নিয়মিত আসনটা করে নেবে। 24 মিনিট বললাম কেন, মাথায় হতে পারে 24 মিনিট? এই জন্যই বললাম প্রতিদিন 24 ঘন্টায় একদিন, প্রতি ঘন্টায় 1 মিনিট করে বাঁচিয়ে বাঁচিয়ে বাঁচিয়ে বাঁচিয়ে 24 ঘন্টায় 24টা মিনিট বাঁচিয়ে এই আসন এক্সারসাইজ গুলো করতে হবে, এই যোগ করতে হবে। জোর করে কিচ্ছু করবে না। কি বন্ধুরা, আর কিছু বলার আছে বা প্রশ্ন আছে নাকি? তাহলে প্রশ্ন করুক সবাই, আমি তার উত্তর দিয়ে দেবো এখন।
1: এবার জানতে চাইবো আকাশবাণী শিশু বিভাগের জন্য বিশ্ব যোগ দিবসে আপনার বিশেষ বার্তা কি?
0: একটাই কথা, জন্ম থেকে মৃত্যু সবটাই যোগ। আমরা যখন মায়ের পেটে থাকি তখন থাকি গর্ভাসনে, ভূমিষ্ঠ যখন হই তখন মাতাটাই বেশিরভাগ শিশু আগে জন্মগ্রহণ করে, একে বলে শীর্ষাসনে আগমন। যখন শেষ দিনে চলে যাচ্ছি সভাসন, তাই আমার গুরু বলতেন শীর্ষাসনে আগমন আর সভাসনে গমন। আর এই ভেতরের এই যতদিন আমাদের প্রাণ থাকছে কর্মকাল।

0: থাকছে। প্রথমে একটা বাচ্চা জন্মাবার পরেই সে তো 22-23 ঘন্টা ঘুমিয়েই কাটায়, কি গো, তাই তো? তোমার মনে নেই হয়তো, কিন্তু আমরা বড়রা ছোটদের দেখে বুঝতে পারি, ছেলে মেয়েকে দেখে ঘুমিয়েই কাত। তারপরে যেই মাস 2-3 হতে আরম্ভ করে, সে প্রথমে কি করে, পায়ের টিপ দিয়ে টিপ দিয়ে টিপ দিয়ে বিছানার উপরে উঠে যাচ্ছে, আবার পায়ের চাপ দিয়ে নেমে আসছে। এইটাকে বলে স্বয়ং উৎকটা আসন। তারপরে কি করে, টপ করে বাচ্চাটা একটু উল্টে যায়, উল্টে গিয়ে বুকটা তোলে, এইটাকে বলে ভুজাঙ্গা আসন। তারপরে হাতের জোরে বুকটাকে তুলে দিয়ে মাথাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে, এটাকে বলে ভুজাঙ্গা আসনে পার্শ্ব দর্শন। পাঁচটাকে দেখছি আমরা, এগুলো কেন করছে, ঈশ্বর কেন করিয়ে নিচ্ছে? শিরদাঁড়ার পেশিগুলোকে শক্ত করছে, ঘাড়টাকে শক্ত করে দিচ্ছে, তাহলে বাচ্চাটা উঠে দাঁড়াবে কি করে? তারপর টক করে একদিন বাচ্চাটা বজ্রাসনে বসে পড়ে, দেখবে বসতে শিখে গেল বজ্রাসন। তারপরে বাচ্চাটা উঠে দাঁড়াবার চেষ্টা করছে, এবার ধূপ করে পড়ে যাচ্ছে, এটাকে বলে উৎকট আসন। এটা কেন করছে, পায়ের পেশিগুলোকে শক্ত করে নিচ্ছে। তারপরে কি, বাচ্চাটা টুক টুক করে দাঁড়াতে শেখে আর হাঁটতে শেখে, তখন এইটাকে বলে দণ্ডায়মান পদাসন, পদচারণা। এইবারেই না আমরা ভুলে যাই ব্যায়ামের জগৎকে। এই ভুলে যাওয়ার ঈশ্বর আমাদের শেখাচ্ছে, তোমরা আসন, এক্সারসাইজ, প্রাণায়াম করো, যোগ করো, কিন্তু আমরা যে একটু বড় হলাম ভুলে গেলাম, আমার বাড়ির বাবা কাকারাও ভুলে গেছে, আমরাও ভুলে যাব, ভুলে যাচ্ছি। এই ভুলের খেসারত্ব দিতে হয় অকাল বার্ধক্য। তাই জন্যই অকাল বার্ধক্যকে রুখতে, যৌবনকালকে অনেকদিন স্টেবল করতে, অনেকদিন ধরে ধরে রাখতে সবাইকেই যোগ করা উচিত। এইটাই আমার একটা বিশেষ কথা বললাম, 24 ঘন্টায় একদিন অন্তত 24টা করে মিনিট নিয়মিত যোগাসন প্রাণায়াম করুন, ঠিক আছে ছোট্ট বন্ধুরা? আশা করি করবে, সবাই ভালো থাকুন।
1: নমস্কার স্যার, অনেক অনেক কিছু জানলাম এবং আশা করি ছোট বন্ধুরা তোমরাও অনেক উপকৃত হয়েছো, তোমাদেরও খুব ভালো লেগেছে। আকাশবাণীর তরফ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। নমস্কার।
2: তাহলে শুনলে তো, যোগবিদ তুষার শীল, তার সঙ্গে কথা বললেন তোমাদের মৌসুমী দিদি, মৌসুমী সেনগুপ্ত। অনেক কিছু জানতে পারলে, আর এবার একটু শুনতে পাবে গান। গানের আসরে তোমাদের বন্ধুরা কিন্তু রেডি, তাহলে শোনা যাক আজকের গানের আসর। প্রথমে কে আসছো?
3: আমার নাম সুচন্দ্রা দে, নজরুল গীতি গাইছি।

0: বাহ, এবারে কে আসছো গানের আসরে?
1: আমার নাম দীপবাণী চক্রবর্তী, একটি রবীন্দ্রসঙ্গীত গাইছি।
0: গাও।

0: এবারে কে আসছো, কি শোনাবে? কই?
1: আমি নীলাক্ষী দত্ত, রবীন্দ্রসঙ্গীত করছি।
0: করো।

0: বেশ, এবারে আজকে শেষ গানটা কে শোনাবে?
1: আমি শরণ্যা পণ্ডিত, আমি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাচ্ছি,
0: শোনাও।

বাহ, আমাদের পাঁচ বন্ধু আজকে গানের আসরে গান শোনালো। আর তোমাদের গান শুনতে শুনতেই কিন্তু ছোট্ট বন্ধুরা আজকের মতো সময় শেষ। এবার বিদায় নিতে হবে তোমাদের গল্প দাদুকে। তোমরা খুব ভালো থাকো, পড়াশোনা, খেলাধুলা, গান, আবৃত্তি, আঁকা জোকা সবই করবে, আর মা বাবার কথা শুনে চলো, কেমন? আবার তোমাদের সঙ্গে কথা হবে সামনের রবিবার। তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের গল্প দাদু।

0: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন, যোগ অনুশীলন পরিণত বয়সেও মানুষকে সক্ষম ও সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আজ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে মূল অনুষ্ঠানে যোগ অনুশীলনে নেতৃত্ব দেন। প্রধানমন্ত্রী বলেছেন, দেশীয় প্রযুক্তিতে নির্মিত জাহাজগুলি ভারতের আত্মনির্ভরতার প্রতীক। তিনি আজ কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর থেকে নৌবাহিনীর কাজের জন্য তিনটি জাহাজ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ছাত্রছাত্রীদের চিন্তামুক্ত হয়ে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট দেওয়ার আহ্বান জানিয়েছেন। NTA ছাত্রছাত্রীদের পরীক্ষার নির্দেশাবলী যথাযথভাবে মেনে চলার পরামর্শ দিয়েছে। পশ্চিম এশিয়ার সংঘাত অবসানে ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডে মার্কিন ভাইস প্রেসিডেন্ট পৌঁছেছেন। আবহাওয়া দপ্তর সিকিম ও হিমালয়ে সন্নিহিত পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। ফিফা ফুটবল বিশ্বকাপে জাপান টিউনিশিয়াকে 4-0 বলে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যোগ আমাদের শেখায় কী করতে হবে আর কী করা উচিত নয়। তিনি বলেন, যোগ অনুশীলন বিশ্বশান্তির পথ প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষমতা রাখে। এই অনুশীলন কেবলমাত্র ব্যক্তিগত শারীরিক সুস্থতার জন্যই নয়, বরং সার্বিকভাবে উন্নততর ভবিষ্যতের জন্য অত্যন্ত প্রয়োজন। কলকাতায় রেড রোডে আজ দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী যোগ অনুশীলনের মাহাত্ম্য তুলে ধরে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর ও শ্যামাচরণ লাহিড়ীর কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, এইসব মহাপুরুষরা যোগকে আধ্যাত্মিক ও সামূহিক অনুভবের বিষয় বলে মনে করতেন।
1: যোগ দিবস কে অবসর পর আজ বঙ্গাল মে হোনা বহুত হি বিশেষ হ্যায়। বঙ্গাল কি ইয়ে পবিত্র ভূমি যাহা ভগবান রামকৃষ্ণ পরমহংস জেসে সিদ্ধ সন্তো নে অবতার লিয়া, যাহা সে নিকল কর স্বামী বিবেকানন্দ নে পুরে বিশ্ব কো যোগ সে পরিচয় করাযা, যাহা মহর্ষি অরবিন্দ জেসে মহান যোগী নে জন্ম লিয়া, লাহিড়ী মহাশয় জেসে মহান যোগীয় নে যাহা যোগ পরম্পরা কো নই উঁচাইয়ো তক পৌঁছায়া, আজ উসি ধরতি পর সামূহিক যোগ কা অনুভব এক অলগ আধ্যাত্মিক অনুভূতি দে রহা হ্যায়।
0: কবিগুরু রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে শ্রী মোদী বলেন, আশেপাশের দুনিয়াকে জানা ও তাদের সঙ্গে যুক্ত হওয়া বিশেষ প্রয়োজন। যোগ সেই ভূমিকা পালন করে। আন্তর্জাতিক যোগ দিবসের এবারের মূল ভাবনা বার্ধক্য ও সুস্থ জীবনযাপনের জন্য যোগ। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ধারাবাহিকভাবে সক্ষমতা ও সুস্থতা বজায় রাখতে গেলে যোগ অনুশীলন অত্যন্ত প্রয়োজন। বয়স কখনোই মানুষের স্বতঃস্ফূর্ততার অন্তরায় হতে পারে না। আজকের অনুষ্ঠানে দেশ বিদেশের অসংখ্য মানুষ ভার্চুয়ালি যোগ দেন। সংস্কৃত মন্ত্রক দেশের 100টি গুরুত্বপূর্ণ স্থানে যোগ দিবসের আয়োজন করেছে। 12টি প্রধান স্থানে বড় আকারের অনুষ্ঠান হয়েছে। এগুলি হল নতুন দিল্লির লালকেল্লা, উত্তরাখণ্ডের হরিদ্বার, ওড়িশার কোণারক, কর্ণাটকের হাম্পি, তামিলনাড়ুর মহাবালিপুরম, মহারাষ্ট্রের মুম্বাই, বিহারের নালন্দা, গুজরাটের আহমেদাবাদ, উত্তরপ্রদেশের সারনাথ, লাদাখের লে, তেলেঙ্গানার হায়দ্রাবাদ ও আসামের শিলচর। রাষ্ট্রীয় আয়ুষ মিশন এবং কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে উধারবন্দে ঐতিহাসিক কাছাড় রাজবাড়ি প্রাঙ্গণে শিলচরের মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়। ত্রিপুরায় আগরতলার হাপানিয়া মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের মূল অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বিশালগড়ের চড়িগ্রামে বাজপেয়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেন। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস এর সঙ্গে সমন্বয় করে বিদেশের 210টিরও বেশি দূতাবাস ও কনস্যুলেট যোগ দিবসের আয়োজন করে। বাংলাদেশের রাজধানী ঢাকায় বসুন্ধরা স্পোর্টস সিটিতে মূল অনুষ্ঠানটির পাশাপাশি সিলেট, রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে যোগ দিবস উদযাপিত হয়েছে। কলকাতার যোগ দিবসের মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আরএন রবি, কেন্দ্রীয় আয়ুষমন্ত্রী প্রতাপ রাও যাদব এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের জব্বলপুরের গ্যারি

0: গ্রাউন্ডে আয়োজিত রাজ্যস্তরের আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শান্তিপথে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, নেহরু পার্কে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, নেহরু স্টেডিয়ামে ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য তিনটি জাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় দেশ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরো নকশা করা এই যুদ্ধজাহাজগুলি নির্মাণ করেছে গার্ডেনড শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এই যুদ্ধজাহাজগুলি নৌসেনার যুদ্ধকালীন তৎপরতা, হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সাবমেরিন প্রতিরোধী যুদ্ধ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশীয় নকশা ও প্রযুক্তিতে নির্মিত জাহাজগুলি ভারতের আত্মনির্ভরতার প্রতীক। ভারত আজ সমুদ্রপথে তার অবস্থানকে আরও শক্তিশালী করে তুলেছে। সাগরমালা কর্মসূচির আওতায় এই উদ্দেশ্যে দেশের বিভিন্ন বন্দরে আধুনিকীকরণের কাজ চলছে। নদীপথে পরিবহনকে আরও শক্তিশালী করে তোলা হচ্ছে। মাল্টিমডাল লজিস্টিক ব্যবস্থাপনার বিস্তার ঘটানো হচ্ছে।
1: ভারত আজ আপনে পুরে ম্যারিটাইম ইকোসিস্টেম কো সশক্ত বানা রাহা হ্যায়। इसलिए आज भारत अपने बंदरगाहों का आधुनिकीकरण कर रहा है, नई क्षमता तैयार कर रहा है, नई कनेक्टिविटी बना रहा है, नदी जलमार्गों का विस्तार कर रहा है, मल्टी मॉडल लॉजिस्टिक नेटवर्क विकसित कर रहा है। सागरमाला जैसे अभियान इसी व्यापक सोच का हिस्सा है।
0: एक खबर प्रचारित होते आकाशवाणी थेके। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। স্নাতক স্তরে মেডিকেল ভর্তির অভিন্ন পরীক্ষা নিট ইউজি 2026 আজ ফের গ্রহণ করা হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু নির্দেশিকা জারি করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় এনটিএ জানিয়েছে, পরীক্ষা কেন্দ্রে দেড়টার পর আর ঢোকা যাবে না। ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ড এবং বৈধ সচিত্র পরিচয়পত্র নিয়ে ঢুকতে হবে। 3রা মে যে পরীক্ষা নেওয়া হয়েছিল তার অ্যাডমিট কার্ড আজকের পরীক্ষার জন্য বৈধ নয়। পরীক্ষা শুরু হবে দুপুর 2টায়, চলবে 5:15 পর্যন্ত। দেশের 551টি শহর বিদেশের 14টি শহরে প্রায় 22,79,000 বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ইংরেজি ছাড়াও আরও 12টি ভারতীয় ভাষায় এই পরীক্ষা দেওয়া যাবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ছাত্রছাত্রীদের চিন্তামুক্ত হয়ে পরীক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
2: नीट आज पुनः परीक्षा होने जा रहा है। मेरा पूरा भरोसा है एनटीए के ऊपर, भारत की सभी राज्य सरकारों के ऊपर, जिला प्रशासन के ऊपर, भारत की शिक्षा जगत के ऊपर, विशेष करके भारत की विद्यार्थियों के ऊपर। आज लगभग 22 लाख विद्यार्थी नीट में बैठने वाले हैं। निर्भय होकर बैठे, चिंता मुक्त होकर बैठे, आप निश्चित रूप में अच्छा करोगे। विद्यार्थियों को मेरा ये अनेक अनेक शुभेच्छा है।
0: মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সুইজারল্যান্ডে পৌঁছেছেন। এর আগে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনার পরিবেশ তৈরি করবে এবং পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে বিধিনিষেধের আলোচনা সঠিক পথে এগোবে। অন্যদিকে তেহরান জানিয়েছে, লেবানন পরিস্থিতি সুরাহা না হলে কোনো আলোচনা এগোবে না। উল্লেখ্য, স্কুলে চালানো হামলায় নিহত 168 জনের স্মরণে তেহরান থেকে আসা প্রতিনিধি দলের নাম রাখা হয়েছে মিনাব 168। তবে গত শুক্রবার আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও লেবাননের সংঘাত বেড়ে যাওয়ার কারণে ইরানের তরফে তাতে অংশ নেওয়ার পরিকল্পনা বাতিল করা হয়। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা নিয়ে ছড়িয়ে পড়া সামাজিক মাধ্যমের একটি দাবি সরকার খারিজ করে দিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এ সংক্রান্ত ভাইরাল চিঠিটি ভুয়ো। ওই চিঠিতে দাবি করা হয়েছিল 6,550 টাকা প্রসেসিং ফি জমা দিলে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আওতায় 10,00,000 টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। আবহাওয়া দফতর আজ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম এবং আসাম ও মেঘালয়ের কিছু অঞ্চলে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সিকিম ও হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে লাল সতর্কতা জারি করা হয়েছে। 26 জুন পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে মাঝারি বৃষ্টি হতে পারে। বিহার, ওড়িশা, তামিলনাড়ু, পুডুচেরি, কারাইকাল, কেরালা, মাহে, উপকূলবর্তী কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের রয়্যালসীমা অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে পূর্ব উত্তরপ্রদেশ, বিহারের কোনো কোনো অংশ, তেলেঙ্গানা এবং মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলে আগামী 3-4 দিন তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। 25 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর ও আরব সাগরে মৎস্যজীবীদের মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আর এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

বিশ্বকাপ ফুটবলের গ্রুপ এফ এর ম্যাচে আজ জাপান তিউনিশিয়াকে 4-0 গোলে হারিয়ে দিয়েছে। এদিকে গ্রুপ ইর ম্যাচে ইকুয়েডর কুরাসাওকে ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়। গতরাতে গ্রুপ ইর অন্য ম্যাচে টরন্টো স্টেডিয়ামে জার্মানি আইভরি কোস্টকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। গ্রুপ এফ এর ম্যাচে নেদারল্যান্ড সুইডেনকে 5-1 গোলে হারিয়ে দিয়েছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, যোগ অনুশীলন পরিণত বয়সেও মানুষকে সক্ষম ও সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আজ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে মূল অনুষ্ঠানে যোগ অনুশীলনে নেতৃত্ব দেন। প্রধানমন্ত্রী বলেছেন, দেশীয় প্রযুক্তিতে নির্মিত জাহাজগুলি ভারতের আত্মনির্ভরতার প্রতীক। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি রঞ্জনা চৌধুরী। সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম, এই মূল ভাবনাকে সামনে রেখে আজ ভারত তথা সমগ্র বিশ্বজুড়ে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতার রেড রোড থেকে দেশবাসীকে এই যোগব্যায়াম উদযাপনে নেতৃত্ব দেন। হাজার হাজার মানুষ তার সঙ্গে সকালের এই যোগাভ্যাসে সামিল হন। অনুষ্ঠানে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, 21 জুন পৃথিবীর কিছু অংশে দীর্ঘতম দিন হিসেবে পরিচিত হলেও আজ যোগব্যায়ামকে উপলক্ষ করে এটি বিশ্বের বৃহত্তম সামাজিক উদযাপনের দিনে পরিণত হয়েছে।
1: 21 জুন কা এ দিন পৃথিবীকে কুছ ভূভাগ পর সাল মে সবসে লম্বি অবধি কা দিন হোতা হ্যায়। আর আন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস কে কারণ 21 জুন কা এ দিন বিশ্বকে সবসে বড়ে সামূহিক উৎসব কা দিন ভি বন গয়া হ্যায়।
0: রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আন্তর্জাতিক যোগ দিবসের মাধ্যমে যোগাভ্যাস রাজ্যে ফিরে এসেছে। যোগ দিবসের জন্য সারা রাজ্যে 2.5 লক্ষেরও বেশি রেজিস্ট্রেশন হয়েছে বলেও জানান তিনি।
2: যে আন্তর্জাতিক যোগ দিবস যা মাননীয় প্রধানমন্ত্রী গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, ইতিমধ্যে প্রায় 2,57,000 রেজিস্ট্রেশন হয়েছে, যেখানে বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান এই যোগে পার্টিসিপেট করছে।
0: দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যের সমস্ত জেলা জুড়ে যোগ উৎসবে অংশ নিয়েছেন বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ। সরকারি অফিস থেকে শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্রই যোগাভ্যাস কর্মসূচিতে জনসাধারণের যোগদান ছিল চোখে পড়ার মতো। শান্তিনিকেতনের বিশ্বভারতীতে শিক্ষার্থী ও অধ্যাপকদের সঙ্গে আজ সকালে যোগাভ্যাসে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পূর্ব মেদিনীপুরের দীঘায় শ্রী শ্রী জগন্নাথ কালচারাল সেন্টারে আজ সকালে বিপুল উৎসাহ উদ্দীপনা ভক্তি সহকারে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস। ইসকনের সন্ন্যাসী ভক্ত মন্দির কর্মী সমবেতভাবে সেখানে যোগ দিবসে অংশ নেন। বেলুড় মঠের খুব কাছে আজ হাওড়ার বালি দুর্গাপুর অভয়নগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে সমবায়পল্লী জাগরণ ক্লাবের সদস্যরাও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে যোগচর্চায় সামিল হন। দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রম চত্বরে মহাসমারোহে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস। পাথর প্রতিমা ও রায়দিঘির বিভিন্ন প্রান্তে বন দপ্তরের উদ্যোগে যোগাভ্যাসের পাশাপাশি ম্যানগ্রোভ চারারোপণ কর্মসূচি পালিত হয়। অন্যদিকে ভারতীয় পুরাতত্ত্ব সংস্থা ESI এর আয়োজনে আজ বাঁকুড়ার বিষ্ণুপুর রাসমঞ্চে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে হাজির ছিলেন স্কুল কলেজ পড়ুয়া সহ প্রায় 5 শতাধিক মানুষ। পাশাপাশি হাওড়া, হুগলি, নদিয়া, মালদা, পূর্ব মেদিনীপুর, উত্তর দিনাজপুর সহ একাধিক জেলায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে প্রশাসনিক উদ্যোগে বিপুল জনসমাগমে পালিত হয় যোগ দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য 3টি জাহাজ INS দুনাগিরি, INS সংশোধক এবং INS অগ্রয় দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরোর নকশা করা এই যুদ্ধ জাহাজগুলি নির্মাণ করেছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এই জাহাজগুলি নৌসেনার যুদ্ধকালীন তৎপরতা, জললেখচিত্র সংক্রান্ত সমীক্ষা অর্থাৎ হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সাবমেরিন বিরোধী যুদ্ধ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশীয় নকশা ও প্রযুক্তিতে নির্মিত জাহাজগুলি ভারতের আত্মনির্ভরতার প্রতীক।
1: এ তিনো পোত ভারত কে তিন মহত্বপূর্ণ সংকল্প কে ভি প্রতীক হ্যায়। ইনকা নির্মাণ ভারত মে হুয়া হ্যায়, ইনকি ডিজাইন ভারত মে তৈয়ার হুই হ্যায়, ইনকে নির্মাণ মে ভারতীয় উদ্যোগো কি প্রতিভা লগি হ্যায়, আর ইয়াহি নয়ে ভারত কি সবসে বড়ি তাকত হ্যায়।
0: পূর্ব বর্ধমানের রায়নার 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বামদেব মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে তোলাবাজি, বালি সিন্ডিকেট চালানো, ভয় দেখানো, হুমকির অভিযোগ।

0: রয়েছে। ধৃতকে আজ বর্ধমান আদালতে পেশ করেছে রানা থানার পুলিশ। অন্যদিকে কোচবিহারের তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের মহিষকুচি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন অঞ্চল সহসভাপতি জাহান উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে তোলাবাজি, কাটমানি আদায় করা সহ একাধিক অভিযোগ রয়েছে। উত্তরবঙ্গে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থেকে দোমোহনি আসার পথে উল্লাডাবড়ি এলাকায় এক বাস দুর্ঘটনায় আহত হয়েছেন একাধিক যাত্রী। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহনের বাসটি লরির পিছনে ধাক্কা মারে আহতদের দ্রুত উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আজও রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় 40-50 কিলোমিটার মেঘে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। ইতিমধ্যেই কলকাতা ও তার আশেপাশের এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। আগামী 2-3 ঘন্টার মধ্যে পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, হলুদ এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কমলা সতর্কতা দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর 5:10।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন অতুল প্রসাদ সেন, দ্বিজেন্দ্র গীতে এবং রজনীকান্ত সেনের গানের অনুষ্ঠান। প্রথমে অতুল প্রসাদ সেনের গান, শিল্পী সুস্মিতা বন্দ্যোপাধ্যায়।

0: On the occasion of World Allergy Week, today we have Dr. Saurav Roy, ENT, Cuttle Subdivisional Hospital from Cuttle. So doctor, can allergic rhinitis lead to more serious issues if left untreated?
1: Allergic rhinitis, if left untreated, it can cause recurrent throat infection, recurrent ear infection, chronic sinusitis, headache. In long term, it can cause bronchial asthma and sinonasal polyposis. In childhood, allergic rhinitis can cause craniofacial abnormality, which is called adenoid facies. It also hampers your day-to-day activity as it decreases your sleep, so fatigue, cognitive impairment can happen. So don't keep allergic rhinitis untreated. Always go to the doctor for treatment and stick to the treatment protocol given by the doctor.
0: Issued in public interest by Sun Pharma.
2: বলে বলে ক্লান্ত হয়ে গেলাম।
3: কি হলো?
2: নতুন কিটব্যাগ চাই।
3: তাহলে আগে ক্যাপ্টেনকে বলো, না শুনলে অগত্যা ম্যানেজারকে।
2: কারেক্ট।
3: ঠিক এভাবেই আগে অভিযোগ ব্যাংকে করো। 30 দিনের মধ্যে কোনো উত্তর বা সমাধান না পেলে সিএমএস পোর্টালে অভিযোগ করো, অর্থাৎ প্রথমে ব্যাংক, তারপর সিএমএস পোর্টাল, নয়তো অভিযোগ বাতিল হবে। যাওয়া যাক। দেখো এসে গেছে না কিটব্যাগ।
4: আরবিআই
3: এ কথা বলে,
4: প্রথমে নিজের ব্যাংক, তারপর আরবিআই ওম্বুডসম্যান।
5: এবার শুনবেন দ্বিজেন্দ্র গীতি, শিল্পী রবীন বন্দ্যোপাধ্যায়।

0: ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: এবার শুনবেন রজনীকান্ত সেনের গান, শিল্পী অর্চনা ভৌমিক।

বাংলা আধুনিক গানের অনুরোধের আসর। এরপরের গান মান্না দের কণ্ঠে শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন রাজপুর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গৌরব চক্রবর্তী।

পরে শিল্পী রাঘব চট্টোপাধ্যায়। শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন কুলিপাড়া চর শিলামতপুর মোহাম্মদপুর মাগুরা বাংলাদেশ থেকে মনোজিৎ বিশ্বাস, অরিজিৎ, বিধানচন্দ্র বিশ্বাস, দীপালী রানী বিশ্বাস, অনিমা রানী বিশ্বাস।

পরে শিল্পী সতীনাথ মুখোপাধ্যায় অনুরোধ জানিয়েছেন, 2 নম্বর এয়ারপোর্ট গেট দমদম থেকে পবিত্র সাহা।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আজ সকাল 8:30 পর্যবেক্ষণ অনুযায়ী গত 24 ঘন্টায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় ছিল হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে। তাপপ্রবাহ চলেছে বিহারের 2-1 জায়গায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং সিকিমে। ভারী থেকে হালকা বৃষ্টিপাত হয়েছে ওড়িশা। ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের 2-1 জায়গায়, ঝাড়খণ্ড এবং বিহারের 2-1 জায়গায়। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পার্বত্য অঞ্চলে কালিম্পংয়ের টাডংয়ে 25.2 ডিগ্রি সেলসিয়াস এবং সমতলে বিহারের ভাবুয়াতে 41.6 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাঁকুড়াতে 6 সেন্টিমিটার, লালগড় 5 সেন্টিমিটার, পুরুলিয়া 3 সেন্টিমিটার, কলাইকুণ্ডাতে 2 সেন্টিমিটার, গাজলডোবাতে 6 সেন্টিমিটার, রায়রাকোলেতে 2 সেন্টিমিটার। আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্ব

পূর্বাভাসে জানানো হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এবং সিকিমে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ থাকতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। কলকাতা আগামী দুদিনের আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়, দু এক জায়গায় সিকিমেও হতে পারে, দার্জিলিং কালিম্পং জেলাতেও হতে পারে এবং ভারী বৃষ্টিপাত হতে পারে বিহার এবং ওড়িশাতে। দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ঝাড়খণ্ড এবং ওড়িশাতে। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আগামী দুদিন আকাশ সাধারণত মেঘলা থাকবে, সাথে বৃষ্টিপাত হতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে থাকতে পারে আগামীকাল 33 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আকাশবাণী, শুনলেন পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি।

এখন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে আপনাদের জানিয়ে দেব। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে দুপুর আড়াইটায় শুনবেন নাটক বলবান জামাতা, রচনা প্রভাত কুমার মুখোপাধ্যায়, নাট্য রূপান্তর স্বপন বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা সমরেশ ঘোষ। গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটায় শুনবেন ক্রীড়াঙ্গন, আন্তর্জাতিক যোগা দিবস বিষয়ে সাক্ষাৎকার দিয়েছেন তুষার শীল, সাক্ষাৎকার গ্রহণ করেছেন সঞ্জয় হাজরা। বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিটে যুববাণীর অনুষ্ঠান শুনবেন যুববাণী কমন রুম, উপস্থাপনায় ব্রতদীপ মুখোপাধ্যায় এবং সম্পূর্ণা চক্রবর্তী। ছটা পাঁচে সাঁওতালি অনুষ্ঠান লোকগান এতি মুর্মু এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে। ছটা পনেরোয় সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে সাক্ষাৎকার, থাকবেন যোগা শিক্ষক ডক্টর সিধু সোরেন। এরপরে শুনবেন লোকগান শিল্পী কানুরাম সোরেন, মধুসূদন মুর্মু এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে। ছটা আটত্রিশে শুনবেন যাত্রানুষ্ঠান দেবী মা মনসা, রচনা শৈলেন নাথ, পরিবেশনা শিবপুর শ্রীরামকৃষ্ণ মন্দির। সাতটা তিরিশে সমীক্ষা, রাত আটটায় সবিনয় নিবেদন, উপস্থাপনা সুতপা চট্টোপাধ্যায়। আটটা তিরিশে নানা রঙের গান, আটটা পঞ্চান্নয় এ মাসের গান শিল্পী সুমন চট্টোপাধ্যায়, গান ওরে গঙ্গা, গীতিকার এবং সুরকার দীপঙ্কর চট্টোপাধ্যায়। রাত নটায় শুনবেন শিক্ষাঙ্গন থেকে শ্যাওড়াফুলি সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতন থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক। নটা তিরিশে শুনবেন নাটক সুধাকে আমি দেখিনি, রচনা ডক্টর অমরেন্দ্রনাথ সান্যাল, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার। দশটায় রবীন্দ্রসঙ্গীত, শুনবেন নানা রঙের গান। এগারোটায় অতুল প্রসাদের গান শিল্পী মানস ভুল।

0: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী কলকাতা।

0: এসো এসো, মেজদি বসো বসো, তুমি বসো।
1: বর কইলে
2: ওমা উষারোজ, তোর তো দিব্যি বর হয়েছে।
1: বেশ বর হয়েছে রে।
0: হ্যাঁ বেশ বর।
2: দাঁড়া ভাই, আগে ভালো করে দেখি। কেমন গোলগাল না দুষ্ণুদুষ বর, গাল দুটো টেবো টেবো, ঠিক যেন ননির পুত্র। ভাই তোমার নাম না আজ থেকে নন্দদুলাল রাখলাম আমি।
3: না আমার নাম নন্দদুলাল না।
2: তবে কি?
3: আমার নাম নলিনী।
2: ও মা গো, এর যে বাসরে মুখ ফুটেছে গো, তা ভাই নামটাও তোমার চেহারার মতোই বটে।

0: নতুন জামাইকে আর লজ্জা দিও না।
1: তা বটে, ওরে দেখ দেখ আমাদের নন্দদুলা লজ্জায় রাঙা হয়ে গেছে। ও শরণ, তোর চেয়েও তোর বর যে আরো লজ্জাবতী রে।
2: আজকের নাটক বলবান জামাতা, কাহিনী প্রভাত কুমার মুখোপাধ্যায়, বেতার নাট্যরূপ স্বপন বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা সমরেশ ঘোষ, নাট্যানুষ্ঠান বলবান জামাতা।
3: হ্যাঁ নলিনী, আর কতক্ষণ গালে হাত দিয়ে বসে থাকবে বলি? হেড অফিস থেকে বুঝি এখনো ছুটির অর্ডার আসেনি?
4: না জীবনদা, আজ সারাদিন তো সেই আশাতেই বসে রয়েছি। এদিকে পূজোর মোটে আর দুদিন বাকি, আজও যদি অর্ডারটা পাই।
3: তা ভায়া, ছুটির দরখাস্তে একটু ভালো করে লিখেছিলে তো যে বিয়ের দু বছর পর এই প্রথম শ্বশুর বাড়ি যাওয়ার জন্য তুমি ছুটি চাইছো।
4: জীবনদা তুমি ঠাট্টা করছো।
3: না না না,
4: আমার অবস্থাটা যদি বুঝতে।
3: আহা, বুঝছি কি আর না ভায়া, বিয়ের পর থেকে তোমার কোন কথাটা আমার অজানা? বলো বলো, তোমার কোন কথাটা আমার অজানা? বিয়ের সময় তোমার সেই মেজশালী ননির পুতুল নন্দদুলাল বলে তোমাকে ঠাট্টা করেছিল, তাই তারপর থেকে তুমি নিয়মিত শরীর চর্চা করে একেবারে পালোয়ানি শরীর বানিয়েছো।
4: তোমার তোমার মনে আছে জীবনদা, মনে আছে বিয়ের বাসরে মুখরা মেজশালী আমায় কি ব্যঙ্গটাই না করেছিল? নলিনীর মতো চেহারা যাহার, নলিনী তাহার নাম। আর এখন এখন আর পারবে বলতে? দেখো দেখো দেখো জীবনদা দেখো, এই যে এই যে হাতের গুলতি দেখেছো, বাইসেপস, এই এই বুকের ছাতি দেখো দেখো, এই ফোলাচ্ছি। বাহ, ওই ফোন জীবনদা, ফোন।
3: হ্যালো, হ্যাঁ পোস্ট অফিস, হ্যাঁ বলুন, কি বললেন? মানি অর্ডার?
4: ধুস,
3: হ্যাঁ হ্যাঁ, আপনি একটা কমপ্লেন লিখে পাঠান। হ্যাঁ কমপ্লেন লিখে পাঠান। আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার।
4: ধুস, আমি ভাবলাম বুঝি হেড অফিস থেকে।
3: আরে এখনো সময় আছে।

0: পায়া।
1: যদি আজকের মধ্যেও ছুটির অর্ডারটা পাই জীবনদা, রাতে ট্রেন ধরে কাল সকালেই এলাহাবাদ পৌঁছতে পারি।
0: আচ্ছা, তোমার শ্বশুরমশাই ওখানে ওকালতি করেন তাই না?
1: হ্যাঁ হ্যাঁ, আমার শ্বশুরমশাই মহেন্দ্রনাথ ব্যানার্জি এলাহাবাদে মস্ত উকিল। আমার বিয়ের পরই তো ওনারা ওখানে চলে গেছেন, আমার বউও তখন থেকেই ওখানে।
0: তাই দু বছরে একদিনও তুমি বউয়ের সঙ্গে দেখা করতে গেলে না?
1: না, মানে ও অনেকবারই চিঠি লিখেছে, কিন্তু নানা ছুতোয় আমি
0: বুঝেছি বুঝেছি, এই দু বছর শুধু নিয়মিত শরীর চর্চা করেছো অপমানের বদলা নিতে, তাই না?
1: কিন্তু জীবনদা, ওই শরীরের সঙ্গে এই নলিনী নামটাও যদি আমি বদলাতে পারতাম না?
0: হ্যাঁ, তা যখন হবার নয় ভায়া, বরং তোমার ছেলে হলে তুমি এক কাজ করো, তার নাম রেখো ডাম্বেল। ডাম্বেল বেশ জবরদস্ত নাম হবে।
1: যা, তুমি কেবল ঠাট্টা করছো।
0: ঠাট্টা? আরে রাম রাম রাম। তা ভায়া, যাবার সময় বন্দুক সঙ্গে নিচ্ছ তো?
1: বন্দুক? বন্দুক
0: হ্যাঁ, তোমার তো হাত ভালোই, শুনেছি ওতল্লাতে পাখি টাখি শিকার পাওয়া যায়।
1: হ্যাঁ হ্যাঁ, মন্দ বলো নি, বন্দুকটা আমি নিয়েই যাবো।
0: হ্যাঁ, তবেই তো তোমার চেহারার সঙ্গে মানাবে, আর তোমার সেই মেজশালী রসিকতা দূরে থাক, সামনে আসতেই ভয় পাবে। অবশ্য তোমার স্ত্রী যদি
1: সরোজ, তুমি তুমি জানো জীবনদা, সে কত ভালো। হ্যাঁ, এবারে কি করুণ ভাবে আমায় চিঠি লিখেছে না, শুনবে শুনবে শুনবে জীবনদা?
0: না না না না, সে তোমাদের স্বামী স্ত্রীর চিঠি। তোমাদের স্বামী স্ত্রীর চিঠি
1: মুখস্থ হয়ে গেছে, শোনো শোনো, সরোজ লিখেছে লিখেছে, ওগো তোমার চাঁদ মুখখানি দেখিবার জন্য আমার চিত্ত চকর উৎকণ্ঠিত হইয়া আছে, আজ দুই বৎসর আমাদের বিবাহ হইয়াছে, এখনো একদিনের তরে পতি সেবা করিতে পাইলাম না।
0: আহা, তবে তো আর দেরি করা উচিত নয় ভায়া।
1: কিন্তু এখনো যে ছুটির অর্ডার এলো না জীবনদা, জানো জানো জীবনদা, সরোজ লিখেছে লিখেছে, এবার ছুটিতে মেজদিও আসছে।
0: মানে তোমার সেই মেজশালী? তাহলে তো ভালোই জমবে।
1: ফোন ফোন জীবনদা, এবার আমি ধরবো।
0: ধরো।
1: হ্যালো, কে? হেড অফিস? হ্যাঁ হ্যাঁ, নলিনীকান্ত মুখার্জি বলছি। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্যার। জীবনদা জীবনদা জীবনদা, অর্ডার এসে গেছে, ছুটি ছুটি ছুটি ছুটি।

0: যাক, এতক্ষণে এলাহাবাদে নামা গেল। সারা রাত ট্রেনে কি কম ধকল? স্টেশনে তো কাউকে দেখছি না, জামাই বলে কথা। গতকাল রওনা হবার আগে নিজের হাতে টেলিগ্রাম পাঠিয়েছি, তবে কি পাইনি? বাইরে তো বেরোই। এখানেও তো কেউ নেই, কি আর করা যাবে, নিজেই ঠিকানা খুঁজে যেতে হবে।
1: বাবু টাঙ্গা লিবেন?
2: আচ্ছা শোনো, মহেন্দ্রনাথ উকিল কা বাসা জানতা হ্যায়?
1: আরে হ্যাঁ হ্যাঁ, আপ উঠিয়ে না।

0: ठीक से जाने पाएगा तो?
1: अरे हाँ हाँ, आप आराम से बैठिए ना, ये पंकी राज, हुजूर पंकी राज। ए, चल चल चल चल चल चल।
2: জীবনে প্রথম এলাহাবাদ এলাম।
0: এই ভাই, এই মনে হয় তো যে ওই মহেন্দ্র বাবু উকিল কা বাসা?
1: হ্যাঁ হ্যাঁ।
0: ক্যা বড়ি বহু দূর হ্যায়?
1: আরে নেই, থোড়া সে ওহি দেখাই পড়তা।
0: ও ওইটা?
1: হ্যাঁ হুজুর।
0: ওই বিরাট কম্পাউন্ড ওলা বাড়ি?
1: হ্যাঁ হুজুর।
2: হবে না, শ্বশুর মশাই ওকালতি করে কম পয়সা কামিয়েছে।
1: अरे रुक रुक जा प्यारे, आइए आइए हुजूर उतारिए।
2: কিন্তু এখন কাকে জিজ্ঞাসা করি? ওই তো একজন লোক আসছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে এই বাড়িরই লোক।
0: এই শোনো শোনো, এটা কি মহেন্দ্র বাবু উকিলের বাড়ি?
3: হ্যাঁ বাবু।
2: যাক, ঠিক তাহলে এসেছি।
0: বাবু আছেন?
3: আগে না বাবু, উনি কিদার বাবু ভকিলের বাড়ি পাশা খেলতে গিয়েছেন। আপনি কোথা থেকে আসছেন বাবু?
0: শোনো, ভেতরে খবর দাও, বলো জামাই বাবু এসেছেন।
3: জামাই বাবু, নমস্তে জামাই বাবু, নমস্তে। আমায় চিনলেন না? আমি রামশরণ আছি। আরে চলেন চলেন, আহা মালপত্র আমি নিচ্ছি, আপনি ভিতরে চলেন।
0: এই নাও টাঙাওয়ালা, তোমার ভাড়া আর বকশিস।
1: সালাম হুজুর। এ চল চল চল চল চল চল চল।
0: হ্যাঁ আমার কাছে দাও দাও দাও
3: বন্ধু। হ্যাঁ হ্যাঁ, এটা আপনি পাশে রাখেন। জামাই বাবু চান হবে কি?
0: চান? হ্যাঁ তা।
4: শুনলাম জামাই বাবু এসেছে, কি ভাগ্যি।
2: ওরে বাবা, এ মাটি কাপি কে আসছে রে বাবা?
4: এই যে জামাই বাবু পেনাম, ভালো ছিলে তো? আমি মোক্ষদা।
0: হ্যাঁ, তোমরা কেমন ছিলে?
4: যেমন রেখেছেন আমায় বোধ করি চিনতে পারেননি।
0: হ্যাঁ না ঠিক।
4: হবেই তো হবেই তো, আমি ছ মাস এ বাড়িতে কাজ করছি। দিদিমণিকে রোজ জিজ্ঞেস করি জামাই বাবু কবে আসবেন গো, দিদিমণি জামাই বাবু কবে আসবেন? দিদিমণি বলেন এই ছুটি হলে আসবে। একদিন মনে পড়লো, তাও ভালো।
0: না ইয়ে ভেবেছিলাম একেবারে কদিন ছুটি নিয়েই।
4: তা বেশ, এখন ভেদরে মা ঠাকুরন জিজ্ঞেস করলেন আগে জল টল খাবেন না একেবারে ভাত চড়িয়ে দেয়া হবে।
0: জল টল? ও জল টল, ও হ্যাঁ হ্যাঁ জল টলই হোক।
2: তোর বাবা এখনো ভেতরে কাউকে দেখছি না কেন?
4: জামাই বাবুকে আজ একটা নতুন জিনিস দেখাবো।
0: নতুন জিনিস?
4: হ্যাঁ, আগে আমার বকশিসের কি গয়না টয়না এনেছেন বার করে রাখুন।
3: বকশিস কি শুধু তুই নিবি? আমি বুঝিলিবে না।
4: থাম।
0: ওরে বাবা।
4: জামাই বাবু আমি এক্ষুনি নিয়ে আসছি।
2: বাপরে বাপ, এদের এখানে দেখছি খুব তাপট।
0: এ রামশরণ
3: জি,
0: এ আমার বন্দুকটা কোথায়? ও ও ও হ্যাঁ, এই তো এই তো, ঠিক আছে।
4: জামাই বাবু এই দেখো কেমন সোনার চাঁদ হয়েছে।
2: হ্যাঁ সোনার চাঁদ,
4: যেন রাজপুত্তর। নাও একবারটি কোলে না।
0: হ্যাঁ কোলে, আমি কোলে নেব। হ্যাঁ দাও দাও। বাহ বাহ, বেশ ছেলে।
2: কার ছেলে কে জানে?
4: শুধু বেশ বললি হবে না গো, এখন কি দিয়ে মুখ দেখবে দেখ।
0: ও মুখ? ও হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো। তা নাও নাও এই দুটো টাকা নাও।
4: মা ও কি নোকে বলবে কি?
0: কেন কেন
4: দুটো টাকা দিয়ে সোনার চাঁদের মুখ দেখা?
0: কাঁদে
4: কাঁদবে না কাঁদবে না, কি অপমান।
0: কিন্তু শোনা যে আনেনি, কি এরো শরৎ যদি চিঠিতে লিখে জানা।

0: তো অমুকের ছেলে হয়েছে, মুখ দেখার জন্য একটা গিনি এনো।
1: আজই শেখদার ডেকে সোনার গয়নার ফরমাশ দাও জামাই বাবু। ছেলের বাপ হলেই হয় না গো।
0: হ্যাঁ বাপ হলেই, ছেলের বাপ মানে কি? দুবছর স্ত্রীর সঙ্গে দেখা নেই
1: কি গো জামাই বাবু? দেবিয়ে দেখছো কি?
0: মানে হয়েছে কি, ছেলে কবে হলো?
1: অবাক করলে, তোমার ছেলে কবে হলো তুমি জানো না, পাড়ার লোককে জিজ্ঞেস করছো? মা কি নজ্জা!
0: আমি তো কিছুই বুঝতে পারছি না, মাথাটা কেমন ঘুরছে, ঘাম দিচ্ছে, কোথায় যে সব গেল?
2: এই না জামাই বাবু, শরবত খাও।
0: শরবত দাও দাও দাও দাও, গলাটা শুকিয়ে গেছে। কি শরবত, নুনে পোড়া! তাহলে রসিকতা, তাই বলি, ছেলেটাও বোধ করি রসিকতা। হ্যাঁ, প্রাণ জুড়লো, কি ভয় যে হয়েছিল।
3: জামাই বাবু আসেন, পাশের ঘরে জল খাবার দেওয়া হয়েছে।
0: হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। ও বাবা, এই ঘর, বাহ, বেশ সুন্দর সাজানো।
3: বসেন জামাই বাবু, বসেন।
0: হ্যাঁ, ঘরের মেঝেতে কার্পেটের আসন, তার শাশুড়ি যত্ন করেই প্লেট সাজিয়েছেন। কিন্তু
3: জামাই বাবু, আপনি খেতে শুরু করেন, মেজদি আসছে।
0: হ্যাঁ, মেজদি? প্রথমেই মেজদি?
3: কিছু বললেন জামাই বাবু?
0: না না, ঠিক ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ঠিক, আমার বন্দুক, বন্দুকটা এই তো আমার কাছেই আছে। হ্যাঁ
3: মেজদি আসছেন জামাই বাবু,
0: আসুক আসুক। হ্যাঁ ইয়ে, আমি আমিও রেডি।
2: ও মা, এ কে, এ কে গো? মা
4: কি রামলা এমন করে পালিয়ে এলি কেনলা?
2: ও মা, কে এসে ঢুকেছে?
4: কেন রে, আমাদের জামাই শরৎ না? কি লো রামলা?
2: না জামাই নয়।
4: তবে
2: আমি জানি না মা।
4: ও মা, জোচ্চার নাকি রে? ও রাম শরণ
3: মাইজি,
4: এ লোকটা কে রে?
3: জামাই বাবু লয়, হায় রাম, সঙ্গে বন্দুক ভি আছে।
2: কি হবে গো?
4: রাম শরণ
3: মাইজি,
4: যা শিকের বাবুকে খবর দে।
3: আমি আমি যাতা হ্যায়, আমি যাতা।
0: ব্যাপারটা কি হলো না, আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, একটা কিছু গোলমাল। আরে ওটা কি? দেয়াল আলমারিতে সারি সারি আইনের বই, প্রতিটি বইয়ের নিচে সোনার জলে নাম লেখা, MN ঘোষ। MN ঘোষ, তার মানে এবারের কর্তার নাম MN ঘোষ। তবে কি মহেন্দ্রনাথ ঘোষ, উকিল মহেন্দ্রনাথ ঘোষ? যা বাবা, একেই বলে গ্রহের ফের।
5: পুলিশ কি? ডাকু, দিনের বেলা ডাকু?
6: হুজুর, ডাকু হবে কি, জুয়া চোর হবে কি, পাগল আদমি হবে, আমি জানি না। সে বলে আমি বাবুর দামাদ আছি।
7: বলো কি হে, জামাই ডাকাত?
6: সঙ্গে একটু লাঠি আছে, বন্দুক ভি এনেছে, অন্দর মে গিয়ে জল উল ভি খেয়েছে। মাইজি লোক বড় ডর হয়েছে।
5: হতভাগা পাজি শুয়োর, লোকটার সঙ্গে বন্দুক এনেছে, লাঠি এনেছে, আর তুই বাড়ি ছেড়ে চলে এসেছে। কচবান কচবান, রামশরণ জলদি আয়।
6: জি হুজুর।
8: মহেন্দ্রদা, আরে শোন শোন, সাবধানে যেও, লোকটাকে ধরে পুলিশে হ্যান্ড ওভার করে দিও, কোনো রিস্ক নিও না।
7: মনে হয় পাগলই হবে।
9: আরে পাগল হলে বন্ধু

0: জানবে কেন? না না না না, পাগল হোক গুন্ডা হোক পুলিশই সাহায্য করতে পারবে। ও কি দিন খালি পড়লো বল দেখি নি। তাই আমিও বাড়ির দিকে এগোই।
1: ও তুমি, তুমি সেই ডাকা?
2: না জামাই।
1: তাই এক হাতে লাঠি আর অন্য হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছো, রামশরণ?
2: না না শুনুন শুনুন, আমি সত্যি সত্যি ডাকাত নই জামাই।
1: জামাই?
2: হ্যাঁ জামাই।
1: হ্যাঁ ডাকাত তো কারুর না কারুর জামাই হয়।
2: না না
1: রামশরণ,
2: না না শুনুন শুনুন, আপনি তো মহেন্দ্রবাবু, আপনার কাছে আমার একটা ক্ষমা প্রার্থনা আছে।
1: ক্ষমা? ও ধরা পড়ে বন্দুক ছেড়ে এবার চালাকি ধরেছে? রামশরণ
2: রামশরণ, শুনুন শুনুন শুনুন, আমার নাম, আমার নাম নলিনীকান্ত মুখোপাধ্যায়। হ্যাঁ হ্যাঁ নলিনী, আমি আমি মহেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জামাই।
1: এই বললে আমার জামাই আবার এখনই বলছি
2: না, মানে হয়েছে কি?
1: দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি নাম বললে? মহেন মানুষে
2: আগে? হ্যাঁ আমি তার জামাই, মানে আমার বাস কলকাতায়।
3: হুজুর এ ডাকু হ্যায়,
2: না না
3: ঘর মে ঘুষেছে,
2: না না
3: লাড্ডু ভি খেয়েছে।
1: আর রামশরণ তুই চুপ কর তো বাগা,
2: আমার আমার কথাটা একবার শুনুন, মানে একটুখানি শুনুন।
1: আচ্ছা আচ্ছা বলো বলো।
2: মানে হয়েছে কি আসলে ঘটনাটা?

0: তাহলে এই ব্যাপার, হ্যাঁ, স্টেশন থেকে গাড়োয়ান মহেন্দ্র বাড়ুজ্যের জায়গায় মহেন্দ্র ঘোষের বাড়ি নিয়ে এসেছে।
1: মানে মানে ব্যাপারটা হয়েছে কি, মানে আপনারা আপনারা তো দুজনেই উকিল।
0: হ্যাঁ, এমন ভুল হয় বটে, প্রায় সময় আমাদের মক্কেল নিয়ে গোলমাল হয়, তবে জামাই নিয়ে গোলমাল এই প্রথম।
1: এবার তাহলে
0: রোসো রোসো, তুমি আমাদের মহেনের জামাই বলে কথা। রামশরণ
2: হুজুর,
0: আবিলিয়া
2: থানা সে পুলিশ
0: নেহি হাত ভাগা দোকান সে আচ্ছা মিঠাই।
1: এখন আবার
0: বাবা, মহেনের জামাই তুমি, তোমাকে এমনি ছাড়বো ভেবেছো?
3: বলো কি গো, তারপর?
0: তারপর আর কি, রামশরণের কথা শুনে মহেন্না তো তাক করে লাফিয়ে উঠে তক্ষুনি গাড়ি হাঁকিয়ে বাসায় চলে গেলেন।
3: যাও, কোনো বিপদ টিপদ হলো কিনা?
0: ও হ্যাঁ হ্যাঁ, এই যাই। কি ব্যাপার, বাইরে যেন কিছু গোলমাল হচ্ছে,
3: একটু এগিয়ে দেখো।
0: হ্যাঁ যাই যাই দেখি।
1: আপনি
4: আমায় চিনতে পারছেন না, আমি
0: নলিনী। ঘুরে ফিরে আমার বাড়ি, শ্বশুর পাতা পড়ার জায়গা পাওনি?
4: না আমি সত্যি বলছি, আমি আপনার জামাই, আসার আগে আমি টেলিগ্রাম।
0: আমার জামাইয়ের এমন গুন্ডার মতো চেহারা নাই, সে বন্দুক নিয়ে ঘরে না। ডোবে রামনেন, এ নিকাল তো, আর পাকার কে নিকালো।
5: এই এই এই এই, খবরদার খবরদার বলছি, খবরদার, হাম চলা জাতা হ্যায় লেকিন যে হামকো ছুঁয়েগা উসকা উসকা হাড্ডি আমি একদম চুর চুর করে দেবো। হ্যাঁ দেখতা হ্যায়, আমি গলি চালানা জানতা হ্যায়, লাঠি চালানা জানতা, জুজুৎসু ভি জানতা হ্যায়।
6: আমি এক কাইসা জওয়ান
0: বহু। আরে ডুবে ডুবে, এই এই এটা কথা কম রামদি, আরে তোরা পালাচ্ছিস কেন, টাকা থেকে তাড়িয়ে দে না।
4: না না আর আমাকে তাড়াতে হবে না, আসার আমি আসার আগে আমি টেলিগ্রাম পর্যন্ত পাঠিয়েছি আপনার কাছে, এখন আমি নিজেই চলে যাচ্ছি, জীবনের মতো চলে যাচ্ছি।
0: বেটা আমার জামাই চেন এসেছে, আমার জামাই নলিনী, নলিনী সে ননির পুতুল, বেটা ঘুঘু দেখেছে ফাঁদ দেখেনি।

0: বল তো মা, বল কুঞ্জ, বল তোর মাকে বুঝি বল না।
1: আমাদের সরোজের বর নলিনী ননির পুতুল নন্দ দুলাল, আর এ তো এক পাট্টা জোয়ান।
2: ও সরোজ, তুই আবার কাঁদছিস কেন? তুই কি দেখেছিস তাকে?
1: ও কি করে দেখবে, যা ভীতু। সরোজকে আমি ভেতরের একটা ঘরে বসিয়ে রেখেছিলাম,
2: কিন্তু আমার মনটা কুগাইছে মা। দু বছরে একটা মানুষের চেহারা কি বদলায় না?
1: তাহলে ওই নন্দদুলাল থেকে অমন তাগড়াই
0: কবে নেই হয়ে সকতা? হতেই পারে না।
3: টেলিগ্রাম,
0: আরে এখন আবার টেলিগ্রাম পাঠালে কে?
2: ওগো ওকে দেখো দেখো,
0: একটু গোলমাল লাগছে বলে
2: কার টেলিগ্রাম বলবে তো?
0: আরে নলিনীর, আজই তো তার আসার কথা।
2: দেখো এখনো যদি স্টেশন থেকে হাতে পায়ে ধরে নিয়ে আসতে পারো তাকে।
1: বিয়ের দিন তোমায় ননির পুতুল নন্দ দুলাল বলে ঠাট্টা করেছিলাম, আজ তার শোধ তুমি কড়ায় গন্ডায় তুলে নিলে।
4: মেজদি মেজদি, বিয়ের বাসরে আমায় নিয়ে তোমার সেই ছড়াটা মনে আছে? সেই যে নলিনীর মতো চেহারা তাহার, নলিনী যাহার নাম।
1: ভাই স্বীকার করছি আমি হেরে গেছি, আজ আর তুমি সেই নন্দ দুলাল নও, তুমি আমাদের বলবান জামাতা।
4: বলবান জামাতা?
1: কিন্তু ভাই একটা কথা
4: বলুন,
1: আমার এই বোনটির ওপর কিন্তু খুব বেশি বল প্রয়োগ করো না, কারণ তুমি না হয় এখন আমাদের বলবান জামাতা, কিন্তু আমার বোনটি আজও তেমন ননির পুতুলি আছে, কি বল সরোজ? দেখ।

প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে বলবান জামাতা নাটকটির অভিনয় এখানেই শেষ হল। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন মহেন্দ্র ব্যানার্জি, বঙ্কিম ঘোষ, মহেন্দ্র ঘোষ, বলাই মুখোপাধ্যায়, জীবন দা, নিমাই লাহিড়ি, রামশরণ, ফকির দাশকুমার, টাঙ্গাওয়ালা, সত্যনারায়ণ ঘোষ, নলিনীর শাশুড়ি সত্যভামা দাস, রমলা, মমতা রায়চৌধুরী, মোক্ষদা, গীতশ্রী দেবী ও মেজদি, শুক্লা বন্দ্যোপাধ্যায় এবং নলিনীর ভূমিকায় গৌরীশঙ্কর পাণ্ডা। কারিগরি সহযোগিতায় সুজিত কুমার দাস, সন্দীপ কুমার চৌধুরী, বিবেকানন্দ গোস্বামী। সম্পাদনা সহযোগিতায় শিখা সাহা। নাটকটি প্রযোজনা করলেন সমরেশ ঘোষ।

আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্সে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3:07।

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:12। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্সে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্সে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্সে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্সে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্সে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্সে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সঞ্জয় হাজরা। মাফ করবেন, উপস্থাপনায় অর্ঘ্য সর্দার।

নমস্কার, ক্রীড়াঙ্গনে সকলকে অনেক অনেক স্বাগত এবং বিশ্ব যোগ দিবসে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। ক্রীড়াক্ষেত্র ও যোগ একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তাই আজকের বিশেষ দিনে ক্রীড়াঙ্গনের সকল শ্রোতা বন্ধুদের শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করছি। সকলে রোগে নয়, যোগে থাকুন। এবার চলুন শুনে নেওয়া যাক আজকের বিশেষ বিশেষ খেলার খবরগুলো এক নজরে।

আজ প্রথমে ক্রিকেটের খবর। সেখানে গতকাল 17 রান যশস্বীর ঝোড়ো ইনিংস রোহিতেরও, বলে 5 উইকেট প্রসিদ্ধের। আফগানিস্তানকে একদিনের সিরিজে চুনকাম ভারতের। এবার যাব বিশ্বকাপ ফুটবলের খবরে। 12 বছর পর বিশ্বকাপের নক আউটে জার্মানি, কোচের এক চালে পিছিয়ে পড়েও জয়, হারলেও মন জিতল আইভরি কোস্ট। অন্যদিকে খোলস ছেড়ে বেরোল কমলা বাহিনী, রাজার সামনে রাজার মতো খেলে সুইডেনকে হারালো নেদারল্যান্ডস। গোল দিয়ে সেই চাপ কাটিয়ে ফেললেন দাইচি কামারারা। এছাড়া বিশ্বকাপের ইতিহাসে প্রথম পয়েন্ট পেল কুরাসাও। এক নজরে শেষ করব আরও একটা ক্রিকেটের খবর দিয়ে। ব্যাট হাতে আবার নজির বৈভব সূর্যবংশীর। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা এ দলের বিরুদ্ধে 29 বলে 94 রানের ইনিংস খেলে নজির গড়ল বৈভব। শ্রীলঙ্কা এ দলের সামনে ভারতীয় এ দলের লক্ষ্য দিল 378 রানের। এই মুহূর্তে শ্রীলঙ্কা ব্যাটিং করছে এবং 146 রানে তারা পিছিয়ে রয়েছে। 232-এ 6 উইকেট হারিয়ে ফেলেছে তারা। তাদের হাতে রয়েছে 17.3 ওভার 146 রান তোলার জন্য। এবার যাব বিস্তারিত খবরে। আজ শুরু করব ক্রিকেটের খবর দিয়ে, আর সেই খবরই আজ থাকবে আতশকাঁচের তলায়। দ্বিতীয় ম্যাচ হেরে সিরিজ আগেই হাতছাড়া হয়েছিল। মনে করা হয়েছিল তৃতীয় ম্যাচে একটু হলেও লড়াই দেবে আফগানিস্তান, তার কিছুই দেখা গেল না। চেন্নাইয়ে প্রথম ব্যাট করে মাত্র 218 রানে অল আউট হয়ে যায় আফগানিস্তান। জবাবে 9 উইকেটে জিতে আফগানিস্তানকে চুনকাম করল ভারত। 17 রান করলেন যশস্বী জয়সওয়াল, ভালো ইনিংস খেললেন রোহিত শর্মাও। তার আগে 5 উইকেট নিয়ে আফগানিস্তানের ক্রমর ভেঙে দেন প্রসিদ্ধ কৃষ্ণা, ফলে ন্যূনতম লড়াইও দেখা গেল না আফগানিস্তানের বিরুদ্ধে। ভারত যে তৃতীয় একদিনের ম্যাচেও জিতবে তা কয়েক ওভার গড়াতেই স্পষ্ট হয়ে যায়। 10 ওভারের মধ্যে 4টি উইকেট ফেলে দিয়ে আফগানিস্তানের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন প্রসিদ্ধ। ওই ধাক্কা থেকে ঘুরে দাঁড়াতে পারেনি আফগানিস্তান। হার আরও লজ্জাজনক হতো যদি না লড়াই করতেন শাহিদ। আফগানিস্তানের হয়ে একাই লড়াই করে অধিনায়ক শাহিদি, সঙ্গে কিছুটা সঙ্গত দেন আজমতুল্লাহ উমরজাই। শাহিদি টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু ভাবতেও পারেননি চেন্নাইয়ের পিচে এভাবে ধসে যাবে তাদের ব্যাটিং। দ্বিতীয় ওভারে প্রসিদ্ধের বলে ফিরে যান রহমতুল্লাহ গুরবাজ। এরপর একে একে প্রসিদ্ধ তুলে নেন ইব্রাহিম জাদরান, রহমত শাহ এবং দারুস রসুলিকে। প্রথম 2 ওভারে মেডেন দেন তিনি। সেখান থেকে আফগানিস্তানকে বাঁচাতে লড়াইতে নামেন শাহিদি এবং উমরজাই, দুজনে মিলে 5ম উইকেটে 114 বলে 105 রানের জুটি গড়েন। শাহিদি অনেকটাই ধরে খেলছিলেন, তুলনায় চালিয়ে খেলছিলেন উমরজাই। আইপিএলে খেলার সুবাদে এই পিচ তার ভালোই চেনা, সেটাই কাজে লাগান তিনি। শেষ পর্যন্ত 5টি 4 এবং 2টি 6-এর সাহায্যে 56 বলে 50 রান করে ফেরেন তিনি। উল্টোদিকে শাহিদির ইনিংসে মুগ্ধ হয়ে সমর্থকরা উঠে দাঁড়িয়ে সম্মান জানান শাহিদি। 102 রানের মাথায় প্রসিদ্ধের বলে

সে হাতে ক্যাচ দিয়ে আফগানিস্তানের ইনিংস শেষ করে দেন। জবাবে ভারত যেভাবে শুরু করেছিল তাতে মনেই হচ্ছিল এই ম্যাচ শেষ হওয়া কেবল সময়ের অপেক্ষা। আবার পুরনো ফর্মে দেখতে পাওয়া গেল রোহিতকে, নিজের প্রিয় ফর্ম্যাটে দাপটের সঙ্গে খেললেন তিনি। আগের ম্যাচে অল্পের জন্য অর্ধশতরান পাননি তিনি, এদিন সেটা তো পেলেনি, উল্টে একসময় শতরানের দিকেও এগোচ্ছিলেন তিনি, কিন্তু আগ্রাসী শট খেলতে গিয়ে আউট হতে হলো তাকে। 9টি 4 এবং 3টি 6 সাহায্যে 69 বলে 79 করেন রোহিত, প্রথম উইকেটেই উঠে যায় 170 রান। এরপর ম্যাচে আর কিছুই পড়েছিল না, রোহিতের অপূর্ণ কাজ করে যান যশস্বী, 86 বলে 110 রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি, মেরেছেন 14টি 4 এবং 3টি 6। শ্রেয়াস আইয়ার অপরাজিত থাকেন 20 রানে। এবার আজ আমাদের আসতে হবে ফুটবল বিশ্বকাপের রঙ্গমঞ্চে, এটা আমাদের নতুন সেগমেন্টের নাম। আজ যা শুরু হচ্ছে আগামী মাসের 20 তারিখ পর্যন্ত চলবে এই বিশেষ সেগমেন্ট। বিশ্বকাপ ফুটবলের রঙ্গমঞ্চে প্রতিদিন নতুন কিছু ঘটে চলেছে, এই বিভাগে আমরা সেগুলো নিয়ে কথা বলবো। আজ বলবো এক অন্যরকম জার্সির কথা। বিশ্বকাপে আজ জাপান টিউনিশিয়া ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন রোমানিয়ান রেফারি ইস্তভান কোভাচ। জার্সির হাতায় সোনালি রঙের বিশেষ একটি ব্যাজ লাগিয়ে ম্যাচ খেলান তিনি, জার্সিতে ছিল সোনালি স্ট্রাইপও, যা ইতিমধ্যে নজর কেড়েছে ফুটবল প্রেমীদের একাংশের। কোভাচের মতো সোনালি ব্যাজ লাগিয়ে আর কোনো রেফারিকে ম্যাচ পরিচালনা করতে দেখা যায়নি বিশ্বকাপে। স্বাভাবিকভাবেই তার ব্যাজ নিয়ে তৈরি হয়েছে আগ্রহ, কেন এই ব্যাজ ব্যবহার করলেন তিনি, কী কৃতিত্ব রয়েছে তার। 41 বছরের কোভাচ এই নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন, সেই অর্থে কোভাচের কোনো কৃতিত্ব নেই, ফিফা বা অন্য কোনো সংস্থাও তাকে কোনো বিশেষ সম্মান দেয়নি, এই ব্যাজ তাকে দিয়েছে ফিফা। কারণ রবিবার মানে আজ জাপান টিউনিশিয়া ম্যাচটি বিশ্বকাপের ইতিহাসে 1000তম ম্যাচ ছিল। ফিফা রেফারিদের ডিরেক্টর পিয়ের লুইজি কলিনা ম্যাচের আগে নিজের ব্যাজটি, বিশেষ এই ব্যাজটি প্রকাশ্যে নিয়ে এসেছিলেন, তাতে রয়েছে বিশ্বকাপের ট্রফির একটি ছবি, সঙ্গে লেখা 1000তম ফিফা বিশ্বকাপ। কলিনা বলেছেন, জাপান টিউনিশিয়া ম্যাচটি 1000তম বিশ্বকাপের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ একটি ম্যাচ, এই ম্যাচ যে রেফারি পরিচালনা করবেন তার তো একটা প্রাপ্তি হওয়া উচিত, সোনালি রঙের এই ব্যাজ তার উপর 1000তম ম্যাচের কথা লেখা রয়েছে, বিশেষ জার্সিতে সোনালি স্ট্রাইপও থাকছে। 1930 সালে প্রথম বিশ্বকাপ হয়েছিল, এবার 96 বছর পূর্ণ হল, আগামী বিশ্বকাপ হবে শতবর্ষে, আর তার আগেই ম্যাচ সংখ্যা 1000 পার করে গেল বিশ্বকাপ ফুটবল। ফুটবল সহ বিশ্বকাপ, বিশ্ব ফুটবল বিশ্বকাপ সহ খেলা জগতের আরও খবরের দিকে যাব, কিন্তু তার আগে শুনে নেব বিশ্ব যোগ দিবস উপলক্ষে একটি বিশেষ প্রতিবেদন।

0: আজ কলকাতার রেড রোডে পালন হলো বিশ্ব যোগ দিবস। আর এই যোগ দিবসে হাজির ছিলেন ভারতের প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদী। বাকি প্রতিযোগীদের সঙ্গে তিনি অংশ নিলেন যোগাতে। কলকাতা থেকে দেশবাসীর উদ্দেশ্যে তিনি বার্তা দিলেন, সুস্থ জীবন সম্ভব যোগের মাধ্যমেই।
1: বিশ্বকে আলগ আলগ হিসোঁ সে যোগ কি এক সে এক অদ্ভুত তসবীরে আ রহি হ্যায়। ভারত মে হিমালয় সে লেকর হিন্দ মহাসাগর তক, পূর্বোত্তর আর পূরব মে বঙ্গাল সে লেকর পশ্চিম মে সৌরাষ্ট্র তক, পুরা দেশ যোগ কি ঊর্জা সে চৈতন্য সে ভরা হুয়া নজর আ রহা। পুরা দেশ পুরা বিশ্ব এক দূসরে সে জুড়া হুয়া নজর আ রহা, আর ইহি তো যোগ কি তাকত হ্যায়। যোগ সবকো জোড়তা, সন্তুলিত আহার বিহার সে, সন্তুলিত ক্রিয়া আর কর্ম সে, সন্তুলিত নিন্দ আর জাগনে সে যোগ দুঃখো কা নাশ করনে ওয়ালা হো জাতা হ্যায়। ইহ সন্তুলন হি যোগ কা আধার হ্যায়, ইহি সন্তুলন হামারে জীবন কা

0: आधार भी है, लेकिन ज्यादातर लोग आज इस आधुनिक समय में जीवन के असंतुलन से ही जूझ रहे हैं। बहुत मशक्कत करनी पड़ रही है उनको। योग हमें जीवन को बैलेंस वे में जीने की कला सिखाता है। बंगाल की ये पवित्र भूमि, जहां भगवान रामकृष्ण परमहंस जैसे सिद्ध संतों ने अवतार लिया, जहां से निकलकर स्वामी विवेकानंद ने पूरे विश्व को योग से परिचय कराया, जहां महर्षि अरविंद जैसे महान योगी ने जन्म लिया, लाहिड़ी महाशय जैसे महान योगियों ने जहां योग परंपरा को नई ऊंचाइयों तक पहुंचाया, आज उसी धरती पर सामूहिक योग का अनुभव एक अलग आध्यात्मिक अनुभूति दे रहा है। इसी बंगाल की धरती पर जन्मे गुरुदेव रविन्द्रनाथ ठाकुर का मानना था कि मनुष्य की पहचान अलग अलग रहने में नहीं, बल्कि अपने आसपास की दुनिया से जुड़ने में है। यही जुड़ाव योग का मूल भाव है।
1: প্রধানমন্ত্রীর সঙ্গে হাজির ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারীও। তিনি বললেন,
2: যোগ কামস টু হোম, যোগ বঙ্গে ফিরে এলো। সেই মাননীয় নরেন্দ্র মোদীজিকে 11 কোটি পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে হৃদয় থেকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং প্রণাম নিবেদন করছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটু পরেই একটি সুবিশাল বৃহৎ ঐতিহাসিক কার্যক্রম হতে চলেছে। ইতিমধ্যে এই কার্যক্রমের আজকে যে আন্তর্জাতিক যোগা দিবস, যা মাননীয় প্রধানমন্ত্রী গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, আমাদের পশ্চিমবঙ্গে এতদিন এর সঙ্গে রাজ্য সরকার বা সরকারি উদ্যোগ যুক্ত ছিল না। কারণ আমাদের অজানা, আমি সে কথা বলতেও চাই না এই সুপ্রভাতে। এবারে বন্দে যোগ, যোগ পূজা পশ্চিমবঙ্গের সর্বত্র হচ্ছে। ইতিমধ্যে প্রায় 2,57,000 রেজিস্ট্রেশন হয়েছে, যেখানে বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান এই যোগে পার্টিসিপেট করছে। আমার বিশ্বাস, আজকে পশ্চিমবঙ্গে গোটা রাজ্যে দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ, কোটিরও বেশি মানুষ এই যোগ উৎসবে অংশগ্রহণ করবেন। আর কলকাতা বিগত দিনের সব রেকর্ড ভেঙে লক্ষ লক্ষ মানুষ যোগে অংশগ্রহণ করবেন। আমি কথা বাড়াবো না, শুধু একটা কথাই বলবো, 1893 সালে বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ, তিনি এই যোগের সম্পর্কে কি বলেছিলেন আপনারা জানেন, যোগই একমাত্র মুক্তির উপায়, যোগই আনন্দ, যোগই প্রেম, এবং যোগের মধ্য দিয়ে মন এবং শরীরের বিকাশ, তিনি অনেক আগে বলে গেছেন। এই যোগ পশ্চিমবঙ্গের পুরনো সংস্কৃতি, বেদ উপনিষদ গীতা থেকে শুরু করে এই যোগের কথা আমরা সবাই পড়েছি এই সমস্ত ঐতিহাসিক গ্রন্থে। 1920 সালে যোগানন্দ পরমহংসের হাত ধরে এখানে যোগের প্রতিষ্ঠান গড়ে ওঠে। তার ভাই বিষ্ণুচরণ ঘোষ 1923 সালে এখানে যোগ প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। আমি আর কথা বলাব না, ইতিহাস আমরা জানি।
1: একই সঙ্গে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান আর কলকাতা ময়দানেও পালন হল যোগ দিবস। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে যোগ দিবস পালনে তাদের দুই কর্তা বললেন,
3: অসিত সাহা, ডিরেক্টর জেনারেল জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এটা 12th ইন্টারন্যাশনাল যোগা ইয়ার, এবং এটা বিশেষভাবে উল্লেখযোগ্য এই জন্যে

0: যেই 12 বছরে কোনোদিন তো প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে যোগা দিবসে আসেননি, এবার প্রথম উনি এসছেন, সুতরাং এটা আমাদের ভীষণভাবে উজ্জীবিত করেছে। এবং এবারের থিম হচ্ছে যোগা ফর হেলদি এজিং। এর মানে এইরকম নয় যে বৃদ্ধদের শুধু যোগা করতে হবে, আমরা সকলেই এজ করব, উই উইল অল এজ। সেই জন্যে একটা মানে ইয়াং এজ থেকে যদি আমরা প্রত্যেকে এই যোগাভ্যাসটা শুরু করি, তাহলে অবভিয়াসলি কী হবে, আমরা শরীর মন দুদিক থেকেই সুস্থ থাকবো। আমাদের দৈনন্দিন জীবনের যে চাপ, সেটা বাড়িতে হোক, অফিসে হোক, যেখানেই হোক, সেই চাপ আমরা খুব ইজিলি সাস্টেন করতে পারবো। যোগাভ্যাস করাটা মানুষের একটা রোজকার খাওয়া দাওয়ার মতন অভ্যেসের পর্যায়ে নিয়ে যেতে পারলে আমরা সবথেকে বেশি উপকৃত হব, এবং সেটাই এবছরের যে ইন্টারন্যাশনাল যোগাতে তার একটা মূল মন্ত্র। রোজ যা যা কাজ আমরা ইনভলেন্টারিলি করি, খাওয়া দাওয়া করা, ঘুমোনো, ঠিক যোগাভ্যাসটাকে ঠিক সেই পর্যায়ে নিয়ে যেতে হবে। সেটা যদি করতে পারি, তাহলেই তার আমাদের মূল যে লাভটা সেটা আমরা উপলব্ধি করতে পারবো। এবং আজকের দিনটা একটা সেলিব্রেশন যে যোগাভ্যাস করা দরকার, এর মানে এই নয় যে শুধু আমরা আজকেই করব, বাকি দিনগুলোতে করব না। অবশ্যই 365 দিনই যোগাভ্যাস আমাদের জীবনের অঙ্গাঙ্গী রূপে থাকতে হবে, তা নইলে কোনো লাভ হবে না।
1: মেরা নাম কার্তিকেয় বর্মা হ্যাঁ, মানে ভারতীয় ভূবৈজ্ঞানিক সর্বেক্ষণ মে উপ মহানিদেশক কার্মিক এবং প্রশাসন, মানে প্রশাসন সিনিয়র মোস্ট অফিসার হুম প্রশাসন মে। और यह जो आप कार्यक्रम देख रहे हैं, ये मेरे माध्यम से ही ऑर्गेनाइज किया गया है। हमें केंद्र सरकार के द्वारा आदेशित हुआ था, जैसा कि हर साल 21 जून के दिन हम लोगों को ये प्रोग्राम करना होता है, और ये केवल मेरे लिए या आपके लिए नहीं अपितु पूरे भारतवर्ष के लिए बड़े सम्मान की बात है कि हमारे यशस्वी प्रधानमंत्री मोदी जी के केवल एक बार आह्वान करने मात्र पर UN ने इसे इंटरनेशनल योगा डे का ओहदा दिया, और योगा को भारतीय नहीं बल्कि अभी तो पूरे विश्व का एक फंक्शन बना दिया, एक रिकॉग्निशन दी गया, सम्मान दिलाया योग को। इस पे मैं ये कहना चाहूँगा कि माननीय मोदी जी का एक विजन है कि 2047 तक जब हम अपने 100 साल आज़ादी के पूरे करें, तब हम एक उन्नत प्रगतिशील नहीं हो प्रगति हम डेवलप्ड नेशन बन चुके हों, लेकिन यदि आप डेवलप्ड नेशन बनना है तो आपको काम ज़्यादा करना पड़ेगा। जब आप काम अधिक करेंगे तो आपको तनाव अधिक होगा, तो जीवन में आपको लगातार वर्क लाइफ बैलेंस चाहिए।
2: একই সঙ্গে বাংলা ক্রিকেটের সদর দপ্তর ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলেও পালিত হল যোগ দিবস। সিএবির পর্যবেক্ষক কমিটির চেয়ারম্যান শ্রীমন্ত কুমার মল্লিক বললেন,
3: এটা 12তম আন্তর্জাতিক যোগ দিবস আমাদের সিএবির তরফ থেকে আজকে সেটা পালন করা হচ্ছে। আজকে কলকাতাতে আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রীও এসেছেন, সেখানেও আজকে যোগ দিবস হচ্ছে। যোগ দিবসের মৌলিক কারণ হচ্ছে এটা হচ্ছে সেলিব্রেট দ্য হারমোনি অফ মাইন্ড বডি অ্যান্ড স্পিরিট, সেটাকে বজায় রাখার জন্য আজকে সর্বস্তরে সারা বিশ্বজুড়ে যোগ দিবস পালন হচ্ছে। কারণ স্বাস্থ্যই সম্পদ আমরা ছোটোবেলা থেকে জেনেছি, আজকে আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী সেটা সারা ভারতবর্ষ জুড়ে করেছেন, আমাদের সম্মানীয় সভাপতি সৌরভ গাঙ্গুলির নির্দেশে আমরাও আজকে এটা পালন করছি। আর এই প্রসঙ্গে আমি বলি যে স্বামী বিবেকানন্দর কথা আমাকে বলতে ইচ্ছা করে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে গীতা পাঠাপেক্ষা ফুটবল খেললে স্বর্গের অধিকতর নিকটগুর, ফুটবলটা ভালো খেললে গীতাটা ভালো বুঝতে পারবে, তার মানে শরীরটা ভালো হলে তাহলে তুমি মনটা দিতে পারবে পড়াশোনার দিকে, তাহলে শরীরটাই সম্পদ। সেটাতেই আজকে একটা সর্বস্তরের মানুষের কাছে বার্তা দিলেন আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী, এবং আমরাও সেবিতে সেই দিনটি সম্মানের সঙ্গে পালন করেছি। প্রচুর মানুষ এসছেন সেবিতে, আমাদের অফিস বেয়ারার এসছেন, চেয়ারম্যানরা এসছেন, এবং বিভিন্ন জায়গা থেকে লোক এসে আজকে অংশগ্রহণ করেছেন, এবং সবাইকে একটাই বার্তা যে সব কিছু করার সঙ্গে সঙ্গে শরীরটাকেই ঠিক রাখতে হবে, শরীর ঠিক থাকলে তাহলে সব কাজে আমরা মনোনিবেশ করতে পারব।
2: এতক্ষণ শুনলেন বাইরে থেকে রেকর্ড করে আনা আন্তর্জাতিক যোগ দিবস নিয়ে একটি বেতার প্রতিবেদন, সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়। আবার ফিরব খেলার খবরে।

0: এবারে বিশ্বকাপের প্রতিদ্বন্দ্বিতা যেন ফুটবলের মহাযুদ্ধের রূপ নিয়েছে, তাই এবার যাব ফুটবলের মহাযুদ্ধে।
1: ফুটবলের মহাযজ্ঞ,
0: আজ মধ্যরাতে ডেনিস উন্ডাভের শর্ট জালে জড়াতেই জার্সি দিয়ে মুখ ঢাকলেন সাইমন আদিংরা। ঢাকবেনই তো, তার 2 মিনিট আগেই ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ পেয়েছিলেন তিনি। সুযোগ পেয়েছিলেন জার্মানিকে হারিয়ে আইভরি কোস্টকে বিশ্বকাপের নক আউটে নিয়ে যাওয়ার। সেই সুযোগ তিনি নষ্ট করলেন উন্ডাভও, কিন্তু তা করেননি। সুপার সাব হয়ে উঠলেন 60 মিনিটে, বেঞ্চ থেকে নেমে জোড়া গোল করে জার্মানিকে জেতালেন। পিছিয়ে পড়েও আইভরি কোস্টকে হারিয়ে বিশ্বকাপের নক আউটে জায়গা করে নিল জার্মানি। এই ম্যাচের আগে আন্তর্জাতিক ফুটবলে শেষ 9 ম্যাচ জিতেছিল জার্মানি। শেষ ম্যাচে দুধে শিশু কুসারোকে 7 গোলের মালা পরিয়েছিল তারা, কিন্তু আইভরি কোস্ট দেখিয়ে দিল এই জার্মানিকেও সমস্যায় ফেলা যায়। বিশ্ব ফুটবলে আইভরি কোস্টকে ডাকা হয় দ্য এলিফ্যান্টস নামে। সেই হাতির হানায় বার্লিন দুর্গ প্রায় ভেঙে পড়েছিল, কিন্তু ওই যে ফুটবলে গোলই শেষ কথা বলে, সেখানেই পিছিয়ে পড়ল দিদিয়ের দ্রোগবার দেশ। তবে যে ফুটবল তারা টরন্টো স্টেডিয়ামে খেলল তা মুগ্ধ করবে সব ফুটবল প্রেমীদের। অন্যদিকে নেদারল্যান্ডসের যে খেলাটা দেখতে সবাই অভ্যস্ত সকলে, কমলা ঝড় উঠবে সবুজ মাঠে, পাস পাস আর পাস, গতিময় ফুটবলে প্রতিপক্ষকে ফালা ফালা করে ফেলা। কিন্তু তার আগের ম্যাচে জাপানের বিরুদ্ধে এই খেলাটা কোথায় ছিল, তার ফলও মিলেছিল, পয়েন্ট নষ্ট করতে হয়েছিল। সুইডেনের বিরুদ্ধে খোলস সেরে বেরোলো নেদারল্যান্ডস। সুইডেনও ভাবেনি এভাবে শুরু থেকে আক্রমণ করবে নেদারল্যান্ডস। সুইডেনকে 5-1 গোলে হারালো ডাচ ব্রিগেড। এছাড়া এশিয়ার ফুটবল কতটা এগিয়েছে তা বিশ্বকাপে প্রমাণ করে দিচ্ছে জাপান। নেদারল্যান্ডসের সঙ্গে 2-2 ড্র করার পর টিউনিশিয়াকে 4-0 গোলে উড়িয়ে নক আউটের রাস্তা প্রশস্ত করল উদীয়মান সূর্যের দেশ। রবিবার অন্য ম্যাচে কুশারাও আটকে দিল ইকুয়েডারকে। 90 মিনিটের ম্যাচে 15টি সেভ করে রেকর্ড গড়লেন কুশারাওয়ের গোলরক্ষক এলয় রুম। টিউনিশিয়াকে প্রায় দাঁড়াতেই দিলেন না জাপানের ফুটবলাররা। নিখুঁত পরিকল্পনা পরিচ্ছন্ন ফুটবলে গুরুত্বপূর্ণ জয় ছিনিয়ে নিলেন। 2 অর্ধে 2টি করে গোল হলো। টিউনিশিয়া খারাপ খেলেনি, তবে জাপানের আগ্রাসী ফুটবলের জবাব ছিল না তাদের কাছে। সুইডেনকে 5 গোল দিয়ে জাপানকে কিছুটা চাপে ফেলে দিয়েছিল নেদারল্যান্ডস। টিউনিশিয়াকে 4 গোল দিয়ে সেই চাপ কাটিয়ে ফেললেন দাইচি কামাডারা, গোল পার্থক্য মুছে ফেললেন তারা। ক্রীড়াঙ্গন আজ এই পর্যন্তই। ক্রীড়াঙ্গন কেমন লাগছে আপনাদের জানাতে ভুলবেন না। জানাবেন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী স্পোর্টস কলকাতা পেজে আমাদের মেসেজ করে। আপনাদের সঙ্গে ছিলাম আমি অর্ঘ্য। সকলে ভালো থাকবেন আর শুনতে থাকবেন ক্রীড়াঙ্গন।

0: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতী।

0: মুক্তির ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের এক পাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী। সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mitrwkatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান যুববাণী কমন রুম, উপস্থাপনায় সম্পূর্ণা চক্রবর্তী এবং ব্রতদীপ মুখোপাধ্যায়। অংশগ্রহণে নবনীতা নন্দীগ্রামী, প্রাজ্ঞ চাকি, ঐশিকা রাজ এবং অভিষেতা ঘোষ।

0: তোমরা শুনছো যুববাণী কমন রুম।
1: জানো তো সম্পূর্ণা, কিছু কিছু বিকেল ডিমান্ড করে শুধু চা বিস্কুট নয়, চা বিস্কুটের সঙ্গে সঙ্গে কিছু বন্ধু এবং আড্ডা।
2: একদম, মানে বিকেল বেলা চা বিস্কুট সঙ্গে করে আমাদের সঙ্গে, মানে আমার আর ব্রতদীপের সঙ্গে তোমাদের আড্ডা দিতে হবে, কারণ আজকে যুববাণী কমন রুমের আড্ডা চলে এসেছি।
1: অনেকদিন পর আমি আবার কমন রুমের আড্ডায় বসেছি, আমার বেশ ভালো লাগছে। কারণ আজকে যারা পার্টিসিপেন্টস রয়েছে তারা মানে অফ ইয়ার, তাদের সঙ্গে আড্ডা দিয়ে আড্ডার সময়টা আমাদের অনেকটা ব্যাপ্তি ঘটেছে। হ্যাঁ, এবং এই ব্যাপ্তি ঘটাতে যেটা হয়েছে, কানেকশনটা আরো বেশি স্ট্রং হয়েছে, এবং আজকের কমন রুমটা অন্যান্য অনেকগুলো কমন রুমের থেকে একটু অন্যরকম হয়েছে।
2: একদমই
1: ঠিক আছে। আর যেমনটা বললাম, আজকে আমরা এটা প্রি প্ল্যান ছিল যে চা বিস্কুট নিয়ে কথা বলবো, এটা আগে থেকে প্ল্যান করে এসেছিলাম আমরা, ঠিক আছে। তো যেহেতু প্ল্যান করেই এসেছিলাম, তাই আলাদা করে আর চা বিস্কুটটা আমাদের সঙ্গে আনা হয়নি, কিন্তু আমাদের সঙ্গে রয়েছে আজকে চার বন্ধু।
2: একদম,
1: তাদের সঙ্গে অফিয়ার যে চা বিস্কুট নিয়ে আড্ডাটা হলো সেটা কিন্তু বেশ মজাদারই ছিল, কি বলো?
2: মজাদার তো হতেই হবে। আজকে আমাদের সঙ্গে যে চারজন বন্ধু আছে, আগে তাদের সঙ্গে আলাপ করে নিই, কি বলো?
1: একদম একদম, সরাসরি চলে যাব তোমার কাছে। তোমার নাম?
3: আমার নাম প্রাজ্ঞ চাকি, আমি আসি বালিগঞ্জ থেকে।
1: আর ব্যক্তিগত স্তরে কি করে, পড়াশোনা ছাড়া আর কি?
3: হ্যাঁ, আমার মাস্টার্স কমপ্লিট হয়েছে হসপিটালিটি অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে।
1: আচ্ছা বেশ, তার মানে আজ আমরা তোমার থেকে কি শুনবো না শুনবো সেগুলো, সেই বৃত্তান্তে আমরা পরে আসছি।
3: বেশ,
1: আমরা চলে যাব তোমার কাছে। তুমি কোথা থেকে আসছো আর কি কি করা হয়?
4: আমি আসছি ঘাটাল পশ্চিম মেদিনীপুর থেকে, আর গান বাজনাই করি, মিউজিকে মাস্টার্স কমপ্লিট করলাম।
1: বাহ বাহ, তার মানে
4: নামটাই বলা হয়নি আমার, নবনীতা নন্দীগ্রামী।
1: নবনীতা, বেশ, মানে আমরা তো জানি তোমার নাম, শ্রোতা বন্ধুদেরকে আমরা জানিয়ে দিলাম নবনীতা। বেশ, এরপরে আমরা কার সঙ্গে আলাপ করব দেখি, তোমার নাম আর কি কি ইন্টারেস্টিং আছে তোমার লাইফে শুনি।
5: আমি ঐশিকা রাজ, সোদপুর উত্তর চব্বিশ পরগনা থেকে এসেছি।
2: আচ্ছা,
5: রিসেন্ট আমি এখন বিএসসি নার্সিং থার্ড ইয়ারের স্টুডেন্ট। আর এমনি হবিস বলতে আবৃত্তি, গান, আঁকা, বা সাইমালটেনিয়াসলি চলছে।
1: বা সমান্তরালের একটা মজা আছে। যাই হোক, তারপরে যাব তোমার কাছে। তোমার নাম কি, কি কি করা হয়?
6: আমার নাম অভিষেতা ঘোষ, আমি এখন মাস্টার্স আর ফাইনাল ইয়ার চলছে, ফুড অ্যান্ড নিউট্রিশনে করছি। এছাড়া গান শিখি, আঁকতে খুব পছন্দ করি, এছাড়া হাতের কাজ করতে খুব ভালোবাসি।
1: আজকে রেডিও মাধ্যমে যেহেতু আমরা বসেছি, তোমাদের আঁকাটা আমরা দেখতে পেলাম, আমাদের শ্রোতা বন্ধুদেরকে আমরা দেখাতে পারবো না,
2: কিন্তু গানটা শুনতে পারবো,
1: গানটা শুনতে পারবো। আর যেমনটা বলেছিলাম, যেহেতু চা বিস্কুটের মতোই আমরা আজকে এই আড্ডাটা নিয়ে বসেছি, তাই আমরা অন্যান্য দিনের মতো আজকেও আমরা টিমে বিভক্ত করব।
2: একদম, দুটো টিম থাকবে, আর নামটাও ব্রতদীপ বলছিল চার বিস্কুটের।
1: একদম একদম একদম, টিম চায়ে থাকছে নবনীতা এবং প্রাজ্ঞ,
2: বিস্কুট টিমে থাকছে ঐশিকা আর অভিষেতা। তো চার বিস্কুট, দুজনেই রেডি তো?
3: একদম,
2: চলো
1: তাহলে প্রথম যে রাউন্ড সেটি হচ্ছে কুইজ রাউন্ড। কুইজ রাউন্ডে তোমাদের জন্য থাকবে প্রশ্ন, প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে +10, ভুল উত্তর দিলে -10। ওকে, আর তোমরা এখানে চ্যালেঞ্জ করতে পারবে, চ্যালেঞ্জ করলে কিন্তু মাথায় রাখবে +20, ভুল হলে -10, আর উত্তর না দিলে
2: কোনো মার্কিং কাটা যাবে না।
1: একদম বেশ, তাহলে চলো আমরা চলে যাব প্রথমে চায়ের কাছে, কারণ প্রথমে চাটাই আসে। আমরা চলে যাব টিম চায়ের কাছে। টিম চা, তোমাদের জন্য প্রথম প্রশ্ন, 2026 সালের ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ কে? না মানে খুব ক্লুলেস লাগছে, তোমাদেরকে দেখেই মনে হচ্ছে। অসুবিধা নেই, আচ্ছা তোমরা কি চ্যালেঞ্জ করবে? জাস্ট এনি, তাহলে দুজনের কেউই আর কি
2: উত্তর দিল না,
1: উত্তর দিল না,
2: তাহলে বললো না, বিস্কুটও
1: বিস্কুটও বললো না, শূন্য। তাহলে তাহলে চায়ের আপাতত শূন্য, আর উত্তরটা বলে দিই, উত্তরটি হচ্ছে ইউএসএ, মেক্সিকো এবং কানাডা।
2: চলো তাহলে পরের প্রশ্নে চলে যাই।
1: পরের প্রশ্ন টিম বিস্কুটের
2: জন্য, এবারেও একটু খেলার থেকেই, এবার একটু আমরা ক্রিকেটে আসি। 2026 সালের আইপিএল এর ফাইনাল ম্যাচ কোন শহরে হয়েছে? খুব সহজ, প্রথমে তোমাদের জন্য ক্লু হচ্ছে, প্রথমে একটা জায়গায় হওয়ার কথা ছিল, তারপরে চেঞ্জ হয়ে অন্য একটা জায়গায় হয়েছে, এবং যে স্টেডিয়ামটায় হয়েছে স্টেডিয়ামটার নামকরণ কিন্তু একটু নতুন ভাবে হয়েছে, এটাও বলে দিলাম। খুব সহজ, একটু ভাবো পেয়ে যাবে, বিস্কুট দিশাহীন হয়ে যাচ্ছে।
1: এটা একটা নিস্তব্ধতা তৈরি হয়েছে, তাহলে এই নিস্তব্ধতাকে ভঙ্গ করে
2: আগে যাই টিম চায়ের কাছে, দেখি চ্যালেঞ্জ করে কিনা।
1: আমেদাবাদ।
2: কি ভাগ্যিস

0: নরেন্দ্র মোদী স্টেডিয়াম যেটা রয়েছে সেখানেই এবারে আইপিএল হয়েছে, ম্যাচ হয়েছে, ফাইনাল ম্যাচ। তো সঠিক উত্তর আহমেদাবাদ, আহমেদাবাদ শহরে হয়েছে। তাহলে টিম চা এবং বিস্কুট দুজনেই ফার্স্ট রাউন্ডের ফার্স্ট কোয়েশ্চেন শুরু করলো জিরো দিয়ে।
1: জিরো দিয়ে বেশ, অসুবিধা নেই, খাতা যেহেতু খুলেই নি, এরপরেরটাই হয়তো খুলবে, দেখা যাক। বেশ, এরপরে চলে যাব টিম চায়ের কাছে। টিম চা, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, উত্তর পারবে আমি জানি। ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ব্যারেন দ্বীপ, ব্যারেন আইল্যান্ড, এটি কোথায় অবস্থিত?
2: একটা গেস করতে পারি, আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ড।
0: এটা নেব উত্তর।
1: আচ্ছা, তোমরা কি
2: কিছু একটু ডিসকাস করে নি?
0: আচ্ছা,
1: তোমরা কি চ্যালেঞ্জ করবে?
0: দেখো, আরেকটা বলতে পারি, রিস্ক কিন্তু নেওয়া যেতে পারে। ঠিক আছে, তাহলে চা রিস্ক নিলো না,
1: চা বিস্কিট তোমরা রিস্ক নেবে?
0: এটাও একটু ভূগোলের দিকেই যাচ্ছি আমরা। উত্তরবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি? একটা ছোট্ট ক্লুও দিয়ে দিতে পারি, যাকে ত্রাসের নদী বলা হয়।
1: তোমরা কি চ্যালেঞ্জ করবে? প্রথম রাউন্ডটা মাইনাস দিয়ে শুরু করে এটা ভেবে আমার খারাপ লাগছে
0: একদম। উত্তরটা তোরশা। এইবার এই যে একটা কেমন একটা মুড তৈরি হলো, একটু ভাঙতে হবে,
1: একটু ভাঙতে হবে, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও। আচ্ছা, ভাগ ভাঙার জন্য একটা গান শুনতে হবে
0: একদম। কার থেকে শুনতে হবে?
1: কার কাছে যাব? কার কাছে যাব? কার কাছে যাব? চায়ের কাছেই
0: যাও।
1: টিম চা, নবনীতা কি শোনাচ্ছো আজকে?
3: কাজী নজরুল ইসলামের লেখা প্রথম প্রদীপ গানটি গাইছে।
0: চলো সুন্দর গান শুনে আসি নবনীতার থেকে।

0: বাহ,
1: না এই তো পরিবেশ বদলে গেল
0: একদম
1: একদম। চলো আমরা আবার চার্জড আপ, এরপরের পরবর্তী রাউন্ডে আমরা চলে আসব। নবনীতাটা দারুণ গান শোনালো, থ্যাংক ইউ সো মাচ নবনীতাকে। এবং পরের রাউন্ড ধাধা ধাধার থেকেও জটিল তুমি। এবার ধাধা রাউন্ডে থাকছে তোমাদের জন্য ধাধা, একই নিয়ম, পারলে
0: প্লাস 10, ভুল বললে ডাইরেক্ট প্রশ্নে মাইনাস 10, চ্যালেঞ্জ করলে প্লাস 20, ঠিক বললে আর ভুল বললে মাইনাস 10, আর না বললে 0।
1: বেশ যাব, এবার আমরা যাব বিস্কুটের কাছে। কোন জিনিসটা ভাঙলে মানুষের বেশি আনন্দ হয়?
2: পয়সা জমানোর ভার। আপাতত তো মাথায় কিছু আসছে
1: না, আপাতত তো মাথায় কিছু আসছে না, তাহলে তোমরা উত্তর দিয়েছো পয়সা জমানো
0: ভার, কিন্তু সেটাতেও মাইনাস। ঠিক আছে, আমরা টিম চার কাছে যাব।
1: একদম টিম চার, তোমরা কি চ্যালেঞ্জ করবে?
3: হ্যাঁ আমরা চ্যালেঞ্জ করব।
1: বেশ, চ্যালেঞ্জ করে কি উত্তর দিচ্ছো?
3: উত্তরটা আমার মনে হচ্ছে আর মোড়া।
1: এবার উত্তরটা দেওয়ার পরে তোমরা বলছো যে তাহলে মাইনাস 10 এর দিকে তোমরাও গেলে। উত্তরটি হচ্ছে রেকর্ড।
0: একজনের রেকর্ড যদি আরেকজন ভেঙে দেয় তাহলে তো আনন্দ হয়।
1: আমরা এবার চলে যাব টিম চায়ের কাছে। তিন অক্ষরের নাম তার থাকে সবার ঘরে, প্রথম অক্ষর কেটে দিলে খেতে ইচ্ছে করে, মাঝের অক্ষর উড়ে গেলে বাজে সুরে সুরে, বলতো কি? হ্যাঁ বলতো কি?
3: উত্তরটা হবে বিছানা।
1: উত্তরটা হবে বিছানা।
0: বিছানা,
3: কারণ বি বাদ দিলে ছানা আমরা খেতে পছন্দ করি, ছা বাদ দিলে বিনা আমরা বাজাই, এবং না বাদ দিলে বিছা, যেটা একটা ইনসেক্ট।
0: বিছানা উত্তরটা একদম ঠিক। জোরে একটা হাত তালি।
1: জোরে হাত তালি। তোমাদের কাছে আর চ্যালেঞ্জে গেলাম না।
0: আপাতত যেটা সেকেন্ড রাউন্ডে হলো, টিম চা একটা মাইনাস খেলো, মাইনাস 10, সঙ্গে আবার একটা প্লাস 10 ও পেলো, তো নিউট্রাল একটা পজিশনে চলে এলো জিরোতে। আর টিম বিস্কুট আপাতত মাইনাস 20।
1: আমার খারাপ লাগছে, বাট এরপরে যে রাউন্ডটা আছে সেই রাউন্ডটাই কিন্তু স্কোর করার একটা সমূহ সম্ভাবনা রয়েছে,
0: ভীষণ চান্স। এবং তোমাদের খুব পছন্দের একটা রাউন্ড, সবার পছন্দের রাউন্ড, অডিও রাউন্ড।
1: তার আগে
0: কি
1: এবার একটা কবিতা শুনি।
0: কবিতা শুনবে? শোনো,
1: কবিতা শুনবো ঐশিকার থেকে। ঐশিকা কি শোনাচ্ছো আজকে?
4: আমি আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খনিকা কাব্যগ্রন্থের এক গায়ে কবিতাটি শোনাবো।
1: বেশ চলো।
4: আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ, তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচি বুক, তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে, যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নিই তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক, তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক, তাদের ঘাটে পূজার জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে, তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পরে আমের বলে ভরে আমের বোন, তাদের খেতে যখন তিসি ধরে, মোদের খেতে তখন ফোটে শন, তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে, তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। ধন্যবাদ।
1: অনেকদিন পর এরকম একটি সত্যি এত সুন্দর একটি আবৃত্তি শুনলাম,
0: মানে ব্রতদীপকে আমি দেখছিলাম, ব্রতদীপ অন্য একটা জগতে ভেসে চলে গেছে,
1: মানে থ্যাংক ইউ সো মাচ ঐশিকা সঙ্গে থাকার জন্য এবং এত সুন্দর একটি আবৃত্তি আমাদের শোনানোর জন্য।
0: আচ্ছা এবার আমরা থার্ড রাউন্ডে চলে যাই,
1: এবার আমরা তৃতীয় রাউন্ডে যাব। তৃতীয় রাউন্ডে

0: অডিও রাউন্ড, অডিও রাউন্ড মেক ইট ইন্টারেস্টিং,
1: একদম
0: তোমাদের জন্য থাকবে বেশ কিছু অডিও, অডিও রিলেটেড প্রশ্ন, সঠিক উত্তর দিলে +20, ভুল উত্তর দিলে কিছু নয়, কিন্তু চ্যালেঞ্জ করে সঠিক উত্তর দিলে +20, চ্যালেঞ্জ করে ভুল উত্তর দিলে -10। সুতরাং আমরা আমাদের খেলা শুরু করি।
2: তোমরা শুনছো যুববাণী কমন রুম।
0: বেশ, প্রথম অডিও টিম বিস্কিটের জন্য বলতে হবে কোন গানের প্রিলিউড শুনলাম আমরা। বিস্কুট
1: আইডিয়া নেই, তাহলে আমরা চায়ের কাছে চলে যাই,
3: বলি।
0: হ্যাঁ
3: হ্যাঁ, মন মানে না,
0: মন মানে না,
1: এরপরেই শুধু হতো প্রেমের নীল সারাতে।
0: ঠিক আছে, কোন উত্তর দিতে পারিনি,
1: জিরো। আর টিম চা
0: +20, জোরে হাতটা দিন।
1: এরপরে প্রশ্ন টিম চায়ের জন্য, আমি একটা গান শোনাবো, আগে গানটা শুনে আসে তারপরে প্রশ্নটাই আসছে।

0: হবে কার গলা?
1: খুব পরিচিত একজন গায়িকা।
0: তাহলে টিম চা তোমরা?
1: না,
0: উত্তর দিচ্ছ না। আর টিম বিস্কুট তোমরা আর চ্যালেঞ্জ করছো?
2: না,
0: তোমরাও চ্যালেঞ্জ করছো না। তাহলে উত্তরটা দিয়ে দাও সম্পূর্ণ।
1: উত্তরটা হচ্ছে অন্বেষা দত্ত, খুব পরিচিত একজন গায়িকা, এবং সিনেমার নাম
0: কার কণ্ঠে আমরা সেই কথোপকথন শুনলাম।
3: তাহলে আমার বাপের বাড়ি পাঠিয়ে দিও।
4: কেন?
3: এমনিতে তো অফিস করে ছেলে পড়িয়ে সেই তো রাত্রি করে বাড়ি ফেরো, তার উপর আবার
4: আর উপায় কি বলো?
3: আমি বলবো যে টিউশনিটা আছে সেটাও ছেড়ে দাও।
1: সৌমিত্র
0: চট্টোপাধ্যায় এবং শর্মিলা ঠাকুর,
1: একদম জোরে একটা হাত
0: তালি। বেশ, আমরা চলে যাবো আমাদের আজকের কমন রুমের লাস্ট অডিওতে। লাস্ট অডিও রয়েছে তোমাদের জন্য, অর্থাৎ টিম চায়ের জন্য। তোমাদের কি একটি ইনস্ট্রুমেন্ট শোনাবো, বলতে হবে কোন ইনস্ট্রুমেন্ট? বলতে হবে
1: সন্তুর।
0: ও বাবা, উত্তর দিয়ে আরো একবার উত্তরটা শুনি।
1: সন্তুর।
0: সন্তুর, সন্তুর একদম সঠিক উত্তর।
1: জোরে একটা হাত তালি।
0: ও যা যা, যাওয়ার বেলায় সবাই একটু খাতা খুলেই গেল,
1: একদম
0: খুব খুশি হলাম। তাহলে কার কি স্কোরবোর্ড দাঁড়ালো সেটা না হয় আমরা একদম শেষে ঘোষণা করব।
1: আচ্ছা,
0: তার আগে একটি কবিতা শুনলে মন্দ হয় না?
1: নয়, শুনে নি।
0: তাহলে প্রাজ্ঞর কাছে চলে যাব। প্রাজ্ঞ, আজ কি শুনছি আমরা তোমার থেকে?
5: আমি আজ একটি মজার কবিতা শোনাবো, কবি সুকুমারের লেখা আবোল তাবোল কাব্যগ্রন্থ থেকে গোপচুরি।
0: আরে বাবা,
1: ভীষণ পছন্দের,
0: শুনবো।
6: হেড অফিসের বড়বাবু, লোকটি বড়ই শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো? দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আঁতকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন, গেলুম গেলুম আমায় ধরে তোল। তাই সুরে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানে তেঁতুলিশ। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি। বাবু হাঁকেন, ওরে আমার গোপ গিয়েছে চুরি। গোপ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোপ জোড়া তো তেমনি আছে, কমেনি এক রত্তি। সবাই তারে বুঝিয়ে বলে, সামনে ধরে আয় না, মোটেও গোপ।

0: হয়নি চুরি, কখনো তা হয় না।
1: রেগে আগুন, তেলে বেগুন, তেলে বলেন তিনি,
2: কড় কথার ধার ধারিনে, সব ব্যাটাকেই চিনি।
1: নোংরা ছাঁটা খ্যাংরা ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা, এমন গোপ্ত রাক্ত জানি শ্যামবাবুদের গয়লা। এগোপ যদি আমার বলিস করব তোদের জবাই। এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়,
2: কাউকে বেশি লয় দিতে নেই, সবাই চড়ে মাথায়। আপিসের এই বাঁদরগুলো মাথায় খালি গোবর।
3: গোপ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর।
1: ইচ্ছে করে এই ব্যাটাদের গোপ ধরে খুব নাচি, মুখগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাঁচি। গোপকে বলে তোমার আমার, গোপ কি কারো কেনা? গোপের আমি গোপের তুমি, তাই দিয়ে যায় চেনা। নমস্কার।
4: রাগুকে ধন্যবাদ,
5: একদম একদম, অনেক দিন পর, অনেক অনেক অনেক ধন্যবাদ তোমাকে।
4: এবারে সেই মহেন্দ্র ফোন, মানে
5: হ্যাঁ মানে আমরা স্কোরবোর্ডে তো যাবই, কিন্তু তার আগে সবার থেকে একবার জেনে নি কার কেমন লাগলো এখানে এসে। অভিষেকের কাছে যাব, অভিষেকের কেমন লাগলো এখানে এসে?
6: খুবই ভালো লাগলো, হতে পারে অনেক উত্তর ভুলে গেছি, আবার সেটা মনে পড়ে গেল।
5: এবার ঐশিকার কাছে যাব, ঐশিকা তোমার কেমন লাগলো এসে?
7: খুব ভালো লাগলো, অনেকদিন পর একটা রিক্রিয়েশন হলো আমাদের সবার।
5: একদম একদম, নবনীতার কাছে চলে যাব।
8: ভীষণ ভালো লেগেছে, প্রচুর গল্প করেছি, প্রচুর আনন্দ করেছি।
5: আমাদের কমন রুমের মোটেই
4: এইটা, মানে নিখাদ নির্ভেজাল একটা আড্ডা দেবো তোমাদের সঙ্গে। আর এরপরে প্রাজ্ঞ কেমন লাগলো?
9: খুব আনন্দ করলাম, নতুন বন্ধু পেলাম, নতুন মানুষদের সাথে আলাপ হলো, মনের মণিকথায় আজীবন জ্বলন্ত হয়ে থাকবে।
5: এবার আমাদের জানানোর পালা যে কে জিতলো বা কোন টিম জিতলো আমাদের আজকের এই কমন রুমের এপিসোডে।
4: আজকের ক্লিয়ার উইনার রয়েছে টিম চা,
5: অলওয়েজ চা,
4: কিন্তু বিস্কুট ছাড়া কিন্তু চা চলবে না। সুতরাং টিম বিস্কুট মন খারাপ করে কোনো লাভ নেই, কারণ তোমাদের সঙ্গে আড্ডা দিয়ে আমাদের ভীষণ ভালো লেগেছে।
5: তাহলে টিম চা আজকের উইনার, একটু জোরে হাততালি টিম চায়ের জন্য।
4: তাহলে অভিষেতার গানে গানে আমরা বিদায় নিই
5: একদম
4: আজকের কমন রুম থেকে।
5: আজকে কমন রুমের আড্ডায় ছিলাম তোমার সঙ্গে তোমার যুবকালীন বন্ধু ব্রতদীপ, এবং আমার সঙ্গে ছিল সম্পূর্ণা। আর তোমরাও যদি এই আড্ডায় এই চারজন বন্ধুর মতোই অংশগ্রহণ করতে চাও, কি করবে? খুব সিম্পল, তুমি যদি গান করো বা আবৃত্তি করো বা কোনো রকম ইনস্ট্রুমেন্ট বাজাও, একদম চোখ নাক মুখ বুঝে যুববাণী কলকাতা @gmail.com অর্থাৎ yuvavanikolka@gmail.com তোমার একটি অডিও স্যাম্পল আমাদেরকে পাঠাও, সঙ্গে তোমার বয়সের প্রমাণপত্রের সপ্রত্যয়িত নকল, এবং তোমার যোগাযোগ নাম্বারটি দিতে আমাদের কিন্তু ভুলো না,
4: কারণ নয়তো আমরা তোমার সঙ্গে যোগাযোগ করতে পারবো না।
5: একদম, যোগাযোগ বিচ্ছিন্ন যাতে না হয় যোগাযোগ নাম্বারটি দিও, এবং দেখা হবে শোনা হবে এরকমই কোনো আড্ডায় তোমাদের সঙ্গে। আজকের মতো টাটা, ভালো থেকো, ভালো রেখো, ভালোবেসো, এবং থেমে নয় বরং প্রেমে থেকো। আর যেতে যেতে তোমাদের জন্য রয়েছে অভিষেতার গান।

0: খেলা ঘর বাতিল গেছি।
1: তোমরা শুনছো যুববাণী কমন রুম।

এতক্ষণ শুনছিলেন যুববাণীর অনুষ্ঠান যুববাণী কমন রুম, উপস্থাপনায় ব্রতদীপ মুখোপাধ্যায় এবং সম্পূর্ণা চক্রবর্তী, অংশগ্রহণে নবনীতা নন্দীগ্রামী, প্রাজ্ঞ চাকি, ঐশিকা রাজ এবং অভিষেতা ঘোষ।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্সে। এখন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় আগামী 24 ঘণ্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে, হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আগামী 24 ঘণ্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস ও 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ দিনের তাপমাত্রা ছিল সর্বাধিক 33.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বাধিক 99%, সর্বনিম্ন 69%। গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়েছে 61.9 মিলিমিটার। পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি।

এখন জানিয়ে দেব গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। এর ঠিক পরেই 6:05 শুনবেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে, শুনবেন সাঁওতালি অনুষ্ঠান, লোকগান শুনবেন এতি মুর্মু এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে একটি সাক্ষাৎকার, থাকবেন যোগা শিক্ষক ডক্টর সিধু সরেন, এবং এর পরে শুনবেন লোকগান কানুরাম সরেন, মধুসূদন মুর্মু এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে। 6:38 যাত্রানুষ্ঠান দেবী মা মনসা, রচনা শৈলেন নাথ, পরিবেশনা শিবপুর শ্রীরামকৃষ্ণ মন্দির। 7:30 সমীক্ষা, রাত 8:00 সবিনয় নিবেদন, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, 8:30 নানা রঙের গান, রাত 8:55 এ মাসের গান ওরে গঙ্গা, শিল্পী সুমন চট্টোপাধ্যায়, গীতিকার এবং সুরকার দীপঙ্কর চট্টোপাধ্যায়। রাত 9:00 শুনবেন শিক্ষাঙ্গন থেকে

শেওড়াফুলি সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতন থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক। 9:30 শুনবেন নাটক সুধাকে আমি দেখিনি, রচনা ডক্টর অমরেন্দ্রনাথ সান্যাল, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার। রবীন্দ্রসঙ্গীত শুনবেন রাত 10:00। 11:00 শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী মানস ভুল। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে সন্ধে 6:10 শুনবেন পাশ্চাত্য সঙ্গীত, উপস্থাপনায় রাজীব বসাক। 6:30 ICC মহিলা টি-20 ক্রিকেট বিশ্বকাপ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা খেলার হিন্দি ও ইংরেজি ধারা বিবরণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। এর পরের অনুষ্ঠানগুলি, স্টুডিওর অনুষ্ঠানগুলি শোনা যাবে নিউজ অন AIR অ্যাপে। সন্ধে 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 7:10 আধুনিক গান, শিল্পী তমালী ভট্টাচার্য, 7:30 দর্পণ, উপস্থাপনায় দেবিকা গুপ্ত, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 9:30 অখিল ভারতীয় কার্যক্রমে নাটক, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় রাজীব বসাক, 11:10 শুনবেন হিন্দি ছায়াছবির গান।

শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা পনসায় মরে গেল তুরুই কেটুডে তুরুই মিটে রিয়ান গীতাঞ্জলি উচ্ছেন তালমাখনে হবে না তেহিয়া সান্তারি আখড়া। তেহিন দো আষাঢ় বঙ্গা রিয়া তুরুই মাহিত সিঙ্গে মাহা তেহিয়া আখড়া দো এতবোগ কানা ইতি মুর্মু আর সাঁওতেন কোয়া হুল সেরিং তে সেরিং রে দো ইতি মুর্মু।

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুস্মিতা সেন। বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় রেড রোডে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে নেতৃত্ব দেন। হাজার হাজার মানুষ তাঁর সঙ্গে এই যোগাভ্যাসে মিলিত হন। প্রধানমন্ত্রী যোগ অনুশীলনকারীদের সঙ্গে নিজেও যোগ ব্যায়ামে অংশ নেন। তিনি মানসিক সুস্থতা থেকে শারীরিক সুস্থতার পথে যোগের ভূমিকার উপর জোর দিয়েছেন। এবারের আন্তর্জাতিক যোগ দিবসের মূল ভাবনা বার্ধক্যেও সুস্থ জীবন যাপনের জন্য যোগ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, যোগব্যায়াম কেবল শারীরিক অনুশীলন নয়, এটি কোনো নির্দিষ্ট বয়সে সীমাবদ্ধ থাকে না, বরং এটি হল মানব আত্মার অভিব্যক্তি। যোগ অনুশীলন বিশ্ব শান্তির পথপ্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষমতা রাখে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আন্তর্জাতিক যোগ দিবসের মাধ্যমে যোগাভ্যাস রাজ্যে ফিরে এসেছে। রেড রোডের অনুষ্ঠানে রাজ্যপাল আর এন রবি, কেন্দ্রীয় আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব, রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলায় যোগ উৎসবে অংশ নিয়েছেন বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ। সরকারি অফিস থেকে শিক্ষা প্রতিষ্ঠান, সর্বোচ্চই যোগাভ্যাস কর্মসূচিতে জনসাধারণের যোগদান ছিল চোখে পড়ার মতো। শান্তিনিকেতনের বিশ্বভারতীতে শিক্ষার্থী ও অধ্যাপকদের সঙ্গে আজ সকালে যোগাভ্যাসে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পূর্ব মেদিনীপুরের দীঘায় শ্রী শ্রী জগন্নাথ কালচারাল সেন্টারে আজ সকালে বিপুল উৎসাহ উদ্দীপনা ভক্তি সহকারে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস। বেলুড় মঠের খুব কাছে আজ হাওড়ার বালি দুর্গাপুর অভয়নগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে সমবায় পল্লী জাগরণী ক্লাবের সদস্যরা আজ সকালে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে যোগচর্চায় সামিল হন। দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রম চত্বরে মহাসমারোহে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস। পাথর প্রতিমা ও রায়দিঘির বিভিন্ন প্রান্তে বন দপ্তরের উদ্যোগে যোগাভ্যাসের পাশাপাশি ম্যানগ্রোভ চারা রোপণ কর্মসূচি পালিত হয়। হাওড়া, হুগলি, নদিয়া, মালদা, পূর্ব বর্ধমান, উত্তর দিনাজপুর সহ একাধিক জেলায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে প্রশাসনিক উদ্যোগে পালিত হয় যোগ দিবস। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার উল্লাডাবরি এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় আজ পাঁচজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ৩০ জন। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের একটি সরকারি বাস আজ দুপুরে ময়নাগুড়ি থেকে দোমোহনী যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে উদ্ধারকারী দল যুদ্ধকালীন তৎপরতায় আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উত্তর চব্বিশ পরগনার

0: গাইঘাটায় বধু নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার গাইঘাটা পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সভাপতি ইলা বাগচি। গাইঘাটা থানা থেকে আজ তাকে বনগা মহকুমা আদালতে নিয়ে যাওয়ার সময় এলাকায় বেশ কিছু মহিলা তাকে লক্ষ্য করে ডিম ছোড়ে। তার তিন দিনের পুলিশ হেফাজত হয়েছে। পুলিশ জানিয়েছে ইলা বাগচির বৌমা গাইঘাটা থানায় একটি নির্যাতনের লিখিত অভিযোগ দায়ের করেছেন। গাঙ্গেয় বঙ্গে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, সেই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন চার জেলা জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে আজ ভারী থেকে অতি ভারী, কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং জেলায় রয়েছে কমলা সতর্কতা। গ্রামীণ সংবাদ শেষ হলো, এরপরের খবর শুনবেন 7:35।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্সে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্সে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্সে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্সে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্সে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্সে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। এখন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর। আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর সহ সব জেলাগুলির বেশিরভাগ জায়গায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গেরও সমস্ত জেলাগুলিতে। পশ্চিমবঙ্গের জেলাগুলির আগামী 7 দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না। কৃষক বন্ধুদের জন্য আবহাওয়ার সতর্কবার্তা, আগামী 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের হিমালয় সন্নিহিত জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কুচবিহারের দু এক জায়গায়, বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে হিমালয় সন্নিহিত মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান জেলার ওপর দিয়ে, বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে হিমালয় সন্নিহিত ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির দু এক জায়গায়। শুনলেন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে যাত্রানুষ্ঠান।
2: শুরু হচ্ছে যাত্রাপালা। আজকের যাত্রা দেবী মা মনসা, রচনা শৈলেন নাথ, পরিবেশনায় শিবপুর শ্রীরামকৃষ্ণ মন্দির, সম্পাদনা তুহিন চট্টোপাধ্যায়, প্রযোজনা রামরঞ্জন দাস রায়। যাত্রাপালা দেবী মা মনসা।

0: Sabato. Che? Che hashi? Ma davuti?
1: Ma fumano. Mi daruno, fumano, buti da gemone. Devotare mosto, kheet? Piano, piano, holo, ehi, son di cone. Bolo, bolo, usani, dodo, divasi, caron.
2: Come a colon, dev. Che su matto non snai comode.
3: Devorajindro? Non è sciuro cori pe?
1: No, no, no. অত সময় বা ধৈর্য নাহি কম শোনো শোনো অনিরুদ্ধ বিদেশী অভিশাপ তোমায় লহ শিরোপাতি
3: জানাই প্রণতি ভিক্ষা মাগি দেবের ঈশ্বর
2: ক্ষমা করুন ওদের
3: ক্ষমা করুন
1: ক্ষমা না না না ক্ষমা নাই ক্ষমা নাই তা লয় ভঙ্গ করি দেবতারে করিয়াছ অপমান যাও এখনই তোমরা এ স্বর্গ ছাড়ি চলে যাও মর্তধামে সেখানে মানব মানবী হয়ে জন্ম লাভ করো দিয়া চম্পক নগরে
3: কি করিলে দেবরাজ স্বর্গ হতে বিতাড়িত মোরা যেতে হবে শোক দুঃখে ভরা হয়ে মাটির ভরায়
4: ভয় নেই বৎস চম্পক নগরে তুমি জন্ম লবে মম ভক্ত চাঁদ সদাগরের ঘরে প্রতিপ্রাণা সনকার গর্ভে লক্ষিন্দর নামে
2: আর আমি আমি
4: তুমি যাবে সতী অমলার গর্ভে সাহেবেনের ঘরে বেহুলা নাচনি নাম দেবে
2: কিন্তু
4: বুঝিয়াছি চিন্তার নাই কো কারণ সেটাই অনিরুদ্ধ স্বামী লক্ষিন্দর সাজি তোমায় দিবে দর্শন হইবে মধুর মিলন
2: অনিরুদ্ধ পিতৃবাক্য শুনি কেন রহিয়াছ স্তব্ধ বিলম্ব কেন যাও চলে মর্তধাম স্বর্গের নর্তক নর্তকী কি দশা কি পরিণাম
4: পদ্মা তুমিও পাবে না পরিত্রাণ
2: অপরা
4: আছি
2: আমি
4: হ্যাঁ তুমি ফাঁকি দিতে পারো নাই শিব মহাদেবের
2: পিতা
4: অবলোকন করিয়াছে আমি কূট চাল চালিয়েছ তুমি তোমারই মায়া জালে লয় হারা উষা অনিরুদ্ধ আজি মোর অভিশাপ ছিঁড়ে ধরি তুমি যাও মাটির ধরায় এই স্বর্গলোক তুজি
2: না না পিতা না দিও না অভিশাপ মোরে
4: অভিশাপ স্মৃতি ভংস করো নাই দোহের নাচিবার কালে
2: হ্যাঁ করিয়াছি করিয়াছি স্বীকার করিতেছি তাহা
4: সেই পাপে তোমাকেও যেতে হবে পাতাল নগরে কশ্যপের ঘরে নাগ মাতা ও দ্রুর গর্ভে
2: ক্ষমা করো আশুতোষ
4: হ্যাঁ আশুতোষ আমি করিব ক্ষমা স্বল্পে তুষ্ট আমি পার্বতী স্বামী বলো মাতা কি বা চাহ তুমি কি বা প্রার্থনা
2: ধরা মাঝে অভিশপ্ত জীবন লয়ে যাই যাই পিতা যাই দেবীর স্বীকৃতি এই সর্বসভা মাঝে কেন মোর নাহি স্থান বিরূপ প্রতিক্রিয়া মোর প্রতি কেন নাই দেবীর সম্মান
4: পাবে স্বীকৃতি পাবে জননী স্বমহিমায় দেবী রূপে পূজিতা হবে একদিন
2: কোন দিন
4: চম্পক নগরে চাঁদ সদাগর পূজিবে যেদিন সেই দিন সেই দিন হতে দেবী মনসা নামে এত হবে বিশ্ব চরাচর
2: দেবী মনসা
4: হ্যাঁ যুগে যুগে তুমি পূজিতা হবে জীবকুলের মনের আশা পূর্ণ হেতু তুমি হবে মা মনসা
2: আমি আমি দেবী হব দেবী মা মনসা

0: Haluk Utaşo Saçak Panta Naş Nasi Dari Tolmurcari Sonuka Sonuka Ettu Age Şuneci Şankot Dhani Deki Deki Ekar Hoç Sonuka Sonuka
1: Kimici Şamil Eki Mufti Tomar
0: বলো কার পূজা করছো তুমি?
1: মা মনসার।
0: কেন?
1: তোমার মঙ্গলের জন্য।
0: কে বলেছে?
1: মা বলেছে।
0: মনসা তোমার মা?
1: উনি সবার মা।
0: শেহ মুড়ি কানি।

0: হৃদয় মন টানতে না পেরে তুই স্বর্গকে বশ করতে চাস,
1: এ পূজা হবে না। তার চাদরি আমি ধরে ফেলেছি, ছিল মিষ্ট বাক্য আর মিষ্ট ব্যবহারে চাঁদ সদাগরের পাশাল হৃদয় জয় করে নেবে, কিন্তু না তা সে কখনো পারবে না, তাকে আমি পরিষ্কার করে জানিয়ে দিয়েছি।
2: কি জানিয়ে দিয়েছো স্বামী? সেইবা তোমায় কি বলেছিল?
1: শুনবে, শুনবে সে কথা, একান্তই শুনতে চাও তুমি?
2: হ্যাঁ বলো বলো।
1: সপ্ত ডিঙা ভাসিয়ে বাণিজ্যে চলেছি হঠাৎ একদিন ডাকে অসময়,
2: আমি মা মনসা।
1: মা মনসা, তোমার পরিচয়?
2: নাগরাজ বাসুকি আমার ভ্রাতা, কশ্যপ স্ত্রী কদ্রু মোর মাতা, আস্তিক পুত্র জরৎকারুমণির পত্নী আমি।
1: তা এখানে কি চাই?
2: তোর হাতে পূজা চাই বাবা।
1: পূজা আমার হাতে? বাসনা তো নেহাত মন্দ নয় তোমার।
2: উপহাস করিস না বাবা, তোর হাতে পূজা পেলে আমি ধন্য হব। আমি
1: বেদিনী?
2: না না না, আমি বেদিনী নই, আমি দেবী।
1: দেবীর স্থান তো স্বর্গে, এখানে এসেছ কেন?
2: তুই পূজা দিলে স্বর্গে আমি স্থায়ী আসন পাব বাবা।
1: কি বললে?
2: তোর মঙ্গল হবে।
1: আমার মঙ্গল?
2: শুধু তোর কেন, সমগ্র জগৎবাসীর মঙ্গল হবে।
1: কত যদি মঙ্গলের চিন্তা, তোমার একটা চোখ।
2: না মানে এই দেবী চণ্ডীকে?
1: দূর হও, দূর হও তুমি। যে হাতে শিবশম্ভুর পূজা হয় সে হাত দিয়ে আমি তোমার পূজা করব না।
2: পূজা তোকে করতেই হবে বাবা, আমি তোকে ছাড়ব না।
1: ভয় দেখাও আমায় চ্যাংমুড়ি কানে, এত স্পর্ধা তোমার, জানো কে আমি? এখনই এই হেতাল যষ্টি দিয়ে।
2: তারপর তারপর
1: হাত দেখা দেই। এবার বুঝতে পাচ্ছি তোমার উপর ভর করে সে তার কার্য সিদ্ধি করতে চায়, তাই এখনই তার পূজার প্রতিষ্ঠিত ঘট আমি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছি।
2: স্বামী
1: তুমি নাও, আজ থেকে আমার এই চম্পক নগরীতে কেউ কখনো মনসা পূজা করতে পারবে না, কারণ মনসা তুচ্ছ, সেই অনার্য কন্যা, তার দেবত্ব নেই।
2: বটে, এত দুঃস্পর্ধা তোর, সংঘাতের পথে যেতে চাস তুই? চাস মোর শক্তির পরীক্ষা?
3: কে কে তুমি? শঙ্কায় কেঁপে ওঠে ভু। কে মা তুমি?
2: আমি সেই মা, দেখ দেখ কে আমি। মহাপাতি বুড়ি কি নন্দন, স্পর্ধা তোর ছড়াইছে মাত্রা।
3: মা
1: কেন ছড়াইবে না স্পর্ধা মোর, জানিস না কে আমি? চম্পক নগরের স্বামী চাঁদ সদাগর, যতদিন শিব শিবানীর করুণায় মহাজ্ঞান মন্ত্র রহিবে আমার স্মৃতির মন্দিরে, আর এই হেমতল দণ্ড রহিবে আয়ত্তে মোর, কাহারও সাধ্য নাই করিবে ক্ষতি সাধন স্বর্গ কিংবা মর্তে।
2: হেমতল দণ্ড তোর তুচ্ছ, আরে মহাজ্ঞান মন্ত্র, কত জনে বাঁচাবি তুই? কন্যার সঙ্খিনী পদ্মিনী আজি সর্পগণে করি আহ্বান, আদেশ বদংশী বারে নগরের প্রতিটি প্রজা।
1: সুযোগ আর নাহি পাবি চ্যাং মোরে কানে, মানবের চির বৈরী অনাথ নন্দিনে, হেমতল দণ্ডের আঘাতে এখনই তোরে আমি। শঙ্কর পার্বতীর দান কবু ব্যর্থ নাহি হয়, রে পাপিনি যে দেখ ওই শূন্য মার্গ পানে, তোর সর্পকুল আমার মহাজ্ঞান মন্ত্রে পরাভূত হতেছে কেমনে।
2: কি করি কি করি আমি? আস্তি পুত্র আস্তি,
1: শিশুর হস্ত থেকে আসে তার আবির্ভাব।
4: প্রণাম লহো মাতো,
2: এসেছিস বাছা।

0: কাঁদে এই নিশ্চন নিরালয় একা একা বসে এমন ভুবন মোহিনী রূপের ছটা নিয়ে কে বিলাপ করে কে তুমি কার তরে কাঁদছো
1: স্বামীর তরে
0: কেদনা কেদনা শান্ত হও বালা শান্ত হও
1: আমি বড় অভাগিনী তুমি কি পারবে আমাকে বাঁচাতে
0: কেন পারবো না হাতের এই যে যষ্টি দেখছো

0: মোর বাহু পাশে এসো,
1: কিন্তু
0: তোমার রূপে আমি পাগল হয়ে যাচ্ছি, তুমি ছাড়া।
1: কি ভাবছ?
0: এদিকে কোথায় যাচ্ছ?
1: বাড়ি।
0: তার মানে আমার বেতাল দণ্ড নিয়ে গিয়ে গিয়ে তুমি
1: দেখবি, দেখতে চাস কে আমি? তাহলে
0: দেখি তুই শ্যাং মুড়ি কানে সরণার আশ্রয় নিয়ে আমার দণ্ড মন্ত্র অপহরণ করলি।
1: তোর সব শক্তি আমি কেড়ে নিলাম।
0: আমি কি করলাম, আমি কি করলাম? শ্যাং মুড়ি কানে আমার ছটা ছেলে গেছিস, সপ্ত ডিঙা ডুবিয়েছিস, এখন ছলনায় ভুলিয়ে হেতা দণ্ড মহামন্ত্র কেড়ে দিয়েছিস। দেখেছিস আমি দুর্বল হয়ে পড়েছি? না না, আমি শিবভক্ত, শিব শম্ভু যার সহায়, তার তুই কিছুই করতে পারবি না। আবার আমি বাণিজ্যে যাব, আবার আমি বাণিজ্যে যাব। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব। সব শেষ হয়ে গেল, সন্তানে চামড়ি কানের মোহিনী মায়ার জালের কোপে পড়ে আমি নিঃশেষ হয়ে গেলাম, আমি নিঃশেষ হয়ে গেলাম। কিন্তু তুমি যতই পীড়া দাও সর্বনাশী, আমি হার মানব না, কিছুতেই নয়, কিছুতেই।

0: খাইলাম, এটা আমার ধর্মশীল মিতা চন্দ্রকেতুর বাড়ি না?
1: কে শব্দ করে?
0: দরজা খোলো।
1: কে তুমি? চিনতে পারছি না তো।
0: চিনতে পারছো না? আমি চম্পক নগরীর চাঁদ সদাগর।
1: চাঁদ? এ কি অবস্থা তোমার? এসো এসো এসো, এই অবস্থা তোমার কে করেছে?
0: তার কথা শুনিনি, তাই এমন শাস্তি দিয়েছে।
1: তোমাকে শাস্তি দিয়েছে?
0: ছোট সন্তান সহ স্বাদের বাণিজ্য তরি সে কেড়ে দিয়েছে, কেড়ে দিয়েছে। জলে ভাসছিলাম তো হলাম।
1: কি বলছো বন্ধু?
0: বিবর্জিত অবস্থায় এক সময় শিবশম্ভুর নাম নিয়ে তীরে উঠলাম।
1: তারপর
0: নিঃস্ব অসহায় ভিক্ষায় বার হলাম।
1: ভিক্ষা?
0: কোন ক্রমে আমি আমি বেঁচে আছি। তুমি আমায় রক্ষা করো, তুমি আমায় রক্ষা করো মিত্র চন্দ্রকেতু, আমাকে আমাকে আশ্রয় দাও।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো আমার সঙ্গে এসো।
0: বাড়িতে তুমি কার ঘর স্থাপনা করে পুজো করছিলে?
1: মা মনসার
0: দুর্মুখী সর্বনাশ মনসার পূজা করছো?
1: বাক্য কখনো বলবে না।
0: বলবো বলবো, হ্যাঁ হ্যাঁ বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো। শয়তানি হিংসাস্ত্র এই চেন মরিকানি,
1: ফিরে যাও মা কি
0: বেশ বেশ, আমি আমি চলে যাচ্ছি চন্দ্রকেতু, আমি চলে যাচ্ছি।
2: কতদিন পার হয়ে গেল,

0: কোনো সংবাদ নেই।
1: প্রণাম নিন্মা।
0: কে?
1: আমি জ্যোতিষী পণ্ডিত।
0: ও জ্যোতিষ মশাই, পণ্ডিত, কি ব্যাপার আপনি হঠাৎ?
1: শুনলাম আপনি এক সুলক্ষণা পাত্রীর সন্ধান পেয়েছেন।
0: পেয়েছি।
1: তাই? বাহ, তার নাম কি?
0: বেহুলা।
1: বেহুলা?
0: ও কি পণ্ডিত মশাই, আপনি যেন চমকে উঠলেন।
1: সবই বিধির বিধান মা, মানুষের কোনো হাত নেই।
0: তার মানে?
1: ভবিতব্য, ভবিতব্য সবই।
0: কিসের ভবিতব্য? আমি তো লক্ষিন্দরের বিয়ে দেব না।
1: না, বিয়ে দেবেন না। মনে পড়ে লকায়ের ঠিকুজির কথা? বলেছিলাম বিবাহ স্থানে অশুভ চিহ্ন থাকায় বাছর ঘরে লক্ষিন্দরের সর্পাঘাতে মৃত্যু হবে।
0: পণ্ডিত মশাই, হতে পারে না।
1: আরেও বলেছিলাম বিবাহ না হলে সে দীর্ঘায়ু হবে। আজ আমি আসি মা।
0: তোমার স্বামীর কণ্ঠস্বর। আমি আসছি প্রভু, আমি আসছি। একে বেশ তোমার
2: পারেনি, আমার মৃত্যু ঘটাতে পারেনি সেই চাংমুড়ি প্রাণী।
0: স্বামী, স্বামী তুমি কি পাগল হয়ে গেছো?
2: না না, পাগল হইনি, তবু যেন আমি সংকল্পে অচল অটল শিব ভক্ত চাঁদের বশ করি কভু না পারিবে কেহ ভাঙিতে মনোবল।
3: বিবাহ কার্য সুসম্পন্ন হওয়ায় আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলাম।
2: এতখানি অনিশ্চয়তার কারণ?
3: না মানে,
2: এখন না আপনার বড়ই সুলক্ষণা মা বেহুলা আমার স্বয়ং লক্ষ্মী।
3: পুত্র আপনার সোনার চাঁদ, অল্প বয়সে যেভাবে সকল নাট্যশাস্ত্রে পারদর্শী হয়ে উঠেছিল তখনই বুঝেছিলাম লক্ষিন্দর মানব নয়, স্বর্গচ্যুত কোন দেবতা।
2: তাই তো উভয়ের গণ রাশি মিলতেই সনকার শত বাধা সত্ত্বেও ওদের বিবাহ পাশে আবদ্ধ
3: করলাম।
2: কিন্তু আমি ভাবছি।
3: কি ভাবছেন ব্যয় গোসাই?
2: ভাবছি এদের বাসর ঘরের কথা। এই পর্বটা ভালোয় ভালোয় মিটলে তবেই এদের শুভ পরিণয় সুসম্পন্ন হবে।
3: কপালে আপনার চিন্তার ভাঁজ কেন বিআই মশাই?
2: না কই, না তো কিসের চিন্তা? আমি চাঁদ সদাঘর, আমি ভয় পাব কেন? আপনি আপনি আসুন, আমার সঙ্গে পরামর্শ আছে।
3: হ্যাঁ,
0: পরামর্শ? পরামর্শ রে পামর, আমি আছি তোর কায়ার পিছে। শুভ পরিণয় বাসর ঘর সম্ভব, মোর রসানল হতে পরিত্রাণ পাবি না কভু। একেবারে আমার খেলা। কোথায় কোথায় সর্ববঙ্করাজ পুষ্কর শিলা উদয় না? যেতে হবে সদালি পর্বতে, বাসর ঘরে, দংশাইবি লক্ষিন্দরে, যেন মরে। নয় তো কঠিন কাজ, বিশ্বকর্মাকে বলে রাখা আছে, সুতা সম ক্ষুদ্র ছিদ্র তথায়। লক্ষিত হবে ঠিক, কাল বিলম্ব না করি এদিক ওদিক প্রবেশিবি বাসর ঘরে, তারপর আদেশ অনুসারে।

0: খুব দুষ্ট হয়েছে তুমি, এমন এক একটা কথা বলো।
1: তুমি তুমি বুঝি দুষ্টুমিতে ভরানো?
0: মোটেই না, আমি যা বলি অন্তর থেকে বলি।
1: সত্যি
0: বিশ্বাস করো, তুমি যেন জন্ম জন্মান্তরের চেনা।
1: তোমাকে দেখেও না আমারও তাই মনে হয়, যেন আগের জন্যেই আমরা এমনই ছিলাম।

0: কার কন্ঠস্বর?
1: পিতা।
0: কি ব্যাপার বলো তো? লোহার বাসর ঘর, তাও আবার সাঁতাল পর্বতে, জঙ্গলি ময়ূর নেউলে রানাগোনা।
1: বড় ঘুম পায় বেহুলা।
0: ঘুমাও স্বামী, বিনিতে রহিব আমি।
1: কেন কেন?
0: কথা নয়, ঘুমাও।
1: তাই হোক প্রিয়ে।
2: কালনাগিনী, তাড়াতাড়ি যাও ওই বাসর ঘরে, রাত্রি প্রায় শেষ হয়ে আসে, এখনই গিয়ে আলোকিন দরে অরহ দংশন।
0: আসে কেন? না না না, যেভাবে হোক, স্নানকালের সেই ব্রাহ্মণ বেশি মায়ের অভিশাপ আমায় খণ্ডন করতেই হবে। আমাকে বলেছিল,
3: আমার গায়ে জল দিলে বাসরে তুই পতির মাতা কাবি।
0: আমি বুঝেছিলাম, ছদ্মবেশে সেই বৃদ্ধা ভুজঙ্গ জননী মনসা। আর মাত্র একটি প্রভু বাকি আছে এই সময়টুকুর মধ্যে। ঘুমে চোখ বন্ধ হয়ে আসে কেন? আমি বরং স্বামীর এই পাশটাতে একটু বিশ্রাম নিই।

0: দেখো আমায় বোধ হয় কিছুতে কাটলো।
1: কি হয়েছে তোমার? কল লাগেনি, কল লাগেনি, না না না না দয়া করে তুমি চোখ মেলে যাও, তুমি চোখ মেলে যাও।
2: ভুল করেছি, ভুল করেছি, আপনার পুত্রের সঙ্গে কন্যার বিবাহ দিয়ে আমি ভুল করেছি।
1: বারে বারে অনুরোধ করেছি যে দেব দেবীর সঙ্গে নামতে তুমি যেও না, অথচ অহংকারের মত্ত হয়ে তুমি তাই করেছ। আমি বেহুলা, ধর্মে কর্মে যদি এতটুকু মতি থাকে আমার স্বামীকে আমি মৃত্যুরাত থেকে ঠিক ফিরিয়ে আনবো, আনবোই আনবো। বাধা দেবেন না বাবা, আমি আমার মৃত স্বামীর সঙ্গে কলার ভেলায় চড়ে স্বর্গের পথে পাড়ি দেবো বাবা। দেখবো দেখবো আমার এই সংখ্যা সিঁদুর মৃত্যুরাত থেকে
2: সংকল্প পরিত্যাগ করবা?
1: মৃত মানুষ কখনো বাঁচে না বৌমা।
3: আমি বাঁচাবো,
1: জীবনের কোন পরীক্ষায় আমি অসফল হইনি মা।
3: ৬ মাস প্রদীপ জ্বলে রাখবেন,
1: বাঁচবে।
3: হ্যাঁ বাঁচবে, কাল বিলম্ব না করে গোবরের জলে ভাসার আয়োজন করুন বাবা।
1: আপনারা আশীর্বাদ করুন, আমি যেন মৃত স্বামীর

0: ভক্তিতে আমি তুষ্ট হয়েছি। শোন, ছ মাস ভেলায় বসে স্বর্গরাজ্যে যেতে পারলে তুই তোর পতির প্রাণ ফিরে পাবি। তুই জয়ী হবি।
1: সত্যি বলছ মা?
0: তুই জয়ী না হলে আমি যে সবার কাছে ছোট হয়ে যাব মা। নির্ভয়ে তুই এগিয়ে যা। মাভই মাভই
2: মহামায়ী জগন মাত কালীকে ভোর দক্ষিণে গৃহাং বন্দনাং দেবী নমস্তে পরমেশ্বরী।
3: আয় আয় একটু পাচালিয়ে হনন করে আয়। কুবের বরুণ জোম রবি গণেশ মহাদেব সব দেবতাদের কাপড় কেচে সকাল সকাল ফিরতে হবে। চুপ মেরে পড়ে থাক, একদম জ্বালাতন করবি নি।
4: স্বামীর এই কঙ্কালটুকু নিয়ে আমি এখন কি করব বলে দাও মা, তুমি আমাকে বলে দাও। সেদিনের মতো আজও ছেলেটাকে মৃত করে রাখলো, অথচ কাজ শেষে বাঁচিয়ে তোলে আশ্চর্য তো। দেখি
3: কে গা তুমি?
4: আমি আমি এক দক্ষিণী গো মাসি। তুমি এখানে কি করছো?
3: দেবতাদের কাপড় কাচ্ছি।
4: দেবতাদের কাপড়? তার মানে স্বর্গের দেব দেবীদের কাপড় কাচ্ছ?
3: হ্যাঁ।
4: নাম কি তোমার গো?
3: নেতা ধোপানি।
4: আমাকে তুমি আমাকে তুমি স্বর্গের পথটা বলে দেবে মাসি?
3: তা জেনে তো লাভ কি?
4: বলো না মাসি, আমি না হয় তোমার কাপড় কেচে দেব।
3: কাপড় কেচে দিবি? খুব ভালো হয়। তাহলে গায়ে গতরে একটু বাতাস লাগে, কিন্তু
4: তুমি বলবে না মাসি।
3: বললেও তুই সেখানে যেতে পারবি নি।
4: স্বামীকে আমি বাঁচাতে চাই মাসি, তুমি একটু আমায় সাহায্য করবে গো।
3: স্বামীকে বাঁচাবি তাই স্বর্গে।

0: বাহ, আজ খুব সুন্দর কাপড় কাচা হয়েছে, এমন ধবধবে পরিষ্কার আগে তো কখনো দেখিনি। নেতা
1: প্রভু,
0: আজ এই কাপড় চোপড় কে কেচেছে?
1: আমার এক বন্ধু প্রভু, তাছাড়া স্বামী হারা হয়ে স্বর্গ সবাই আসতে চায়।
0: তাই নাকি? নিয়ে এসো দেখি, ভালো করে দেখবো।
1: এখনই আনছি প্রভু।
0: দেবগণ, আমাদের এই পরিচ্ছন্ন পোশাক পরিচ্ছদ দেখে আজ আমি বড়ই মুগ্ধ, বড়ই তৃপ্ত, বোধ করি আপনারাও।
2: হ্যাঁ দেবাদিদি, আমরা অত্যন্ত সন্তুষ্ট হয়েছি।
1: এই যে প্রভু, এই আমার বঞ্জি, প্রণাম কর।
0: কে কে তুমি?
3: আমি এক নাচনী।
2: নাচ জানো? বাহ, বহুদিন হয়নি নৃত্য এ স্বর্গ মাঝে।
0: আহ ইন্দ্র।
3: না প্রভু, সত্যি আমি নাচ জানি, দেখবেন আমার নাচ?
2: অবশ্যই অবশ্যই।

0: সত্যপাহ কে তুমি?
1: আমি বেহুলা, চাঁদ সওদাগর, আমার শ্বশুর শনকার শাশুড়ি, লক্ষিন্দার মোর পতি।
0: অপভ্রষ্ট উষম, কি হয়েছে তোমার?
2: বল বল, সব খুলে বল।
1: মনসাদেবীর কোপে আমার স্বামী প্রাণ গেছে প্রভু, আমি তার জীবন ফেরাতে চাই।
0: সে কি নেতা, তড়া করে যাও অমর নগরে, সেটাই পদ্মা আছে সিচুয়া শিখরে, ডাকো তারে।
2: আমি কাছেই আছি পিতা।
0: ফিরিয়ে দাও এর পতির জীবনটা।
2: অসম্ভব, নেতাদের ভা গালিগালাজ চ্যাংমুড়ি কানি বলে পতি না তো অপমান সহ্য হয় না।
1: করবে মা, করবে করবে, পায়ে ধরে বলছি তোমার, পূজা নিশ্চয়ই করবে। তুমি আমার, তুমি আমার পতির জীবন ফিরিয়ে দাও মা।
0: দাও পদ্মা, লক্ষিন্দারের জীবন ফিরিয়ে দাও।
1: কিন্তু আমি, আমি তোমায় কথা দিচ্ছি মা, শ্বশুর তোমার পূজা করবেন করবেন। পিতাময়ে তুমি আমার, আমার স্বামী প্রাণ ফিরিয়ে দাও মা।
2: বেশ, এই আমার পদ্মহস্ত দিয়ে তোর স্বামীর সমস্ত হার জোড়া করে দেহ সৃষ্টি করলাম, কিন্তু কে দংশন করেছিল তা তো মনে নেই।
1: কালনাগিনী মা, কালনাগিনী, এই দেখো, এই দেখো তার পুচ্ছ আছে।
2: ঠিক আছে ঠিক আছে, এখনই নিয়ে আসছি তাকে।
3: আমি কোথায়, কোথায় বেহুলা?
1: স্বামী, স্বামী তুমি সর্বসভায় দেব দেবীদের প্রণাম করব। ইনি বিশ্বহরে মা পদ্মা দেবী, তোমার প্রাণ ফিরিয়ে দিয়েছেন।
2: যাও, যথাস্থানে ফিরে যাও তোমরা। কি হল, আরো কিছু বলবে?
1: হ্যাঁ মাগো, এতটাই যখন কৃপা করলে, আমার সব ভাসুরদের প্রাণ, ধন্বন্তরী শঙ্কর গারুড়ের জীবন, শ্বশুরের সপ্ত ডিঙ্গা, যা তুমি নিয়েছো মা, সব ফেরত দাও মা, ফেরত দাও।
2: কিন্তু
0: আমার ভক্ত পুত্রের মঙ্গল করবার।
2: কিন্তু পিতা,
1: আমি প্রতিশ্রুতি বদ্ধ, মর্তে তোমার জাত জমকে পূজা হবেই হবে মা, দয়া করো তুমি, দয়া করো।
2: বেশ, মোর রসানলে পড়ি, যা হয়েছিল আহুতি ফিরাইয়ে দিলাম সব, এ প্রতিশ্রুতি।
1: জয় মা মনসা, জয় মা মনসা।

বাজা বাজা হৃদয়ের দরজা খুলে প্রাণ ভরে বাজা আজ আজ আমার সবচেয়ে বড় আনন্দের দিন আমার পুত্রবধূর মহিমায় হারানো মানিক হারানো সম্পদ আমি ফিরে পেয়েছি ছটা সন্তান।

0: 我睇住讲，捉到电啊！傻老哥，傻老哥，傻老哥。
1: 妈，不叫他进去干什么吧？
0: 不叫他进去，上班我还你一个呢。
1: 上班你不给拿不给爸爸？
0: 啊，阿妹。
1: 不给拿不叫？
0: করবো আমার মা মহাসতী বেহুলা যখন কথা দিয়েছে পূজা আমি নিশ্চয় করবো মনের সব আশা যিনি পূরণ করে দেন রুষ্টা হয়েও যিনি তুষ্টা হন সেই দেবী মা মনসার পূজা মর্তে প্রচলন হবে না তা কি কখনো হয় এই এই আমি পূজায় বসলাম এই এই হস্তে এই হস্তে বাজাও বাদ্য বাজাও বাদ্য বাজাও বাদ্য মস্তিকস্য মূর্ণে মাতা ভগিনী চ বাসুকিস্তথা জগৎকারো মনে পত্নী

0: যাত্রাপালা দেবী মা মনসা এখানেই শেষ হল। রচনা শৈলেন নাথ, পরিবেশনায় শিবপুর শ্রীরামকৃষ্ণ মন্দির। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন চাঁদ সদাগর, অমিত মুখার্জি, অনিরুদ্ধ ও লক্ষিন্দর, গৌতম ঘোষাল, চন্দ্রকেতু, জয়দীপ চ্যাটার্জি, জ্যোতিষী দীপক চক্রবর্তী, সায়েবেনে অশোক ব্যানার্জি, ইন্দ্র সোমনাথ দত্ত, শিব ইন্দ্রনীল সোম, আস্তিক সুমন চক্রবর্তী, দেবতা তরুণ ঘোষ। স্ত্রী চরিত্রে সনকা অসীমা রায়, নেতা ধোপানী করবী চক্রবর্তী, উষা ও বেহুলা মৌসুমী চক্রবর্তী, পদ্মা ও মা মনসা সুতপা চ্যাটার্জি, সঙ্গীতাংশে ঋষা চ্যাটার্জি, আবহ সঙ্গীতে মলয় মুখার্জি, দীপঙ্কর চ্যাটার্জি, সুপ্রিয় দাস, অনুপম চক্রবর্তী ও প্রবীর। সম্পাদনা তুহিন চট্টোপাধ্যায়, প্রযোজনা রামরঞ্জন দাস রায়।
1: যাত্রানুষ্ঠান এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী।

চার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITRWKATHA মৈত্রী কথা @gmail.com। আকাশবাণী কলকাতা সমীক্ষা, শিরোনাম যোগ দিবসের ভাবনা, লিখেছেন প্রবীর ভট্টাচার্য। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্যগ্রন্থে লিখেছেন, যুক্ত কর হে সবার সঙ্গে, মুক্ত কর হে বন্ধ। মনের বন্ধ জানালাগুলি সব খুলে দিয়ে সকলের সঙ্গে জুড়ে থাকা, এটি যোগ। যোগ শব্দের সঙ্গে তাই যোগাযোগ, এই শব্দটির ঘনিষ্ঠতা আছে তা বলাই যায়। মানুষের সঙ্গে মানুষের, মানুষের সঙ্গে প্রকৃতির, মানুষের সঙ্গে পরমা প্রকৃতির, সকলের সঙ্গে এই মিলেমিশে থাকার যে আনন্দ, তাই মানুষকে শান্তি আর ঈশ্বর অনুভূতি এনে দেয়। এর ফলে জীবনের কোনো অপ্রাপ্তি থাকে না, কোনো দুঃখবোধও থাকে না। অনেকেই বলে থাকেন ভালো নেই। এই ভালো থাকা বা না থাকার মধ্যে একটা মনের সম্পর্ক রয়েছে। শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলো যেমন সচল রাখতে নিয়মিত শরীর চর্চা করতে হয়, তেমনি মনের সুস্থতার জন্যও তাকে নিয়মিত চালনা করতে হয়। সঠিক অর্থে মনের বিকাশ ঘটার অর্থই পূর্ণ মানব সত্তার বিকাশ, যে সত্তায় উত্তীর্ণ হলে একজন মানুষের মধ্যে অতি মানবীয় গুণের প্রকাশ পায়। শ্রী অরবিন্দের কথায়, পৃথিবীতে শান্তি, ঐক্য ও পূর্ণতার জীবন গড়ে তুলতে মানুষকে অতিমানব বা দিব্য চেতনায় উন্নীত হতে হবে। যে সাধনার মধ্যে দিয়ে মানুষের মনের বিকাশ ঘটিয়ে অতিমানবীয় সত্তায় উত্তীর্ণ হতে পারে, তাই হল যোগ সাধনা। ভগবত গীতায় চতুর্যোগের উল্লেখ রয়েছে, জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ ও রাজযোগ। পরবর্তীকালে মহর্ষি পতঞ্জলি যোগসূত্রের কথা উল্লেখ করেছেন, যেখানে সাধক প্রাণায়াম ইত্যাদির মধ্যে দিয়ে এগিয়ে যান উচ্চতর সাধনার পথে। এর সঙ্গে স্বাভাবিকভাবেই এসেছে শারীরিক শুদ্ধতা ও সুস্থতার সম্পর্ক। শুদ্ধ ও সুস্থ শরীর এবং মন জগৎ কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারে। ভারতের এই সুপ্রাচীন বিদ্যা যাতে সমগ্র পৃথিবীর কল্যাণে আসতে পারে, সে কারণেই 2014 সালে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ 21 জুন তারিখটিকে ঘোষণা করে আন্তর্জাতিক যোগ দিবস বলে। এবছরের যোগ দিবসের মূল ভাবনা সুস্থ বার্ধক্যের জন্য যোগ। মানুষকে আরও সুস্থ, কর্মচঞ্চল ও পরিতৃপ্ত জীবন যাপনে উৎসাহিত করাই এই দিবস উদযাপনের তাৎপর্য। যোগ অভ্যাসের জন্য যে ভঙ্গিমায় শরীরকে রাখলে শরীর ও মন স্থির থাকে, অথচ কোনো কষ্ট থাকে না, তাকে যোগাসন বা আসন বলে। পতঞ্জলি যোগসূত্রে 8টি অঙ্গকে যোগের সংজ্ঞায় নির্ধারিত করেছেন। এগুলি হল যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান,

ও সমাধি। এখানে যম কথাটির যথার্থ অর্থ সংযম। মহর্ষি যমকে পাঁচটি প্রকার ভেদে ভাগ করেছেন: অহিংসা, সত্য, অস্তেয় অর্থাৎ চুরি না করা, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ অর্থাৎ লোভ না করা। অষ্টাঙ্গের প্রতিটি অঙ্গের মহর্ষি বিস্তারিত ব্যাখ্যা করেছেন। এর সঠিক অনুশীলন হলে হিংসা ও ক্রোধ শূন্য একটি নির্মল পৃথিবী আমরা গড়ে তুলতে পারব। জীবনের বেশিরভাগ সমস্যার গভীরে রয়েছে মানসিক অস্থিরতা। দৈনিক যোগাভ্যাস মানুষকে সুস্থ ও সবল মনের অধিকারী করে তুলবে। সকলের সঙ্গে মিলেমিশে থাকার যে আনন্দ তা যোগাভ্যাসের মধ্যে দিয়েই গড়ে ওঠে। রবীন্দ্রনাথ শ্যামলী কাব্যগ্রন্থে আমি কবিতার মধ্য দিয়ে যে অন্তরস্থ শক্তিকে জাগরিত করার কথা বলেছেন, একমাত্র যোগ চর্চার মধ্যে দিয়েই সেই শক্তির প্রকাশ ঘটে। তাই আসুন, জীবনকে সুস্থ, সবল ও নিত্য আনন্দময় করে তুলতে যোগাভ্যাস শুরু করি। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন প্রবীর ভট্টাচার্য।

আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সুইজারল্যান্ডের বার্গেনস্টকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে পশ্চিম এশিয়ার যুদ্ধাবসানের লক্ষ্যে আলোচনা শুরু হয়েছে। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের কলকাতার মূল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বার্ধক্যে সুস্থ জীবনযাপনের জন্য যোগ অত্যন্ত প্রয়োজনীয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য তিনটি জাহাজ দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। দেশের 551টি শহর ও বিদেশের 14টি শহরের 5000-এরও বেশি কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নিট ইউজি 2026-এর প্রবেশিকা পরীক্ষা আজ সম্পন্ন হয়েছে। মহিলাদের FIH হকি নেশনস কাপ ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এই জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে স্পর্শকাতর অন্তর্ভুক্তি চুক্তি পাকা করতে এবং পশ্চিম এশিয়ার যুদ্ধাবসানের লক্ষ্যে সুইজারল্যান্ডের বার্গেনস্টকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু হয়েছে। কাতার এবং পাকিস্তান এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভান্স মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে দিচ্ছেন, অপরদিকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন সংসদের অধ্যক্ষ বাগের গালিফাব এবং বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি। এদিকে এই বৈঠকের মধ্যেই ইরান জানিয়েছে, ইসরায়েলে লেবাননের হামলা চালানোয় হরমুজ প্রণালী বন্ধ রাখা হয়েছে। তবে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালী সব রকম জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। কয়েকটি ধাপ পেরিয়ে চার দেশের মধ্যে বৈঠক হবে। তবে ইরান সংবাদ মাধ্যম জানিয়েছে, রাষ্ট্রপতি মাসুদ পেজিসকিয়ান জানিয়েছেন, যুদ্ধ বন্ধ করতে ইরানের জন্য মঞ্জুর হওয়া $5 বিলিয়ন মার্কিন ডলারের তহবিল যা বর্তমানে কাতারের কাছে রয়েছে তা অবিলম্বে ইরানকে ফেরত দিতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যোগ আমাদের শেখায় কি করতে হবে আর কি করা উচিত নয়। তিনি বলেন, যোগ অনুশীলন বিশ্ব শান্তির পথ প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষমতা রাখে। এই অনুশীলন কেবলমাত্র ব্যক্তিগত শারীরিক সুস্থতার জন্য নয়, বরং সার্বিকভাবে উন্নততর ভবিষ্যতের জন্য অত্যন্ত আবশ্যক। কলকাতার রেড রোডে আজ দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী যোগ অনুশীলনের মাহাত্ম্য তুলে ধরে শ্রী রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ও শ্যামাচরণ লাহিড়ীর কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, এইসব মহাপুরুষরা যোগ

0: মানুষকে আধ্যাত্মিক ও সামূহিক অনুভবের বিষয় বলে মনে করতেন। কবিগুরু রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে শ্রী মোদী বলেন, আশেপাশের দুনিয়াকে জানা ও তাদের সঙ্গে যুক্ত হওয়া বিশেষ প্রয়োজন। যোগ সেই ভূমিকা পালন করে। আন্তর্জাতিক যোগ দিবসের এবারের মূল ভাবনা বার্ধক্যে ও সুস্থ জীবনযাপনের জন্য যোগ। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ধারাবাহিকভাবে সক্ষমতা ও সুস্থতা বজায় রাখতে গেলে যোগ অনুশীলন অত্যন্ত প্রয়োজন। তিনি আরও বলেন, বয়স কখনোই মানুষের স্বতঃস্ফূর্ততার অন্তরায় হতে পারে না।
1: When we speak of yoga for healthy aging, it means that we can work to ensure that age does not reduce human potential. Yoga can help human life to aspire for constant growth. It helps us tune our bodies to be flexible. It keeps our energy level high. It also helps us maintain a calm, stress-free life and help to keep lifestyle disease away.
0: সংস্কৃতিবন্তক দেশের 100টি আইকনিক বা গুরুত্বপূর্ণ স্থানে যোগ দিবসের আয়োজন করে 12টি প্রধান স্থানে বড় আকারের অনুষ্ঠান হয়েছে। কলকাতায় যোগ দিবসের মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি, কেন্দ্রীয় আয়ুষমন্ত্রী প্রতাপ রাও যাদব এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের জব্বলপুরে গ্যারিসন গ্রাউন্ডে আয়োজিত রাজ্যস্তরের আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। জাতীয় রাজধানী অঞ্চলে দিল্লিতে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শান্তিপথে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, নেহরু পার্কে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, নেহরু স্টেডিয়ামে ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া অংশগ্রহণ করেন, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন লাদাখের লেস পিতুক স্টেডিয়ামে শত শত অংশগ্রহণকারীর সঙ্গে যোগাভ্যাস করেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা নতুন দিল্লির সংসদ ভবন চত্বরে আয়োজিত যোগাভ্যাসের অনুষ্ঠানে অংশ নেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যোগ দিবস উদযাপনে অংশগ্রহণ করেন মেঘালয়ের আপার শিলংয়ে অবস্থিত ইস্টার্ন এয়ার কমান্ড হেডকোয়ার্টার্সে। বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়েছে। এই উপলক্ষে দোহায় ভারতীয় সম্প্রদায়ের এবং অন্যান্য প্রবাসী গোষ্ঠীর 2000-এরও বেশি যোগপ্রেমী একত্রিত হয়েছিলেন। মাস্কটে ভারতীয় দূতাবাস যোগ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশের ঢাকাতেও যোগ দিবস পালিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য 3টি জাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন বোর্ডে নকশা করা এই যুদ্ধ জাহাজগুলি নির্মাণ করেছে গার্ডেন রিজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এই যুদ্ধ জাহাজগুলি নৌসেনার যুদ্ধকালীন তৎপরতা, হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সাবমেরিন প্রতিরোধী যুদ্ধ ক্ষমতাকে আরো শক্তিশালী করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন,
2: ভারত আজ আপনি পুরে মেরিটাইম ইকোসিস্টেম কো সশক্ত বানা রাখা হিসেবে আজ ভারত আপনি বন্দরগাহো কা আধুনিকরণ কর রাখা নই ক্ষমতা তৈর কর রাখা নই কনেক্টিভিটি বানা রাখা নদী জলমার্গো কাজ বিস্তার কর রাখা মল্টি মডেল লজিস্টিক নেটওয়ার্ক বিকশিত কর রাখা সাগরমালা জেসে অভিযান ইসি ব্যাপক সোচ কা হিসা হয়।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের জব্বলপুরে রানী দুর্গাবতী বিশ্ববিদ্যালয়ে 36তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন। সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মঙ্গুভাই প্যাটেল, মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব এবং উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার। রাষ্ট্রপতি বলেন,
3: রানী দুর্গাবতী ভারতকে নারী শক্তিকে শৌর্যকে প্রতীক, সদৈব নারী শক্তিকে লিয়ে প্রেরণা কে স্রোত রহেঙ্গে। ইস বিশ্ববিদ্যালয় কে আসপাস কে ক্ষেত্র মে জনজাতীয় বনবাসী সংস্কৃতি কি প্রচুর উপস্থিতি হে। ইস বিশ্ববিদ্যালয় সে জুড়ে রানী দুর্গাবতী কে নাম কি সার্থকতা সভি সিদ্ধ হোগি, জো সভি ভাগিদারী জনজাতীয় সমাজ ওর বঞ্চিত তথা পিছড়ে বর্গ বিশেষকার ইন বর্গ কি বেটিও কি সশক্তিকরণ কে লিয়ে প্রয়াস করে।
0: এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ইয়াইয়া নিউজ কলকাতাতে। দেশের 551টি শহর এবং বিদেশের 14টি শহরের 5000-এরও বেশি কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে

0: স্নাতক স্তরে মেডিকেল ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 আজ অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা ছিল 22,79,000-এরও বেশি। ইংরাজি ছাড়াও আরও 12টি ভারতীয় ভাষায় পরীক্ষা নেওয়া হয়েছে। দুপুর 2টা থেকে বিকেল 5:15 পর্যন্ত চলে পরীক্ষা গ্রহণ। সমস্ত পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা, জ্যামার, বায়োমেট্রিক ভেরিফিকেশন ব্যবস্থা খতিয়ে দেখতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরীক্ষার আগে গতকাল দেশজুড়ে মক ড্রিলের আয়োজন করে। তামিলনাড়ুর পেরিয়াপালায়ামের একটি সি ফুড রপ্তানি প্রতিষ্ঠানে অ্যামোনিয়া গ্যাস লিক করে দুর্ঘটনা ঘটে। 7 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 70 জন। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিশেষ রাসায়নিক, জৈবিক ও পারমাণবিক প্রতিক্রিয়া দলের সাহায্যে উদ্ধার কাজ চালাচ্ছে। জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ির দোমোহনী আসার পথে উল্লাটা বড়ি এলাকায় এক বাস দুর্ঘটনায় 6 যাত্রী মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 30 জন। চলতি মাসের 25 এবং 26 তারিখে হরিয়ানার গুরুগ্রামে 21তম ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শক্তিমন্ত্রীদের বৈঠক আয়োজন করবে। বৈঠকের লক্ষ্য জ্বালানি সুরক্ষা, স্থায়িত্ব, সহজলভ্যতা ও জ্বালানি উৎপাদনে প্রযুক্তি উদ্ভাবনের ব্যবহার। মহিলাদের হকিতে FIH নেশন কাপ ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ভারতের গোল করেছেন নবনীত কৌর ও সুনেলিতা টোপ্পো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় মহিলাদের এই জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, তাদের এই জয় দেশের তরুণ হকি খেলোয়াড়দের উদ্বুদ্ধ করবে। ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের ফাইনালে আজ ভারতীয় এ দল শ্রীলঙ্কাকে 66 রানে পরাজিত করেছে। শ্রীলঙ্কা রাঙ্গিলি ডাম্বুলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে 378 রানের লক্ষ্যমাত্রা রাখে ভারত, পরে ব্যাট করতে নেবে 311 রানে, শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ এইচ এর খেলায় স্পেন সৌদি আরবের মুখোমুখি হবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9টায়। গ্রুপ জির ম্যাচে ভারতীয় সময় রাত 12:30 লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে বেলজিয়াম ইরানের বিরুদ্ধে খেলবে। ভারতীয় সময় রাত 3:30 গ্রুপ এইচ এর অন্য ম্যাচে মিয়ামি স্টেডিয়ামে উরুগুয়ে কার্বোভারদের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। সুইজারল্যান্ডের বার্গেনস্টকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে পশ্চিম এশিয়ার যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা শুরু হয়েছে। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের কলকাতার মূল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বার্ধক্যে সুস্থ জীবনযাপনের জন্য যোগ অত্যন্ত প্রয়োজনীয়। খবর এখনকার মতো শেষ হলে এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন জানিয়ে দেব পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে রাত 8টায় শুনবেন সবিনয় নিবেদন, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 8:30 নানা রঙের গান, 8:55 এ মাসের গান ওরে গঙ্গা, শিল্পী সুমন চট্টোপাধ্যায়, গীতিকার এবং সুরকার দীপঙ্কর চট্টোপাধ্যায়। 9টায় শিক্ষাঙ্গন থেকে শ্যাওড়াফুলি সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতন থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক। 9:30 নাটক সুধাকে আমি দেখিনি, রচনা ডক্টর অমরেন্দ্রনাথ সান্যাল, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার। রাত 10টায় শুনবেন খেয়াল, প্রথমে শিল্পী ভ্রমন্তী সরকার এবং পরে শিল্পী সন্দীপ ভট্টাচার্য। রাত 11টায় অতুল প্রসাদের গান, শিল্পী মানস ভুল। রাত 11:10 বাংলা আধুনিক গান ও ছায়াছবির গান।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে রাত আটটায় শুনবেন ছায়া ছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 9:30 অখিল ভারতীয় কার্যক্রমে শুনবেন নাটক, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় রাজীব বসাক, 11:10 হিন্দি ছায়াছবির গান।

0: এখন বিজ্ঞাপন বিরতি, এরপর স্থানীয় সংবাদ।
1: यार कोई ऐसी लाइफ इंश्योरेंस पॉलिसी बताओ जिसमें कम प्रीमियम हो, बोनस भी अच्छा मिले और भरोसे वाला भी हो।
2: TLI है ना?
3: सरकारी कर्मचारी के साथ साथ सभी प्रोफेशनल, ग्रेजुएट और डिप्लोमा होल्डर्स ले सकते हैं PLI पॉलिसी का फायदा, और साथ में पोस्टल डिपार्टमेंट का भरोसा भी। अपने नजदीकी पोस्ट ऑफिस से आज ही संपर्क करें या लॉग इन करें indiapost.gov.in पर।
4: दीदी देख देख,
5: हैप्पी बर्थडे भाई।
4: देखा, वाओ, एटा मोर प्रिय रंग।
5: शाना खून शॉपिंग
4: আমি জানি মা, এটাই তো খরচা করার বয়স, তাই না?
6: সেভিং করারও এটাই বয়স।
7: ও জানি বাবা, টাকা বাঁচাও আর ঠিক জায়গায় ইনভেস্ট করো। টাকার অঙ্কে সুদ পাবো, যেটা আবার ইনভেস্ট করলে সুদ পেতেই থাকবো।
8: আমি জানি তো।
7: RBI এ কথা বলে,
9: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।
0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানসিক সুস্থতা থেকে শারীরিক সুস্থতার পথে যোগের ভূমিকার ওপর জোর দিয়েছেন। তিনি আজ কলকাতার রেড রোডে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে নেতৃত্ব দেন। প্রধানমন্ত্রী আজ কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য তিনটি জাহাজ দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেন। রাজ্যের নতুন বিজেপি সরকার আগামীকাল তাদের প্রথম বাজেট পেশ করবে। জলপাইগুড়ির উল্লাডাবড়ি এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় ছজনের মৃত্যু হয়েছে, আহত ২৫ জন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় হওয়ায় উত্তরবঙ্গের চার জেলায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা। আসছি বিস্তারিত খবরে। বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় রেড রোডে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে নেতৃত্ব দেন। হাজার হাজার মানুষ তাঁর সঙ্গে এই যোগাভ্যাসে সামিল হন। প্রধানমন্ত্রী যোগ অনুশীলনকারীদের সঙ্গে নিজেও যোগব্যায়ামে অংশ নেন। তিনি মানসিক সুস্থতা থেকে শারীরিক সুস্থতার পথে যোগের ভূমিকার ওপর জোর দিয়েছেন। এবারের আন্তর্জাতিক যোগ দিবসের মূল ভাবনা, বার্ধক্যেও সুস্থ জীবন যাপনের জন্য যোগ। প্রধানমন্ত্রী যোগ অনুশীলনের মাহাত্ম্য তুলে ধরে শ্রীরাম কৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও শ্যামাচরণ লাহিড়ীর কথা উল্লেখ করেন।
10: বঙ্গাল কি এ পবিত্র ভূমি যাহা ভগবান রামকৃষ্ণ পরমহংস জেসে সিদ্ধ সন্তো নে অবতার লিয়া, যাহা সে নিকল কর স্বামী বিবেকানন্দ নে পুরে বিশ্ব কো যোগ সে পরিচয় করায়া, যাহা মহর্ষি অরবিন্দ জেসে মহান যোগী নে জন্ম লিয়া, লাহিড়ী মহাশয় জেসে মহান যোগিও নে যাহা যোগ পরম্পরা কো নই উঁচাইয়ো তক পৌঁছায়া, আজ উসি ধরতি পর সামূহিক যোগ কা অনুভব এক অলগ আধ্যাত্মিক অনুভূতি দে রহা হ্যায়।
0: অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, যোগব্যায়াম কেবল শারীরিক অনুশীলন নয়, এটি কোনো নির্দিষ্ট বয়সে সীমাবদ্ধ থাকে না, বরং এটি হল মানব আত্মারই অভিব্যক্তি। যোগ অনুশীলন বিশ্ব শান্তির পথ প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষমতা রাখে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আন্তর্জাতিক যোগ দিবসের মাধ্যমে যোগাভ্যাস রাজ্যে ফিরে এসেছে।
10: যোগ পশ্চিমবঙ্গের পুরনো সংস্কৃতি। ১৯২০ সালে যোগানন্দ পরমহংসের হাত ধরে এখানে যোগের প্রতিষ্ঠান গড়ে ওঠে। ধন্যবাদ জানাব মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি পশ্চিমবাংলায় এই হারিয়ে যাওয়া যোগকে আন্তর্জাতিক যোগ দিবস ১২তমতে

0: আমাদের মধ্যে ফিরিয়ে দিলেন।
1: রেড রোডের অনুষ্ঠানে রাজ্যপাল আর এন রবি, কেন্দ্রীয় আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব, রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যের জেলা জুড়ে যোগ উৎসবে অংশ নিয়েছেন বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ। সরকারি অফিস থেকে শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্রই যোগাভ্যাসের কর্মসূচিতে জনসাধারণের যোগদান ছিল চোখে পড়ার মতো। ভারতীয় পুরাতত্ত্ব সংস্থা এএসআই এর আয়োজনে আজ বাঁকুড়ার বিষ্ণুপুর রাসমঞ্চে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে হাজির ছিলেন স্কুল কলেজ পড়ুয়া, সরকারি আধিকারিক, কর্মী, এনসিসি ও বিভিন্ন বিভাগের প্রায় 5 শতাধিক অংশগ্রহণকারী। এএসআই এর রায়গঞ্জ সার্কেলের মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেসে যোগ দিবসের অনুষ্ঠানে রাজ্যের গ্রন্থাগার ও জনশিক্ষা প্রসার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি। শান্তিনিকেতনের বিশ্বভারতীতে শিক্ষার্থী ও অধ্যাপকদের সঙ্গে আজ সকালে যোগাভ্যাসে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পূর্ব মেদিনীপুরের দীঘায় শ্রী শ্রী জগন্নাথ কালচারাল সেন্টারে আজ সকালে বিপুল উৎসাহ উদ্দীপনা ও ভক্তি সহকারে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস। বেলুড় মঠের খুব কাছে আজ হাওড়ার বালি দুর্গাপুর অভয়নগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে সমবায় পল্লী জাগরণী ক্লাবের সদস্যরা আজ সকালে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে যোগচর্চায় সামিল হন। হাওড়া, হুগলি, নদিয়া, মালদা, পূর্ব বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর দিনাজপুর সহ একাধিক জেলায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে প্রশাসনিক উদ্যোগে পালিত হয় যোগ দিবস। রেড রোডে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নেন পূর্ব রেলের মহাপ্রবন্ধক মিলিন্দ দেওস্কর। ওই রেলের সদর দপ্তর বেলভেডিয়ার রেলওয়ে ক্লাবে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়। 4টি ডিভিশন ও 3টি ওয়ার্কশপ জুড়ে দিনটি পালিত হয়েছে। 20,000-এর বেশি অংশগ্রহণকারী এই কর্মসূচিতে যোগ দেন। কলকাতা মেট্রো রেলও আজ যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস পালন করেছে। দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে খড়গপুর, আদ্রা, চক্রধরপুর, রাঁচি ডিভিশনে যোগ দিবস উদযাপন করা হয়। উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য কার্যালয় মালিগাঁওয়ের রেলওয়ে ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হয় যোগ দিবসের বিশেষ অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য 3টি জাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরোর নকশা করা এই যুদ্ধ জাহাজগুলি নির্মাণ করেছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এই জাহাজগুলি নৌসেনার যুদ্ধকালীন তৎপরতা, জললেখাচিত্র সংক্রান্ত সমীক্ষা অর্থাৎ হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সাবমেরিন বিরোধী যুদ্ধ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশীয় নকশা ও প্রযুক্তিতে নির্মিত জাহাজগুলি ভারতের আত্মনির্ভরতার প্রতীক। কলকাতা সহ দেশের 551টি শহর এবং বিদেশের 14টি শহরের 5,000-এরও বেশি কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে স্নাতক স্তরে মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 আজ আবার অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীর সংখ্যা ছিল 22,79,000-এর বেশি। ইংরেজি ছাড়াও আরও 12টি ভারতীয় ভাষায় পরীক্ষা নেওয়া হয়েছে। দুপুর 2 থেকে বিকেল 5:15 পর্যন্ত চলে পরীক্ষা গ্রহণ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যের নতুন বিজেপি সরকার আগামীকাল তাদের প্রথম বাজেট পেশ করবে। দুপুর 12টায় বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নির্বাচনের আগে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং রাজ্যের ঋণের বোঝা সামাল দিতে বাজেটে নতুন সরকার কোন দিশা দেখাবে সেদিকে তাকিয়ে আছেন রাজ্যের মানুষ। একটি প্রতিবেদন।
2: ভোটের আগে দেওয়া একাধিক প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রথম বড় পরীক্ষার মুখে পড়তে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার। তার উপর কেন্দ্রের তরফে বিপুল আর্থিক সহায়তার আশ্বাস এবং ডবল ইঞ্জিন সরকারের সুবিধা সব মিলিয়ে মানুষের প্রত্যাশাও এবার অনেক বেশি। নির্বাচনী সংকল্পপত্রে বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল তার মধ্যে সবচেয়ে বেশি নজর রয়েছে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএর উপরে। একই সঙ্গে নজরে রয়েছে মহিলাদের জন্য আর্থিক সহায়তা, প্রবীণদের ভাতা, কৃষকদের সহায়তা বৃদ্ধি, যুবকদের কর্মসংস্থান এবং নতুন শিল্পে বিনিয়োগের মতো বিষয়গুলি, জনকল্যাণ শিবির, অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা এবং সরাসরি পরিষেবা প্রদানের জন্য অতিরিক্ত বরাদ্দ হতে পারে বলে মনে করা হচ্ছে। পরিকাঠামো উন্নয়নও বাজেটে অন্যতম কেন্দ্রবিন্দু হতে পারে। শিল্প ও কর্মসংস্থানের ক্ষেত্রেও বিশেষ নজর দেওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষক সম্মান, সেচ ব্যবস্থা, ফসল সংরক্ষণ, মৎস্যচাষ এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে নতুন প্রকল্প বা অতিরিক্ত বরাদ্দের আশা করছেন গ্রামীণ এলাকার মানুষ। অন্যদিকে সাধারণ মানুষের প্রত্যাশা আরও সরাসরি মূল্যবৃদ্ধির চাপের মধ্যে স্বস্তি, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, উন্নত স্বাস্থ্য পরিষেবা, ভালো রাস্তা, দ্রুত প্রশাসনিক পরিষেবা এবং সামাজিক নিরাপত্তা প্রকল্পে আরও বেশি সুবিধা। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার উল্লাডাবরি এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে, আহত 25 জন। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের একটি সরকারি বাস আজ বেলা 11টা নাগাদ ময়নাগুড়ি থেকে দোমোহনী যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি লরি

পেছনে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে উদ্ধারকারী দল। যুদ্ধকালীন তৎপরতায় আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পূর্ব বর্ধমানের রায়নায় এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বামদেব মণ্ডল ও তার সঙ্গী নিজামুদ্দিন শেখকে পুলিশ গ্রেপ্তার করেছে। বামদেবের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক আইন,

0: সে হেফাজতের নির্দেশ দেন। পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানায় আজ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে চাকরি দুর্নীতি সংক্রান্ত মামলায় অভিযোগ দায়ের হয়েছে। এর আগে জমি দুর্নীতি সংক্রান্ত মামলায় মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদের সময় সুমিত রায়ের প্রসঙ্গ উঠে আসে, যদিও সুমিত রায় এখনও নিখোঁজ। কলকাতা পুরসভা শহরের সুরাবর্দী এভিনিউ এর নাম পরিবর্তন করে গোপাল মুখার্জি রোড নামকরণের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। গাঙ্গেয় বঙ্গে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, সেই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন চার জেলা জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে আজ ভারী থেকে অতিভারী, কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং জেলায় রয়েছে কমলা সতর্কতা। সেই সঙ্গে আগামী সাত দিনই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বিশেষ করে উত্তর, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুরে আজ তীব্র বজ্রপাত ও 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানসিক সুস্থতা থেকে শারীরিক সুস্থতার পথে যোগের ভূমিকার উপর জোর দিয়েছেন। তিনি আজ কলকাতায় রেড রোডে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে নেতৃত্ব দেন। রাজ্যে নতুন বিজেপি সরকার আগামীকাল তাদের প্রথম বাজেট পেশ করবে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরে শুনবেন খেলার খবর 8:10।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন শুনবেন সবিনয় নিবেদন, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। সবিনয় নিবেদন।

সবাইকে নমস্কার, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সবিনয় নিবেদন। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো প্রতি সপ্তাহের মতোই নিয়ে বসেছি আপনাদের চিঠি, আপনাদের ইমেল, ওই যথারীতি ভালো লাগা, খারাপ লাগা, পরামর্শ, অভিযোগ, অনুযোগ, অভিমান, সব কিছু। প্রথম যার লেখা দিয়ে শুরু করব, তিনি কিন্তু আমাদের মেল করেছেন। মেল করেছেন কোন ঠিকানায়? সবিনয় নিবেদন @gmail.com, SABINAYNIBEDAN, সবিনয় নিবেদন @gmail.com এই ঠিকানায় লিখেছেন। এছাড়াও কেউ কেউ ডাকযোগেও তো পাঠিয়েছেন। তারা কোথায় লিখেছেন? তারা লিখেছেন সবিনয় নিবেদন, প্রজাতনে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। তাহলে চলে আসি। প্রথম ইমেল পেয়েছি কাশীনাথ দাসের কাছ থেকে, মানবাজার পুরুলিয়া থেকে এসেছে। আমি একজন অতি পুরাতন শ্রোতা, 1960 সাল থেকে আপনাদের সমস্ত অনুষ্ঠান শুনছি। সকালের সুভাষিত সঙ্গীতাঞ্জলি, সকাল 6:30 কৃষি অনুষ্ঠান, আপনার স্বাস্থ্য, প্রাত্যহিকী, খবর, রবীন্দ্রসঙ্গীত, জানা অজানা, বিজ্ঞানের খবর, বিজ্ঞান ধারাবাহিক, 8:05 সঙ্গীতানুষ্ঠান, শুক্রবারে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান, শনিবারে তুবড়ি, 8:20 কথিকা, উত্তরণ, গান্ধী চর্চা, তারপর 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান থেকে শুরু করে প্রথম অধিবেশনের সব অনুষ্ঠানই যেমন আমার প্রিয়, ঠিক তেমনি দ্বিতীয় অধিবেশনের ক্রীড়াঙ্গন থেকে শুরু করে রাত্রে 11টার শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের মাঝে যতগুলি অনুষ্ঠান আছে সব অনুষ্ঠানই আমার কাছে অত্যন্ত প্রিয়। তবে দুঃখের বিষয় এই যে, আপনাদের অনুষ্ঠানের মান 100% হলেও প্রচার মান 50-60% বেশি না হওয়ায় আমরা অনেক ভালো ভালো অনুষ্ঠান থেকে মাঝে মাঝে বঞ্চিত হই। এই জন্য ট্রান্সমিটারের শক্তি বৃদ্ধির প্রয়োজন। আমার এই অনুরোধটুকু প্রসার ভারতীর কাছে নিবেদন করা হোক, আপনাদের কতগুলো ভালো ভালো অনুষ্ঠান একটিবার মাত্র প্রচার হয়, ওই সমস্ত অনুষ্ঠান থেকে কিছু অনুষ্ঠান যেমন বিজ্ঞানের খবর, জানা অজানা, বিজ্ঞান ধারাবাহিক, আপনার স্বাস্থ্য ইত্যাদি অনুষ্ঠানগুলো দ্বিতীয় অধিবেশনেও প্রচার করা হোক। অনুরোধ, সঙ্গীতানুষ্ঠানের জন্য যতটা সময় বরাদ্দ আছে তার থেকে কিছুটা সময় বের করে যদি প্রতিদিন আধ ঘন্টার জন্য ধারাবাহিকভাবে মহান সাহিত্য

পাঠের আসর করা যায় তাহলে আমার মতো অনেক শ্রোতাই খুশি হবে। এতে কাশীনাথ দাস মানবাজার পুরুলিয়া থেকে আপনি লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে চিঠি লিখবার জন্য। আপনার চিঠি থেকে আমরা একটা ছবি পাই যে আপনি কোন অনুষ্ঠানগুলো শুনছেন, কোন অনুষ্ঠানগুলো আপনার কাছে বেশি আকর্ষণীয় হয়ে উঠছে, সেই জায়গা থেকে ধন্যবাদ অবশ্যই আপনার প্রাপ্য। এই ছবিটা আমাদের জন্য খুব জরুরি। আর আপনি বলেছেন যে অনুষ্ঠান সম্প্রচার মান, অনুষ্ঠানের মান আপনার ভালো লাগে, কিন্তু সম্প্রচার মান আরও একটু ভালো হলে আপনার বেশি ভালো লাগতো। দেখুন, এই বিষয়ে তো আমরা এখান থেকে বসে কোনো কথা বলতে পারি না, এটা বলার এখতিয়ার একমাত্র আছে আমাদের কারিগরি বিভাগের। তাই আপনার এই চিঠি আমরা, আপনার বক্তব্য আমরা কারিগরি বিভাগের কাছে পৌঁছে দিয়েছি, এবং পৌঁছে দেওয়ার পাশাপাশি তারা যেটা জানিয়েছেন যে তাদেরও সবসময় একটা চেষ্টা থাকে, সেটাই তাদের কাজ, যেন নির্বিঘ্নে সমস্ত অনুষ্ঠান সুচারুভাবে সব শ্রোতাদের কাছে পৌঁছে যায়। তবু কখনো কখনো কোনো কোনো বিঘ্ন ঘটে। আবার পাশাপাশি এটাও ঠিক, কারিগরি বিভাগ তাদের যে নিজস্ব কারিগরি বা প্রযুক্তি আছে সেটা দিয়ে তারা সবসময় বুঝে উঠতে পারেন না যে ঠিক কোন জায়গায় সেই মুহূর্তে অনুষ্ঠান ঠিক মতোভাবে শোনা গেল না। সেক্ষেত্রে আপনাদের এই চিঠিগুলোই কিন্তু আমাদের বড় একটা মূলধন এই রিসার্চটা করার জন্য বা এই ত্রুটিগুলো মেরামত করবার জন্য। কাজেই সেই জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকে, অনুষ্ঠান সম্পর্কিত ভালো লাগা খারাপ লাগা যেমন জানাবেন, তেমনি কোন এলাকা থেকে আপনি অনুষ্ঠান শুনছেন সেটি যেমন আপনাদের চিঠির মারফত আমরা বুঝতে পারি, তেমনি ঠিক কোন এলাকা থেকে আপনি ভালো শুনতে পেলেন না সেটা জানাটাও আমাদের জন্য ঠিক ততটাই জরুরি। জানাবেন, আমরা যথারীতি ঠিক যেমনভাবে আমাদের কারিগরি বিভাগের সঙ্গে এই বিষয়ে সংযোগ তৈরি করি সেইভাবেই আপনার চিঠিও তাদের কাছে পৌঁছে দিয়েছি, আপনার বক্তব্যও তারা জেনেছেন। এবারে বলি, কিছু কিছু অনুষ্ঠান একবার সম্প্রচার হয়, আপনি সেগুলির পুনঃ সম্প্রচার চাইছেন। দেখুন, এই পুনঃ সম্প্রচারের কথা যখন আপনি বলছেন তখন আপনাকে একটা জিনিস ভাবতে হবে যে আমাদের অনুষ্ঠানের যে সম্প্রচার সময় সেই সম্প্রচার সময় কিন্তু নির্দিষ্ট। যখনই আপনি একটি অনুষ্ঠানকে দ্বিতীয়বার শুনতে চাইছেন অর্থাৎ পুনঃপ্রচার চাইছেন, তখন সেই জায়গায় অন্য কোনো অনুষ্ঠান আছে যে জায়গাতেই একে বসানো হোক না কেন, সকাল দুপুর বিকেল সন্ধে রাত যে কোনো সময় বসানো হোক না কেন, সেই সময় কিন্তু অন্য একটি অনুষ্ঠান সেখান থেকে সরে যাবে। হয়তো দেখা গেল সেই অনুষ্ঠানটিও আপনার খুব পছন্দের অনুষ্ঠান ছিল, বা আপনার হয়তো ততটা পছন্দের নয় যে অনুষ্ঠানটি সরে গেল, অন্য আর এক শ্রেণীর আর এক গোষ্ঠীর শ্রোতারা আছেন যারা সেই অনুষ্ঠান খুব মন দিয়ে শোনেন এবং তাদের কাছে সেটা হতে পারে বিনোদনের বা হতে পারে খুবই প্রয়োজনীয়। কাজেই আমাদের একটি অনুষ্ঠান সরিয়ে আরেকটি জায়গায় নেওয়া বা একটি অনুষ্ঠানের পুনঃসম্প্রচার, এই বিষয়গুলোতে না আমাদের প্রচুর প্রচুর প্রচুর ভাবনা চিন্তা করতে হয়, প্রচুর হোমওয়ার্ক করতে হয়, তবে সেই কাজটা আমরা করতে পারি। আর আমাদের বছরে অন্তত দুবার অনুষ্ঠান সূচির বদল হয়, একবার বড় বদল হয় আরেকবার কিছু অল্প বদল হয়, কিন্তু এই দুই বদলের সময়ই এই বিষয়গুলো আমাদের মাথায় থাকে যে কোন অনুষ্ঠান পুনঃসম্প্রচার করা যায় কি না, যে কতটা চাহিদা আপনাদের তরফ থেকে আসছে, বা পুনঃসম্প্রচার হয় এমন কোনো অনুষ্ঠান আপনারা হয়তো একটা বড় অংশ চাইছেন যে পুনঃসম্প্রচারের কোনো প্রয়োজন নেই, তখন সেই পুনঃসম্প্রচার বন্ধ করে সেখানে নতুন অনুষ্ঠানও সংযুক্ত করা হয়। এই সবটা বিষয় আমাদের মাথায় রাখতে হয়। তবে সবশেষে একটাই কথা যে আপনারা যেমনটা চান সেই যাওয়াটাকে কিন্তু আমরা মান্যতা দিই, সবসময় সম্ভব হয় না কিন্তু মান্যতা দিয়েই থাকি। এবারে আপনি বলেছেন যে সঙ্গীত অনুষ্ঠানের জন্য যতটা সময় বরাদ্দ আছে তার থেকে কিছুটা সময় বের করে যদি প্রতিদিন অন্তত আধ ঘন্টার জন্য ধারাবাহিকভাবে মহান সাহিত্য পাঠের আসর করা যায়। আসলে এই যে কথাটা আপনি বলছেন যে সঙ্গীত অনুষ্ঠানের জন্য সময় কমিয়ে সেখানে সাহিত্যের অনুষ্ঠান করা, এক্ষেত্রেও বলবো এই বিষয়টাও খুব সহজ নয়। সব প্রতিষ্ঠানেরই যেমন সমীক্ষা থাকে, আমাদেরও তেমনি সমীক্ষা আছে, সেই সমীক্ষা থেকে যে কত শতাংশ লোক আমাদের কোন ধরনের অনুষ্ঠান শুনছেন এই ক্ষেত্র সমীক্ষা অবশ্যই আমাদের তরফ থেকেও হয়, এবং সেই সমীক্ষার পরে কেন্দ্রীয় পর্যালোচনা হয়ে তবেই কিন্তু এই যে ভাগটা ঠিক হয় যে সঙ্গীতের জন্য এত শতাংশ, সারাদিনের যতটা সম্প্রচার সময় তার মধ্যে এত শতাংশ সময় সঙ্গীতের জন্য থাকবে, এত শতাংশ সাহিত্যের জন্য থাকবে, এত শতাংশ কৃষির জন্য থাকবে, এত শতাংশ মহিলা এবং নারী সুরক্ষার জন্য থাকবে, বা শিশুদের জন্য বা যুবাবন্ধুদের জন্য কত শতাংশ থাকবে সেটা কিন্তু

সেই ক্ষেত্র সমীক্ষার পরই নির্ধারণ হয়। এবং এটা কোনো স্টেশন একা একা ঠিক করে নেয় না, কোনো কেন্দ্র এককভাবে এই সিদ্ধান্ত নেয় না। এই যে বললাম যে একেবারে কেন্দ্রীয় স্তরে অনেক বড় রকমের পর্যালোচনা আলোচনার পর এই সিদ্ধান্তটা ঠিক হয়। যদি পরবর্তীতে কখনো এই শতাংশের হিসেবের কোনো পরিবর্তন হয় তাহলে বুঝতে হবে যে হ্যাঁ, ক্ষেত্র সমীক্ষাতে তার কিছু প্রতিফলন হয়েছে বলেই এই পরিবর্তনটা হলো। এক্ষুনি এক্ষুনি আপনাকে বলে দেওয়া সম্ভব না, খুশি করার জন্য যে হ্যাঁ আমরা দেখছি যে সঙ্গীতের অনুষ্ঠান পরিবর্তন করে সাহিত্য পাঠের আসর করা যায় কিনা। তবে হ্যাঁ, সাহিত্য পাঠের অনুষ্ঠান সেটা হতেই পারে, সাহিত্যের জন্য যে বরাদ্দ সময়টুকু আছে সেই সময়ের মধ্যে সেটা করা যেতেই পারে। সেক্ষেত্রেও আবার দেখতে হবে যে সাহিত্য পাঠের অনুষ্ঠান করতে গিয়ে হয়তো সাহিত্যের অন্য আরেকটি অনুষ্ঠান তার সময় কমে গেল, সেটাও কতটা গ্রহণযোগ্য হবে সবটাই ভাবনা চিন্তার বিষয়। অনেক ধন্যবাদ কাশীনাথ বাবু আপনাকে চিঠি লিখবার জন্য। লিখবেন চিঠি, সঙ্গে থাকবেন এভাবেই। সাহিত্য বিষয়ক আরও একটি লেখা নিখিল মণ্ডল লিখেছেন খাগড়া মুর্শিদাবাদ থেকে। মাননীয় সঞ্চালক, আপনার সুন্দর পরিচালিত অনুষ্ঠানের জন্য ধন্যবাদ। অদম্য সাহিত্য সেবক শঙ্করী দাসকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সত্যিই তিনি স্রোতের বিপরীতে এত অন্তরায় ঠেলে সাহিত্য সেবা করে চলেছেন, তার জন্য কোনো ধন্যবাদই যথেষ্ট নয়। আজকের শঙ্করী দাসের সাক্ষাৎকার থেকে অনেকেই অনুপ্রেরণা পাবেন বলে মনে হয়। নিখিল মণ্ডল লিখেছেন খাগড়া মুর্শিদাবাদ থেকে। ধন্যবাদ আপনাকেও চিঠি লিখবার জন্য। সত্যি শঙ্করী দাসকে নিয়ে যে অনুষ্ঠান হয়েছে, শঙ্করী দাস বা এই ধরনের মানুষ যারা তাদের ভালো লাগার বিষয়কে দেশের জন্য দশের জন্য নানান অন্তরায় বাধা বিপত্তি ঠেলে সীমিত সাধ্যে সীমিত ক্ষমতাতেও তাকে এগিয়ে নিয়ে যান, তার পতাকা বয়ে নিয়ে চলেন, একে তো কুর্নিশ আমাদের করতেই হয়। আর আকাশবাণীর তো এই চেষ্টাটাই থাকে যে এই মানুষদের যারা আমাদের প্রেরণা হতে পারেন আগামীর, তাদের আপনাদের সামনে তুলে ধরা। যদি এই অনুষ্ঠান আপনাদের ভালো লাগে তাহলে সেখানেই আমাদের এই প্রয়াসের সার্থকতা। অনেক ধন্যবাদ, চিঠি লিখবেন, সঙ্গে থাকবেন, ভালো লাগা খারাপ লাগা সবটাই জানাবেন আমাদের। সরসী মাইতি কচুয়া কারিচা হুগলি থেকে লিখেছেন, আমার এই দীর্ঘ জীবনে, আপনি বয়স উল্লেখ করেছেন 85, আকাশবাণী পরিবেশিত বহু সুখশ্রাব্য শ্রুতি নাটক শুনেছি এবং মর্মস্পর্শী সেসব নাটক যার পর নাই উপভোগ করেছি। কৃতদক্ষ শিল্পীদের অসামান্য স্বরক্ষেপণে এবং উচ্চারণ ভঙ্গিমায় ও সার্বিক পরিবেশনা বৈশিষ্ট্যে সেগুলি কালোত্তীর্ণ হয়েছে। রসবোদ্ধা শ্রবণার্থীগণ সে রস আকণ্ঠ পানও করেছেন। কিন্তু সম্ভবত 2025 সালে বেশ কয়েকবার আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অশেষ গুণপনা সম্পন্ন নাট্যকুশীলবগণ নাটক লাইভ নামে যেভাবে চমকপ্রদ ও অভিনব বিভিন্ন এবং বহু চর্চিত নাটকের ক্ষুদ্র অংশবিশেষ গ্রন্থন ও পরিবেশন করে অগণিত শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করেছেন তার তুলনা হয় না। আমরা রেডিও নামক গ্রাহক যন্ত্রটির সম্মুখে বসে সমস্ত ব্যাপারটির নেপথ্যের কাণ্ডারীদের এবং তাদের মধ্যমণি অভিনবত্ব আনয়নকারী শ্রদ্ধেয় মানস প্রতিম বাবুকে ধন্যবাদ ও শ্রদ্ধা জানাই। ভবিষ্যতে এরূপ আরও নাটক লাইভের অপেক্ষায় থাকছি। ধন্যবাদান্তে সরসী মাইতি কচুয়া কারিচা হুগলি থেকে আমাদের লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে চিঠি লিখবার জন্য। এই চিঠি পড়তে পড়তে আমার পুরনো একটি চিঠি কথা মনে পড়ছিল, যেখানে আমাদের এক বন্ধু উল্লেখ করেছিলেন এবং সেই চিঠি আমরা পাঠও করেছিলাম যে নাটক লাইভ তার একেবারেই না পছন্দ, নাটক লাইভ অসম্পূর্ণ অর্থাৎ ওই নাট্যাংশ পরিবেশনে তিনি পূর্ণ রসাস্বাদন পাচ্ছেন না। কিন্তু পাশাপাশি এই যে আপনাদের মতন আরও অনেক অনেক অনেক শ্রোতা লিখছেন নাটক লাইভ তাদের অসম্ভব ভালো লাগছে। আপনাদের ভালো লাগানোর জন্য অনুষ্ঠান, যদি সত্যি ভালো না লাগে তাহলে সে অনুষ্ঠান আর খুব বেশি দূর এগোবে না। আর যদি আপনাদের ভালো লাগে, আপনাদের সমর্থন পাই, আপনাদের সহযোগিতা পাওয়া যায় এবং সবথেকে বড় কথা ভালো লাগানোর জন্য অনুষ্ঠান, তো যদি সত্যি ভালো লাগে তাহলে সে অনুষ্ঠান তার নিজের গতিতে নিজের ছন্দেই এগিয়ে চলবে, একজনের কাছ থেকে আরেকজনে, আরেকজনের কাছ থেকে আরেকজনে। পরিচালক মণ্ডলীও হয়তো বদলে বদলে যাবে, হয়তো বদলে বদলে যাবে, কিন্তু হতে থাকবে, বয়ে যাবে সে অনুষ্ঠান। অনেক ধন্যবাদ আপনাকে চিঠি লিখবার জন্য, ভালো থাকবেন।
এবারে গগনচন্দ্র ঘোষের লেখা পর্ব লালবাঁধ বাঁকুড়া থেকে এসেছে। প্রিয় সবিনয় নিবেদন, বেশ কিছুদিন যাবত নাটক লাইভ প্রচারিত হচ্ছে। দেখুন, আবারও নাটক লাইভের কথা। নট নটীদের অভিনয় সরাসরি সম্প্রচার হচ্ছে, তাতে নাটকে নতুন মাত্রা আসছে। আকাশবাণীর অধিকাংশ নাটক বেশ উপভোগ্য। যদি মাঝে মাঝে নাট্য সপ্তাহ করে প্রমোদ গঙ্গোপাধ্যায়, অজিতেশ বন্দ্যোপাধ্যায় বা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রদের নিয়ে হয়, তাহলে আমরা নাট্যপ্রেমীরা বাধিত হই। বেশ কিছুদিন যাবত নাট্য সপ্তাহ হয় নাই। গগনচন্দ্র ঘোষ লালবাঁধ বাঁকুড়া থেকে লিখেছেন। আপনার এই চিঠির উত্তরেও এটাই বলতে পারি যে আপনার এই ইচ্ছের কথা আমরা নাটক বিভাগকে জানিয়েছি। নাটক বিভাগ ভাবছেন এ বিষয়ে। আপনি ওই যে নাটক সপ্তাহ, নাট্য সপ্তাহ বা রেট্রোস্পেক্টিভ যাই বলুন না কেন, না হওয়ার কোনো কারণ নেই। নিশ্চয়ই আবারও কখনো না কখনো কোনো না কোনো সময় শুনতে পাবেন। আর কি বলি, অপেক্ষা করুন। আর যাদের কথা আপনি উল্লেখ করেছেন, প্রমোদ গঙ্গোপাধ্যায়, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, সত্যি আমাদের সবারই, সব শ্রোতাদেরই তো ভালো লাগার শিল্পী এরা, বহু ভালো লাগার উপাদান এরা আমাদের জন্য রেখে গেছেন। আসবো পরে লেখায়। শম্পা দেবনাথ শালতোড়া বাঁকুড়া থেকে লিখেছেন, আমি দর্শনের ছাত্রী এবং শান্তিনিকেতনের প্রাক্তনী। মননে রবীন্দ্র উত্তরাধিকার নিয়ে বেশ আত্মশ্লাঘা অনুভব করি। কর্মসূত্রে প্রত্যন্ত রাঙামাটির গ্রামীণ প্রান্তরে খোলা আকাশের নির্জনতায় প্রকৃতির অকাতর অনাবিল সঙ্গ পেয়ে ধন্য হয়েছি। মনে হয়েছে জীবন তো কম দেয়নি। কিন্তু হঠাৎ করেই একদিন দৈনন্দিন যাত্রাপথে যখন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে গানের ভেলায় ভেসে এলো নির্জনতায় রবীন্দ্রনাথ, নির্জনে রবীন্দ্রসঙ্গীত, অভিভূত হয়ে গেলাম। পাওয়ার এখনো বাকি আছে, শুনছি আর মুগ্ধ হচ্ছি। গানের পরে গানের মাঝে সেই না বলা বাণীর উন্মোচনে রবীন্দ্র মননকে, দর্শনকে এমন করে মানুষের কাছে পৌঁছে দেওয়া তো সহজ কথা নয়, কজন পারেন। উপনিষদের সেই নির্যাস যা কবির শিরা উপশিরায় প্রবাহিত হয়ে বিশ্ব থেকে মহাবিশ্বে পরিব্যাপ্ত হয়ে নিয়ত তার হৃদয় কন্দরে ডানা গুটিয়ে বসে, তার আহুতি ও ব্যাহৃতি বন্দনা গান হয়ে জীবন দেবতার পায়ে পূজার নৈবেদ্য হয়ে ঝরে পড়ে, সে খবর যেন শুনিয়ে গেলেন সঞ্চালক মহাশয়। তাকে আমার আন্তরিক নমস্কার। নমস্কার জানাই আমার অন্তর্জগৎকে গানে, কথায়, শ্রদ্ধায়, প্রশান্তিতে ভরিয়ে তোলার জন্য। জ্যৈষ্ঠের প্রখর তাপ তখন কোথায়? সেই বেতার তরঙ্গের গানের ভেলা নিমেষে তারা ভরা মহাবিশ্বে আমাকে টেনে এনে দাঁড় করিয়ে দিল। কোথায় যেন তিনি রবীন্দ্রনাথের হয়ে আমার জীবন আর দর্শনের সেই মহতী যোগের হারিয়ে যাওয়া সুতোটা এনে দিলেন আমার হাতে। গানের নির্বাচন ও প্রয়োগ সেই সুবাতাস হয়ে আমার অন্তর্লোকের ব্যহৃতিকে চারিয়ে দিল মহাবিশ্বের মাঝখানটিতে। মন বলল এ উড়ান চলুক, এমন অনুষ্ঠান বারবার ঋদ্ধ করুক আমাদের, এমন মহতি প্রচেষ্টার জয় হোক। শ্রদ্ধেয় সঞ্চালক এবং এই সম্প্রচারের সঙ্গে যুক্ত সকলকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। লিখেছেন শম্পা দেবনাথ শালতোড়া বাঁকুড়া থেকে। অনেক ধন্যবাদ আপনার এই চিঠির জন্য। আপনার লেখা থেকে আমরা বুঝতে পারছি যে ভালো লাগা তো বটেই, আপনি, আপনার ভালো লেগেছে বলেই আপনি লিখেছেন, কিন্তু ঠিক কতটা গভীরভাবে আপনার ভালো লেগেছে এবং আপনি কতটা মনোনিবেশ করে এই অনুষ্ঠান শুনেছেন, এটাও আমাদের একটা পাওয়া, বিরাট পাওয়া। আমাদের তো সব কিছুই আপনাদের জন্য। আমরা যখন একটি অনুষ্ঠান উপস্থাপনা করি, তার জন্য পড়াশুনো করি, তার জন্য যদি সামান্য গবেষণা কাজ আমরা যেটুকুনি করি, সেই সবটাই আপনাদের কথা ভেবে। সেটি যখন আপনাদের মনকে, আপনাদের চেতনাকে কোথাও স্পর্শ করে, এর থেকে ভালো লাগার আর কি কিছু হতে পারে বলুন? আর যে উপস্থাপক এই অনুষ্ঠান উপস্থাপনা করেছেন, সত্যি অত্যন্ত সুদক্ষ উপস্থাপক তিনি, আমাদের আমাদের অত্যন্ত ভালো লাগার উপস্থাপক তিনি। কাজেই তিনি অনুষ্ঠান করলে অনুষ্ঠান একটা অন্য মাত্রা পায়, এটা আমরা বারে বারে দেখেছি, বারে বারে শুনেছি। অনেক ধন্যবাদ আপনাকে চিঠি লিখবার জন্য, আপনার অনুভূতি, আপনার আবেগের এই প্রকাশের জন্য। সঙ্গে থাকবেন, চিঠি লিখবেন। আশিস ভর লিখেছেন রাজবলহাট হুগলি থেকে। কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন, আকাশবাণী কলকাতা, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। মাননীয় মহাশয়া, প্রথমেই জানাই শীতল হাওয়ার শুভেচ্ছা। আমার বিনীত নিবেদন, গ্রাম বাংলায় বজ্রাঘাতে বহু মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই বজ্রাঘাতের প্রাথমিক চিকিৎসা কী, কীভাবে এর হাত থেকে রক্ষা পাওয়া যায়, কী কী করণীয়,
আকাশবাণী থেকে এই বিষয়ে সচেতন করলে বহু মানুষ উপকৃত হবে ও সাবধান হবে, বিশেষজ্ঞদের পরামর্শ চাই। এর পাশাপাশি লিখেছেন, সাহেব নাটকটি শুনতে চান, বিনম্র নমস্কার আনতে আশিস ভর, রাজবলহাট, হুগলির। শেষ থেকে শুরু করি আশিসবাবু, প্রথমত ধন্যবাদ জানাই আপনার চিঠি লিখবার জন্য। এরপর সাহেব নাটকটি আপনি শুনতে চেয়েছেন, আমরা নাটক বিভাগকে আপনার অনুরোধ জানিয়ে দিয়েছি, তারা তালিকাভুক্ত করেছেন এই নাটকটিকে, নিশ্চয়ই আপনি শুনতে পাবেন। তবে ঠিক কোন প্রচার তরঙ্গে শুনতে পাবেন সেটা তো এই মুহূর্তে বলা সম্ভব না, কিন্তু শোনা যাবে। আর দ্বিতীয়ত হলো যে বজ্রাঘাতে মৃত্যু হয়, বজ্রাঘাতের প্রাথমিক চিকিৎসা বা কিভাবে এর থেকে রক্ষা পাওয়া যায়, কি কি করণীয়, এই বিষয় নিয়ে কিন্তু আমাদের অনুষ্ঠান হয়, প্রতি বছরই প্রায় এই ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। সাধারণত বিজ্ঞান বিভাগ থেকেই এই অনুষ্ঠান হয়, কিন্তু তাছাড়াও অন্য বিভাগেও কখনো কখনো ছুঁয়ে যায় এই বিষয়, এই ভাবনা, এই বজ্রপাত সংক্রান্ত তথ্য। নিশ্চয়ই এবছর যদি আপনি নাও শুনে থাকেন, এখনো পর্যন্ত শুনতে পাবেন কোনো না কোনো সময়, এটাই আমি নিশ্চিত করে বলতে পারি। তা সত্ত্বেও আপনার এই চিঠি অবশ্যই আমি বিজ্ঞান বিভাগে পৌঁছে দেব। চিঠি লিখবেন, এভাবেই সঙ্গে থাকবেন। সব্যসাচী কর্মকারের লেখা আমার হাতে জগদল্লা বাঁকুড়া থেকে এসেছে। আজ সোমবার রাত্রি 8টা থেকে 9টা পর্যন্ত প্রবীণ নাগরিকদের নিয়ে প্রচারিত অনুষ্ঠানটি খুব মনোযোগ দিয়ে শুনলাম। অনুষ্ঠানের বিষয়বস্তু ছিল অত্যন্ত সময়োপযোগী ও হৃদয়স্পর্শী। বিশেষ করে যেসব প্রবীণ মানুষ বাড়িতে একা থাকেন এবং যাদের ছেলেমেয়েরা কর্মসূত্রে দূরে থাকেন, তাদের একাকিত্ব ও মানসিক অবস্থা এবং স্বাস্থ্যের দিকগুলো খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। উপস্থাপিকা শর্মিষ্ঠা সরকার অত্যন্ত সাবলীল ও আন্তরিক ভঙ্গিতে অনুষ্ঠানটি পরিচালনা করেছেন। তার উপস্থাপনা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। আলোচনার প্রতিটি অংশ মন ছুঁয়ে গেছে এবং সমাজের প্রতি আমাদের দায়িত্বের কথাও মনে করিয়ে দিয়েছে। এমন মানবিক ও সচেতনতামূলক অনুষ্ঠান নিয়মিত প্রচারিত হলে শ্রোতারা উপকৃত হবেন। সুন্দর এই আয়োজনের জন্য সকলকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। সব্যসাচী কর্মকার জগদল্লা বাঁকুড়া থেকে লিখেছেন। আপনাকেও অনেক ধন্যবাদ চিঠি লিখবার জন্য। ভালো লাগার কথা বললে আর কি বলার থেকে বলুন, ভালো লাগা তো ভালো লাগাকেই আরও বাড়িয়ে দেয়, ভালো লাগা প্রবাহিত হতে থাকে এক মন থেকে আর এক মনে। কাজেই আপনার এই ভালো লাগার চিঠি আমাদের ভালো লাগছে, যে প্রয়াস কোথাও সার্থক হচ্ছে, আপনাদের কাছে পৌঁছতে পারছে, আপনারা কোনোভাবেও উপকৃত হচ্ছেন এটা জেনে আমরা ঋদ্ধ হচ্ছি। অনেক ধন্যবাদ, চিঠি লিখবেন। নুরুল হুদার লেখা এসেছে কান্দি মুর্শিদাবাদ থেকে। বন্ধুবর সবিনয় নিবেদন, দাদু বলতেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। দীর্ঘ অতীত দিনের নিয়মিত অনুগত ও বেতার হিতার্থী শ্রোতা, এই সুবাদে লিখি, পুরনো শ্রোতাদের জন্য অন্তত 10% চিঠি পাঠ সংরক্ষণ রাখুন, বাকিটা নতুনদের। বেতার শুভার্থী নুরুল হুদা, কান্দি মুর্শিদাবাদ থেকে। কি বলি বলুন তো, সত্যি আপনার এই লেখার এই প্রস্তাবের আমি উত্তর দেওয়ার কিছু যেন শব্দই খুঁজে পাচ্ছি না, এভাবে কি করে এটা হওয়া সম্ভব। আর ঠিক কতদিন ধরে তিনি চিঠি লিখছেন সেই মাপকাঠি হলে তাকে নতুন শ্রোতা বলবো, আর কতদিন ধরে তিনি লিখছেন এটা ভাবা হলে তাকে পুরনো শ্রোতা বলবো, আর এর মাঝামাঝি জায়গায় যারা পড়ছেন তাদেরই বা কোন শিরোনামে তালিকাভুক্ত করা হবে, এই বিষয়টা একেবারেই বোঝা গেল না। তবে কেন এই সংরক্ষণের কথা আপনি বলছেন সেইটা আমাদের সত্যিই বোধগম্য হচ্ছে না। চিঠি যেমন যেমন আসে তেমন তেমন আমরা পাঠ করেই থাকি। চিঠি পাঠের ক্ষেত্রে কোনো নাম যেমন অগ্রাধিকারও পায় না, তেমনি কোনো নাম বিশেষভাবে একে সরিয়ে রাখতে হবে, এর পাঠ হবে না এমনটাও হয় না। এটা কোনো জেলার ক্ষেত্রেও হয়, আপনাদের কখনো কখনো কারোর চিঠিতে এই ভাবনাটা আসে যে অমুক জেলার চিঠি আপনারা বেশি পড়েন, অমুক জেলার চিঠি আপনারা ততটা পড়েন না। আমরা যদি কোনো জেলা থেকে বেশি চিঠি পাই, একদিনের অনুষ্ঠানে যদি দেখি একটি জেলা থেকে 4 জন চিঠি লিখেছেন, আবার একটি জেলা থেকে 1 জন লিখেছেন, আবার কোনো জেলা থেকে কেউ লেখে নিনি, সেক্ষেত্রে তো আমাদের কিছু করণীয় নেই। আমরা চিঠি বাছাই করার ক্ষেত্রে জেলা নাম এগুলো কখনোই দেখি না, আমরা বিষয়টাই দেখি। আর সত্যি কথা বলতে কি, এখন চিঠি লেখার আগ্রহ সবার মধ্যে এতটা কমে গেছে যে আমাদের আগে আরও অনেক অনেক অনেক বেশি চিঠি নিয়ে আমরা বসতাম, চিঠি বাছাই করতে আমাদের হিমশিম খেতে হতো,
এখন কিন্তু কাজটা অনেক সহজ হয়ে গেছে, আমাদের এত চিঠি বাছাই করতেই হয় না। আমরা জানি যারা লিখছেন তার থেকে অনেক বেশি সংখ্যক শ্রোতা শুনছেন, যারা কোনোভাবেই লিখছেন না, আমাদের সঙ্গে যোগাযোগ

সেইভাবে প্রত্যক্ষভাবে তৈরি করছেন না, কিন্তু তারা শুনছেন এবং তাদের মধ্যেও প্রচুর নিবিষ্ট এবং মনোজ্ঞ শ্রোতা আছেন, এবং এটা আমরা জানতে পারি, আমরা বুঝতে পারি। এই এই জায়গাটায় আমাদের একটা সমীক্ষা অবশ্যই আছে। কাজেই যদি এই সুবাদেই আবারও একবার বলা যে যারা শুধু নীরবে শুনছেন তারাও একটু যুক্ত হন না আমাদের সঙ্গে চিঠি লেখার মাধ্যমে, মেল করার মাধ্যমে, আমরা তাহলে আপনাদের ভাবনাও একটু সবার সামনে তুলে ধরতে পারি এবং আপনাদের ভাবনার পরশ আমাদের মধ্যেও একটু সঞ্চারিত হতে পারে। শুধু ভালো লাগার কথা নয়, প্রস্তাব জানিয়েও লিখুন না। তবে হ্যাঁ, একেবারে নতুন চিঠি কি পাই না? কখনো কখনো পাই এবং তারপরেও ফেলি যে আমি খুব বেশি চিঠি লিখি না, এই এখন চিঠি লিখলাম, আবার এত মাস বাদে লিখব, বা এটি আমার দ্বিতীয় পত্র বা প্রথম পত্র, বা এর আগে আমি তিনটে চিঠি লিখেছিলাম, সেরকমও পাই। আবার প্রত্যেক সপ্তাহেই পাঠ হয় এমন প্রেরকের চিঠিও পাই, আবার এক সপ্তাহে একসঙ্গে হয়তো দশটা চিঠি আমাদের কাছে একই প্রেরকের এসে পৌঁছচ্ছে তেমনটাও আমরা পাই, সব রকমই আছে। কিন্তু হ্যাঁ, আপনার এই সংরক্ষণের প্রস্তাবের সঙ্গে খুব সহমত হতে পারলাম না, এর জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। চিঠি চেষ্টা করি যে বিষয়ের ভিত্তিতে আমরা ভাগ করে নেওয়ার। প্রদীপ বসাকের লেখা পড়ব, সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে এসেছে। আজ 16 জুন 2026 গানের ভেলা অনুষ্ঠানে বাংলা গানের কিংবদন্তি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের যে বিশেষ পর্বটি পরিবেশিত হলো তা সত্যি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। অনুষ্ঠানটি শুধু গান শোনানোর মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং হেমন্ত মুখোপাধ্যায়ের বর্ণাঢ্য জীবন, কর্ম ও সৃষ্টির নানা অজানা দিক অত্যন্ত সুন্দরভাবে শ্রোতাদের সামনে তুলে ধরা হয়েছে। হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন একাধারে একজন অসাধারণ কণ্ঠশিল্পী, সুরকার এবং সঙ্গীত পরিচালক। তার মায়াবী কণ্ঠ আজও কোটি মানুষের হৃদয়ে সমানভাবে অনুরণিত হয়। বাংলা গানের পাশাপাশি হিন্দি চলচ্চিত্র জগতেও হেমন্ত কুমার নামে তিনি যে অসামান্য খ্যাতি অর্জন করেছিলেন তা আজকের অনুষ্ঠানের মাধ্যমে নতুন করে উপলব্ধি করতে পারলাম। তার সুরসৃষ্টি, গায়কী এবং সঙ্গীত পরিচালনার পাশাপাশি বাংলা ও হিন্দি চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনায় তার গুরুত্বপূর্ণ অবদান সম্পর্কেও অনেক মূল্যবান তথ্য জানতে পেরেছি। অনুষ্ঠানের প্রতিটি পর্ব ছিল অত্যন্ত তথ্যবহুল, সুশৃঙ্খল এবং হৃদয়গ্রাহী। হেমন্ত মুখোপাধ্যায়ের অমর গানগুলোর সঙ্গে তার জীবনের নানা স্মৃতি ও ঘটনাকে যে দক্ষতার সঙ্গে উপস্থাপন করা হয়েছে তা সত্যি প্রশংসার দাবি রাখে। মনে হচ্ছিল যেন আমরা শুধু একজন শিল্পীকে স্মরণ করছি না, বরং বাংলা সঙ্গীতের এক স্বর্ণযুগকে আবারও অনুভব করছি। আজকের এই বিশেষ অনুষ্ঠান শুনে উপলব্ধি করলাম একজন প্রকৃত শিল্পী কখনো হারিয়ে যান না, তার সৃষ্টি, তার কণ্ঠ এবং তার অবদান যুগের পর যুগ মানুষের হৃদয়ে বেঁচে থাকে। হেমন্ত মুখোপাধ্যায় সেই বিরল শিল্পীদের অন্যতম যার গান শুনলেই মন শান্ত হয়ে যায় এবং স্মৃতির দুয়ার খুলে যায়, এমন একটি সুন্দর, তথ্য সমৃদ্ধ ও আবেগঘন অনুষ্ঠান পরিবেশনের জন্য আকাশবাণীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। গানের ভেলা আজ শুধু বিনোদনই দেয়নি, বরং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের এক উজ্জ্বল নক্ষত্রকে নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছে। আশা করি ভবিষ্যতেও আকাশবাণী এভাবেই আমাদের প্রিয় শিল্পীদের জীবন ও কর্ম নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রচার করে শ্রোতাদের সমৃদ্ধ করবে। হেমন্ত মুখোপাধ্যায়ের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং গানের ভেলা অনুষ্ঠানের সমগ্র পরিকল্পনা ও উপস্থাপনার সঙ্গে যুক্ত সকলকে আন্তরিক অভিনন্দন। সবাই ভালো থাকবেন। নমস্কারান্তে প্রদীপ বসাক, সমুদ্রগড়, পূর্ব বর্ধমানের। অনেক ধন্যবাদ প্রদীপবাবু আপনাকে চিঠি লিখবার জন্য। তবে আপনি 16 জুন এবং গানের ভেলার কথা বলেছেন, সেক্ষেত্রে বলি 16 জুন গানের ভেলায় কিন্তু এই অনুষ্ঠান সম্প্রচারিত হয়নি যা অন্তত আমি বুঝতে পারছি। গানের ভেলার আগে, হ্যাঁ, গানের ভেলার কিছুটা অংশ এই অনুষ্ঠান সম্প্রচার হয়েছে 9:30 থেকে সকাল 10:30, মোটামুটি এই এক ঘন্টা সময় এই অনুষ্ঠানটি সম্প্রচার হয়েছে। আকাশবাণী পডকাস্ট শিরোনামে অনুষ্ঠানটি সম্প্রচার হয়েছে। 16 জুন হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন, সেই উপলক্ষে এটি প্রচারিত হয়েছে। এবং বেতারে হেমন্ত মুখোপাধ্যায়, বেতারের সঙ্গে, কলকাতা বেতারের সঙ্গে নিয়ে অনুষ্ঠান করতে গেলে যে কত রকমভাবে, কত দিক থেকে তাকে দেখা যায় তারই একটি উদাহরণ এই অনুষ্ঠান।
হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে আকাশবাণীর নিবিড় সম্পর্ক ছিল, সেই সম্পর্কটাকেই তুলে ধরার চেষ্টা এই অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের প্রযোজক করতে চেয়েছেন। এবং তার সঙ্গে আরও তিনজন কারিগর সেখানে ছিলেন, একজন উপস্থাপক এবং একজন গবেষক।

হেমন্ত গবেষক এবং একজন সঙ্গীত শিল্পী, সবাই মিলে একটি অনুষ্ঠান আপনাদের পৌঁছে দিতে চেষ্টা করেছেন। আপনাদের ভালো লেগেছে, এটা আমাদের প্রাপ্তি। আজ তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন, চিঠি লিখবেন। নমস্কার।

সুতপা চট্টোপাধ্যায়ের উপস্থাপনায় শুনলেন সবিনয় নিবেদন, আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন শুনবেন নানা রঙের গান। এই অনুষ্ঠানে আজ প্রথমে রবীন্দ্রসঙ্গীত লোপামুদ্রা মিত্রের কণ্ঠে। তোমায় গান শোনাবো।

0: শুনলেন নানা রঙের গান। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ

0: সেদিন চাই বৃষ্টি পড়ুক অঝোরে, ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ, সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব, সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন, লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযুগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন এ মাসের গান, শিল্পী সুমন চট্টোপাধ্যায়, গীতিকার এবং সুরকার দীপঙ্কর চট্টোপাধ্যায়। এ মাসের গান, শিল্পী সুমন চট্টোপাধ্যায়।

0: দীপঙ্কর চট্টোপাধ্যায়ের কথায় সুরে সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন এমাসের গান।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন অনুষ্ঠান শিক্ষাঙ্গন থেকে। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক। শিক্ষাঙ্গন থেকে অনুষ্ঠানের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ হাওড়া থেকে ট্রেনে চেপে লোকাল ট্রেনের চেনা ছন্দ পেরিয়ে আমরা এসে পৌঁছালাম হুগলি জেলার শ্যাওড়াফুলিতে অবস্থিত সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতনে। বিদ্যালয়ের পরিবেশ যেমন শান্ত, তেমনই প্রাণবন্ত। আর সেখানে গিয়েই আমরা কথা বলে নিয়েছি এই বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে।
2: আমি প্রসেনজিৎ রায়, শ্যাওড়াফুলি সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক। ভারতবর্ষ স্বাধীন হবার পরবর্তী কয়েক দশক জুড়ে দেশ গড়ার স্বার্থে সাধারণ মানুষ থেকে বণিক শ্রেণী সবাই মেতে উঠলেন। ঠিক এই সময় একটা আবেগঘন সময়ে আমাদের এই বিদ্যানিকেতন শ্যাওড়াফুলি সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতন নামে একটি বিদ্যালয় শ্যাওড়াফুলিতে স্থাপনের জন্য কিছু স্থানীয় যুবক মেতে উঠলেন। এগিয়ে এলেন শ্রদ্ধেয় চিকিৎসক ডক্টর বিমল কুমার ঘোষ, শ্রী রাম সুহিত মৈত্র, উমাপদ সিংহ, শীতাংশু মোহন ঘোষ, শ্রী অমলন্দী কুমার ঘোষ, লালবিহারী ঘোষ, শ্রী শ্যামল কুমার ঘোষ ও আরো অনেকে। এই স্বপ্নকে বাস্তবের মাটিতে ফলিয়ে তোলার জন্যে অভিভাবকত্বের ছায়া মেলে ধরলেন এলাকার বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী শ্রদ্ধেয় শ্রী সুরেন্দ্রনাথ ঘোষ মহাশয়, এবং যার নামে আমাদের এই স্কুলের নাম নামাঙ্কিত হয়েছে সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতন। 1962 সালের 7ই সেপ্টেম্বর দীঘাপতিয়া রাজপরিবারের উত্তরাধিকারী অমিতাভ রায়ের কাছ থেকে 35,000 টাকায় মোট 1 একর 63 শতক জমি কিনে বিদ্যালয় গড়ার জন্য দান করে দিলেন সুরেনবাবু। এই 1 একর 64 শতক জায়গার মধ্যে আমাদের এই স্কুল ভবনের পুরনো বাড়িটি ছিল। সেই বাড়ির সংস্কার ও আনুষাঙ্গিক কিছু কাজকর্ম জন্য তিনি তার সঙ্গে আরো 5,000 টাকা দান করেছিলেন। দানপত্রের সাক্ষী হিসাবে ছিলেন মধুসূদন কুমার, উমাপদ সিংহ, স্বাধীনতা সংগ্রামী মন্মথ ঘোষ ও অধ্যাপক ত্রিগুণানাথ মুখোপাধ্যায়। বিদ্যালয়ের প্রথম পরিচালন সমিতি, তার সভাপতি ছিলেন সুরেন্দ্রনাথ ঘোষ মহাশয় স্বয়ং এবং সম্পাদক ছিলেন ডক্টর বিমল কুমার ঘোষ। সহসভাপতি ছিলেন শ্রী শীতাংশু মোহন ঘোষ। 1963 সালের শুভ দিন 27শে জানুয়ারি, যেটি আমাদের এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস, এতদ অঞ্চলের শিক্ষানুরাগী মানুষের বহু কাঙ্ক্ষিত শ্যাওড়াফুলি সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতনের দ্বারদ ঘটনের দিন, বর্ধমানের মহারানী রাধারানী মহাতাব মহাশয়া বিদ্যালয়ের দ্বার উদ্ঘাটন করেন। বিদ্যালয় থেকে প্রথম মাধ্যমিক পরীক্ষা দেয় 1965 সালে, 1968 সালে প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রথম বছরেই আমাদের বিদ্যালয়ের কৃতিত্ব সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ে। কলা বিভাগে সারা রাজ্যে চতুর্থ স্থান অধিকার করে আমাদের বিদ্যালয়ের ছাত্র। বিজ্ঞান বিভাগে শ্রী দীপক কুমার ঘোষ,

0: রাজ্যের বিংশতিতম স্থান অধিকার করে এবং জাতীয় বৃত্তি লাভ করে। এরপরে প্রতিটি পরীক্ষায় ছাত্রদের ধারাবাহিক সন্তোষজনক ফলাফল এতদঞ্চলের একটি ভালো স্কুলের খেতাব পেয়ে গেল আমাদের এই বিদ্যানিকেতন। এই সময় শ্রদ্ধাবনত চিত্তে যে দুজন মানুষকে স্মরণ করতেই হয় বিদ্যালয়ের প্রতিষ্ঠা ও অগ্রগতি প্রসঙ্গে, এদের মধ্যে একজন ডক্টর বিমল কুমার ঘোষ, যিনি এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সম্পাদক, আর অপরজন হচ্ছেন এই বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক এবং তার অভিন্ন হৃদয় বন্ধু শ্রী উমাপদ সিংহ মহাশয়। প্রকৃতপক্ষে শ্যাওড়াফুলি সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতনের প্রাণ পুরুষ রূপকার ছিলেন বিমল বাবু। বিদ্যালয়ের দক্ষিণ প্রান্তে অবস্থিত বিমল কুমার ঘোষ স্মৃতিভবন আজও তার কর্মময় জীবন স্মৃতির সাক্ষ্য বহন করে। অন্যদিকে বিদ্যানিকেতনের প্রথম প্রধান শিক্ষক উমাপদ সিংহ মহাশয়ের নাম শ্যাওড়াফুলি নিবাসী প্রতিটি মানুষ আজও সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন। তিনি শিখিয়েছিলেন শিক্ষকতাকে শুধু চাকরি হিসাবে নয়, পরিবার জ্ঞানে দেখতে। স্বার্থশূন্য এইসব মানুষদের অসীম আগ্রহ ও কঠোর পরিশ্রমে যে বিদ্যানিকেতন তৈরি হয়েছিল তা এখন মহিরুহে পরিণত হয়েছে। আমরা প্রতিটি ছাত্র শিক্ষক আমাদের এই বিদ্যালয়ের ভাবাদর্শ বজায় রাখতে বদ্ধপরিকর। এইসব মহান ব্যক্তিদের কাছে আমরা অঙ্গীকারবদ্ধ আগামী দিনেও আমাদের বিদ্যালয়কে আলোর পথে এগিয়ে নিয়ে যেতে।
1: স্যারকে অনেক ধন্যবাদ জানাই। এখানে এসে বুঝতে পেরেছি বিদ্যালয়ের পঠন পাঠনের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশ অত্যন্ত সমৃদ্ধ। এবার আপনারাও সেটা বুঝতে পারবেন। আসুন তাহলে শোনাই এই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর কণ্ঠে একটি নজরুল গীতি।
2: নমস্কার, আমি শুভম দাস। আমি শ্যাওড়াফুলি সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতনের নবম শ্রেণীর একটি ছাত্র। তো আজ আমি একটি নজরুল গীতি করে আপনাদের শোনাবো।

0: ধন্যবাদ।
1: চমৎকার গান শুনলাম। আর এবারে এই বিদ্যালয়ের একজন শিক্ষিকা মহাশয়ের সঙ্গে আমাদের কথা হলো।
2: আমার নাম কাকলি ঘোষ, আমি শেওড়াফুলি সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতনের দর্শন বিষয়ের সহশিক্ষিকা। আজকে আমি কথা বলবো আমাদের বিদ্যানিকেতনের ছাত্র শিক্ষক সম্পর্কটা ঠিক কিরকম সেই বিষয়ে। আসলে শিক্ষকদের একটা মস্ত সুবিধা আছে, তাদের ফেলে আসা স্কুল জীবন কর্মজীবনেও জড়িয়ে জড়িয়ে থাকে। কুড়ি থেকে ফুল ফুটে ওঠার সাক্ষী থাকি আমরা, এমন সতেজ প্রাণের সংস্পর্শে থাকার সুযোগ শিক্ষকদেরই আছে। আমাদের বিদ্যানিকেতনের ছাত্র শিক্ষক সম্পর্ক অতি মধুর। সোশ্যাল মিডিয়া যেভাবে কৈশোর শৈশবকে গ্রাস করছে, তার প্রভাব থেকে ছাত্রদের রক্ষা করা এখন একটা আমাদের বড় চ্যালেঞ্জ। এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের শিক্ষকরা ছাত্রদের খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে অংশগ্রহণে সর্বতোভাবে উৎসাহিত করেন। ছাত্রদের সঙ্গে আমাদের সম্পর্ক বেশ খোলামেলাই, যে কোনো সমস্যায় তারা নির্দ্বিধায় শিক্ষকদের কাছে আসে। বিভিন্ন মানসিক অসুস্থতা অবসাদ এখন কিশোর কিশোরীদের কাছে একটা বিশেষ সমস্যা। এক্ষেত্রে আমাদের ছেলেদের নিয়মিত কাউন্সেলিং করেন শিক্ষকেরা। বড় বড় মনীষীদের জন্মদিন পালন, তাদের জীবনী ছাত্রদের কাছে তুলে ধরে তাদেরকে জীবনের ইতিবাচক দিক সম্পর্কে উদ্বুদ্ধ করা হয়। ছাত্র শিক্ষক ফুটবল এবং ক্রিকেট ম্যাচ, যার বেশ কিছুদিন আগে থেকেই অনুশীলন শুরু হয়ে যায়, সেটা একটা স্কুলের অত্যন্ত সাড়া জাগানো বিষয়। উৎসাহ উদ্দীপনায় সেই ম্যাচ চলতে থাকে, পথ চলতি মানুষও দাঁড়িয়ে পড়েন, অভিভাবকদের ভিড়ে ঠাসা থাকে মাঠের চারপাশ। গরিব ছাত্রদের অর্থনৈতিকভাবে সাহায্যেরও চেষ্টা করা হয় আমাদের বিদ্যানিকেতন থেকে। দুর্গাপুজোয় গরিব ছাত্রদের শিক্ষকদের তরফ থেকে জামা কাপড়ও দেওয়া হয়। আমাদের

0: ছাত্ররা সরস্বতী পুজোতে অপূর্ব সুন্দর প্যান্ডেল করে। সরস্বতী পুজোয় ছাত্র শিক্ষক সম্পর্কটা তো আসলে বেশ খানিকটা দূরত্ব কমিয়ে কাছাকাছি আসার সুযোগ করে দেয়। আমাদের ছাত্ররা স্কুল পাশ করেও ঠিক প্রাক্তন হয় না, বেশিরভাগের সঙ্গেই আমাদের বছরের পর বছর ধরে যোগাযোগ আত্মীয়তা থেকেই যায়। পারিবারিক অনুষ্ঠানেও উপস্থিত থাকার স্বনির্বন্ধ অনুরোধ আসে। আমাদের ছাত্ররা যারা ডাক্তার, পুলিশ বা বড় অফিসার হয়েছে, তারা বিদ্যানিকেতনের প্রয়োজনে অপ্রয়োজনে সর্বদা এগিয়ে আসে। বিদ্যানিকেতনের প্রাক্তনীদের নিয়ে গঠিত পথিকৃত নামে একটি সংঘ আছে। পথিকৃত প্রতি বছর মহাসমারোহে বিদ্যালয়ে শিক্ষক দিবস পালন করে। পথিকৃত বিদ্যালয়ের ভালো মন্দ বিষয়ে তাদের সুচিন্তিত মতামত দিয়েও সহায়তা দেয়। আসলে শিক্ষকতা কোনো একমুখী পেশা নয়, ওরাও কিন্তু প্রতিনিয়ত আমাদের শেখায়, ছবি আঁকতে শেখায়, ম্যান্ডোলিন বাজাতে শেখায়, মোবাইলের খুঁটিনাটি শেখায়, ফুল গাছের যত্ন শিখিয়ে অনেক কিছুই শিখছে আমরা আমাদের ছাত্রদের কাছ থেকে। সুতরাং আমাদের বিদ্যানিকেতন ছাত্র শিক্ষক দুমুখী প্রক্রিয়ায় সর্বদা মুখরিত থাকে।
1: দিদিমণিকে অনেক ধন্যবাদ জানাই। আসলে বিদ্যালয়ের এই সুন্দর পঠন পাঠনের আবহেই শিক্ষার্থীদের সুন্দর শিল্পমন গড়ে ওঠে। তাই তো গানের পাশাপাশি অসাধারণ আবৃত্তিও তারা উচ্চারণ করতে পারে।
2: আমি জিষ্ণু ব্যানার্জি, আমি শেওড়াফুলি সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতনের সপ্তম শ্রেণীর খ বিভাগের ছাত্র। আমি আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ কবিতাটি আবৃত্তি করে শোনাবো। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ, আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলাম পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে, দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে, দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাত, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু, শুনি ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার।
1: অসাধারণ একটি আবৃত্তি শুনলাম। এবার বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ সম্পর্কে জানতে ইচ্ছে করছে, তাই এবারে এই বিদ্যালয়ের একজন শিক্ষক মহাশয়ের সঙ্গে আমরা কথা বলে নিলাম।
3: নমস্কার, আমার নাম সৌমিক দত্ত, আমি সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতনের বাংলা বিভাগীয় সহশিক্ষক। আমাদের সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতনের একটি গর্ব এবং অহংকারের জায়গা হলো আমাদের সুরেন্দ্রনাথ ভবন। সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতনের রজত জয়ন্তী বর্ষে স্বপ্ন স্মারক হিসেবে নির্মিত হয় এই সুরেন্দ্র ভবন। তৎকালীন প্রধান শিক্ষক উমাপদ সিনহা, শিক্ষক কৃষ্ণচন্দ্র ভর ও বেশ কিছু সংস্কৃত পিপাসী শিক্ষকের উদ্যোগে বিদ্যালয়ে একটি প্রেক্ষাগৃহ নির্মাণের স্বপ্ন দেখার শুরু। কিন্তু এই স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য প্রয়োজন ছিল বিপুল পরিমাণ অর্থের। আবেদন রাখা হয় তৎকালীন শিক্ষক শিক্ষিকা বৃন্দের কাছে। এই মহৎ উদ্যোগকে সফল করতে এগিয়ে আসেন তারা, এগিয়ে আসেন দেশ বিদেশে ছড়িয়ে থাকা প্রাক্তন ছাত্রবৃন্দ। দাতা ঘোষ পরিবার, বিশেষত তৎকালীন সম্পাদক অমল কুমার ঘোষ মহাশয় অগ্রণী ভূমিকা নেন। স্থাপিত হয় ভিত্তিপ্রস্তর, সেই সব সংস্কৃতি মনস্ক শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে স্বপ্ন বাস্তব রূপ পায়, গড়ে ওঠে সুরেন্দ্র ভবন। ভবনটি যখন নির্মিত হয় তখন কোনো দর্শক আসন ছিল না। পরবর্তী সময়ে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মাননীয় জীবেশ চট্টোপাধ্যায় মহাশয় তার তহবিল থেকে সুরেন্দ্র ভবনের দর্শক আসন নির্মাণ করে দেন। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মাননীয় আকবর আলী খন্দকার ভবনের ফল সিলিং নির্মাণের জন্য দান করেন। 800 আসন বিশিষ্ট এই সুরেন্দ্র ভবন বিগত কয়েক দশক ধরে শাওড়াপুলি বৈদ্যবাটি অঞ্চলের সংস্কৃত মনস্ক মানুষদের চাহিদা পূরণ করে চলেছে। সরকারি উদ্যোগের অভাব এবং অর্থাভাবে যথেচ্ছ রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটি বর্তমানে ভগ্নপ্রায়। তবুও অর্থাভাব অথচ হৃদয় শৈল্পিক তৃষা, যাদের কাছে সুরেন্দ্র ভবন আজও এক এবং অদ্বিতীয় হয়ে আছে।
1: স্যারকে ধন্যবাদ জানাই। আর এবারে একটি রবীন্দ্রসঙ্গীত শোনাই আপনাদের। একটু আগেই এক শিক্ষার্থীর কণ্ঠে নজরুল গীতি শুনছিলাম, এবারে এক শিক্ষার্থীর কণ্ঠে আমরা একটি রবীন্দ্রসঙ্গীতের কিছু অংশ শুনে নেব।
4: নমস্কার, আমি মুনিশ রানা, সরাফুলি সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতনে আমি দ্বাদশ শ্রেণীর ছাত্র। তো

0: এইসব তো আপনাদের জানালাম এই বিদ্যালয়ের সম্পর্কে, এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পর্কে। এবারে শিক্ষার্থীরা খেলাধুলা বিষয়ে কতটা দক্ষতা অর্জন করেছে সে বিষয়ে আমাদের জানালেন এই বিদ্যালয়ের একজন শিক্ষক মহাশয়।
1: আমি ডক্টর সুখেন্দ্র দাস, অ্যাসিস্ট্যান্ট টিচার, সারা পুলিশ সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতন। স্কুলে ছাত্রদের শরীর স্বাস্থ্যের উন্নতিকল্পে পড়াশুনোর পাশাপাশি খেলাধুলার উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। খেলাধুলা শরীরকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখে। এর মাধ্যমে শারীরিক সক্ষমতা বৃদ্ধি পায়, মানসিক চাপ কমে এবং শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত চেতনার বিকাশ ঘটে। তাই শিক্ষার্থীদের সার্বিক বিকাশের জন্য নিয়মিত খেলাধুলার সুযোগ আমাদের বিদ্যানিকেতনে করে দেওয়া হয়। এরই সুযোগের অন্তর্গত স্কুলে সারা বছরব্যাপী ছেলেদের ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। ছেলেদের ফুটবল এবং ক্রিকেট নিয়ে যে উন্মাদনা সেটা আমরা লক্ষ্য করতে পারি। তার আগে থেকে তার অভ্যাস, স্যারেদের এবং ছাত্র তাদের অভিভাবকদের একটা উন্মাদনা লক্ষ্য করা যায়। আশেপাশে মানুষজন ভীষণ রকম ইনভলভ হয়ে পড়ে। আমরা ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট এবং ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করি আমাদের স্কুল সংলগ্ন যে আমাদের বিদ্যানিকেতনের ময়দান, সেখানে সেখানে প্রায় দিন দু সপ্তাহ, তিন সপ্তাহ ধরে আমাদের উৎসব চলে এক ধরনের। এবং তাদের পড়াশোনার পাশাপাশি এই যে মানসিক বিকাশ খেলাধুলার মাধ্যমে, সেটা আমরা এই খেলার মাঠে তাদের দিয়ে থাকি। এবং এই ফুটবল ক্রিকেট থেকেই আমাদের বেশ কিছু প্লেয়ার উঠে এসেছে। তাদের মধ্যে অন্যতম পুরনো দিনের স্কুলের সূচনা লগ্নের দুই বিখ্যাত ফুটবলার হেমন্ত ডোরা এবং প্রশান্ত ডোরা, তারা এই শায়রাফুলেরই সুসন্তান। তারা কলকাতার সমস্ত নামি ফুটবল ক্লাবে খেলেছে, তারা ইন্ডিয়া টিমের খেলেছে, তারা আন্তর্জাতিক খেলোয়াড় এবং তারা ইন্ডিয়ান যে ফুটবল লীগ সেখানেও চ্যাম্পিয়ন হয়েছে। এই সমস্ত ক্রীড়াবিদ আমাদের স্কুলের সুসন্তান। এর বাইরেও আমাদের স্কুলে যে সমস্ত খেলাগুলো হয়ে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে ভলিবল। আমাদের প্রথম দিকে আমি যখন এই স্কুলে জয়েন করি তখন আমাদের এক নামি ভলিবল প্লেয়ার

0: আর সুমিত ঘোষ, সেই সুমিত ঘোষ আমাদের এখানে ডিস্ট্রিক্ট, স্টেট এবং ন্যাশনালে চ্যাম্পিয়ন হয়ে সে এখন কলকাতা পুলিশে কর্মরত রয়েছে এবং তারই সুদক্ষ কোচিংয়ে আমাদের স্কুলে বেশ কিছু ছেলে পরপর উঠে আসছে। তার মধ্যে অন্যতম আনন্দ দাস, সুমিত টাকি, যে গত বছরও খেলো ইন্ডিয়ায় অংশগ্রহণ করেছে, ডিস্ট্রিক্ট, স্টেট এবং ন্যাশনাল স্কুলের নাম তুলে ধরেছে। এর বাইরে রয়েছে আমাদের বাস্কেটবল, বাস্কেটবলে অভিযান জানা খুব ভালো পারফরমেন্স করেছে, সে ন্যাশনাল খেলেছে। তারপরে রয়েছে আমাদের জুডো, জুডো আমাদের অনেক খেলোয়াড় রয়েছে, তার মধ্যে সায়ন দীর্ঘাঙ্গী, জিৎ দাস, সন্তু মাহাতো, সৌম্য মুখার্জি, সায়ন্তন দে, সৈকত মোদক, এরা জুডোর প্রভাবশালী খেলোয়াড়, নামী খেলোয়াড়, তারা ডিস্ট্রিক্ট, স্টেট এবং ন্যাশনাল খেলেছে। এবং এর মধ্যে একজন আন্তর্জাতিক প্লেয়ার রয়েছে যে খেলো ইন্ডিয়ায় অংশগ্রহণ করেছে, তার নাম সায়ন দীর্ঘাঙ্গী। অন্যান্য খেলাগুলোর মধ্যে অন্যতম চেস, সুইমিং, অ্যাথলেটিক, খোখো, ক্যারাটে, এই সমস্ত খেলাগুলো বিভিন্ন ক্লাবে ছাত্রছাত্রীরা খেলে এবং সেখান থেকে তারা আমরা তাদের নামগুলো এনরোল করি এবং তাদের ডিস্ট্রিক্ট, স্টেট এবং ন্যাশনালে খেলার সুযোগগুলো আমরা এখান থেকে করে দিই। এর বাইরে আমাদের যোগাসন একটা বড় ভূমিকা নিয়েছে আমাদের স্কুলে। আমাদের স্কুলে প্রত্যেক বছর আমরা যোগা দিবস পালন করি, বহুদিন ধরে স্কুলে চলে আসছে এবং সেই যোগা ডেতে আমরা শুধুমাত্র ছাত্রেরা যে অংশগ্রহণ করে তা নয়, আমাদের শিক্ষক, শিক্ষিকা এবং আমাদের যে প্রধান শিক্ষক মহাশয় মাননীয় শ্রী প্রসেনজিৎ রায় মহাশয়, তিনিও তাতে অংশগ্রহণ করেন এবং সবাই মিলে এখানে ছাত্ররা যেমন প্রদর্শন করে তার সাথে সাথে শিক্ষক, শিক্ষিকারাও সেইখানে প্রদর্শন করে তার সর্বতোভাবে সেই অনুষ্ঠানটা আমরা সফল করে তুলি। আমরা এ সমস্ত খেলাধুলোর মাধ্যমে ছেলেদের পড়াশুনোর পাশাপাশি শারীরিক, মানসিক বিকাশ সাধনে সর্বতোভাবে সচেষ্ট। আমরা চাই ছেলেরা পড়াশুনোই যেমন উন্নতি করুক, সেরকম শরীর স্বাস্থ্য সচেতন হোক, শরীর স্বাস্থ্য ভালো থাকলে তবেই সে সর্বতোভাবে সামনের দিনে এগিয়ে যেতে পারবে। আমাদের সেই প্রচেষ্টা সর্বতোভাবে সবসময় থাকবে এবং আমরা সবাই সেভাবেই এগিয়ে চলব। বিদ্যালয়ের ছাত্রদের সুস্থ, সবল, সুশৃঙ্খল জীবন গঠনের লক্ষ্যে, শরীর স্বাস্থ্যের উন্নতিকল্পে, তাদের সার্বিক বিকাশে আমরা নিরলসভাবে কাজ করে চলেছি। ধন্যবাদ।
1: শিক্ষার্থীদের খেলাধুলায় বিশেষ খ্যাতির কথা আমরা জানলাম, গান শুনেছি, আবৃত্তি শুনেছি, পঠন পাঠনের বিষয়ে আমাদের জানিয়েছেন শিক্ষক শিক্ষিকারা। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা যন্ত্রসঙ্গীতেও কিন্তু বেশ পারদর্শী, আর এবারে তাই ম্যান্ডোলিন বাজিয়ে শোনালেন এই বিদ্যালয়ের এক শিক্ষার্থী।
2: আমি সৌম্যদীপ সাহা, শ্যাওড়াফুলি সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতনের দশম শ্রেণীর ছাত্র।

0: ম্যান্ডোলিনের সুর সত্যিই মন ছুঁয়ে গেল। আর এই সুরের রেশ নিয়েই এবার আমরা কথা বলে নিয়েছি এ বিদ্যালয়ের একজন শিক্ষিকার সঙ্গে।
1: আমার নাম জয়শ্রী দত্ত, আমি ইংরেজি বিষয়ের শিক্ষিকা। আমাদের এই জমিদার রোডে শ্যাওড়াপুলি সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতন, সেই স্কুল শুধু তার চৌহদ্দির মধ্যে সীমাবদ্ধ নয়, আমাদের এই এলাকার একটা সম্পদ। জেলা বা রাজ্যের শিক্ষা মানচিত্রে সেই এলাকার অবস্থা নির্ভর করে সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানের ওপর। এলাকার আর্থসামাজিক ক্ষেত্রে আমাদের স্কুলের বিদ্যানিকেতনের একটা বিরাট ভূমিকা থেকে যায়, কারণ এই স্কুলকে কেন্দ্র করে স্কুলের খুব বেশি দূরে নয় কিছু দোকান গড়ে উঠেছে, বইয়ের দোকান যেখান থেকে ছাত্ররা বই সংগ্রহ করতে পারে, তাদের প্রয়োজনীয় পেন্সিল পেন যা যা লাগে সেগুলো তারা সংগ্রহ করতে পারে। তাছাড়া যে দূরাগত যে শিক্ষক শিক্ষিকা বা ছাত্রদের অনেক সময় এখানে কাছাকাছি থাকতেও হয়, সেদিক থেকে এলাকার অর্থনীতি সমৃদ্ধ হয়। তাই স্কুলের উন্নয়নে আমাদের এই এলাকারও একটা ভূমিকা রয়েছে এবং তার সঙ্গে স্কুলও ওতপ্রোতভাবে জড়িত। আর আমাদের বিদ্যালয়ে যে অডিটোরিয়াম আছে তা স্কুলের শুধু প্রয়োজন মেটায় না, এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে সেখানে তাদের অনুষ্ঠান করতে পারেন। এইভাবেও আমাদের স্কুল এলাকার সঙ্গে গভীর একটা সম্পর্কে জড়িয়ে রয়েছে। তো আমি দেখছি ছাত্ররা এখন আরো অনেক বেশি কালচারালি এনরিচ হয়ে পড়ছে অনেকে, এবং এই প্রশিক্ষণটা কিন্তু আমাদের টিচার দেয়। আমাদের একজন ম্যাডাম আছেন যিনি শান্তিনিকেতন সুরুল বড়বাড়ির আর কি কন্যা, উনি শান্তিনিকেতনেই পড়াশোনা।

0: করেছেন ওই ম্যাডামের প্রশিক্ষণে। ম্যাডাম খুব সুন্দর নাচ গান আবৃত্তির ক্ষেত্রে আমরা সবাই থাকি, ভালো করে গানটা গাইলে আরো আরো ভালো করে প্রেজেন্ট করা যায়। হোক, আমাদের সমস্ত স্যার ম্যাডামদের তত্ত্বাবধানে চলে এই প্রশিক্ষণ, তবে ক্লাসের ফাঁকে ফাঁকে, ক্লাস হ্যাম্পার করে নয়, টাইমটা খুব সুন্দরভাবে মেনটেন করে, 11টার মধ্যে ঢুকে যাও। আমাদের শিক্ষক শিক্ষিকা সকলেই এটা চেষ্টা করেন, যার একটা খুব ডিসিপ্লিন এবং খুব সুন্দর একটা পরিবেশ আমাদের স্কুলে এখন রয়েছে।
1: দিদিমণিকে অনেক ধন্যবাদ জানাই। শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য, শিক্ষার্থীদের প্রতিভায় আজকের পর্বটি হয়ে উঠল অনন্য। তবে এবার বিদায় নেওয়ার পালা। তবে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে এক বিশেষ উপহার। একটু আগেই শুনছিলেন এই বিদ্যালয়ের এক শিক্ষিকার কথা। শান্তিনিকেতনের আলো হাওয়ায় তিনি বড় হয়ে উঠেছেন। তার কণ্ঠেই আমরা শুনব একটি রবীন্দ্রসঙ্গীত। আর এই গানের সুরের মধ্য দিয়েই শেষ হবে শ্যাওরাফুলি সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতন থেকে আমাদের আজকের শিক্ষাঙ্গন থেকে অনুষ্ঠান। সকলে ভালো থাকবেন।
2: আমি মহুয়া সরকার, আমি শ্যাওরাফুলি সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতনে বাংলা পড়াই। আমি এখন একটা গান শোনাচ্ছি, পূজা পর্যায়ের গান, চৌতাল, বেহাগ রাগ।

0: শুনছিলেন অনুষ্ঠান শিক্ষাঙ্গন থেকে। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। পরবর্তী ঘোষণা একটু পরেই।
1: নাটক সুধাকে আমি দেখিনি, কাহিনী সূত্র ডক্টর অমরেন্দ্রনাথ সান্যাল, বেতার নাট্যরূপ ও প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার।

0: সুধাকে আমি দেখিনি, অথচ তার নামটা আমার চেতনায় চিরস্থায়ী হয়ে মিশে আছে। এরকম হয়, কোথাও কোনো অস্তিত্ব না থাকা সত্ত্বেও এক একটা নাম কেমন করে যেন স্মৃতিতে অক্ষয় হয়ে যায়।
1: আমার প্রাণের মাঝে সুধা আছে চাও কি, হায় বুঝি তার খবর পেলে না।
0: আশ্চর্য, সুধা নামটা মনে পড়তেই কেন যেন একটা দিগন্ত বিস্তৃত জলাভূমির ছবি আমার মনের আয়নায় ভেসে ওঠে। সুধার সঙ্গে জলাভূমিটার কি সম্পর্ক আমি জানি না, অথচ ওই জলাভূমি আর সুধা যেন মিলেমিশে একাকার হয়ে আছে, তাদের আলাদা করা যায় না। আমাদের বাড়ির পেছনেও একটা জলাভূমি ছিল, তার আকার আর আমার ভাবনার জলাভূমির আকার এক ছিল না। আমার দেখা জলাভূমিতে ছিল না ভয় পাওয়ার মতো কিছু, কোথাও হাঁটু সমান জল, কোথাও বা কোমর সমান, কোথাও কোথাও জলে কুশ গাছের ভেসে থাকা মাথা, ফুঁটি আর খোলসের ঝাঁক বেঁধে ঘোরাফেরা, অলস দুপুরে গাংচিলের ছোঁ মেরে মাছ শিকার, এসবই ছিল আমার চেনা জলাভূমিটায়।
1: So long thy power hath blessed me, sure it still will lead me on o'er moor and fir, o'er crag and torrent, till the night is gone and with moons those angel faces smile which I have loved long since and lost a while.
2: কি গো পল্টু,
3: কি সুন্দর আপনি কবিতা বলেন, আমার খুব ভালো লাগে।
2: আর কি ভালো লাগে তোমার?
3: আর দুপুর বেলা একা একা ঝিলের ধারে আসতে আপনার ভালো লাগে না কমল কাকা?
2: হ্যাঁ ভালো তো লাগে, জানো তো পল্টু এই জলাভূমিটার না একটা মা আছে।
3: দেখ জলাভূমির আবার মা হয় নাকি, ওটা তো আপনা আপনি পাতালের তলা থেকে উঠে এসেছে।
0: কমল কাকার কথাগুলো আমাদের কাছে কবিতার মতোই মনে হতো, মনে হতো সকলের বোঝার মতো সহজ কথা কমল কাকা বলতেই জানে না।
3: আচ্ছা কমল কাকা, বাড়িতে এত ঘর থাকতে ঝিলের ধারের এই সঞ্ছা মাটির ঘরটাতেই থাকেন কেন?
2: আচ্ছা তুমি জানো কি এই ঘরখানা প্রথম কে তৈরি করেছিলেন?
3: না।
2: তোমার ঠাকুর দাদা। আসলে এই জলাটার তো কোনো সঙ্গী নেই, সারাদিন একা একা কাটে, কথা বলারও কেউ নেই, একা আর কত নিজের সঙ্গে কথা বলবে, তাই তোমার ঠাকুর দাদা ঝিলটার বন্ধু হওয়ার জন্য এই ঘরখানা এখানে তৈরি করেছিলেন।
3: ঘর কখনো জলাভূমির বন্ধু হয় নাকি? শ্যাওলা মাছ জল পাখি আর ঢেউতলা বাতাস এরাই তো জলাভূমির বন্ধু।
0: একদিন সেদিন পূর্ণিমার চাঁদের আলো পড়ে ঝিলটাকে একেবারে অন্যরকম লাগছিল, মনে হচ্ছিল ঝিলটার মধ্যে প্রাণের সঞ্চার হয়েছে, এক্ষুনি মানুষের মতো করে কথা বলে উঠবে, অথবা আহ্লাদী কিশোরীর মতো নাচতে নাচতে দূরের মাঠ দিয়ে আমাদের অদেখা এক জগতে হারিয়ে যাবে। আপন মনে হাঁটতে হাঁটতে আমি কমল কাকার ঘরের সামনে গিয়ে থমকে দাঁড়িয়েছিলাম।
1: আমার প্রাণের মাঝে সুধা আছে চাও কি, হায় বুঝি তার খবর পেলে না।
0: আর সেই প্রথম আবিষ্কার করলাম কমল কাকা গান গাইতেও পারে।
1: হায় বুঝি তার খবর পেলে না, হায় বুঝি তার।
0: মনে হলো কমল কাকা গান গাইবার নাম করে কাঁদছিল, আমার মনটা যেন কেমন করে উঠল, ঘরের মধ্যে উঁকি দিয়ে দেখার সাহস আমার হয়নি, আমি নিঃশব্দে ফিরে এসেছিলাম।
2: পল্টু শোনো।
3: কি?
2: আচ্ছা কালকে তুমি পালিয়ে এলে কেন?
3: আমি না মানে
2: শোনো, আমি গান গাই কাউকে বলো না জানো।
3: আচ্ছা
2: শোনো, জ্যোৎস্না রাত্রিরে একা একা কখনো ঝিলের ধারে যেও না।
0: রক্তের সম্পর্কে কমল কাকা আমাদের কেউ হতো না। শুনেছি একবার জ্যাঠামশাই সদরে মামলা করতে গিয়ে ফেরার সময় ওকে সঙ্গে করে এনেছিলেন।
4: বড় বউ, কমল এখন থেকে এখানেই থাকবে।
5: থাক থাক, প্রণাম করতে হবে না, বেঁচে থাকো।
4: ওকে চাটা দাও, দুপুরে বোধ হয় খাওয়া হয়নি।
3: লোকটা কে রে বলতো? জানি না তো।
4: ও সুবল
6: দাদা,
4: কমলকে নিয়ে ঝিলপাড়ের ঘরখানা যাও, ও ওখানেই থাকতে চাইছে।
0: বাস এইটুকুই। কমল কে, কোত্থেকে এলো, কেন এলো, এসব প্রশ্ন অনুচ্চারিত থেকে গেল, কারণ আমাদের সংসারে জ্যাঠামশাইয়ের মুখের কথাই আইন।
4: কি কমল, ঘর কেমন দেখলে? ওখানে থাকতে পারবে তো?
2: খুব ভালো, আমি ওখানেই থাকবো বর্দা, জল আমার খুব ভালো লাগে।
4: বর্ষায় কিন্তু জল ঘরের দরজা পর্যন্ত পৌঁছে যায়, সাপের উপদ্রব হয়।
2: না না, আপনি আপত্তি করবেন না, আমি ওখানে খুব ভালো থাকবো।
0: এরপর কমল কাকা যে আমাদের কেউ নয় এটা ভুলে যেতে 7 দিনও লাগলো না।
3: ও ছোট কাকি, কি হচ্ছে গো, বলো না গো।
7: কমল ঠাকুরপো তোমার জেঠিমাকে জিলিপি ভাজা শেখাচ্ছেন।
2: বড় বৌদি, এমন জিলিপি ভাজা শিখিয়ে দেব, দেখবেন তারপর থেকে আর কোনোদিন ময়রার দোকানে জিলিপি খেতে ইচ্ছে করবে না।
5: সে পরে দেখা যাবে, এখন বলো কি করে হবে।
2: ওই তো, জিলিপির হলো 2.5 প্যাঁচ, ঘটির নিচের ফুটোটা আঙুলে চেপে ধরে কলাই ডালের গোলা ঘটিতে দিয়ে দিতে হবে, তারপর ফুটন্ত তেলের কড়াইয়ের উপর এনে ঘটির ফুটো থেকে আঙুল সরিয়ে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে 2.5 প্যাঁচ। ওগুলো ভাজা হয়ে গেলে ঝাঁঝরি হাতা দিয়ে তুলে রসে ভিজিয়ে দাও, ব্যাস জিলিপি তৈরি, খেতে শুরু করো।
4: বাবা বাবা বাবা, বেশ ভালো বেশ ভালো। ও কমল, এবার তুমি থামো, এত জিলিপি খাবেটা কে?
2: পাড়ায় বিলিয়ে দিতে বলুন না বর্দা।
6: বড় বৌদি, বর্দা কিন্তু ওকে নিয়ে বড্ড বেশি বাড়াবাড়ি করছেন।
5: কার কথা বলছো ছোট ঠাকুরপো? কমলের?
6: হ্যাঁ।
5: যাই বলো, মানুষটা কিন্তু খাঁটি, কত কিছু জানে।
3: জানেন কমল কাকা, কালকে কিন্তু ছোট কাকি আপনার ভাজা জিলিপি খায়নি।
2: ছোট বৌদি বুঝি জিলিপি পছন্দ করেন না?
3: ধ্যাত, ছোট খাগি তো জিলিপি পেলে আর কিচ্ছু চায় না।
2: ঠিক আছে, তুমি যাও। মানুষ একটা জিনিস অনেকদিন ধরে ভালোবাসতে নাও পারে।
0: সেদিন দুপুরে স্কুলের গরমে ছুটির হোম টাস্ক শেষ করে বাইরের উঠোনে এসে আমি দাঁড়িয়ে পড়লাম। ছোট কাকির দরজার বাইরে দাঁড়িয়ে কমল কাকা।
2: ছোট বৌদি, ছোট বৌদি
7: বলুন।
2: শুনলাম কাল আপনি জিলিপি ছোড়নি।
7: কে বলল?
2: আমি শুনেছি। কেন ছোট বৌদি, আমার ভাজা বলে আপনার পছন্দ হয়নি?

0: আপনি এখন এখানে এসেছেন কেন?
1: ওই যে বললাম,
0: আমি জিলিপি খাই আর না খাই তাতে আপনার কি? আপনি তো বড়দিকে শেখানোর জন্য জিলিপি ভেজেছেন।
1: আপনাকেও শিখিয়ে দেব।
0: থাক, আমার উপর আপনার অত দয়া করতে হবে না।
1: একটা কথা বলবো? বলুন, শুনে রাগ করবেন না।
0: কি কথা?
1: আপনি আপনি সারাদিন লুডো নিয়ে বসে থাকেন, আমার একটু ভালো লাগে না।
0: এখন যান, যান বলছি।
1: আমাকে আপনি তাড়িয়ে দিচ্ছেন?
0: হ্যাঁ, যান।
1: আপনি বললে আপনার সঙ্গে লুডো খেলতে পারি।
0: মা, ছেলেরা আবার লুডো খেলে নাকি?
1: আপনি ঘুটি সাজিয়ে একা বসে আছেন, তাই তো বললাম।
0: রোজই আমি এরকম ঘুটি সাজিয়ে একাই বসে থাকি, তাই বলে আপনি রোজ আমার সঙ্গে সাপ লুডো খেলতে আসবেন নাকি? ছি,
1: আমি যাচ্ছি।
0: আর কখনো দুপুরে বাড়ির ভেতরে আসবেন না।
1: আসবো, আরেকদিন আসবো, সেদিন আপনার লুডোটা কেড়ে নিয়ে ছুঁড়ে এমন জায়গায় ফেলে দেবো আর খুঁজে পাবেন না।

0: ছোট কাকির অনেক দিনের শখ বাড়িতে পদ্ম ফুল ফোটানো। কমল কাকা একটা বিশাল পোড়ামাটির নাদা এনে বক ফুল গাছটার কিছুটা দূরে উঠোনের মধ্যে বসালো। তারপর তার মধ্যে দেওয়া হলো পুকুরের পাঁক মাটি, আর পাশের গাঁ থেকে আনা লাল পদ্মের বাল্ব পোঁতা হলো সেই মাটিতে।
1: নিন ছোট বৌদি, 15 দিনের মধ্যেই আপনার ইচ্ছের পদ্ম ফুল ফুটবে এখানে।
2: সত্যি?
1: হ্যাঁ, দেখবেন।
2: কমল ঠাকুরপো, তাহলে কথা রইল, বাড়িতে যেদিন প্রথম পদ্ম ফুল ফুটবে আমি সেদিন নিজের হাতে আপনাকে পায়ে সরিয়ে দেখাবো।

0: কদিন পর আরো একটা তাজ্জব কাজ করে কমল কাকা মা কাকিমাদের হারিয়ে দিল। আমার ছোট বোন টুকলি সকাল থেকে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে ঘেন ঘেন ঘেন ঘেন করছিল।
1: ও ছোট কাকি, আমার চুলটা বেঁধে দাও না।
2: আহ, দেখছিস না আমার হাত জোড়া,
1: চুল না বেঁধে দিলে আজ আমি স্কুলেই যাব না।
3: এই নিন ছোট বৌদি, আপনার বকুল ফুল।
2: দিন দিন, কি সুন্দর গন্ধ।
3: কি গো টুকলি রানী, কি হয়েছে, ওরকম গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছো কেন?
2: ওর চুল বাঁধা হয়নি তাই।
3: ও, এই সামান্য ব্যাপার, এসো এসো এসো টুকলি রানী, আমি তোমার চুল বেঁধে দিচ্ছি।
1: ছোট কাকির মতো বিনুনি করে দিতে হবে কিন্তু।
3: আরে এসোই না, বসো এখানে, একদম নড়বে না কিন্তু। দেখুন ছোট বৌদি, আপনার মতো হচ্ছে কিনা বলবেন।
0: কমল কাকার বিনুনি বাঁধা দেখতে রান্নাঘরের বারান্দায় মা কাকিমাদের একেবারে ভিড় জমে গেল। টুকলির চুলের গোছা নিপুণ হাতে আঁচড়ে নিয়ে দু হাতে সমান ভাগ করে নিয়ে লাল ফিতেই জড়িয়ে অনায়াসে গেঁথে তুলল টুকলির বিনুনি।
3: যাও টুকলি রানী, আয়নায় দেখে এসো, পছন্দ না হলে আবার বেঁধে দেবো।
2: সত্যি কমল ঠাকুর, আপনি পারেন বটে।
4: যাই বল ছোট, কমলের কিন্তু এলেম আছে।
0: একদিন বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরে বুঝতে পারলাম ছোট কাকিকে নিয়ে কিছু একটা হচ্ছে। মা জেঠিমা মিজদি সবাই উঠোনে হাজির। ছোট কাকি ভিজে কাপড় পরে একটা শিলের উপর দাঁড়িয়ে আছে।
4: এই ফুলটু হতভাগা ছেলে, সে কোন কালে স্কুলে ছুটি হয়েছে? এতক্ষণ কোথায় ছিলি?
5: ঝিলের ধারে।
4: সে কি চা, জামা কাপড় বদলে কাঁচা জামা কাপড় পরে আয়। আরে তোর জন্য সবাই দাঁড়িয়ে আছে।
5: এই ফুলটু শোন, কি ঘরে চল, কথা আছে।
6: কি কথা বল।
5: মারা তোকে যা করতে বলবে খবরদার করবি না।
6: কি বলবে?
5: ছোট কাকির পিঠে যা লিখতে বলবে তার চেয়ে কম করে লিখবি।
6: না লিখলে আমায় যদি মারে?
5: মারুকে, একবার লেখা হয়ে গেলে কেউ আর কিচ্ছু করতে পারবে না। আমি যাচ্ছি, তুই তাড়াতাড়ি আয়।

0: ভিজে শাড়ির মধ্যে থেকে ছোট কাকির চোখ ধাঁধানো ফর্সা রং ফুটে বেরোচ্ছে। জেঠিমা এক টানে ছোট কাকির পিঠের কাপড় সরিয়ে সম্পূর্ণ আদল করে দিলেন।
1: পল্টু শোন, তোর মাঝের আঙুল দিয়ে তুই ছোট কাকির পিঠে দুই লিখে দে। আগে শিখে লে পল্টু, যা বলেছে লিখে দে বাবা।
0: আমি ছোট কাকিকে স্পর্শ করলাম। ছোট কাকি আমার দানের অপেক্ষায় রুদ্ধশ্বাস হয়ে দাঁড়িয়ে আছে। দুই নয়, আমার মধ্যমা দিয়ে ছোট কাকির পিঠে আমি গোটা গোটা করে লিখলাম 5।

0: একদিন বিকেল থেকেই বৃষ্টি শুরু হয়েছিল। সন্ধ্যের পরও সেই বৃষ্টি থামার লক্ষণ নেই। কমল কাকা তার ঝিলপাড়ের ঘরে বন্দি। আমার যেন কেন মনে হলো কমল কাকা ঘরে এই মুহূর্তে একা নেই, সুধা বলে আরেকজন কেউ আছে তার সঙ্গে।
1: আমার প্রাণের মাঝে সুধা আছে চাও কি, হায় বুঝি তার খবর পেলে না, হায় বুঝি তার খবর পেলে না।
0: আহ, কমল কাকা এই একটা গানই যে কেন গায়, আরো তো কত গান আছে। আমার যেন কেন মনে হয় কমল কাকা গান গায় এ কথাটা ছোট কাকিও জানে। আশ্চর্য, তাহলে কথাটা কমল কাকা বলতে বারণ করেছিল কেন? আমাদের বাড়িতে তিন দিদির মধ্যে মেজদির রংটা একটু চাপা, তাছাড়া কপালটা একটু ছড়ানো, যার জন্য বয়সের তুলনায় মেজদিকে বয়স্ক দেখায়।
2: বড় বউ শুনছো?
3: কি বলছো?
2: এই যে শোনো, পাত্রপক্ষ খবর পাঠিয়েছে গৌরীকে দেখতে আসবে।
3: আবার? এর আগের দুটো পাত্রপক্ষ তো দেখে গিয়ে কোনো খবরই দেয়নি।
2: বোধহয় গৌরীকে ওদের পছন্দ হয়নি তাই।
4: আমি দেখছি এবার পাত্রপক্ষ কেমন করে না পছন্দ করে থাকে। এবার গৌরীকে আমি নিজের হাতে সাজিয়ে দেব।
3: কমল ঠাকুরপো, এবার পাত্রপক্ষ পছন্দ না করলে ওরা বিয়েই হবে না।
4: সেই জন্যই তো আমি ওকে সাজিয়ে দেব।
5: ছোট কাকি, মাকে বলো এবার আমি কমল কাকার কাছেই সাজব।
4: ছোট বৌদি, আমি গৌরীকে সাজিয়ে দেবার পর আপনি ওকে কাপড় পরিয়ে দেবেন, কেমন করে পরাতে হবে আমি বলে দেব।
0: ছোট কাকি কোনো উত্তর না দিয়ে চলে গেল। আমার মনে হলো ছোট কাকির এই রাগ দেখানোর কোনো মানেই হয় না। আগের বারে তো ছোট কাকিই সাজিয়েছিল, তার ফল কি হয়েছে তা সকলেরই জানা। যেদিন দেখতে আসবে তার দুদিন আগে থেকে কমল কাকা মেজদির ঘরের বাইরে আসা বন্ধ করে দিল।
4: না না, গৌরী এই দুদিন ভাত খাবে না।
3: তাহলে কি খাবে?
4: পলটল খাক আর দুধ খাক।
3: বলো কি ঠাকুরপো, মেয়েটা দুদিন খাবে না, তারপর
4: কিছু হবে না বৌদি, ওকে একটু হালকা দেখানো দরকার।
0: দুদিন পর মেজদি যখন সাজগোজ করে ঘর থেকে বেরিয়ে এলো, আমরা তো সবাই থ।
5: কি রে পল্টু, আমাকে চিনতে পারছিস না?
6: না মেজদি, একদম চেনা যাচ্ছে না।
3: এ কি, দেখ দেখ ছোট, আমাদের এ গৌরী না অন্য কেউ।
2: আরে কমলটা কোথায়? আশেপাশে কোথাও তাকে দেখতে পাচ্ছি না। কমলকে ডাকো, ছেলের বাড়ির লোকজন সমস্ত এসে পড়েছেন, তাড়াতাড়ি করো বাপু।
3: এই পল্টু পল্টু, যা তো কমলকে ডেকে নিয়ে আয়।
0: ছুটলাম কমল কাকাকে ডাকতে। ভরন্ত দুপুর, জলাভূমিটা একদম একা। তার সারা শরীর জুড়ে একটা নির্বেদ ধ্যানময়তা। আশ্চর্য, সারাদিন ধরে কত রকমের পাখি চক্কর দিয়ে ঝিলটার মাথার ওপর ঘুরতে থাকে, তারাও এখন নেই। ছুটতে ছুটতে কমল কাকার ঘরের বাইরে গিয়ে দাঁড়াতেই আমার কানে হাসির আওয়াজ ভেসে এলো। আমি কিছুতেই ডাকতে পারলাম না, কমল কাকাকে না ডেকেই ফিরে আসছিলাম। ঘরের মধ্যে যে হাসছিল তার নামটা আমার মনে পড়ে গেল, সুধা। এ হাসি সুধা ছাড়া আর কারণ নয়। সুধাকে আমি কখনো দেখিনি, তবু তার নামটাই মনে এলো।

0: তাহলে আসি, কেমন? আমরা গিয়ে খবর পাঠিয়ে দেবো কদিনের মধ্যে। আচ্ছা নমস্কার।
1: নমস্কার নমস্কার। কমলটা যে কোথায় গেল?
2: ওরা চলে গেল। ছোট কাকি রাগ রাগ মুখ করে নিজের ঘরে ঢুকে গেল। ছোট কাকির ঘরের পাশ দিয়ে যেতে যেতে আমার মনে হলো ঘরের মধ্যে কেউ চাপা গলায় কাঁদছে। একদিন, দুদিন, তিন দিন করে 10 দিন চলে গেল। মেজদির চোখের হীরের কুচির ওপর কালো হয়ে মেঘ জমতে শুরু করেছে। ছোট কাকির কিছু একটা হয়েছে, আজকাল কথায় কথায় হেসে গড়িয়ে পড়ে। আমার কিছু ভাল লাগে না। কমল কাকার ঘরের চালে একটা আগাছার ডালে বেগুনি রঙের ফুল ফুটে থাকে। আমার কেন যেন মনে হয় কমল কাকার খুব শক্ত একটা অসুখ করেছে, মনের অসুখ। তার আগে একদিন কমল কাকাকে খালি গায়ে ঝিলটার পাশ দিয়ে চিৎকার করে ছুটতে দেখেছি। রাত্রির সকলের সঙ্গে কমল কাকা যখন ভেতর দালানে খেতে বসলো তখন একদম অন্যরকম।

0: একদিন মেজ দিকে যারা দেখে গিয়েছিল তাদের বাড়ি থেকে লোক এলো।
1: আপনাদের মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে,
2: খুব পছন্দ হয়েছে।
1: হ্যাঁ, বিয়ের দিন তার ঠিক করুন।
2: কি বললেন, মেয়ে পছন্দ হয়েছে আপনার? বড় বড় বউ, শুনছো? ওদের মেয়ে পছন্দ হয়েছে।
3: ওদের পছন্দ? ও ওরে ছোট, শাকে ফুঁদে রে, শাকে ফুঁদে, ওদের মেয়ে পছন্দ হয়েছে।
0: সেদিন রাত্রিরে আমি আবার কমল কাকাকে বোন বাদার মারিয়ে ঝিলটার চারপাশে ছুটতে দেখলাম।
2: Tell me, where is the fancy bridge? Or in the heart? Or in the head? How begot, how nourished it is engendered in the eyes, with gazing fate and fancy ties, in the rattle where it lies, where it lies!
0: একদিন বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে গেল মেজদি। যাবার আগে মেজদি অন্য নতুন বিয়ে হওয়া মেয়েদের মতো একদম কাঁদেনি, সবাই এমনকি কমল কাকাও কাঁদছিল। কমল কাকার কান্নাটা সকলের চেয়ে আলাদা, কোনো শব্দ নেই, শুধু গাল বেয়ে জলের ধারা গড়িয়ে পড়ছিল। এর ঠিক তিন দিন পরে রোজকার মতো শেষ লোকালে বাড়ি ফিরে ছোট কাকা ছোট কাকিকে ঘরে ডেকে নিজের হাতে ঘরের দরজা বন্ধ করলেন।
4: কি কি ভেবেছো, কি ভেবেছো কি তুমি?
2: বড় বউ, বড় বউ,
3: বলো,
2: আমার চাটা ওপরের ঘরে পাঠিয়ে দিও তো।
3: আচ্ছা,
5: কি হয়েছে রে টুকলি?
6: জানি না তো।
3: এই তোরা এখানে কি করছিস, যা বাইরে যা।
0: তিন দিন ধরে কমল কাকা আর বাড়িতে আসে না, খাওয়ার সময় তার জায়গাটা ফাঁকা পড়ে থাকে। ইংরেজি বইখানা হাতে নিয়ে আমি রোজ কমল কাকার ঘরের বাইরে দাঁড়িয়ে থাকি। কমল কাকার এখন একমুখ দাড়ি, দু চোখের দৃষ্টি চারপাশে কি যেন খুঁজে, আর এই কদিন ধরে তার গলায় একটাই গান।
7: আমার প্রাণের মাঝে সুধা আছে চাও কি, হায় বুঝি তার খবর পেলে না, হায় বুঝি তার খবর পেলে না।
0: আমার খুব কষ্ট হয়, রাগও হয়। একদিন বাইরে দাঁড়িয়ে বুঝতে পারি ঘরের মধ্যে আর কেউ আছে। তার শাড়ির খস খস, তার গায়ের গন্ধ, আর কিছু না বলা আমাকে বলে দেয় সে আর কেউ নয়, কমল কাকা সুধা। তাড়াতাড়ি আমি পালিয়ে আসি। ঠিক পরদিন ভোর হবার আগেই পোস্ট অফিসের পঞ্চানন কাকা দৌড়ে বাড়িতে আসে।
8: বর্দা, বর্দা, বর্দা, শিগগির একবার ঝিলের ধারে আসুন, শিগগির।
9: কেন কেন, কি হয়েছে?
8: একবার তাড়াতাড়ি আসুন।
9: ও আচ্ছা, চলো চলো চলো চলো, আমি যাচ্ছি।
0: এক লহমায় ঠাসা ভিড় জমে ওঠে জলাভূমিটার ঘাস ছাওয়া কিনারে। মাত্র তিন হাত দূরে জলের মধ্যে চিত হয়ে শুয়ে আছে কমল কাকা। সারা গায়ে কোথাও এতটুকু আবরণ নেই।
10: লোকটা এই ছিল
2: পঞ্চান?
10: হ্যাঁ বলুন দাদা।
2: এটা দিয়ে ওকে ঢেকে দে।
10: হ্যাঁ।
0: জ্যাঠামশাই নিজের গা থেকে দামি শালখানা খুলে নিয়ে মাটিতে ছুঁড়ে দিলেন।
10: লোকটা তাহলে
0: কমল কাকার স্ত্রীও ছিল না, গুরু সোনা।

0: সুধাকে আমি দেখিনি। নাটকটি শেষ হল। কাহিনী সূত্র ডক্টর অমরেন্দ্রনাথ সান্যাল। চরিত্র রূপায়ণে ছোট পল্টু ঈশান চৌধুরী, টুকলি দেবারতী বন্দ্যোপাধ্যায়, জ্যাঠামশাই হারাধন বন্দ্যোপাধ্যায়, জেঠিমা শেফালী বন্দ্যোপাধ্যায়, ছোট কাকা দীপক গঙ্গোপাধ্যায়, পঞ্চানন কাকা অশোক চক্রবর্তী, বরপক্ষ ফকির দাস কুমার, মেজদি দীপা ব্রহ্ম এবং ছোট কাকি শ্রীলা মজুমদার, কমল কাকা অমিত রায় আর বড় পল্টুর ভূমিকায় দেবাশিস বসু। শব্দ সংযোজনা রফি উদ্দিন। নাটকটির বেতার নাট্যরূপ ও প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
2: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক অঝোরে, ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার।

আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-এর মধ্যে।

0: বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001 পশ্চিমবঙ্গ ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন খেয়াল। প্রথম শিল্পী ভ্রমন্তী সরকার। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন প্রশান্ত দে রায়। বাগেশ্রী রাগে খেয়াল শিল্পী ভ্রমন্তী সরকার।

বাগেশ্রীর আগে খেয়াল শুনলেন ভ্রমন্তী সরকারের কণ্ঠে। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন প্রশান্ত দে রায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এরপর খেয়াল শুনবেন সন্দীপ ভট্টাচার্যের কণ্ঠে। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অরুণাভ মুখোপাধ্যায়। হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। জয় জয়ন্তীর আগে খেয়াল শিল্পী সন্দীপ।

0: জয় জয়ন্তীর আগে খেয়াল শুনলেন সন্দীপ ভট্টাচার্যের কণ্ঠে। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অরুণাভ মুখোপাধ্যায়, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখন এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11:00টায়।

মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই

0: এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা এবং বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন অতুল প্রসাদের গান, শিল্পী মানুষ ভুল।

কণ্ঠে, আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন শুনবেন আধুনিক গান এবং বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রথমে আধুনিক গান। প্রথম গানটির শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

আবহাওয়ার একটি সতর্কবার্তা। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তায় জানানো হয়েছে, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং মালদহ জেলার কিছু এলাকায় পরবর্তী দু এক ঘন্টা সময়ের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। মাঝারি বৃষ্টি হতে পারে, বজ্রপাতও হতে পারে। আরও একটি সতর্কবার্তায় জানানো হয়েছে, হুগলি জেলার কিছু এলাকায় পরবর্তী দু এক ঘণ্টা সময়ের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। মাঝারি বৃষ্টি হতে পারে, বজ্রপাতও হতে পারে। আবহাওয়ার সতর্কবার্তা শুনলেন। শুনছেন আধুনিক গান, এবারের শিল্পী আশা ভোঁসলে।

এবারে ছায়াছবির গান। পথে হলুদেরই ছায়াছবি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়। এ শুধু গানের দিন, এ লগন গান শোনাবার।

0: আধুনিক গান এবং বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আজ এই পর্যন্ত। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।